0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: পরমাত্মীয় বলে জানে মনে মানি, তারে আমি কতদিন কতটুকু জানি। অসীম কালের মাঝে তিলেক মিলনে, পরশে জীবন তার আমার জীবনে। যতটুকু লেশমাত্র চিনি দুজনায়, তাহার অনন্ত গুণ চিনি না কোহায়। দুজনের একজন একদিন যাবে, বারেক ফিরাবে মুখ এ নিখিল ভবে। আর কবু ফিরিবে না মুখোমুখি পথে, কিকার পাইবে সারা অনন্ত জগতে। এখনো মিলনে তবে ওগো মনোহর, তোমার হিরিণু কেন এমন সুন্দর। মুহূর্ত আলোকে কেন হে অন্তরতম, তোমারে চিনিনু চিরপরিচিত মম। চৈতালি কাব্যগ্রন্থের ক্ষণ মিলন কবিতাটি পাঠ করে শোনালাম। বন্ধুরা, আনন্দধ্বনি অনুষ্ঠানের শেষ লগ্নের দিকে এগিয়ে যাচ্ছি, আর যেতে যেতে চলুন না আরও দুটো রবীন্দ্রসঙ্গীত শুনে নিই অভিক এবং মনোময় ভট্টাচার্যের কণ্ঠে।

মনোময় ভট্টাচার্যের কণ্ঠে এই গানের মাধ্যমে আজকের মতন আনন্দধ্বনি অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। আমি শুভমা চৈতালি কাব্যগ্রন্থ থেকে বেশ কয়েকটি কবিতা পাঠ করে শোনালাম, আবারও আসবো

আগামী সপ্তাহের মঙ্গলবারে, হ্যাঁ মানে মঙ্গলবার পেরিয়ে বুধবারে অবশ্যই আসব, আপনাদের সঙ্গে গল্প করব, গান শোনাব, কবিতা পাঠ করব। ভালো থাকবেন বন্ধুরা, ভালো রাখবেন সকলকে। আপনাদের আজকের দিন, আগামী দিন মধুর হোক, আনন্দময় হোক, এই শুভেচ্ছা রইল সকলের জন্য।

মানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছে 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে। দুনিয়ার সব কিছু বদলাতে পারে, কিন্তু মায়ের ভালোবাসা কখনো বদলায় না। প্রথম স্পর্শ মা, প্রথম শব্দ মা। কেমন ছিল বরণীয় মানুষের স্মরণীয় জীবনে তাঁদের মায়েদের ভূমিকা, বিখ্যাত ব্যক্তিত্বদের মায়েদের অচেনা জীবন কথা, রত্নগর্ভা।
1: আর সেই রত্নগর্ভা নিয়ে আপনার কানে 107 আজ রয়েছে আরপি। কিন্তু আজকের অনুষ্ঠানটা একটু অন্যরকম। গতকাল, হ্যাঁ গতকালই কিন্তু তার চলে যাওয়া। প্রতিদিনের মতো হাসি আড্ডা দিয়ে নয় আজ শুরু করছি, বরং একটা নীরবতা দিয়ে, একটা বিষাদ দিয়ে, বিষণ্নতা দিয়ে। কারণ আজ এই মুহূর্তে গোটা বাংলা তথা ভারতীয় সিনেমা জগৎ একটা খবরে ভারাক্রান্ত। গতকাল মঙ্গলবার দুপুরে চলে গিয়েছেন এমন একজন মানুষ যাকে কোটি কোটি দর্শক চেনেন না, তার নিজের নামে চেনেন না, বরং তার মেয়েকে চেনেন না। তার মেয়ের নাম কি সেটা কি করে বলি, সেটা বললি তো উত্তরটাই বলা হয়েছে। অথচ যারা তাকে সামান্যতম কাছ থেকে দেখেছেন তারা জানেন এই একটামাত্র পরিচয় তার মেয়ের পরিচয় শুধুমাত্র নয়, তাকে বেঁধে ফেলাটা এই রত্নগর্ভা অনুষ্ঠানে মোটেই সম্ভব নয় এই কিছুক্ষণের মধ্যে। কারণ তিনি নিজেও ছিলেন একজন শিল্পী, একজন গায়িকা, একজন এমন নারী যার জীবন জড়িয়েছিল বাংলা ও হিন্দি দুই সিনেমা জগতের সঙ্গে। আজকের পুরো অনুষ্ঠানটা আমরা উৎসর্গ করছি তাকে, তার উদ্দেশ্যে। কার কথা বলছে আপনি? যার সারনেমটা ছিল মুখোপাধ্যায়, এবং তার কন্যা অবশ্যই আমাদের কাছে অতি পরিচিত, অতি পরিচিত মুখ। 75 বছর বয়সে গতকাল দুপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। প্রায় 1 ঘন্টা জুড়ে তাকে ঘিরে নানান কথা, তার অন্তরালে থাকা, অন্ধকারে থাকা, আড়ালে আবডালে থাকা জীবন কথা আজ রত্নগর্ভায়। কি চিনতে পারছেন, বুঝতে পারছেন গতকালই কোন সেই বিখ্যাত ব্যক্তিত্ব চলে গিয়েছেন যার সন্তান, যার কন্যাও কিন্তু ভারতীয় সিনেমা জগতে একেবারে অন্যতম স্তম্ভ, অন্যতম পিলার তো বটে, এবং একই সঙ্গে তিনি নিজেও ছিলেন কি

বাংলা হিন্দি দুটো সিনেমা জগতেই একেবারে অন্যতম একটা ঘরানাতে নিয়ে এসেছিলেন। কার কথা বলছে আপনি? গতকাল দুপুরে মুম্বাইয়ে প্রয়াত হয়েছেন তিনি। আর এই দুঃসংবাদ প্রকাশ্যে আসে তার জামাই বিখ্যাত প্রযোজক আদিত্য চোপড়ার প্রযোজনা সংস্থার মাধ্যমে, যশরাজ ফিল্মস। তারাই কিন্তু সেই মৃত্যুর খবর দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছিল, ভারাক্রান্ত হৃদয়ে তারা জানিয়েছিল যে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। একই সঙ্গে পরিবারের তরফে অনুরোধ করা হয়েছে, এই কঠিন সময়ে তাদের ব্যক্তিগত পরিসরকে যেন সম্মান জানানো হয়। কার কথা বলছে আপনি? কোন সেই বিখ্যাত ব্যক্তিত্ব যাকে আমরা প্রত্যেকেই চিনি? আসুন না, আপনার কাছ থেকে জেনে নেওয়া। এমনটা বলতে বলতে, শুনতে শুনতে আমরা শুনে ফেলব মায়ের গান সৌরভ সরকারের কণ্ঠে।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে দুনিয়ার সব কিছু বদলাতে পারে, কিন্তু মায়ের ভালোবাসা কখনো বদলায় না। প্রথম স্পর্শ মা, প্রথম শব্দ মা। কেমন ছিল বরণীয় মানুষের স্মরণীয় জীবনে তাঁদের মায়েদের ভূমিকা, বিখ্যাত ব্যক্তিত্বদের মায়েদের অচেনা জীবন কথা, রত্নগর্ভা।
1: আর সেই রত্নগর্ভায় আজ কিন্তু একটু একটু অন্যরকম ব্যক্তিত্ব দেখা যাক, আপনারা বলতে পারেন কিনা। কেউ কেউ বলেছেন মিঠুর মুখোপাধ্যায়, কিন্তু না, মিঠু মুখোপাধ্যায় নয়, কারণ মিঠু মুখোপাধ্যায়ের জামাই কিন্তু আদিত্য চোপড়া না, মোটেই কিন্তু নয়। সত্যি কথা বলতে কি, তিনিও কিন্তু মুখোপাধ্যায়, আগেই বলেছি তিনিও মুখোপাধ্যায়, এবং সেই নামটা আমাদের প্রত্যেকের কাছে পরিচিত একটি নাম। তার কথা, যিনি চলে গিয়েছেন গতকাল, একটা পরিবার শোকাহত, আর সেই শোকের মধ্যে তাদের প্রাইভেসি বজায় রাখাটাই কিন্তু আমাদের শ্রোতা হিসেবে প্রথম দায়িত্ব। তো যাই হোক, খবরটা ছড়িয়ে পড়তেই বলিউড এবং টলিউড দুই জগৎ থেকে শোকবার্তা অবশ্যই দেওয়া হয়েছে। সামাজিক মাধ্যমে সহকর্মী, বন্ধু, পরিচিত শিল্পীরা একে একে শ্রদ্ধা জানিয়েছেন। আসলে মুখার্জি পরিবার শুধু একজন অভিনেত্রীর পরিবার নয়, এটা এমন একটা পরিবার যার শিকড় ছড়িয়ে আছে ভারতীয় সিনেমার প্রায় গোটা ইতিহাস জুড়ে। তাই এই একটা মৃত্যু সংবাদ একটা মাত্র পরিবারের কাছে সীমাবদ্ধ থাকেনি, স্পর্শ করেছে গোটা ইন্ডাস্ট্রিকে। আর এটাও উল্লেখযোগ্য যে সামনেই দুর্গাপুজো, মুখার্জি পরিবারে প্রতি বছর যে উৎসবের ধুম লেগে যায়, এবার সেই আনন্দের মধ্যেই একটা বড় শূন্যতা থেকে যাবে। কারণ একটু পরে কিন্তু আমরা বলবো, প্রতি বছর মুম্বাইয়ের সেই দুর্গাপুজোতে তাঁর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নামটা বলিয়ে দিই, মানে যিনি চলে গিয়েছেন তাঁর নামটা, আর তাঁর সন্তানের নাম যেভাবে আমরা চিনব সেই নামটুকু অন্তত বলতে হবে, কৃষ্ণা মুখোপাধ্যায়। মুম্বাইয়ের দুর্গাপুজোয় কৃষ্ণা মুখোপাধ্যায়ের উপস্থিতি ছিল সত্যি সত্যি চোখে পড়ার মতো। এবার আসুন একটু পিছিয়ে গিয়ে বোঝার চেষ্টা করি, এই কৃষ্ণা মুখোপাধ্যায় ঠিক কোন পরিবারে বিয়ের সূত্রে প্রবেশ করেছিলেন। কারণ এই পরিবারের ইতিহাস না জানলে তার জীবনের গুরুত্বটা না বোঝা কিন্তু মুশকিল। কৃষ্ণাদেবীর স্বামী ছিলেন রাম মুখোপাধ্যায়, একজন প্রখ্যাত পরিচালক, প্রযোজক এবং চিত্রনাট্যকার, যিনি হিন্দি ও বাংলা দুই ভাষাতেই সমানভাবে স্বচ্ছন্দে কাজ করেছেন। রাম মুখোপাধ্যায়ের জন্ম 1933 সালের 8ই অক্টোবর, আর তাঁর প্রয়াণ হয় 2017 সালের 22শে অক্টোবর। অর্থাৎ আজ কৃষ্ণাদেবী যখন চলে গেলেন, তখন তাঁর স্বামীর মৃত্যুর প্রায় 9 বছর পূর্বে।

হয়েছে। আমরা জানি রাম মুখোপাধ্যায় ছিলেন মুম্বাইয়ের বিখ্যাত ফিল্মালয় স্টুডিওর অন্যতম প্রতিষ্ঠাতা, তার স্ত্রী এবং আমাদের অতি পরিচিত এক অভিনেত্রীর মা, তার কথায় মুখরিত হচ্ছে আজকের রত্নগর্ভা। আজকের ভোরেই শখে রয়েছি আরপি, আর এই মুহূর্তে কিন্তু হ্যাঁ তার ছবির গান ছোট্ট করে

মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে, সেই ছবির গান এই মুহূর্তে একটুখানি শুনিয়েছে আর পি না। এই মুহূর্তে গোটা একটা গান নিয়ে আপনার কানে শুধুমাত্র 107 রয়েছেন রাঘব চট্টোপাধ্যায়। কিন্তু তার আগে আরও একবার বলে দেওয়া, কার কথায় কার মায়ের কথায় মুখরিত হচ্ছে আজকের ভোরাই আজকের রত্নগর্ভা, যার মা চলে গিয়েছেন গতকাল দুপুরে, হ্যাঁ গতকাল দুপুরে মুম্বাইতে। উত্তরটা পাঠিয়ে দিন আপনার নাম আর লোকেশন সহ, কোথায় পাঠাবেন 9903653992।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে দুনিয়ার সব কিছু বদলাতে পারে, কিন্তু মায়ের ভালোবাসা কখনো বদলায় না। প্রথম স্পর্শ মা, প্রথম শব্দ মা। কেমন ছিল বরণীয় মানুষের স্মরণীয় জীবনে তাঁদের মায়েদের ভূমিকা, বিখ্যাত ব্যক্তিত্বদের মায়েদের অচেনা জীবন কথা। রত্নগর্ভা,
1: আর সেই রত্নগর্ভা নিয়ে আজ আপনার কানে রয়েছে আরপি। আর গতকাল যিনি চলে গিয়েছেন, হ্যাঁ, তার কথা আজ রত্নগর্ভা জুড়ে ভোরায় জুড়ে। কিন্তু কে তিনি, কার কথা বলছে আরপি? অনেকগুলো উত্তর এসছে, তিনি নাকি মিঠু মুখার্জি। কেনা মিঠু মুখার্জি মোটেই নয়, বরং যারা ঠিক ঠিক উত্তর দিয়েছেন তাদের নামগুলো এই মুহূর্তে আরপি জানিয়ে দিচ্ছে। আরও থেকে রীতা একেবারে শুরুতে পাঠিয়েছেন ঠিক ঠিক উত্তর, একই সঙ্গে কিন্তু সুভাষ চক্রবর্তী উত্তর বাল থেকে পাঠিয়েছেন ঠিক উত্তর। শুধুমাত্র তাই নয়, অর্জুন সিং আমতা রামচন্দ্রপুরে সে এসেছে, যে থাকে কিন্তু অন্য জায়গায়, সাউথ ইন্ডিয়াতে থাকে, সেখান থেকে কিন্তু পাঠিয়েছে মেসেজ। সেই সঙ্গে সৌভিক ঢাকুরিয়া থেকে পাঠিয়েছে একেবারে ঠিক উত্তর, ঠিক উত্তর পাঠিয়েছেন আরও কে, অমৃতা দত্ত মাইতি নিউ ব্যারাকপুর থেকে। ওয়াও, অমৃতা দত্ত মাইতির পর কার কথা বলতেই হয়। অনিতা মল্লিক মানিকতলা থেকে পাঠিয়েছেন ঠিক উত্তর। অনিতা মল্লিকের পর দুধকুমার পণ্ডিত বারুইপুর পদ্মপুকুর দক্ষিণ চব্বিশ পরগনা থেকে পাঠিয়েছেন সঠিক উত্তর। একই সঙ্গে সঠিক উত্তর পেয়েছি যাদবেন্দ্র পণ্ডা জুখিয়াবাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে পাঠিয়েছেন যাদবেন্দ্রবাবুর পর। গুড মর্নিং আরপিটা বলে শুরু করেছেন কে? অবশ্যই সোমেন যাদবপুর থেকে। ওয়াও, থ্যাংক ইউ সোমেন। শুধুমাত্র তাই নয়, সৌভিক সরকার কসবা হালতু থেকে পাঠিয়েছে সঠিক উত্তর। সৌভিকের পর কার কথা বলতেই হয়, ওকে ওকে ওকে, শর্মিষ্ঠা মুখার্জি শাকরাইল হাওড়া থেকে পাঠিয়েছে ঠিক উত্তর। একই সঙ্গে গৌতম দত্ত কিষানগঞ্জ বিহার থেকে শুনছেন FM রেইনবো, তিনি দিয়েছেন সঠিক উত্তর। মনোজ দেবনাথ বর্ধমান থেকে, মনোজবাবুর মেসেজ বোধ হয় এই প্রথম আরপি পেল, ওকে থ্যাংক ইউ, আবারও থাকবেন, আবারও পাঠাবেন। সেই সঙ্গে কালীকৃষ্ণ মান্না জগৎপুর খানাকুল হুগলি থেকে পাঠিয়েছেন, এবং একই সঙ্গে কিঙ্কর মান্না আরও একজন মানুষ বাগনান থেকে পাঠিয়েছে, বাগনান হাওড়া থেকে কালীকৃষ্ণ মান্না, সেই সঙ্গে কিঙ্কর মান্না। একই সঙ্গে মৈত্রী ব্যানার্জি দক্ষিণ কলকাতা থেকে, ওয়াও থ্যাংক ইউ,

একইস সঙ্গে অনেকগুলো কথা এদিক ওদিক করে বলেছে। যাই হোক, নিবেদিতা সেন শেওড়াফুলি থেকে, আহা রাইট, ঠিকঠাক উত্তর দিয়েছে। সেই সঙ্গে কাল ইহলোক ত্যাগ করেছেন এমন লিখে পাঠিয়েছেন সুপ্রিয় পাঁজা আমতা থেকে। সুপ্রিয় পাঁজা, সুপ্রিয় পাঁজার পর বিশ্বজিৎ সাহা বাগবাজার কলকাতা 7,03,000 থেকে পাঠিয়েছেন। বিশ্বজিৎ বাবুর পর কার কথা বলতেই হবে, অবশ্যই বিমলেন্দু পাল বিরাটি থেকে পাঠিয়েছেন। হ্যাঁ, বিমলেন্দু বাবু পাঠিয়েছেন একেবারে সঠিক উত্তর, শুধুমাত্র তা নয়, কল্যাণ নস্কর, কল্যাণ নস্কর কোথেকে পাঠিয়েছেন? ডোমজুড় হাওড়া থেকে পাঠিয়েছেন সঠিক উত্তর। পম্পা ভট্টাচার্য আজ একটু মিস করেছেন, না মিঠু মুখোপাধ্যায় কিন্তু মোটেই নয়, মোটেই নয় মিঠু মুখোপাধ্যায়। একই সঙ্গে সুশান্ত ভট্টাচার্য আরও বেশ কতগুলো উত্তর পেয়েছে আর পি, সেগুলো একটুখানি বলে দেবার চেষ্টা। আহা হা, রাজবন্ধু, ওকে, রাজবন্ধু সরসুনা থেকে পাঠিয়েছেন একেবারে সঠিক উত্তর। সেই সঙ্গে নীলাদ্রি মাইতি কোথেকে, না কোথেকে লেখেনি, ওকে, একই সঙ্গে শাশ্বতী আচার্য, লীনা আচার্য লেকমার্কেট থেকে পাঠিয়েছে। সেই সঙ্গে অর্চনা বেরা পাথরঘাটা পূর্ব মেদিনীপুর থেকে পাঠিয়েছেন, ওকে। পিয়ালি সামন্ত কোথেকে পাঠিয়েছেন, না কোথেকে পাঠিয়েছেন লেখেননি। তাপসী বসু এই মুহূর্তে মেসেজ পাঠিয়েছেন, অবশ্যই অবশ্যই তাপসী বসু কোথেকে পাঠিয়েছেন। হরিদেবপুর থেকে মেসেজ আসতে শুরু করছে, এখনও চলছে কিন্তু, যেমন তপতী সিনহা, তপতী সিনহা বেলেঘাটা মোড় থেকে পাঠিয়েছেন সঠিক উত্তর। একই সঙ্গে কালিদাস পতিতুণ্ডু, ওকে, কালিদাস পতিতুণ্ডু তিনি পাঠিয়েছেন রাসবিহারী থেকে। আপাতভাবে এখানে কিন্তু এটি টানছে ছোট্ট একটা গান, আর সে গানের পর ফিরে আসবে আর পি সেই তাঁর কথায়, যিনি সদ্য প্রয়াত হয়েছেন এবং তার ভূমিকা এই পরিবারে একটা প্রতিষ্ঠান গড়ে তুলতে ঠিক কতটা, আর তিনি কোন কোন কাজে যুক্ত ছিলেন আর পি জানাবে সব কথা।

0: দুনিয়ার সব কিছু বদলাতে পারে, কিন্তু মায়ের ভালোবাসা কখনো বদলায় না। প্রথম স্পর্শ মা, প্রথম শব্দ মা। কেমন ছিল বরণীয় মানুষের স্মরণীয় জীবনে তাঁদের মায়েদের ভূমিকা, বিখ্যাত ব্যক্তিত্বদের মায়েদের অচেনা জীবন কথা। রত্নগর্ভা,
1: আসি রত্নগর্ভা নিয়ে আজ আপনার কানে রয়েছে আরপি। স্টুডিও ঘড়ি বলছে 6:37 হয়ে 3 সেকেন্ডস। এই মুহূর্তে আর জাস্ট দুটো নাম বলে দেওয়া, দুলাল মণ্ডল পাঠিয়েছেন বিজয়গড় থেকে, হ্যাঁ, এবং যথারীতি একেবারে সঠিক উত্তর দিয়েছেন, দিয়েছেন রানী মুখোপাধ্যায়, এবং সেই সঙ্গে পৌশালী তিনিও কিন্তু পাঠিয়েছেন কোথেকে, বিজয়গড় থেকে। ওয়াও, থ্যাংক ইউ বিজয়গড় থেকে পাঠানোর জন্য। এবং পৌশালীর পাশাপাশি আরও একজন বলছেন, আরে আমার নামই হচ্ছে কৃষ্ণা চৌধুরী, অবশ্য তিনি কোথেকে পাঠিয়েছেন, তিনি পাঠিয়েছেন বাঘা যতীন থেকে। ওয়াও, এই কজনের নামের পরই কিন্তু তাঁর কথায় চলে যাওয়া, সেই মায়ের কথায় চলে যাওয়া যে মা চলে গিয়েছেন গতকাল। রানু মুখোপাধ্যায় ছিলেন রাম মুখোপাধ্যায় ছিলেন মুম্বাইয়ের বিখ্যাত ফিল্মালয় স্টুডিওর অন্যতম প্রতিষ্ঠাতা। যারা পুরনো হিন্দি সিনেমার ইতিহাস নিয়ে আগ্রহী তারা জানেন, ফিল্মালয় স্টুডিও নিছক একটা প্রোডাকশন হাউস ছিল না, এটা এক অর্থে হিন্দি সিনেমার একটা যুগের প্রতীক। রাম মুখোপাধ্যায় নিজে পরিচালনা করেছিলেন দিলীপ কুমার এবং বৈজয়ন্তীমালা অভিনীত দুটি উল্লেখযোগ্য ছবি, 1960 সালের হাম হিন্দুস্তানি এবং 1964 সালের লিডার। সে যুগে এই দুটো ছবি হিন্দি সিনেমার অন্যতম আলোচিত কাজ হিসেবে বিবেচিত হতো। আর এখানেই একটা চমকপ্রদ যোগসূত্র আছে। রাম মুখোপাধ্যায় নিজে ছিলেন বিখ্যাত মুখার্জি পরিবারের সদস্য। তাঁর বাবা রবীন্দ্রমোহন মুখার্জি ছিলেন শশধর মুখার্জির বড় দাদা, আর এই শশধর মুখার্জিও ছিলেন ফিল্মালয় স্টুডিওর অন্যতম প্রতিষ্ঠাতা। অর্থাৎ কৃষ্ণাদেবী যে পরিবারে বিয়ে করে এসেছিলেন, সেটা নিছক একটা সাধারণ পরিবার ছিল না, এটা ছিল ভারতীয় সিনেমার অন্যতম প্রভাবশালী রাজবংশের একটা শাখা। আর এই মুখার্জি সমর্থ পরিবার থেকেই উঠে এসেছেন অসংখ্য প্রজন্মের অভিনেতা অভিনেত্রী, প্রযোজক, পরিচালক, নাম নিলে না ফুরবে না। কৃষ্ণা আর রামের দুই সন্তান, মেয়ে রানী মুখোপাধ্যায়, যাকে আজ গোটা দেশ চেনে বলিউডের অন্যতম প্রতিষ্ঠিত অভিনেত্রী হিসেবে, আর ছেলে রাজা মুখোপাধ্যায়, যিনি নিজে একজন প্রযোজক হিসেবে ইন্ডাস্ট্রিতে যুক্ত। তাহলে ভাবুন, একদিকে স্বামী, একদিকে আর একজন স্টুডিও প্রতিষ্ঠাতা পরিচালক, অন্যদিকে নিজে একজন শিল্পী, তারপর একটা গোটা সিনেমা রাজবংশের অংশ। কৃষ্ণা মুখোপাধ্যায়ের জীবনটা শুরু থেকেই জড়িয়েছিল ক্যামেরা, সুর আর পর্দার মানুষদের সঙ্গে। অথচ একটু পরে কিন্তু আরপি বলবে, তিনি নিজে বেছে নিয়েছিলেন পর্দার আড়ালে থাকার জীবন। হ্যাঁ, আসুন একটা মুহূর্তের জন্য থামি আর শুনি এমন একটা সুর যা এই পরিবারের এই সোনালি সময়টাকেই কিন্তু মনে করিয়ে দেয়। সত্যি কথা বলতে কি, সেই সুরের রেশ থাকতে থাকতেই আমরা ফিরে আসি বরং কৃষ্ণা মুখোপাধ্যায়ের জীবনের গল্পে, এবার একটু অন্যভাবে। এতক্ষণ আমরা কথা বললাম তাঁর স্বামীর পরিবার নিয়ে, এবার কথা বলবো তাঁর নিজের পরিচয় নিয়ে, কৃষ্ণা মুখোপাধ্যায়ের নিজের পরিচয়। অনেকেই হয়তো জানেন না, কৃষ্ণা মুখোপাধ্যায় নিজেও একসময় ছিলেন একজন প্লেব্যাক গায়িকা। হ্যাঁ, কৃষ্ণা মুখোপাধ্যায় ছিলেন একজন প্লেব্যাক গায়িকা, শুধু রানীর মা নয়, তার নিজস্ব একটা শৈল্পিক পরিচয় ছিল যা সময়ের স্রোতে অনেকটাই আড়ালে চলে গিয়েছিল। জানা যায় 60-এর দশকে কলকাতায় তিনি একজন জনপ্রিয় ফাংশন আর্টিস্ট হিসেবে বেশ পরিচিত ছিলেন। হ্যাঁ, বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করতে যেতেন এবং খুব পপুলার ছিলেন। অর্থাৎ মঞ্চে গান গাওয়া, সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেওয়া, এসবের মধ্যে দিয়ে কিন্তু এই কৃষ্ণা মুখোপাধ্যায়ের রানী মুখার্জির মায়ের জীবন শুরু। পরবর্তীতে তিনি প্লেব্যাক গায়িকা হিসেবেও কাজ করেছেন 1982 সালে মুক্তি পাওয়া হিন্দি ছবি তিসরি আঁখ, সেই বিখ্যাত

রেবা বিখ্যাত মুভি তেষ্টি আঁখে তিনি গানও গেয়েছেন। ভাবুন তো, 60-এর দশকের কলকাতায় এক তরুণী যার কণ্ঠে সুর, যিনি মঞ্চে মঞ্চে গান গেয়ে বেড়াচ্ছেন, দাপিয়ে বেড়াচ্ছেন, আর তারপর জীবনের মোড় ঘুরে যাচ্ছে। বিয়ে হচ্ছে এমন একটি পরিবারের সঙ্গে, এমন একজন পরিচালকের সঙ্গে যিনি নিজেই একটা স্টুডিওর প্রতিষ্ঠাতা। এরপর ধীরে ধীরে তার নিজের গানের পরিচয়টা মিলিয়ে যাচ্ছে সংসারের, সন্তানের আর স্বামীর কাজের মধ্যে। ফিরে আসবে আরবি কৃষ্ণা মুখোপাধ্যায়ের জীবন কথায়, তার কাজের কথায়। কিন্তু তার আগে, হ্যাঁ তার আগে অবশ্যই মান্না দের সেই অতি পরিচিত গান।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে,
1: FM রেইনবোতে আজ রানী মুখোপাধ্যায়ের মা তৃষ্ণা মুখোপাধ্যায়ের কথা। তাঁর সদ্য চলে যাওয়া, গতকাল দুপুরে বিদায় নেওয়া ইহলোক ছেড়ে, হ্যাঁ তাঁর জীবন কথা একটু আগে বলেছিলাম। সেই তৃষ্ণা মুখোপাধ্যায় কলকাতা, কলকাতার আশেপাশের অঞ্চল, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা কিভাবে মাটি রেখেছিলেন স্টেজে গান গেয়ে। আর তাঁর বিয়ে হলো ফিল্মি পরিবারে। এটা আসলে

এই সময়ের বহু প্রতিভাবান নারীর গল্প, যারা বিয়ের পর সংসারের দায়িত্বের মধ্যে নিজের প্রতিভাকে সরিয়ে রেখেছেন। কৃষ্ণা মুখোপাধ্যায় ছিলেন তেমনই একজন। অথচ তার সেই সাংগীতিক শিক্ষা, সেই রুচি, সেই শিল্পবোধ তখনও কিন্তু হারিয়ে যায়নি, বরং সেটা তিনি ঢেলে দিয়েছিলেন পরের প্রজন্মের মধ্যে, বিশেষ করে তার মেয়ে রানীর মধ্যে, যার শৈশব কেটেছে সিনেমা আর সঙ্গীতের এক আবহের মধ্যে, সেই ঘোড়া একেবারে ঘোরাফেরা কিন্তু সিনেমার জগতে। একজন শিল্পী মা, একজন প্রযোজক পরিচালক বাবা, এই পরিবেশে কিন্তু বেড়ে উঠেছিলেন রানী মুখোপাধ্যায়। আর এরপর কিন্তু আমরা শুনব কি না, এমন একটা গল্প যা রানীর জীবনের প্রথম দিনেই ঘটেছিল, এমন একটা ঘটনা যা শুনলে কিন্তু মনে হবে কোনো সিনেমার স্ক্রিপ্টের কথা বোধহয় বলছে আরপি। রানীর জন্মের নাটকীয় গল্প। তারিখটা ছিল 1978 সালের 21শে মার্চ। রাম মুখোপাধ্যায় এবং কৃষ্ণা মুখোপাধ্যায়ের ঘরে জন্ম নিল এক কন্যা সন্তান। হাসপাতালের কেবিনে তখন আত্মীয় স্বজনের ভিড়, শুভেচ্ছার বন্যা। কিন্তু যা ঘটেছিল তার পরের কয়েক ঘন্টায়, তা যেন কোনো সিনেমার গল্পকেও হার মানাবে। হাসপাতালের নার্সরা রুটিন পরীক্ষার নাম করে সদ্যজাত শিশুটিকে কেবিন থেকে নিয়ে যান, কিন্তু ভুল করে সেই শিশুটিকে রেখে আসা হয় পাশের একটি পাঞ্জাবি দম্পতির ঘরে। আর তার বদলে কৃষ্ণা দেবীর কোলে তুলে দেওয়া হয় সেই পাঞ্জাবি দম্পতির সদ্যজাত সন্তানকে। আত্মীয় স্বজনের সঙ্গে আড্ডার মধ্যেই যখন নার্স শিশুটিকে কৃষ্ণা দেবীর কোলে দেন, তখনই তিনি এক নজর দেখে চমকে ওঠেন। তার মেয়ের চোখ ছিল সুন্দর বাদামি রঙের, অথচ এই শিশুর চোখ একেবারেই আলাদা। মুহূর্তের মধ্যেই তিনি বুঝে যান এ তার সন্তান নয়। সঙ্গে সঙ্গে গোটা হাসপাতালে শোরগোল পড়ে যায়। হ্যাঁ, ডাক্তার নার্স সবাই ছোটাছুটি শুরু করে দেন। এক এক করে সব বেড়ে গিয়ে একেবারে চিরুনি তল্লাশে, এক ঘর থেকে অন্য ঘরে। শেষমেশ কৃষ্ণাদেবী নিজেই কিন্তু পাশের সেই পাঞ্জাবি দম্পতির কেবিনে গিয়ে খুঁজে বের করেন তার বাদামি চোখের ছোট্ট পুঁচকে মেয়েটিকে। আর মজার ব্যাপার হলো, কাকতালীয়ভাবে সেই পাঞ্জাবি দম্পতির ঘরেও এটি ছিল তাদের অষ্টম কন্যা সন্তান। পরবর্তীকালে এক সাক্ষাৎকারে রানী নিজেই হাসতে হাসতে এই ঘটনার কথা বলেছিলেন। তিনি জানিয়েছিলেন বাড়ির লোকেরা আজও তাকে নিয়ে মজা করেন, বলেন যে তিনি আসলে পাঞ্জাবিদেরই মেয়ে, ভুল করে মুখোপাধ্যায় পরিবারে চলে এসেছেন। ভাবুন তো, জীবনের প্রথম দিনই এক মায়ের সজাগ চোখ কতটা, কৃষ্ণা মুখোপাধ্যায়ের চোখ কতটা সজাগ থাকলে তার মেয়ের চোখের রং, পেপিলটা ঠিক কোন রঙের সেটা তিনি খেয়াল করেছিলেন। তার সন্তানকে চিনে নেওয়ার সেই তীব্র সহজাত বোধ কিভাবে একটা গোটা ভবিষ্যৎ বদলে দিতে পারত। যদি কৃষ্ণাদেবী সেই মুহূর্তে সন্দেহ প্রকাশ না করতেন, তাহলে হয়তো ইতিহাসটা অন্যরকম হতো। এই একটা ছোট্ট ঘটনাই বলে দেয় কতটা সজাগ, কতটা দৃঢ় ছিলেন কৃষ্ণা মুখোপাধ্যায়, নিজের সন্তানের প্রতি তার ভালোবাসা কতটা তীক্ষ্ণ ছিল। আর এই প্রথম দিনে ঘটনার পর বুঝতেই পারছেন পরবর্তী জীবনে রানী মুখোপাধ্যায়কে নিয়ে তার অবসেশন কোন জায়গায় পৌঁছেছিল। এমনটা বলতে বলতে রানী মুখোপাধ্যায় অভিনীত একটি ছবির ছোট্ট একটা গান না, তার আগে একটা কাজ করি, তার আগে বরং আমরা কৃষ্ণা মুখোপাধ্যায় যে মুভিতে অভিনয় করেছেন তেসরা আঁক, সেই মুভির একটি ছোট্ট করে গানটা শুনে নিই, তারপর রানী মুখোপাধ্যায় অভিনীত সিনেমার গানে যাবো।

تم مبارک ہو، سب کو عید مبارک۔

এই যে কণ্ঠটি, এই কণ্ঠ কিন্তু এই কণ্ঠের অধিকারী স্বয়ং কৃষ্ণা মুখোপাধ্যায়, যিনি একসময়ে আমাদের কলকাতা স্টেজ মাতিয়েছেন, পশ্চিমবঙ্গ মাতিয়েছেন। হ্যাঁ, সেই তাঁর কণ্ঠস্বর শুনলাম এই মুহূর্তে। এমনটা শুনতে শুনতে আবারও কিন্তু চলে যাওয়া তাঁর জীবন কথায়। আরও একটি ঘটনা নিজের মেয়েকে নিয়ে ঘটে যাওয়া ঘটনা, অর্থাৎ রানী মুখোপাধ্যায় এবং কৃষ্ণা মুখোপাধ্যায়ের জীবনের অত্যন্ত একটা বাস্তব ঘটনা। রানী মুখোপাধ্যায় আজ তার মায়ের সম্পর্ক নিয়ে বহু কথা ডেফিনেটলি শেয়ার করছেন। এই সম্পর্কের মধ্যে এমন একটা গল্প আছে যা সত্যি কিন্তু আমাদের অবাক করে। রানীর প্রথম স্ক্রিন টেস্ট দেখে কৃষ্ণাদেবী, কৃষ্ণা মুখোপাধ্যায় এতটাই হতাশ হয়েছিলেন যে তিনি প্রযোজককে পর্যন্ত বলেছিলেন রানীকে ছবি থেকে বাদ দিয়ে দেওয়া হোক। তার আশঙ্কা ছিল রানী অভিনয় করলে হয়তো প্রযোজকেরই ক্ষতি হয়ে যাবে। ভাবুন তো, যে মেয়ে পরবর্তীতে বলিউডের অন্যতম প্রতিষ্ঠিত এবং সম্মানিত অভিনেত্রী হয়ে উঠবেন, তার নিজের মা কৃষ্ণা মুখোপাধ্যায় একদিন তার অভিনয়ে পসিবিলিটি নিয়ে, সম্ভাবনা নিয়ে সবচেয়ে বেশি সন্দিহান ছিলেন। এটাই হচ্ছে মাতৃত্বের একটা বাস্তব দিক। সন্তানকে রক্ষা করার তাগিদ, তার যাতে কোনো ভুল না হয়, আগামী দিনে বিপদে পড়তে না হয়, সেই জন্য এতটা সতর্ক ছিলেন তিনি। কিন্তু এই সংশয় বেশি দিন টেকেনি। রানী তার নিজের জিদ্দি মনোভাব নিয়ে এবং মা যেহেতু বলেছেন এই মেয়েকে বাদ দাও, কোথাও না কোথাও মনের মধ্যে একটা অসীম তাগিদ তিনি অনুভব করতেন। তো যাই হোক, রানীর বাবার বন্ধু এবং প্রযোজক সেলিম আক্তার যখন রাজা কি আয় কি বারাত ছবির প্রস্তাব নিয়ে আসেন, তখন কৃষ্ণাদেবীর মনোভাব একেবারে বদলে গিয়েছিল। তিনি বললেন, না, আগে স্ক্রিন টেস্ট হতে হবে, তারপর কিন্তু তোমার ছবিতে অভিনয় করবে। এবং সেই স্ক্রিন টেস্টে রানী যথারীতি উত্তীর্ণ হলেন, আর এর পেছনে ছিল কৃষ্ণা মুখোপাধ্যায়ের তালিম, একই সঙ্গে রানী মুখোপাধ্যায়ের তাগিদ। অর্থাৎ যেমন তেমন করে নয়, বরং একেবারে প্রস্তুতি নিয়ে তবেই মাঠে নামো, তবেই কিন্তু তুমি উইন করবে। একেবারে ছোট্ট থেকে এটা সেটা ওটা এটা না, তা নয়। নিজেকে তৈরি করো, তৈরি হও, তৈরি রাখো, তারপর তুমি ময়দানে নামো। এমনটাই ছিল কৃষ্ণ মুখোপাধ্যায়ের জীবন কথা এবং তার মনোভাব। তো পরিবারের আর্থিক অবস্থা তখন ফেরানোর প্রয়োজন ছিল, আর মেয়ের মধ্যে সেই সম্ভাবনাটাও তিনি দেখতে পান। এবার তার উৎসাহ আর সঠিক পরামর্শে রানী অভিনয়ে পা রাখার চূড়ান্ত সিদ্ধান্ত নেন। যে মা একদিন মেয়েকে ছবি থেকে বাদ দেওয়ার কথা বলেছিলেন, সেই মাই হয়ে ওঠেন রানীর বা মেয়ের অভিনয় জীবনের সবচেয়ে বড় ভরসা। এই একটা পরিবর্তনের গল্পই বলে দেয় কতটা বাস্তববাদী আর দূরদর্শী ছিলেন কৃষ্ণা মুখোপাধ্যায়। আর এরপরে ইতিহাস আমাদের সকলের জানা। রানী মুখোপাধ্যায় হয়ে ওঠেন

বলিউডের অন্যতম প্রতিষ্ঠিত নাম। আর এই দীর্ঘ যাত্রায় রানীর পাশে সব সময় ছায়ের মতো ছিলেন তার মা। 2023 সালে মুক্তি পাওয়া মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে ছবিতে রানী অভিনয় করেছিলেন এক সংগ্রামী বাঙালি মায়ের চরিত্রে, এমন এক মা যিনি তার সন্তানদের ফিরে পাওয়ার জন্য লড়াই করেছেন। এই চরিত্রে অভিনয়ের সময় রানীর অন্যতম বড় অনুপ্রেরণা ছিলেন কিন্তু তার নিজের মা কৃষ্ণা মুখোপাধ্যায়। রানী তাঁর মাকে বর্ণনা করেছিলেন এক আপাত মস্তক বাঙালি নারী হিসেবে, যিনি নিজের হাতে সন্তানদের খাইয়ে দিতেন, কপালে টিপ পরিয়ে দিতেন। আর রানী নিজেই বলেছিলেন তার মায়ের কাছ থেকে কিন্তু তিনি জীবনের শক্তি আর অনুপ্রেরণা পেয়েছেন। একজন মা যিনি একদিন সংশয়ে ভুগেছিলেন, তিনি পরে হয়ে উঠেছিলেন মেয়ের প্রতিটা সাফল্যের নীরব ভিত্তি। আর এই সম্পর্কটাই বোধহয় সবচেয়ে বেশি মনে রাখার মতো। কৃষ্ণা মুখোপাধ্যায়ের পরিচয় শুধুমাত্র কিন্তু স্বামী আর সন্তানের মধ্য দিয়েই কিন্তু সীমাবদ্ধ ছিল না, সীমাবদ্ধ নেই। তার নিজের পারিবারিক শিকড়ও জড়িয়েছিল বাংলা ও বলিউড সিনেমার আরেকটা পরিচিত অধ্যায়ের সঙ্গে। তিনি ছিলেন জনপ্রিয় বাংলা অভিনেত্রী দেবশ্রী রায়ের মেজদি। হ্যাঁ, দেবশ্রী রায়ের মেজদি। বাংলা সিনেমার দর্শকদের কাছে দেবশ্রী রায় একটা অতি পরিচিত এবং প্রিয় নাম। আর কৃষ্ণা দেবী ছিলেন তাঁরই পরিবারের একজন। এছাড়া তিনি ছিলেন বলিউড অভিনেত্রী কাজল এবং পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের কাকিবা। এই তথ্যটা একবার মাথায় রাখলে বোঝা যায় কৃষ্ণা মুখোপাধ্যায়ের জীবন আসলে কতগুলো সিনেমা পরিবারের সংযোগ স্থলে দাঁড়িয়েছিল। একদিকে মুখার্জি সমর্থ পরিবার, যেখান থেকে এসেছিলেন কাজল, রানী, অয়নের মতো তারকারা, অন্যদিকে তার নিজের ভাই বোনের সূত্রে জুড়ে থাকা দেবশ্রী রায়ের মতো বাংলা সিনেমার অন্যতম প্রিয় মুখ। কৃষ্ণা মুখোপাধ্যায় যেখানেই থাকুন তার আত্মার তৃপ্তি হোক। এমনটা বলতে বলতে কোন গান, মাকে দিলসে, এই গান শুনতে শুনতে আমরা চলে যাব অবশ্যই খবরে, এবং তারপর যথারীতি নমস্কার কলকাতা।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি নমামি বসু রুদ্র। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ গুজরাটের ভদোদরায় মহারাজা সয়াজি রাও বিশ্ববিদ্যালয়ের 75তম বার্ষিক সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন। এছাড়াও তিনি ভদোদরায় ব্রহ্মকুমারীদের একটি প্রচারাভিযানের সূচনা করবেন এবং গ্লোবাল স্পিরিচুয়াল প্যালেসের উদ্বোধন করবেন। সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতি 12,600 বেশি শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, মাদকদ্রব্যের বিরুদ্ধে কঠোর ও চূড়ান্ত পদক্ষেপ নেওয়ার সময় উপস্থিত হয়েছে। নতুন দিল্লিতে গতকাল বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের অ্যান্টি নার্কোটিক্স টাস্ক ফোর্স এএনটিএফ এর প্রধানদের তৃতীয় জাতীয় সম্মেলনের উদ্বোধন করে তিনি বলেন, যুব সমাজের কল্যাণের লক্ষ্যে সরকার রোডম্যাপ 2029 প্রস্তুত করেছে। মাদকদ্রব্যের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতেও এ ব্যাপারে জনসচেতনতা প্রসারে পশ্চিমবঙ্গে আজ নেশামুক্ত ভারত 2029 কর্মসূচির সূচনা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধাননগর পুলিশ কমিশনারেটের উদ্যোগে ইকোপার্ক থানার কাছে আয়োজিত অনুষ্ঠানে তিনি প্রধান

0: অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। আগামী এক বছরের মধ্যে আলিপুরদুয়ার সহ তরাই ও ডুয়ার্সকে বিশ্ব পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিশ্ব গন্ডার দিবসে গতকাল আলিপুরদুয়ারের সুভাষিনী ময়দানে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন। ত্রিপুরার আগরতলায় হাওড়া রিভারফ্রন্ট প্রজেক্টের বাস্তবায়নের মাধ্যমে রাজ্যের ঐতিহ্য, সভ্যতা ও ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ হাওড়া নদীর নতুন নান্দনিক রূপ পেয়েছে। প্রকল্প রূপায়ণে খরচ হয়েছে প্রায় 96 কোটি টাকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে জোরালো সওয়াল করেছেন। হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দেওয়ার বিষয়ে চুক্তি সম্পাদনের ক্ষেত্রে ইরান গড়িমসি করছে বলে অভিযোগ করেন তিনি। এশিয়ান গেমসের চতুর্থ দিনে আজ ভারতের হয়ে পদক জয়ের লড়াইয়ে নামবেন অলিম্পিক পদকজয়ী দুই কৃতি খেলোয়াড় মানু ভাকের এবং মীরাবাই চানু। জাপানের আইচি নাগোয়ায় মহিলাদের 10 মিটার এয়ার পিস্তল ইভেন্টে মানু ভাকের, সুরুচি সিং ও ঈশা সিং দলগত ইভেন্ট ও ব্যক্তিগত বিভাগের বাছাই পর্বে অংশ নেবেন। এই মুহূর্তে হেডলাইন্স, আপাতত এটুকুই।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: নমস্কার নমস্কার নমস্কার এবং নমস্কার আরও নমস্কার, অসংখ্য নমস্কার, প্রচুর নমস্কার নিয়ে নমস্কার কলকাতা রয়েছে আরপি। আর আরপি থাকা মানেই তো খুচকাটি কোচমেটি সঙ্গে টাটকা তাজা, শুনতে মজা, খবরাখবর। একেবারে শুরুতে দেবাদিদেব মহাদেবের পায়ে একটা পেন্নাম পেন্নাম পেন্নাম, এবং সেই পেন্নামের পাশাপাশি কিন্তু আপনাদেরকে কিন্তু গুড মর্নিং, ওয়েলকাম, সুপ্রভাত, অবশ্যই পেন্নাম। তাহলে প্রথমেই জাভেদ আলি আপনার কানে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: হাই কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা। কোন কোন টাটকা তাজা শুনতে বল, যা খবরা খবর রয়েছে আজ নমস্কার কলকাতায়। জান কি, হেলথ স্কিম থেকে নাম বাদ গেলেও সরকারি রেটে কিন্তু চিকিৎসা বড় সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। হ্যাঁ, সেই জরুরি খবর আজ আপনার কানে নমস্কার কলকাতায়। পুজো মিটলি, হ্যাঁ পুজো মিটলি কিন্তু সরাসরি অ্যাকাউন্টে ঢুকবে কত, 60,000। কিন্তু কাদের, সবার কি, আমার আপনার হবে কি, সেটাই তো জানতে চাওয়া। আর সেই কারণে কিন্তু কান ডাকা আজ নমস্কার কলকাতায়। আমাদের এই শহর কলকাতার বিভিন্ন রাস্তার নাম বদলে যাবে, এমনকি বিশ্ব বাংলা সরণি তার নাম বদলে কি হতে পারে জানাবে আর সে কথা আজ নমস্কার কলকাতায়। কেউ যেন বলতে না পারে মেয়েরা কিচ্ছু পারে না, এমন প্রার্থনা কে করেছেন, কে করেছেন এমন প্রার্থনা জানাবে আর পি, সে কথা আজ নমস্কার কলকাতায়। পুজোয় সঙ্গী ভাড়া নিতে চান, পুজোয় সঙ্গী ভাড়া নিতে চান, এমন প্রস্তাব কিন্তু আপনি পেলেও পেতে পারেন। কিন্তু এরপর কি হতে পারে, কোন কোন ক্ষেত্রে আপনি অসুবিধায় পড়তে পারেন, আপনার পকেট সাফ হতে পারে, ব্যাংক ব্যালেন্স সাফ হয়ে যেতে পারে, সেই বিষয়ে সতর্কতা কথা বলবে আর পি আজ নমস্কার কলকাতায়। সেই সঙ্গে ফোন আপডেট নিতেই কিন্তু গায়েব হাজার হাজার টাকা। হ্যাঁ, ফোনে আপডেট নিলেই কিন্তু একেবারে গায়েব হয়ে যেতে পারে হাজার হাজার টাকা। অতএব আপনাকে সাবধান থাকতে হবে, সাবধান রাখার দায় দায়িত্ব সবটাই কিন্তু আরপি নিয়েছে আজ নমস্কার কলকাতায়। বিশ্বে প্রথম মানুষ, হ্যাঁ বিশ্বে প্রথম মানুষ বনাম রোবট, তাদের মধ্যে লড়াই, আর কে কাকে হারালো, সত্যি কি যন্ত্র মানবকে হারাতে পারলো একেবারে রক্ত মাংসের মানুষ জানাবে আর সে কথা নমস্কার কলকাতায়। গলায় 100-500 নোটের মালা, কিন্তু কোন দেবতার গলায় 100-500 টাকার নোটের মালা জানাবে আর পি নমস্কার কলকাতায়। এ কেমন চোর, এ কেমন চোর, চুরি করতে গিয়ে কিন্তু 7-7টা দিন ফাঁকা বাড়িতেই কাটিয়ে দিল, ওহো, তারপর গল্পটা কোন দিকে মোড় নিয়েছে জানেন কি। মধ্যপ্রদেশে এবার কিন্তু দিল্লি, হ্যাঁ মধ্যপ্রদেশের পর এবার দিল্লি, 4.5 ঘন্টায় যমুনাতে এক কাণ্ড করেছেন, রেকর্ড করেছেন তিনি, সেই রেকর্ডের কথা নমস্কার কলকাতায়। খোঁজ মিলেছে নতুন প্রজাতির বিড়ালের, আর সেই বিড়ালের খোঁজ পেয়ে কিন্তু বিজ্ঞানীরা একেবারে

যে বিজ্ঞানীরা আহা একেবারে উ লালাল্লা এমনটাই করছেন, কিন্তু কেন জানবে আর সে কথা? নমস্কার কলকাতায়। না, এখানে কিন্তু থেমে যাওয়া নয়, বরং মানুষ বন্য প্রাণ সহবস্থানেই বাজি মাত জঙ্গল মহলের ব্যাপারটা কি খুলে বলবে নমস্কার কলকাতায় আরপি। শুধু তাই নয়, হকিতে 16-1, হ্যাঁ হকিতে 16-1 জয় পেয়েছে আমাদের ভারত। কোন দলের বিরুদ্ধে আর তারপর কোন খেলা রয়েছে, কাদের সঙ্গে রয়েছে, A to Z নমস্কার কলকাতায়। সব মিলিয়ে জমজমাট নমস্কার কলকাতা। আর এই মুহূর্তে কোন গান ভালোবাসার সেলাম নিয়ে হাজির মোকাম।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: হাই কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা। আচ্ছা এই পুজো কি আপনি সঙ্গী চান? আপনি কি একেবারে একা নিঃসঙ্গ? আপনাকে সঙ্গ দেওয়ার জন্য কিন্তু রয়েছে, কেউ না কেউ রয়েছে, কিন্তু সেই মেসেজে আপনি যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার পকেট ফাঁকা। শুধু তাই নয়, এক ধাপে ধাপে আপনার কাছ থেকে টাকা নেওয়া হবে, আর তারপর সেই নাম্বারটাই ব্লকড হয়ে যাবে। সেই রকম ধাঁধায় ধন্ধে আপনি কি পড়তে চান? পড়তে চান না তো? আসলে আগে খবরটা বলি, কলকাতা পুলিশের পক্ষ থেকে এমনটাই কিন্তু সতর্কতা জারি করা হয়েছে। পুজোয় সঙ্গী ভাড়া নিতে চান, এই কথাগুলি মাথায় না রাখলেই কিন্তু একেবারে নয়। ব্যাপারটা কি না, পুজোর সময় অনেকে দেখবে নিঃসঙ্গ লাগলে, বা এমনি জীবনেও দূর একা একা একটা বন্ধু নেই, বান্ধবী নেই, এমনটা হয় কি? আর সেই রকমই কিন্তু বিজ্ঞাপন একেবারে ঘুরে বেড়াচ্ছে কোথায়, সোশ্যাল মিডিয়াতে। সেই সোশ্যাল মিডিয়ার যেসব বিজ্ঞাপনগুলো দেওয়া হচ্ছে সেটাই কিন্তু সাইবার ফ্রড। হ্যাঁ, এটার একটা বেশ গাল ভরা নামও আছে। হ্যাঁ, গাল ভরা বেশ একটা নামও আছে। সেটা বলা হচ্ছে মোডাস অপারেন্ডি। তো এই মোডাস অপারেন্ডি ব্যাপারটা কি, মানে কলকাতা পুলিশ অন্তত দাবি করেছে যে এইরকম মেসেজ কিন্তু অলরেডি ছড়িয়ে পড়েছে, সেখানে অনেকে সর্বশান্ত হচ্ছেন, তেমনটা নয়, কিন্তু ধাপে ধাপে বেশ কিছু টাকা কিন্তু নিয়ে নেওয়া হচ্ছে। বলা হচ্ছে কি, আপনি যদি একা থাকেন তাহলে কোনো ব্যাপারই নয়, আপনার কিন্তু সঙ্গী হিসেবে কিংবা সঙ্গিনী হিসেবে একে পাবেন, ওকে পাবেন, তাকে পাবেন, এবং যে কোনো অবস্থায় যেভাবেই হোক আপনাকে তিনি সঙ্গ দেবেন। সে পুজোর ক্ষেত্রে হোক কিংবা আপনি কাছে দূরে কোথাও বেড়াতে যাবেন, সে সময়ও আপনার সঙ্গী হবে। আপনি পার্টিতে যাবেন, নো প্রবলেম, তাকে নিয়ে যান। সেই সুঠাম শরীরের অধিকারী কিংবা অধিকারিনী আপনাকে একেবারে উল্লাল্লা করে দেবে, এমনটাই বলা হচ্ছে। আর সেই লোভে পড়ে বলা হচ্ছে এই বাটনে ক্লিক করুন। যেমন ক্লিক করা হচ্ছে তেমনি বলা হচ্ছে আপনাকে কিন্তু নাম রেজিস্ট্রি করতে হবে কিছু টাকা দিয়ে। আপনি নাম রেজিস্ট্রি করলেন, নাম রেজিস্ট্রি করার পর তারপর আপনাকে বলা হলো যে দেখুন, আপনাকে কিন্তু এই সব বন্ধু কিংবা বন্ধুনের ছবি পাঠানো হলো, আপনি এবার চুজ করুন। আপনি চুজ করলেন, ভালো কথা, ভালো কথা, চুজ করেছেন, মনে হচ্ছে মনের মধ্যে একবারে লাড্ডু ফুটছে, আহা এই ছেলেটার সঙ্গে কিংবা এই মেয়েটার সঙ্গে, আহা ঝিঙ্কা ছিঙ্কা ঝিঙ্কা ছিঙ্কা, এমনটাই হবে। কিন্তু মশাই তারপরে বলবে না না না, ওই বুক নাও আইকনে আগুল ছোয়ালেই কিন্তু তাকে

0: হবে কি না বুকিং এর জন্য আগাম টাকা দিতে হবে, তাহলেই তার নাম সেই অ্যাপে নথিভুক্ত হবে। কেউ নথিভুক্ত হওয়ার জন্য টাকা দিলে তাকে উৎসাহিত করা হয়, কখনো বা তাকে কয়েকজন ওই যে বললাম তরুণ বা তরুণীর ছবি পাঠানো হবে, এবং তারপর কি, তারপর সিকিউরিটি ডিপোজিট, ভেরিফিকেশন চার্জ ইত্যাদি ইত্যাদি পাঠাতে বলা হবে। এবং সেই যে ছবিগুলো পাঠানো হবে সেগুলো কিন্তু এআইকে দিয়ে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে দিয়ে তৈরি, বাস্তবে কিন্তু তার কোনো অস্তিত্ব নেই। পুলিশের দাবি, একবার এই টাকা দেওয়ার পরই কিন্তু, বা এই দুবার তিনবার এই যে বিভিন্ন ধাপ রয়েছে সেগুলো দেওয়ার পর কিন্তু ওই নাম্বার থেকে তাকে ব্লক করে দেওয়া হবে। এবং এই নাম্বারে আপনি যতবারই ফোন করুন না কেন, সেই নাম্বারটা আপনি সুইচড অফ পাবেন। কি এমন কি এমন ভুল ভুলাইয়ের মধ্যে আপনি পড়তে চাইছেন? ডেফিনেটলি পড়তে চান না, আর পড়তে চান না বলে, পড়তে দিতে চায় না বলে আরপি শেয়ার করেছে সেই কথা। এটা কিন্তু আরপির শুধু কথাবার্তা নয়, বরং কলকাতা পুলিশেরও দাবি। ওকে, কিন্তু প্রশ্ন হলো, এই এই পুজোতে আপনি সঙ্গী বা সঙ্গিনী হিসেবে কাকে চাইছেন? বাস্তব জীবনের কথা, রিয়েল লাইফের কথা, আপনার যদি মানে আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে স্ত্রীকেই চান, নাকি স্ত্রী বন্ধুনিকে চান, নাকি অন্য কাউকে চান, নাকি আপনার পুরনো কোনো বন্ধু, সে হয়তো বাইরে থাকে, সে আসবে, সে আপনাকে সঙ্গ দিক, আপনি এটাই চান, নাকি ব্রেকআপ হয়ে যাওয়া সেই মানুষটা আবারও ফিরে আসুক,
1: নাকি ওই যে মিস্টার বিনের মতো ওই ছোট্ট একটা পুঁচকে ডলকে নিয়ে আপনি ঘুরে বেড়াতে চান?
0: এখন দেখবেন বহু লোকে কিন্তু, বহু মানুষ কিন্তু কি করছে না, গোপাল ঠাকুরকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। আপনি কি পুজোয় যখন ওই প্যান্ডেল হপিং হপ হপ হপ হপ হপিং করতে বেরোবেন, তখন কি সেই গোপাল ঠাকুর, সেই কৃষ্ণ কি আপনার সঙ্গী হবেন? কে হবেন আপনার সঙ্গী এই পুজোয়, সামনের পুজোয়? লিখে পাঠান ছোট্ট করে পুঁচকে করে 9 0 3 6 5 3 9 2 তে, নাকি ওই ধরনের ওই সাইবার ফ্রডের মোডাস অপারেন্ডি কে আপনি ট্রাই করবেন, দেখা যাক না কি করতে পারে। আর পি তো জানিয়ে দিয়েছে, সতর্ক করে দিয়েছে, কিন্তু ওখানে আপনি পেমেন্ট না করলে তারপর কিচ্ছুটি হবে না, পেমেন্ট না করে আপনি বুক করার চেষ্টা করতে পারেন, একবার করে দেখুন, তারপর মজাটা কিন্তু টের পেয়ে যাবেন। আর ওদিকে চুপকে সে, রাইটে চুপকে সে, সেই গান আপনার কানে এই মুহূর্তে 107 এ।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: হাওয়া অফিসের হালচাল,
4: হালচাল
5: হাল বেহাল, সত্যি সত্যি কিন্তু বেহাল। দুম করে বৃষ্টি আসছে, আপনি ভাবছেন দূর বৃষ্টি কবে যাবে কবে যাবে। আর যারা প্যান্ডেল তৈরি করছেন তারা পড়েছেন একেবারে মহা মুশকিলে। ও টিপি টিপি ঝিরঝির বৃষ্টি, কখনো কখনো আবার ঝমঝম বৃষ্টি, সে নিয়ে কিন্তু নাজেহাল। ওদিকে কিন্তু ঝোড়ো হাওয়া, সেও কিন্তু তার স্পিড বাড়িয়ে দিয়েছে, তার স্পিড কিন্তু বাড়িয়ে দিয়েছে। যেমন ধরে যাক, যেমন ধরে যাক 55 থেকে 65 কিলোমিটার গতিবেগে, কখনো কখনো কিন্তু 75 কিলোমিটার গতিবেগে, হ্যাঁ পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে কিন্তু মানে কী হবে, ঝোড়ো হাওয়া বইতে পারে। এবং শুধু তাই নয়, এটা কবে হবে, 23rd September, 24th September সন্ধ্যের দিকে কিন্তু, বিকেল এবং সন্ধ্যের দিকে কিন্তু গ্র্যাজুয়ালি এটা হবে। এবং একই সঙ্গে এটা কম

কমতে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগ, কখনো সখনো 60 কিলোমিটার গতিবেগে আমাদের পশ্চিমবঙ্গের উপকূল ভাগে, অর্থাৎ এই দীঘার যে সমুদ্র উপকূল ভাগ রয়েছে সেখানেও কিন্তু এই স্পিডে, অর্থাৎ 40 থেকে 60, কখনো সখনো আবার সেটা আরেকটু হয়তো বাড়তেও পারে। শুধুমাত্র তাই নয়, সমুদ্র কিন্তু এই সময়ে যথেষ্ট উত্তাল থাকবে, সেই কারণে যারা মৎস্যজীবী, যারা মাছ ধরতে যান সমুদ্রের বুকে নৌকো নিয়ে, ট্রলার নিয়ে, তাদের কিন্তু এই সময়টায় 23 এবং 24 তারিখ সমুদ্রে মাছ ধরতে যাওয়ার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কিন্তু সেটা আবার বলা হয়েছে এক্সটেন্ড হতে পারে 24-এর জায়গা কিন্তু 25 তারিখ পর্যন্ত। তার মানে আজ থেকে আগামী পরশুদিন পর্যন্ত সমুদ্রে যারা মাছ ধরতে যান সে বিষয়ে তাদের সতর্ক থাকতে হবে এবং দেখভাল করতে হবে, খবরাখবর রাখতে হবে। নমস্কার কলকাতা শুনতে হবে, আকাশবাণী কলকাতার যে ওয়েদার রিপোর্ট, সেই ওয়েদার রিপোর্টের দিকে তাদের কান রাখতে হবে। এবং একই সঙ্গে আরপি জানিয়ে দিচ্ছে আজ, হ্যাঁ আজ ম্যাক্সিমাম টেম্পারেচার কত থাকতে পারে। আজ কিন্তু ম্যাক্সিমাম টেম্পারেচার থাকতে পারে 31 ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে, মিনিমাম টেম্পারেচার 26 ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে। গতকাল ম্যাক্সিমাম টেম্পারেচার ছিল 31.2 ডিগ্রি সেন্টিগ্রেড -1.6, মিনিমাম টেম্পারেচার ছিল 26.2 ডিগ্রি সেন্টিগ্রেড +0.2, ম্যাক্সিমাম হিউমিডিটি 96%, মিনিমাম হিউমিডিটি 74%। আর বৃষ্টি অবশ্যই অবশ্যই হয়েছে, তার পরিমাপও করেছে আলিপুর ওয়েদার অফিস, 8.9 মিলিমিটার। হ্যাঁ, বৃষ্টির পরিমাণ কিন্তু পরিমাপ করা গেছে। এবং একই সঙ্গে আর পি যেটা বলেই থাকে, সমুদ্র যখন উত্তাল থাকবে প্লিজ পাঙ্গা নিতে যাবেন না, কোনো রকম ক্যারিশমা দেখাতে যাবেন না প্রকৃতির সঙ্গে। আপনাকে টুকুস করে ওই মোচার খোলার মতো ভাসিয়ে নিয়ে যাবে, আর তারপর কখন যে আপনাকে ফেরত দেবে, কীভাবে ফেরত দেবে তা কিন্তু বলা মুশকিল। অতএব সমুদ্রের আশেপাশে যারা গেছেন, নদীর আশেপাশে যারা ঘুরতে গেছেন এই উত্তাল সময়ে, প্লিজ নিজেকে সাবধানে রাখুন। আপনার পরিবার আপনার জন্য জাস্ট ওয়েট করছে। আর আপনি বলবেন তোমাকে ছুঁয়ে দিলাম, হ্যাঁ ছুঁয়ে আসুন, কিন্তু বেশি খেলা খেলতে যাবেন না সমুদ্রের সঙ্গে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: হাই কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা। অনেকক্ষণ ধরে কিন্তু আপনাদের রিকোয়েস্ট আসছে 9903658992 তে কোন গানের রিকোয়েস্ট, আর সেই গানের রিকোয়েস্ট নিয়ে কিন্তু আপনারা ওয়েট করছেন। ওদিকে এই মুহূর্তে কিন্তু এই সকালবেলায় ভোরবেলায় বেলাবসের কথা মনে পড়েছে। কার মনে পড়েছে বেলাবসের কথা? নামটা অবশ্যই কিন্তু বলতে হয়। অন্যদিকে উৎপলের মনে পড়েছে কার কথা? প্রেমী শোভের কথা, রাইট? দুটো গান শুনিয়ে দেবে। আর কিন্তু গান বিলন্তিতে বেলাবসের রিকোয়েস্ট কে পাঠিয়েছে? অঞ্জন দত্তের কণ্ঠে সেই ফাটাফাটি গানটা, আহা, একটা সময় আমাদের কি বলবো, লাইফের সঙ্গে একেবারে জড়িয়ে পুরো পেঁচ পাকিয়ে গিয়েছিল সেই গান, আবার কিন্তু আজ আপনার কানে শুধুমাত্র 107 এ।
1: গান মিলান্তি, গান মিলান্তি।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
0: রেইনবো টাইম চেক, রেইনবো টাইম চেক।
2: 7:46 হয়ে 46 সেকেন্ডস রয়েছে আর কি আপনার কানে 107 নমস্কার কলকাতায়। নমস্কার, নমস্কার, নমস্কার এবং নমস্কার, আরও নমস্কার, অসংখ্য নমস্কার, প্রচুর নমস্কার, গান মিলন্তির নমস্কার,
3: ফ্ল্যাশব্যাকের নমস্কার,
2: সেটাও তো রয়েছে।

0: আর এই মুহূর্তে কিন্তু কোন গানের রিকোয়েস্ট রয়েছে সেই গানের রিকোয়েস্ট নিয়ে ফিরবে আরপি। কিন্তু তার আগে আরও একবার টপিকটা মনে করিয়ে দিই, আর সেই টপিককে ধরে কিন্তু আপনাকে পাঠাতে হবে টু জি বই বই চুই চুই করে মেসেজ 9903653982 তে। পুজোয় পুজোয় কি সঙ্গে আপনি ভাড়া নিতে চান? তাহলে কিন্তু আপনার ফতুর হতে পারি গ্যাংতে। ধাপে ধাপে আপনাকে রেজিস্ট্রেশন থেকে শুরু করে সিকিউরিটি চার্জ আরও কত রকম চার্জ নিয়ে আপনাকে কতগুলো খালি ছবি পাঠাবে, ছবি এআই দিয়ে তৈরি করা ছবি, তাতেই আপনি ওহো মনমে লাড্ডু ফুটা মনমে লাড্ডু গুটা টুটা যা খুশি করতে পারেন। সেই সঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে আপনি মনে মনে কতদূর কি পৌঁছবেন সে বলা মুশকিল, কিন্তু মুশকিল হলো সেই সঙ্গী বা সঙ্গিনী কিন্তু আপনার ধারে কাছে পৌঁছবেন না। অতএব প্লিজ প্লিজ প্লিজ আপনি কোনোভাবে কোনোভাবে কিন্তু ওইসব ফাঁদে পা দেবেন না। আরপি এই বিষয়ে সতর্ক করছে, আর হ্যাকাররা কিন্তু আরপিকে
1: একেবারে পছন্দ করে না, একেবারে পছন্দ করে না। মানে এই লোকটা নমস্কারতে আসে প্রতিদিন অন্তত একটা দুটো করে, ওই রকম সতর্কবাণী কশান সেই বিষয়ে লিসনারদের সতর্ক করে। কি করে টাকা হ্যাক করা যায় বলে দেখি, এই আরপিকে কিন্তু দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে, এমনটাও কিন্তু প্ল্যান থাকতে পারে। হোক হোক হোক, প্ল্যান হোক প্রোগ্রাম হোক, কিন্তু সেই প্রোগ্রামে আপনি কার সঙ্গী হবেন, কাকে সঙ্গে নেবেন, সেই টেডি বিয়ারকে যেমন মিস্টার বিন নিয়ে থাকেন, নাকি গোপাল ঠাকুরকে যা ট্রেন্ড চালু হয়েছে সেই ব্যাপারটাকে, নাকি আপনার সেই পুরনো বন্ধুকে যার সঙ্গে আপনার ব্রেকআপ হয়েছিল সেও হয়তো ফিরে আসতে চাইছে আপনার কাছে। আপনার মনের সঙ্গে তার মতের মিল একটু একটু করে হচ্ছে এবং তার সঙ্গে রাগারাগি করে যে বেশি দিন থাকা যায় না সেটা আপনি ফিল করতে পারছেন। আর
2: পিকার সঙ্গে নিতে পারেন, শুধু খালি পেট ভরে খাইয়ে দেবেন,
0: আর কোনো টাকা পয়সা কিচ্ছু দরকার হবে না, পেট ভরে খাওয়ালেই কিন্তু আর পি আপনার সঙ্গেই হয়ে যাবে। ওকে কি লিখছেন আপনি 9903653982 তে আসুক আপনার মেসেজ। আর ওদিকে ওদিকে ওদিকে ওদিকে আহা জিঙ্কা চিকা জিঙ্কা চিকা না, ওহো কোন গান কোন গান কোন গান রিকোয়েস্ট করেছে আমাদের বন্ধু, কে বলুন তো? আমাদের বন্ধু উৎপল বিহার থেকে রিকোয়েস্ট করেছে, প্রেমী হয়ে গেছে পুজোর আগে, জাস্ট প্রেমী হয়ে গেছে, প্রেমী অভির সেই গান এই মুহূর্তে আপনার কানে শুধুমাত্র 107 উৎপলের রিকোয়েস্ট।
3: গান মিলান্তি গান মিলান্তি।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: গান মিলান্তি, গান মিলান্তি।
3: আজ প্রচুর পরিমাণে কিন্তু গান মিলাতে রিকোয়েস্ট রয়েছে, আর এই মুহূর্তে কিন্তু তৃষিতা, তৃষিতার সেই পছন্দের গান আলকা ইয়াকটিক এবং অরিজিতের কণ্ঠে এই গান শুনতে শুনতে আমরা চলে যাব নমস্কার কলকাতার দ্বিতীয় ঘন্টায়।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর ভূ রাজনৈতিক উত্তেজনা, অর্থনৈতিক চ্যালেঞ্জ, জলবায়ুজনিত বিপর্যয় এবং বহুপাক্ষিক ব্যবস্থার উপর সৃষ্ট চাপ মোকাবিলায় গ্লোবাল সাউথ বা দক্ষিণ বিশ্বের উন্নয়নশীল দেশগুলির মধ্যে বৃহত্তর সহযোগিতার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বর্তমান বিশ্ব পরিস্থিতি আর্থসামাজিক ও রাজনৈতিক দিক থেকে অত্যন্ত উত্তপ্ত। এ সময় প্রতিকূলতা মোকাবিলায় দক্ষিণ বিশ্বের দেশগুলির একত্রে কাজ করা উচিত। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, ভারতীয় সিনেমা দেশের সাংস্কৃতিক বৈচিত্র্যের ব্যাপকতার প্রতিফলন। বহুবিধ ভাষা, আঞ্চলিক দৃষ্টিকোণ এবং সম্মিলিত জাতীয় উচ্চাকাঙ্ক্ষার মধ্যে সিনেমা সেতুবন্ধনের কাজ করে থাকে। তিনি গতকাল 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপকদের হাতে তুলে দেন। দাদাসাহেব ফালকে পুরস্কার পেয়েছেন বিশিষ্ট অভিনেতা অনন্ত নাগ। যুগ্মভাবে সেরা হয়েছেন অভিনেতা হিসেবে মামুট্টি ও কার্তিক আরিয়ান, সেরা অভিনেত্রী ইয়ামি গৌতম। বোম্বে হাইকোর্ট পলাতক ব্যবসায়ী বিজয় মালিয়াকে সমাজ মাধ্যমে আদালতের নথি প্রকাশের ব্যাপারে সতর্ক করেছে। আদালত জানায়, তার বিরুদ্ধে মামলা বিচারাধীন, এ সংক্রান্ত নথি এখনই প্রকাশ করা অনুচিত। গতকাল বিজয় মালিয়ার আইনজীবীরা বোম্বে হাইকোর্টে তার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের আর্জি জানান। বেশ কিছু প্রস্তাব অনুমোদনের জন্য রাজ্য সরকার আরও একবার মন্ত্রিসভার বৈঠকে বসতে চলেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে আজ দুপুরে নবান্নে প্রস্তাবিত এই বৈঠকে উপস্থিত থাকার জন্য মন্ত্রিসভার সব সদস্যকে নির্দেশ দেওয়া হয়েছে। বিধবা ভাতা প্রাপক মহিলারা অন্নপূর্ণা যোজনার সুবিধা পেতে চাইলে আবেদন জানাতে পারেন, কিন্তু সেক্ষেত্রে তাদের বিধবা ভাতা ছেড়ে দিতে হবে। দুটো ভাতা একসঙ্গে নেওয়া যাবে না বলে সম্প্রতি নারী ও শিশু বিকাশ এবং সমাজকল্যাণ দপ্তর একটি নির্দেশিকা জারি করেছে। 126তম আইএফএ শিল্ড ফুটবল প্রতিযোগিতা আজ কলকাতায় শুরু হচ্ছে। প্রথম দিন মোহনবাগান সুপার জায়ান্ট শ্রীনিধি ডেকান এফসির বিরুদ্ধে খেলবে। মোহনবাগান মাঠে খেলা শুরু হবে দুপুর 3টে। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছো 107 এফএম রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
2: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 এফএম রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: হাই কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা। হেলথ স্কিম থেকে নাম বাদ গেলেও কিন্তু সরকারি রেটে চিকিৎসা বড় সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। 1 অক্টোবর থেকে নতুন শ্রেণীতে যুক্ত হওয়ার সুবিধা কিন্তু চালু করা হবে বলে কিন্তু নবান্ন সূত্রে খবর। ব্যাপারটা কি না, যোগ্যতার শর্ত শেষ হওয়ার কারণে যারা ওয়েস্টবেঙ্গল হেলথ স্কিমের বাইরে চলে গিয়েছেন সরকারি কর্মীদের সেই পুত্র এবং কন্যারা এবার থেকে নির্দিষ্ট শর্ত পূরণ করলে সরকারি রেটে স্কিমের অধীন থাকা হাসপাতালে চিকিৎসা করতে পারবেন। এই বিশেষ সুবিধায় তারা স্কিমের তালিকাভুক্ত বেসরকারি হাসপাতালে চিকিৎসা করাতে পারবেন, কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ সাধারণ রেট বা অতিরিক্ত বিল চার্জ করতে পারবে না। পশ্চিমবঙ্গ সরকার নির্ধারিত নির্দিষ্ট স্বাস্থ্য স্কিমের রেট অনুযায়ী কিন্তু বিল করতে হবে, ফলে অনেক কম খরচে চিকিৎসা করা সম্ভব হবে বলে সরকারি তরফে নবান্ন সূত্রে জানানো হয়েছে। ওয়াও, গুড নিউজ, দারুণ খবর। এইভাবে কিন্তু আমরা টাকাকে অনেকটা, টাকার খরচটাকে অনেকটা স্কুইজ করতে পারি, কম করতে পারি। আর ওদিকে কিন্তু না, দিল মাঙ্গে মোর, রাইট, দিল মাঙ্গে মোর, এমনটাই কিন্তু বলেছে কে কে কে কে কে আবার বলবে, কেন কে আবার বলবে, অর্জুন। অর্জুন রয়েছে কিন্তু তামিলনাড়ু থেকে চলে এসছে, এখন এইখানে রয়েছে। আর অর্জুনের ডিপিতে না জাস্ট ফটাফটি একটা ছবি রয়েছে, কতগুলো কুকুরকে জাস্ট ঝাপটে ধরে আছে, ওয়াও ওয়াও ওয়াও। আর ওই সব অবলা প্রাণীরা তার মুখের দিকে তাকিয়ে ভাবছে, হে গুরুদেব, তুমি আমাদের রক্ষা করো। স্ট্রিট ডগ অর্জুনের কাছে কতটা ফেভারিট তা আমরা জানতে পারছি, এবং সেই সঙ্গে ওর একটা ফেভারিট সং আজকে শুনতে চাওয়ার ইচ্ছে রয়েছে গান মিলান্তিতে।
3: গান মিলান্তি, গান মিলান্তি,
2: কবি খুশি, কবি গম,
4: আটা রুটি, আলুর দম,

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবো তে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: হাই কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা। আর দেখি রিতা কী লিখেছেন আজকের টপিকের বিষয়ে, কী লিখেছেন। ওহো হো, পুজো আর বি সঙ্গীত ঠাকুর দেখতে যাব,
3: পেট ভরে খাইয়ে দেবো তালদে তুষ্ট। ওকে, তিনি একটি বেল পাতাতেই তুষ্ট,
2: শিবের ক্ষেত্রে বলা হয়, আর বি ক্ষেত্রে কিন্তু পেট ভরালেই তুষ্ট। ওকে, থ্যাংক ইউ রিতা, থ্যাংক ইউ।
3: তবে কবে যাবো?
2: সপ্তমী না অষ্টমীর দিন ঠিক করতে হবে আমাদের, রাইট? এই মুহূর্তে কার মেসেজ? সৌভিকের মেসেজ, কসবা হালতু থেকে লিখেছে। কে লিখেছে? আজ রত্নগর্ভায়, আজ রত্নগর্ভায় রানী মুখার্জির মা কৃষ্ণা মুখার্জির কথা শুনলাম, অনেক অজানা কথা জানলাম, ধন্যবাদ দাদা, ধন্যবাদ তোমাকেও। আর আমি সঙ্গে নিয়ে যাব এই পুজোর সময় আমার পাড়া মিষ্টি পুচুকে, পুচুকে সঙ্গে নেব, এবং সেই সঙ্গে টিনটিন মানে পাড়ার কুকুরকে, হ্যাঁ তাকেও কিন্তু সঙ্গে নেব। আমরা মিলে ঠাকুর দেখবো, খাবার দাবার খাবো, আর অনেক অনেক খুব খুব খুব মজা করবো। এমনটি লিখে পাঠিয়েছে সৌভিক সরকার কসবা হালতু থেকে। কিন্তু তোমার ওই ঠিক আছে, মানে পুচু বিড়াল ঠিক আছে, কিন্তু এই যে টিনটিন মানে পাড়ার কুকুর, সে যদি একে ওকে দেখে খচং করে কামড়ে পড়ে, বোধহয় অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে। অতএব প্রিকশন নিয়ে জিও বাপু, পাড়ার মণ্ডপে ঘুরতে পারো, কিন্তু বাইরে যাওয়াটা রিস্কি হয়ে যাবে। ওকে, সৌভিকের মেসেজের পর কার মেসেজ? নিবেদিতার মেসেজ শ্যাওড়া ফুল থেকে। কী লিখেছে? গুড মর্নিং, আজ বিশ্বাস করতে পারছিলাম কৃষ্ণা মুখোপাধ্যায় মারা গিয়েছে, মিঠু মুখোপাধ্যায়ের নামই জানি। টপিকে বলি, লাইনগুলো কোনোদিন আর ঠিকঠাক লিখবে না। যাই হোক, পুজোয় ছুটিটা পাই বাড়ির লোকের সঙ্গে ঠাকুর দেখার জন্য, অন্যের সঙ্গে প্রশ্নই ওঠে না, এছাড়াও সঙ্গে বলতে বন্ধু বান্ধবদের। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। লালমোহন কি লিখছে? জালাল সি বৌবাজার হাওড়া থেকে লিখেছে, এগিয়ে আসছে পুজো, আমাদের দুর্গা তারানে চলছে ঠাকুর গড়া, না এখন আর খগেন পেটু নয়, খগেন পটু নয়, বরং এসেছে অন্য কেউ। শৈশবের দিনগুলোর মতো ছেলেটা মেতে উঠেছে খেলাধুলো, মনে পড়ছে বন্ধু রতনের কথা, কত খেলেছে ওই দিনগুলোতে। বন্ধু এখন পরিযায়ী শ্রমিক, সেই রতনকে সঙ্গে নিয়ে ঠাকুর দেখতে যেতে ইচ্ছে করছে সেই আগের দিনগুলোর মতো। আর এই এতটা, এতটা ভালো, এতটা সুন্দর ইচ্ছে প্রকাশ করেছেন কে? প্রকাশ করেছেন অবশ্যই অবশ্যই লালমোহন মাঝি, জালাল সি বৌবাজার হাওড়া থেকে। আপনিও পাঠিয়ে দিন 9903653992 তে। এই পুজোতে কাকে সঙ্গী নেবেন, নাকি
3: সঙ্গিনী আপনি খুঁজবেন? সঙ্গিনী খুঁজতে গিয়ে ওহো হো, আর পি এতবার বললো তবুও শুনলাম না,
2: টাকের কড়ি একেবারে গচ্ছে যাবে মশাই, অতএব সাধু সাবধান। আর এই মুহূর্তে বলতে বলতে লেলে বাবু,

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: পুজো মিটলে, হ্যাঁ পুজো মিটলে কিন্তু সরাসরি অ্যাকাউন্টে ঢুকবে কত কত কত কত কত কত টাকা, 60,000 পাবেন 30 লক্ষ পরিবার। কিন্তু কারা পাবেন, কারা পাবেন, কারা পাবেন সেই টাকা? গ্রামের মানুষের পাকা বাড়ি বানাতে 30 লক্ষ পরিবারকে পুজোর পরই কিন্তু প্রথম কিস্তির 60,000 টাকা দেবে রাজ্য। সব মিলিয়ে প্রায় 55 লক্ষ মানুষ এবার প্রধানমন্ত্রী আবাস যোজনার এই সুবিধা পাবেন। প্রথম পর্যায়ের শেষে আপাতত নাম নথিভুক্ত করেছেন যারা, তিনটি দফায় বাছাই চলবে, বাছাই চলছে। মূলত কোনো রকম স্বজন পোষণ এবং দুর্নীতির নামগন্ধ যাতে না থাকে সে ব্যাপারে জোর দেওয়া হয়েছে। কোনো অযোগ্য যাতে যোজনার টাকা না পান তা সুনিশ্চিত করতে বলা হয়েছে। এবং পঞ্চায়েত দপ্তর সূত্রে খবর, স্বচ্ছতায় জেলায় জেলায় ঘুরে অফিসারদের সঙ্গে বৈঠকও সেরেছেন মন্ত্রী। ওকে, প্রশাসনের তথ্য অনুযায়ী প্রায় 55 লক্ষ গ্রামীণ আবাস উপভোক্তার নাম হাতে এসেছে। 15 আগস্ট পর্যন্ত এই আবেদন দেওয়ার কথা থাকলেও কিন্তু তা বাড়িয়ে 31 আগস্ট করা হয়। এবার দ্বিতীয় দফার কাজ শুরু হয়েছে। বাড়ি বাড়ি গিয়ে প্রাথমিক সমীক্ষায় প্রায় 45 লক্ষ নাম এসেছে হাতে হাতে আবেদনে। বাকি অন্তত 10 লক্ষ আবেদন এসেছে অনলাইনে। এরপরেও কিন্তু বিডিও অফিসের পক্ষ থেকে 10% ক্ষেত্রে পুনরায় বাছাই হচ্ছে। এক আধিকারিকের কথায়, এত নিখুঁতভাবে কাজ কিন্তু আগে হয়নি। এবারে যেটা চলছে, স্ক্রিনিং যে কতটা গুরুত্বপূর্ণ তা কিন্তু বোঝা যাচ্ছে এই ঘটনায়। অতএব এই সুবিধা আমাদের বাংলার মানুষরা পাবেন, তাদের মাটির বাড়ি ছেড়ে পাকা বাড়ি হবে, এটা আনন্দের কথা। ঝড় বৃষ্টিতে সেগুলো দুমদাম করে ভেঙে যাবে না, অনেক বেশি মজবুত হবে, এবং সেটাকে যাতে ঠিকভাবে ব্যবহার করতে পারেন তাদের এই পাওয়া টাকাগুলো। এমনটা বলতে বলতে কোন গান, কোন গান এই মুহূর্তে ওয়েট করছে

0: ওকে ওকে ওকে ওকে, আ হা হা, লম্বা একটা গান হতেই পারে, কিন্তু সেই গানটা অবশ্যই কিন্তু রয়েছে ফ্ল্যাশব্যাক সঙে।
1: FM Rainbow-তে Rainbow Flashback Song. Rainbow Flashback Song.
0: সাথী আমাদের গান আপনার কানে শুধুমাত্র 107 এ।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: যেহেতু আমাদের বাড়িতে পারিবারিক দুর্গাপূজা হয়, তাই প্রতি বছরের মতো এবারেও কিন্তু এবারও পুজোর শেষে সন্ধ্যায় বাড়ির সবাইকে, হ্যাঁ বাড়ির সবাইকে একসঙ্গে নিয়ে গিয়ে পুজো প্যান্ডেলগুলোতে মায়ের প্রতিমা দর্শন করার ইচ্ছে আছে। যদি আপনি আমাদের বাড়িতে নিজের ঠিকানায় আসেন, তাহলে নিজেকে ধন্য ধন্য ধন্য মনে করব। আজ রত্নগর্ভ আপনার সুমিষ্ট গলাতে বলিউডের বর্ষিয়ান অভিনেত্রী রানী মুখার্জি এবং ওনার প্লেব্যাক গায়িকা মা কৃষ্ণা মুখার্জির অনেক না জানা কথা এবং আলোচনা শুনলাম। ওকে, এমনটা লিখে পাঠিয়েছেন যাদবেন্দ্র পণ্ডা জুকিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে। ওয়াও, যাওয়ার ইচ্ছে 200%। এবারে আপনাকে আপনাকে আরেকটু ভালো করে অ্যাড্রেস দিতে হবে এই আর কি। আর ওদিকে ওদিকে আমাদের বন্ধু শর্মিষ্ঠা কিলকেজে, শুভ সকাল দাদা ভাই, আমি তো তোমাদের সাথে প্রত্যেক প্যান্ডেলে যেতাম, হ্যাঁ তেমনই তোমরা যদি শোনাও ভালো লাগবে। ওকে ওকে ওকে, টিভিতে দেখা যায়, ফোনে অনেক ছবি কিন্তু তুলে পাঠায়। শর্মিষ্ঠা এমনটা লিখে পাঠিয়েছে সাঁকরাইল হাওড়া থেকে, এবং গান বেলেন দিতে ওর রিকোয়েস্ট রয়েছে আম পাতা জাম পাতা। ওকে, আর তোর কিন্তু ফেভারিট সং সে আম পাতা জাম পাতা ডেফিনেটলি শোনাবে আজ নমস্কার কলকাতায়। এই মধ্যে গোপাল সিনহার মেসেজ বসুনগর মধ্যমগ্রাম থেকে কি লিখেছেন, শুভ সকালে, আজকের বিষয়ে বলি, এই পুজোতে আমার প্রিয় আর্জি ফ্রেন্ড আরপিতাকে সঙ্গে করে আমি প্যান্ডেল হপিং করতে বেরিয়ে পড়তে চাই। যদি অবশ্য আরপিতা রাজি থাকে, কোনো চিন্তা নেই, সঙ্গে ভরিভোজ হবে, আর তার জন্য দক্ষিণা যা খরচ হবে সব আমি দেব, আমি আমি আমি। ওকে, সব শেষে বলি, আপনি কিন্তু রক্ত মাংসের গোপাল ঠাকুর সঙ্গে পাচ্ছেন,
3: একটু ভেবে দেখবেন।
2: গোপাল, রাইট রাইট রাইট, এই মজাটা কিন্তু হেভি ছিল। গোপাল সিনহা বসুনগর মধ্যম গ্রাম থেকে পাঠিয়েছেন এমনটাই, এবং সেই সঙ্গে কিন্তু ডিডিএল যে এই মুভির গানের রিকোয়েস্ট আছে, সেই রিকোয়েস্ট সং পরে নিয়ে আসবে। কিন্তু তার আগে আরেকজন রিকোয়েস্ট সং রয়েছে, কোন গান কোন গান? ইচ্ছেগুলো আকাশ ছিল অনুপম, এবং সেই সঙ্গে উজ্জয়িনী আপনার গানে। কিন্তু যে পাঠিয়েছে তার নামটা কি? তার নামটাও কিন্তু অন্তরা। হ্যাঁ, অন্তরা শ্যামনগর থেকে পাঠিয়েছে, বলছে আজ না এখানে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, অফিস যেতে ইচ্ছে করছে না, শুনছি তোমাকে বেশ ভাল লাগছে। আর গানের দিকে পাঠিয়েছে অন্তরা,
1: গান মিলান্তি, গান মিলান্তি।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
0: রেইনবো টাইম চেক, রেইনবো টাইম চেক। 8:40 হয়ে 32 সেকেন্ড রয়েছে আর আপনার কানে 107, আর এই মুহূর্তে রয়েছে কিন্তু বিশেষ ঘোষণা, শতবর্ষের পথে আকাশবাণী। হ্যাঁ, শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা। এই উপলক্ষে আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনবেন বিশেষ অনুষ্ঠান প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। 9 সেপ্টেম্বর 2026 থেকে এই অনুষ্ঠান শুরু হয়েছে, চলবে আগামী 25 আগস্ট 2027 পর্যন্ত। শুনতে ভুলবেন না, প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায় আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান। ঘোষণাটি শেষ হলো আর এই মুহূর্তে পিকে মুভির সেই ফরফরি গানটা, চার কদম।

0: কানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: আবার কিন্তু আপনাদের পাঠানোর মেসেজ নিয়ে আর পি হাজির আপনার কানে 107 নমস্কার কলকাতায়। এই মুহূর্তে কার মেসেজ আর পি, ইউ অলওয়েজ ইগনোর মাই রিকোয়েস্ট সং, আই এম হোপলেস।
3: হ্যাপিনেস ব্যাপারটা রাখুন,
2: হোপলেস কেন?
3: সুভাষের কত মেসেজ পড়ি প্রতিদিন, তাও আমাকে
2: আগুল তুলেছে।
3: ওকে, বেশ করেছে, আমাকে মিষ্টি খাইয়ে দাও,
2: তাহলে কিন্তু দিলখুশ হয়ে যাবে। আর কি লিখেছে? ওকে, বাবা, দুবার তিনবার করে মেসেজ পাঠিয়েছি। গুড মর্নিং আর পি, আমি যখন ঘরের বাইরে পা রাখি তখন আমার সঙ্গী হয় রাস্তার এক রাজ জনতা সুভাষ চক্রবর্তী উত্তর বালতে পাঠিয়েছেন। এরকম কতটা ইগনোর করে
3: মেসেজটা পড়লো
2: আর পি, কি আর করে যাবে, এমন দুঃখ দিতে পারলে তুমি সুভাষ ভাল লাগে না। ওকে, বাপ,
3: কোথায় কোথায় কবে কি যাবে, পুরো লিস্টই পাঠিয়েছে, পুরো ফিস্টি করে মিষ্টি করে লিস্টই পাঠিয়েছে। কে গো, তুমি চৌকস করেছো না, কোন সোনা পাঠিয়েছো তুমি? ও বা বা বা,
2: 25 তারিখ, 26 তারিখ,
3: বাপরে বাপ, কি লিস্টি, 27 তারিখ, কত লিস্টি, 27 তারিখে 27খানা পুজো দেখবে, মা মা দেখাতে, মা না হলে একটা নতুন গাড়ি দে
2: বাবা, 28 তারিখে আবার 18খানা পুজো দেখবো, 29 তারিখে 22খানা পুজো,
3: এইভাবে পুজোর ফিস্টি লিস্টি পুরো মিষ্টি করে দিয়েছে গো।
2: কিন্তু কে পাঠিয়েছে এত কথা, এত এত কাজ কে করেছে?

আমি আর আমার দুই বন্ধু বেরোই ঠাকুর দেখতে। বেশিরভাগই তো হেঁটে, আর দরকার পড়লে পাবলিক ট্রান্সপোর্টে একটা প্যান্ডেল থেকে অন্য প্যান্ডেলে যাই। এবারও সেটাই প্ল্যান আছে। তোমাকে এই টেক্সট নিচে গতবার যে যে প্যান্ডেলে গিয়েছিলাম সেটার দিন তারিখ সহ লিস্টই দিলাম। এরকমভাবে ঠাকুর দেখার প্ল্যান করি আমরা। এর মধ্যে যাকে তাকে ঢোকালে আর ঠাকুর দেখা হবে না। সাউন্ড এমনটি পাঠিয়েছে বারাসাত থেকে। কিন্তু এটা কী করে পসিবল? মানে কি বলো, 27খানা পুজো একদিনে, মা দেখা দি মা, সেই সঙ্গে ছোলা ভাজা পেতে দি, শাওনের ব্যাগে প্যাটরায় চা খুশি কর। আমি কিন্তু আপনার মানে আরপি আপনার মেসেজ নিয়ে ফিরে আসবে জাস্ট এক গান বিরতির পর। কিন্তু এই মুহূর্তে কোন গান রয়েছে শোনা, only for FM।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: গান মিলান্তি, গান মিলান্তি।
3: ঋষিতা মুখার্জির রিকোয়েস্ট রয়েছে হরিশ মুখার্জির ওর থেকে। ওকে ওকে, কে তুমি?

ইতি কথা। জানেন কি, কলকাতা লেনিন সরণি, কার্ল মার্কস সরণির নাম এবার কিন্তু বদলে যাচ্ছে। রাজ্যের পালাবদলের পর সেই নামগুলো নাকি অতি দ্রুত চেঞ্জ হবে। গতকাল কিন্তু মোটামুটিভাবে এই নাম পরিবর্তনের ব্যাপারটা একেবারে ঠিক হয়ে গেছে। 1984 সালে 18 মার্চ গার্ডেন রিচে কুখ্যাত দুষ্কৃতীদের হাতে খুন হয়েছিলেন দুঁদে পুলিশ অফিসার ডিসি পোর্ট বিনোদ মেহতা। তার স্মৃতিতেও কিন্তু বন্দর এলাকায় একটি রাস্তার নামকরণ করা হচ্ছে। আর এই বিষয়ে কিন্তু 10 জনের কমিটি রেডি করা হয়েছে। সেই কমিটি কিন্তু বিভিন্ন রাস্তার নামকরণ, এমনকি বিশ্ব বাংলা সরণি তার নামও নাকি বদলে যেতে পারে, অন্তত সেই কমিটির দাবি এমনটাই। একেবারে সদ্য খবর, আর সেই খবরটাই শেয়ার করলো আরপি। নমস্কার কলকাতায়। আর কলকাতার গান এই মুহূর্তে আপনার কানে শুধুমাত্র 107। এই গান শুধু আমরা চলে যাব নমস্কার কলকাতার তৃতীয় ঘন্টায়, কিন্তু তার আগে জবর খবর।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর জ্বালানির প্রাপ্যতা ও মূল্য নিয়ন্ত্রণ, শস্য ও সার সরবরাহ সংক্রান্ত চ্যালেঞ্জ মোকাবিলার মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং সুষ্ঠু অর্থনৈতিক ও বাণিজ্যিক চর্চা প্রসারের জন্য গ্লোবাল সাউথ বা দক্ষিণ বিশ্বের উন্নয়নশীল দেশগুলির মধ্যে বৃহত্তর সহযোগিতার আহ্বান জানিয়েছেন। বাণিজ্য শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন, একাধিক সরকারি দপ্তর এবং সংগঠনগুলিতে ব্যবসায়িক গোষ্ঠীগুলির সুবিধার্থে প্রধান শহরগুলিতে সমন্বিত বাণিজ্য ও শিল্প কার্যালয়ের কথা ভাবা হচ্ছে। শ্রী গোয়েল বলেন, সরকার সরাসরি হাতে হাতে এবং ডিজিটাল উভয় পদ্ধতির মাধ্যমে রপ্তানি ক্ষেত্রে পরিষেবা উন্নত করার জন্য কাজ করছে। দেশজুড়ে আজ পালিত হচ্ছে আয়ুর্বেদ দিবস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আয়ুর্বেদ দিবস উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, আয়ুর্বেদ শুধু একটি চিকিৎসা পদ্ধতি নয়, এটি সুস্বাস্থ্য ও পরিমিত জীবনযাত্রার জন্য একটি শক্তিশালী উপায়। মাদকদ্রব্যের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে ও এ ব্যাপারে জনসচেতনতা প্রসারে পশ্চিমবঙ্গে আজ নেশামুক্ত ভারত 2029 কর্মসূচির সূচনা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি আগেই পুলিশকে মাদকবিরোধী অভিযান আরও তীব্র করার পরামর্শ দেন। সেবা সংকল্প অভিযানের আওতায় 25 কোটি বাচ্চো কে স্বপ্ন কা ভারত কর্মসূচি উপলক্ষে আজ রাজ্যের সমস্ত উচ্চ প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলে বক্তৃতা ও অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। একই সঙ্গে নম সেবা আনকাহি কাহানিয়া কর্মসূচির অধীনে সঙ্গীত ও নাট্য উপস্থাপনার জন্য রাজ্যের বিদ্যালয়, শিক্ষা দপ্তর স্কুলগুলিকে নির্দেশ দিয়েছে। জাপানের আইচি নাগোয়ায় এশিয়ান গেমসের চতুর্থ দিনে শুটিংয়ে দুবারের অলিম্পিক পদকজয়ী মনু ভাকের মহিলাদের 10 মিটার এয়ার পিস্তল ইভেন্টের ফাইনালে জায়গা করে নিয়েছেন। মেয়েদের স্কিটস শুটিং ইভেন্টে মহেশ্বরী সিং, পরিণাজ ধলিওয়াল ও রাইজা ধিলো ব্রোঞ্জ পদক জয় করেছেন। এর ফলে দেশের মোট পদক সংখ্যা বেড়ে হয়েছে 8। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।
1: One 107 FM Rainbow, Shat Shure Sharadin.

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: FM রেইনবোতে। তিনে কে তিন,
2: তিনে কে তিন,
0: গানের হ্যাট্রিক,
2: গানের হ্যাট্রিক।
3: প্রজাপতির টাইটেল ট্র্যাক।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: এই মুহূর্তে রয়েছে কিন্তু বিশেষ ঘোষণা, 138তম ডাক আদালত এবং পেনশন আদালত বিষয়ে। মুখ্য পোস্টমাস্টার জেনারেল পশ্চিমবঙ্গ সার্কেলের সভাপতিতে 138তম ডাক আদালত এবং পেনশন আদালত আগামী 28/10/2026 তারিখে মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস, পশ্চিমবঙ্গ সার্কেল, যোগাযোগ ভবন, P36 CR Avenue, কলকাতা 7 Lakh 12 Way, বেলা 12:30 গুগল মিটের মাধ্যমে অর্থাৎ ভিডিও কনফারেন্সের মাধ্যমে কিন্তু অনুষ্ঠিত হবে। এই আদালতে পশ্চিমবঙ্গ, সিকিম এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ সমূহের ডাক পরিষেবা ও ডাকঘরের পেনশন উপভোক্তার পেনশন সংক্রান্ত সমস্যার বা অভিযোগের সুরাহা করা হবে। যারা এখানে সুরাহার জন্য আবেদন করবেন তারা স্পষ্ট করে যেমন তাদের অভিযোগটি লিখবেন, তেমনি তার সঙ্গে থাকা নথি ও ডাক বিভাগের তরফে পাওয়া কোনো চিঠির রেফারেন্স নম্বর ও অন্যান্য বিষয়ে উল্লেখ করবেন। অভিযোগকারীদের অবশ্যই তাদের মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। অভিযোগপত্রটি যোগাযোগ ভবনের ঠিকানায় 30/9/2026 তারিখের মধ্যে পাঠাতে হবে। শ্রী এস সি দাস, ADPS, CS, মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস, পশ্চিমবঙ্গ সার্কেল, P36 CR Avenue, কলকাতা 7 Lakh 12 Way ঠিকানায়। ইমেলের মাধ্যমে কিন্তু অভিযোগ জমা দেওয়া যাবে। সেক্ষেত্রে ইমেল করতে হবে APMJ_WV@IndiaPost.gov.in, সেই সঙ্গে ADP GCOWV@gmail.com অথবা PG.WV@IndiaPost.gov.in আইডিতে। অভিযোগকারীকে উপরোক্ত নির্ধারিত তারিখ ও সময়ে গুগল মিট অর্থাৎ ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডাক আদালত ও পেনশন আদালতে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হবে। যে কোনো স্পষ্টীকরণের জন্য ADPS অর্থাৎ CS এর সঙ্গে টেলিফোন নম্বর 03-22-12-02-50 অথবা 03-22-12-06-12 অথবা 03-22-12-05-00 যোগাযোগ করা যেতে পারে। ডাক আদালত এবং পেনশন আদালতের জন্য প্রতিটি অভিযোগ অথবা ইমেলে ডাক আদালত, পেনশন আদালত শব্দটি উল্লেখ করতে হবে। এখানে বলে রাখি, আইনি বিষয়ে জড়িত মামলা যেমন উত্তরাধিকার ইত্যাদি এবং নীতিগত বিষয়গুলি উপরোক্ত ডাক আদালত এবং পেনশন আদালতে কিন্তু নেওয়া হবে না। এই বিশেষ ঘোষণা এ মুহূর্তে শেষ হলো। জরুরি কথা সেটা শেয়ার করা হলো নমস্কার কলকাতায়। আর এই মুহূর্তে কিন্তু রয়েছে মেলার গান।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: হাই কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা। এই মুহূর্তে কিন্তু সত্যি সত্যি দেখার মতো পালা, লড়াই করার মতো পালা, সেই লড়াইটা, লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই, এমনটাই কিন্তু বলার পালা। ব্যাপারটা কি, বিশ্বের প্রথম কিন্তু মানুষ বনাম রোবট লড়াই, এটাও তো মেলা, পৃথিবীর মেলাতে এরা হাজির। বিশ্বের প্রথম প্রথম মানুষ বনাম রোবট লড়াই, যন্ত্র মানবকে হারাতে পারলেন কি মার্কিন যুবক, এটাই হচ্ছে প্রশ্ন। মানুষের তৈরি রোবট সে কি কখনো সমকক্ষ হয়ে উঠতে পারবে, এই প্রশ্ন বারবার উঠেছে কল্পবিজ্ঞানের গল্পে। সেই কল্পবিজ্ঞান কি যেন বাস্তবে চাক্ষুষ করলো একদল মানুষ। বিশ্বের প্রথম মানুষ বনাম টার্মিনেটর লড়াইয়ের সাক্ষী হলেন তারা। 6 ফুটের রোবটের মুখোমুখি মার্কিন ইনফ্লুয়েন্সার, হলিউডের সাইফাই ছবিকে হার মানানোর সেই ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আমেরিকার রোবটিক সংস্থা আরইকে এই আশ্চর্য ভিডিও প্রকাশে এনেছে, জানা গিয়েছে তারাই আয়োজন করেছিল মানুষ বনাম রোবটের মুষ্টিযুদ্ধ। সান ফ্রান্সিসকোয় বাসিন্দা পেশায় ইনফ্লুয়েন্সার যুবকের বিরুদ্ধে লড়াইয়ের ময়দানের নামে 6 ফুটের একটি হিউম্যানয়েড রোবট বা মানব যন্ত্র। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে ইনফ্লুয়েন্সার ফ্র্যাঙ্কি লাপেনা একটি ফাইটিং কেজের ভেতরে রিমোট নিয়ন্ত্রিত রোবটের মুখোমুখি। অন্যদিকে লড়াই শুরুর আগে রিংয়ের ভেতরে রোবটটিকে ওয়ার্ম আপ করতে দেখা গিয়েছে। লড়াই শুরু হলে লাপেনা রোবটটিকে লক্ষ্য করে বেশ কয়েকটি ঘুষি মারেন, পাল্টা রোবটটিও ঘুষি এবং লাঠি মারে। সেই আঘাতের তীব্রতায় লাপেনা অন্য প্রান্তে কিন্তু একেবারে ছিটকে পড়েন। রোবটিক সংস্থা আরিকে সোশ্যাল মিডিয়ায় পোস্টে দাবি করেছে এটাই হচ্ছে মানুষ বনাম হিউম্যানয়েড রোবটের প্রথম লড়াই। ক্যাপশনে লেখা হয়েছে মানুষ বনাম টার্মিনেটর, ধাঁচির রোবটের প্রথম লড়াইয়ের মাধ্যমে আমরা ইতিহাস তৈরি করলাম। ফ্র্যাঙ্কি লাপেনা তার সর্বোচ্চ ক্ষমতা দিয়ে লড়েছেন, জানা গিয়েছে এই সংস্থাটি একটি ভার্চুয়াল রিয়ালিটি কমব্যাট গেম তৈরির কাজের অংশ হচ্ছে। এই যে গেমে মানুষ দূর থেকে হিউম্যানয়েড রোবট নিয়ন্ত্রণ করে একে অপরের বিরুদ্ধে লড়াই করতে পারে, রাইট? সেই ঘটনায় মানুষের একবারে কুফকাত কি ভাবছেন, আপনি যদি যেতেন ফাটি দিতেন রোবটকে একবারে চর থাপ্পড় দিয়ে, নাকে ঘুষি মেরে, রক্ত রক্ত ও যন্ত্রণায় রক্ত কোথায়, যাই হোক আপনি তাকে হারিয়ে দিতে পারতেন, সত্যি কি তাই? তাহলে আগামী দিন আপনার জন্য ওয়েট করছে। আর আরপি আপনাকে শুনিয়ে দিচ্ছে এই মুহূর্তে কোন গান আহা, সেন্টিভালি মেন্টাল।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: আপনাদের পাঠানো

0: এমনই কথা কিন্তু লেখা রয়েছে। আর মেসেজ পাঠিয়েছে কোথেকে? জয়রামপুর হাওড়া থেকে। রাইট রাইট বেবি রাইট, ভেরি ভেরি ভেরি নাইস টপিক। এটাই পুজোতে কিন্তু আমি সঙ্গে দেব মিস্টার গৌরী সেন আর তোমাকে, যাতে তোমাকে পেট পুরে খাওয়াতে এবং গিফট দিতে পারে। সোমনাথ এমনটি লিখে পাঠিয়েছে কোথেকে? দম দম দমার দম ক্যান্টনমেন্ট থেকে। ওয়াও, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ফলতা বকুলতলা থেকে কে লিখেছে? শম্ভু বলছি। ও দাদা, শম্ভু বলছি গো। শরতের মাঝে ভাসলো ভেলা, কাশ ফুলেতে লাগলো তোলা, ঢাকে পড়লো কাঠি, শ্রোতা বন্ধুদের পুজো কাটুক ফাটাফাটি ফাটাফাটি। শরৎ শুভেচ্ছে আমাদের বন্ধু শম্ভু।
1: আরে ভাই, তোমার বন্ধু শম্ভু, তোমার বন্ধু নিশম্ভুকে নিয়ে এসো, তারপর মা দুর্গা ওই কি করবেন
0: সে তো জানা রয়েছে। রাইট রাইট রাইট, গুড মর্নিং আরপি দাদা ভাই, পুজো ঠাকুর দেখতে একদিন ডাকবো সব কচি কাছেদের জন্য, ওকে, একদিন ডাকবো পুরো পরিবারের জন্য, আর একদিন ডাকবো পরিবারের বৃদ্ধদের জন্য। শারদ শুভেচ্ছা জানিয়ে এমনই মেসেজ পাঠিয়েছে কে? সোমেন যাদবপুর থেকে। ওয়াও, থ্যাংক ইউ। সুখেন্দুবু আজকে একটু তাড়াতাড়ি করে মেসেজ পাঠিয়ে দিয়েছেন। কী লিখেছেন, কী লিখেছেন, লম্বা মেসেজ। সুখেন্দু ঘোষ গুরুপল্লী শান্তিনিকেতন থেকে পাঠিয়েছেন, কে লিখেছেন? আমার ন্যাওটা সন্ডা গুন্ডা, আমার ন্যাওটা সন্ডা গুন্ডা, ভীষণ প্রিয় ভূতু, ওকে, কষ্টে থাকলে হাসায় মরে দিয়ে কাতো কুদু, বিড়াল যুবা শক্তিবান যেন, রংটা কালো সাদা, হাজার লোকে বলে হেসে দিয়ে দেন না দাদা, এমনি এমনি নিয়ে ওকে সেবার হপিংয়ে গেলাম, ভূতু বুদ্ধিতে বিনে পয়সায় কত কিছু পেলাম না খেলাম, কেউ বলে মুনু, কেউ বা শুনু, প্লেট ভরে দেয় খাবার মিয়াও বলে ভূতুর দাবি, বাড়িতে নিয়ে যাবার খাবারের জন্য করি তাহারা, খাবারের জন্য করি ভাড়া, অলস এক টোটো, টাকা নেয়নি চালক ভাইয়া, প্যাকেট নেয় ছেঠো, এমন মজার ভূতুকে নিয়েই চলছে প্ল্যান খুব, জ্বালিও না ভাই প্রিয় মোর, দিয়েছি প্ল্যানে ডুব। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আপনি পাঠিয়ে দিন, যেটুকু সময় রয়েছে পাঠিয়ে দিন 9903653992 মেসেজ। আর এই মুহূর্তে আহা, কোন গান ওয়েট করছে আপনার জন্য। দেখা যাক কোন গান মন মানে না। জুন এবং জুবিন গর্গ, এই কদিন আগে জুবিন গর্গের প্রথম মৃত্যুবার্ষিকী গিয়েছে।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: আপনাদের পাঠানো মেসেজ 9903652992 লম্বা লম্বা মেসেজ কিন্তু রয়েছে। মাধাই একটা লম্বা মেসেজ পাঠিয়ে, আমার থেকেও লম্বা। বৃষ্টি স্নাত শরতের সকালে শুভেচ্ছা জানলাম। প্রিয় আরপি দাদাভাই, বাংলা চলচ্চিত্র জগতে গ্ল্যামার কুইন মিঠু মুখার্জির প্রয়াণে আমি শোকাহত। মিঠু মুখার্জি অভিনীত যে কটি সিনেমা দেখেছি তার মধ্যে তিনটি সিনেমার কথা মনে পড়ছে, তা হলো মার্জিনা আবদুল্লাহ, মৌসাক এবং স্বয়ং সিথা। এই ছবিগুলির অসাধারণ অভিনয়গুলি আমাকে বারবার বারবার করে টেনে নিয়ে যায় এই ছবিগুলি দেখার জন্য। মিঠু মুখার্জি নেই ভাবতে কষ্ট হচ্ছে। মিঠু মুখার্জির আত্মার শান্তি কামনা করি, পরিবার পরিজনদের সমবেদনা জানাই। এবার বিষয়ে আসি, পুজোর সময় ঘুরতে অন্য কারো সঙ্গে যাব না, গিন্নিকে নিয়ে ঠাকুর দেখতে যাব। সম্ভব হলে গান মিলান দিতে না, আর অন্য কোনো ব্যাপার নেই, এখন আর চলবে না, চলছে না। মাধাই এমন মেসেজ পাঠিয়েছেন, মাধাই করতে পাঠিয়েছেন, বড় ঘোষপাড়া থেকে পাঠিয়েছেন। গুড মর্নিং আরপি দাদাভাই, এবার নয় প্রতি বছরের মতো এবারও পুজোতে আমার একটা ট্যাবলো গাড়ি ফুল ফ্যামিলি নিয়ে আমরা ঠাকুর দেখতে বেরোবো। মা, শ্রী, ঝুনু, ছেলে সৌমিক, দুই যমজ মেয়ে সৌমশ্রী এবং শঙ্কশ্রী, এবং ভাগ্না, ভাগ্না বউ, দুই ভাগ্নি, ভাগ্নি জামাই, তিনজন নাতি নাতনি। কোথায় রে ভাই, এত জায়গার মধ্যে আরপির কি একটুখানি কোথাও জায়গা হবে?
3: দীপক এমন মেসেজ পাঠিয়েছে, বেলপকুর তুংপাড়া শ্যামপুর হাওড়া থেকে। আমি কৃষ্ণনগর নদিয়া থেকে দীপক জ্যোতি অধিকারী বলছি। আজ আমি আমার বড় সাধের রেডিওটি বিক্রি করে দিচ্ছি, খুব মন খারাপ লাগছে। শেষবারের মতো রেডিওটা শুনছি, এরপর থেকে নিউজ অন এয়ারে তোমাদের শুনতে হয়।
4: আরে তাই শুনবে,
3: কিন্তু শুনতে হবে, রেডিওকে সঙ্গে রাখতে হবে। থ্যাংক ইউ দীপক জ্যোতি, বিক্রি করো কিন্তু লাভের একটু গুড় আর বিক্রিও দিও।
2: ওকে, এই মুহূর্তে কার মেসেজ? দিশা লস্কর হাওড়া সাঁকরাইল মণিপুর থেকে। বাবা, হাওড়া সাঁকরাইলের মতো মণিপুর রয়েছে, ইম্ফল যেতে হবে না? ওকে ওকে, আজ আমার বোন নিশার জন্মদিন, হ্যাপি হ্যাপি বার্থডে। আমরা বাবা মাকে সঙ্গে নিয়ে চারজন একসঙ্গে একদিনই ঠাকুর দেখতে যাবো ঠিক করেছে। দিশা নস্কর এমন মেসেজ পাঠিয়েছে, ওকে বোন নিশা, মানে দিশা নিশা, ওকে থ্যাংক ইউ। প্রথম থেকে অনুষ্ঠান শুনতে ভালো লাগছে, গানগুলো খুব

খুব ভালো, এমনটাই বলছে। সেই সঙ্গে না আর কিন্তু সময় খুব একটা নেই, অতএব অতএব ছোট্ট পুঁচকে করে বলতে হবে মেসেজগুলো। রথ দেখা কলা ব্যাচে আমি করি একসাথে, ঠাকুর প্যান্ডেল করি হপিং, প্রত্যহ হাঁটতে প্রভাতে, রাতের বেলা প্রতিমা দর্শন হয় না করা আমার, পুজোর কদিন দোকান ছেড়ে যায় না হওয়াবার, কেউ যদি সঙ্গী হতে, কেউ চায় যদি সঙ্গী হতে, করতে প্রাতঃভ্রমণ, হাঁটাহাঁটির পাশে হবে মণ্ডপ প্রতিমা দর্শন। শারদ শুভেচ্ছা সহ এমনটাই লিখে পাঠিয়েছে শঙ্কর বারাসাত থেকে। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। গোপাল সিনহা বসুনগর মধ্যমগ্রাম থেকে, আর জি ফ্রেন্ড অর্পিতা, তোমাকে বলছি যে কুকুরের নাম লালু ভুলু থেকে টিন টিন, সত্যি ভালোবেসে কতই না কুকুরের নাম দেওয়া যায় তাই না, আজ এটা জানতে পারলাম। আর এটাও সত্যি, জানার তো শেষ নেই, কি বলো। ওকে, রজত কি পাঠিয়েছে বানপুর নদিয়া থেকে, গুড মর্নিং দাদা, আমি পুজোতে সঙ্গে নেব আজকে আর পিকে আর আমার কোনো বন্ধুকে, এই বন্ধুটিকে নিও তাহলে কিন্তু জমে যাবে, জমে যাবে। নমস্কার, এই দিদি নয়, আমি দাদা গো, শ্যামাপ্রসাদ পাল বোরথাঙ্গা সিকিম থেকে শুনছেন। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হায় অর্পিতা, আমার দুর্গাপুজো দেখা হয়, নিজের ব্যবসা নিয়ে ব্যস্ত থাকি, আমি দেখি জগদ্ধাত্রী পুজো, দুর্গাপুজোতে পাড়ার একটাই একটাই ঠাকুর দেখে, উৎপল এমনটি লিখেছে বেহালা থেকে। ওয়াও ওয়াও, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, সরি সরি সরি, কে লিখেছে, ওটা মানিকপুর, টাইপিং মিস্টেক, ওকে, একটু আগে মণিপুর লিখেছিল, ওটা হবে মানিকপুর। ওকে ওকে, এই মুহূর্তে টাইপিং চলিতেছে, টাইপিং চলিতেছে, ওকে ওকে। ধনশ্রী চক্রবর্তী টাইপিং করছিলেন, আবার মুছে দিয়েছেন, ডিলিট করেছেন, আবার টাইপিং শুরু হয়েছে, কি আর করে যাবে। আরে ভাই, ডিপিতে লেখা আছে নামটা, ওহো, হৃদয়ে লেখো নাম, ডিপিতে ফেকো নাম, না না, এমন নাম ধামের কথা বলতে বলতে আমরা চলে যাব কোন গানে, কোন গানে, ওহ লালা লা, রাইট, ওহ লালা লা। কিন্তু ওইদিকে আরও যে মেসেজ পড়ে রয়েছে, মেসেজ জমে রয়েছে। আমি কৃষ্ণনগর নদিয়া থেকে দীপজ্যোতি, ওহো, আমার একই মেসেজ পাঠিয়েছে কেন, হায় আরপি, হায় আরপি, আমি কে, আমি কে বলছি বলতো, কে আবার, তাহলে অ্যান্ডি, ওকে, অ্যান্ডি মেসেজ পাঠিয়েছে এমনটাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, এই মুহূর্তে কার মেসেজ, কার মেসেজ, মৌলী মুখোপাধ্যায় ঠাকুরিয়া থেকে মেসেজ পাঠিয়েছে, থ্যাংক ইউ সকলকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ বলতে বলতে জয় গুরু, এ জয় গুরু।

আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। দেশজুড়ে আজ পালিত হচ্ছে একাদশ জাতীয় আয়ুর্বেদ দিবস। নাগপুরের কবিবর সুরেশ ভাট অডিটোরিয়ামে আয়ুর্বেদ দিবসের উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আয়ুর্বেদ দিবস উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। সংক্রামক হেপাটাইটিসের মোকাবিলা করে 2030 সালের মধ্যে হেপাটাইটিস বি ও সি দেশ থেকে নির্মূল করার ব্যাপারে ভারত তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। নিউ ইয়র্কে একটি সম্মেলনে বক্তব্য রাখার সময় কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব পুণ্যসলীলা শ্রীবাস্তব রোগ প্রতিরোধ, রোগ নির্ণয়, বিনামূল্যে টিকা প্রদান, চিকিৎসার ক্ষেত্রে ভারতের সামগ্রিক ও জনকেন্দ্রিক পদক্ষেপগুলির উপর আলোকপাত করেন। পশ্চিমবঙ্গের 64টি সরকারি স্বাস্থ্যকেন্দ্র থেকে কোটি কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম ও যন্ত্রাংশ উধাও হওয়ার ঘটনায় সরকার কঠোর পদক্ষেপ নিচ্ছে। সব জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে, পঞ্চদশ অর্থ কমিশনের স্বাস্থ্য অনুদানের আওতায় সরবরাহ করা কোনো যন্ত্র, যন্ত্রাংশ বা উপকরণ চুরি কিংবা খোয়া যাওয়ার ঘটনা ঘটলে অবিলম্বে স্থানীয় থানায় FIR দায়ের করতে হবে। মাদকদ্রব্যের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে ও এ ব্যাপারে জনসচেতনতা প্রসারে রাজ্যে আজ নেশামুক্ত ভারত 2029 কর্মসূচির সূচনা করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি আগেই পুলিশকে মাদকবিরোধী অভিযান আরও তীব্র করার পরামর্শ দেন, বিশেষ করে সীমান্তবর্তী এলাকায় অবৈধ আফিম ও গাঁজার চাষ চিহ্নিত করে তা নষ্ট করার পাশাপাশি মাদক পাচার ও কারবারে জড়িতদের বিরুদ্ধে NDPS আইনে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের 81তম সাধারণ সভার অধিবেশনে গতকাল ইরানের বিরুদ্ধে তার প্রশাসনের সামরিক অভিযানের সপক্ষে বক্তব্য রেখেছেন। তেহরানের উপর অর্থনৈতিক চাপ বাড়িয়ে তুলতে সদস্য দেশগুলির প্রতি আহ্বান জানান তিনি। পশ্চিম মধ্য এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের উপর অবস্থিত অতিগভীর নিম্নচাপটি আজ রাতের মধ্যে উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ওড়িশা উপকূলে বিশাখাপত্তনম এবং গোপালপুরের মধ্যে দিয়ে স্থলভাগে প্রবেশ করতে পারে। এর ফলে আজ রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।

ہم سفر ہم راز ہوں تا قیامت, تا قیامت.

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি নমামি বসু রুদ্র। মাদকের বিরুদ্ধে রাজ্যজুড়ে আরও জোরদার অভিযান চালানোর লক্ষ্যে আজ নেশামুক্ত ভারত 2029-এর সূচনা করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধাননগর পুলিশ কমিশনারেটের উদ্যোগে ইকো পার্ক থানার কাছে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি। সেবা সংকল্প অভিযানের আওতায় 25 কোটি বাচ্চকে স্বপ্নৌকা ভারত কর্মসূচি উপলক্ষে আজ রাজ্যের সমস্ত উচ্চ প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলে বক্তৃতা ও অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। 3 সক্রিয় মাওবাদী নেতা নেত্রী আজ আত্মসমর্পণ করতে পারেন বলে রাজ্য পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। মাগুরার পুলিশ কনফারেন্স হলে আজ বিকেলে রাজ্য পুলিশের পশ্চিমাঞ্চলীয় এডিজির কাছে জবা মাহাতো ওরফে বুলু, নয়নতারা সাহু ওরফে মিতা এবং রামপ্রসাদ মান্ডি ওরফে মহাদেবের আত্মসমর্পণ করার কথা। পশ্চিম বর্ধমানের অন্ডাল থানার ফুলবাগান এলাকায় আজ এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। 35 বছর বয়সী গৌতম বাগদি গতকাল থেকে নিখোঁজ ছিলেন। বাড়ির কাছেই আজ সকালে একটি গাছে তার দেহ ঝুলে থাকতে দেখা যায়। এটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো ঘটনা রয়েছে, পুলিশ তা তদন্ত করে দেখছে। পশ্চিম বর্ধমানের কাঁকসা শারদাপল্লীতে উপেন্দ্র কুমার সিনহা নামে এক শিক্ষকের বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। কয়েকদিন আগেই তারা সপরিবারে বিদেশ ভ্রমণে যান। বাড়ি ফাঁকা থাকায় আলমারি ভেঙে 5 লক্ষ টাকা সোনার উপর অলঙ্কার সহ বেশ কিছু মূল্যবান জিনিস নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। এনজেন পোস্ট অফিস হিসেবে পথ চলা শুরু করেছে নদিয়ার বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের উপডাকঘর। নতুন এই পোস্ট অফিস তৈরি হওয়ায় স্বাভাবিকভাবেই আনন্দিত সকলে। পশ্চিম মধ্য এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের উপর অবস্থিত গভীর নিম্নচাপটি আজ রাতের মধ্যে উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ওড়িশা উপকূলে বিশাখাপত্তনম ও গোপালপুরের মাঝ দিয়ে স্থলভাগে প্রবেশ করবে। এর ফলে রাজ্যের বিভিন্ন জেলায় আজও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস। আমেরিকার ক্যাটালিনা চ্যানেল জয়ের লক্ষ্যে আজ প্রশান্ত মহাসাগরে নেমেছেন মেদিনীপুরের তরুণী সাঁতারু আফরিন জাবি। 126তম আইএফএসএল ফুটবল প্রতিযোগিতা আজ কলকাতায় শুরু হচ্ছে। প্রথম দিন মোহনবাগান সুপার জায়ান্টস শ্রীনিধি ডেকান এফসির বিরুদ্ধে খেলবে। মোহনবাগান মাঠে খেলা শুরু হবে বিকেল 3টায়। এই মুহূর্তে হেডলাইন্স আপাতত এটুকুই।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। আলোজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।
2: নমস্কার, আজকের গানদরিয়ায় আপনাদের সাথে আমি মধুমিতা বসু
3: আর আমি সুদীপ্ত রায়।
2: কিভাবে কথা শুরু করব আর কি কথা বলবো,
3: তার আগে বলে নিই যে স্টুডিওর ঘড়ি এখন 11:03 হয়ে 2 সেকেন্ড, আর আমরা আপনি টিউন করেছেন 107 AIR FM রেনবো। আর আজকে বুধবার, বুধবার মানে আমাদের সুযোগ ঘটে শোনানোর আপনাকে, সেটি হচ্ছে আধুনিক গান। তো আজকেও আধুনিক গান শোনাবো ডেফিনেটলি, এবং আধুনিক গান শোনানোর সাথে সাথে তুমি যেটা জিজ্ঞেস করছিলে মধুমিতাদি যে কি বলবো,
2: হ্যাঁ
3: আসলে এবারে আমি একটা পাল্টা প্রশ্ন জিজ্ঞাসা করি যে কি বলা উচিত, কারণ ইতিমধ্যেই আমাদের প্রকৃতিতে একটা বেশ বদল লক্ষ্য করা যাচ্ছে।
2: আমি খুশি প্রশ্নটা পেয়ে আর কি, কারণ সকালবেলা তো একটু শহরটা ফাঁকা ফাঁকা থাকে, 9:30 বাজলে এখন জমজমাট হয়ে গেছে।
3: মানে আমরা যখন গান্দুরিয়া করতে আসি তখন বেশ ফাঁকাই থাকে,
2: তো থাকে স্কুলের ছেলেমেয়েরা যায়,
3: আর আমাদের এই চত্বরটা যেটা মূলত প্রশাসনিক ক্ষেত্রে
2: কাজে
3: সেটা সেটা অনেকটা অনেকটাই ফাঁকা থাকে,
2: অনেকটা রাস্তা দেখার সুযোগ হয়।
3: ঠিক,
2: এবং যেটা পরিবর্তন যেটা আসতে শুরু করেছে রাস্তার মাঝে মাঝে, কোথাও কোথাও কিন্তু বাঁশ বাঁধা শুরু হয়ে গেছে।
3: ঠিক,
2: আর মাঝে মাঝে যখন বৃষ্টি থেমে যাচ্ছে ওই যে একটা কালো মেঘ চলছে চলছে 3-4 দিন, অবশ্য একটু আগেই শুনলাম আবার কিছু একটা আসছে টাসছে, সেইটা কেটে গিয়ে একটা ঝকঝকে রোদ্দুর হয়তো অল্প সময়ের জন্য তবু আসছে। এই আসা যাওয়ার মাঝে তো একটা কথা আছে,
3: এই যে প্রিফেস, প্রাককথন, এতে আপনি নিশ্চয়ই বুঝেছেন যে আমরা কি ইঙ্গিত করছি বা ইঙ্গিত করতে চাইছি। আসলে এই এমন একটা সময় আজকের দিনে আমরা বসে অনুষ্ঠান করছি, আজকে ইংরেজি যে ডেট 23শে সেপ্টেম্বর, আর অল্প কয়েকদিন পরেই দুর্গাপুজো। তো এই শারদীয়া বাঙালির অন্যতম শ্রেষ্ঠ উৎসব, একথা তো বলাই বাহুল্য, আমরা সকলেই জানি। কিন্তু শুধুইমাত্র মানে শুধুমাত্র পূজোর কটা দিন বলে নয় বা পরপর যে সিজন অফ ফেস্টিভ্যালস আমরা বলি সেটাও নয়,
2: না,
3: এর বাইরেও একটা বৃহত্তর জগৎ আছে, যে জগৎ আমাদেরকে আগে থাকতেই জানান দেয় মা আসছেন। কী সেই জগৎ? না, যখন আমরা এই যে নাগরিক জীবনে অভ্যস্ত হয়ে গেছি আমরা যারা, নাগরিক জীবনের ঠিক একটু বাইরে নাগরিক মনটা যখন একটু উদাসী হয়, নাগরিক মনটা যখন একটু ভাবুক হয়, নাগরিক মনটা যখন একটু অন্যভাবে ভাবতে চায়, একটু প্রতিদিনের যে ক্লান্তি, প্রতিদিনের যে একঘেয়েমি, সেখান থেকে একটু নিষ্কৃতি চায়, তো তখন আমাদের মনে হয় যে কেউ একজন আসুক যে অন্তত পক্ষে আমাদের এই একঘেয়েমির দিনটাকে, এই ক্রমাগত নিগড়ে যেতে থাকা নিজেকে একটু অন্যভাবে দেখার সুযোগ করে দিক। তো আজকে আমরা সেই জন্যই এই কথা, এই গল্পগুলো আপনার সঙ্গে করব বলেই আজকে আমাদের বিষয় শহুরে পূজোর গল্প।
2: একদম,
3: এই শহর শুধুমাত্র কলকাতা শহর নয়, এই শহর হতে পারে এদেশের যে কোনো প্রান্তের যে কোনো শহর, এ শহর হতে পারে
2: বিদেশে। এক্স্যাক্টলি। আরেকটা কথা বলে রাখি, গান মানে কিন্তু আজ থেকেই শুধু পূজোর গান আর কলকাতার গান নয়।
3: ঠিক,
2: কলকাতার পুজো, শহর জীবনে এই যে নাগরিক জীবনে শরৎ আসে, তার সঙ্গে তো অনেক কিছু আসে, সেই অনেক কিছুকে একটু একটু করে তুলে ধরবার চেষ্টা করবো যতটুকু আমাদের মনে আছে, মনে পড়বে, আমরা জানি। এবং তার বাইরেও দেখবেন কল্পনা করে আমাদের কল্পলোকের সঙ্গে যদি একটু মিশে যান, আপনারও অনেক কিছু মনে পড়ে গেল।
3: একদম,
2: এই চেষ্টাগুলো থাক, চলে যাই তাহলে গানে।

0: শহর তো অনেক কিছু নিয়ে বসে থাকে, সাজিয়ে গুছিয়ে একেবারে চিরদিন, ধরন পাল্টায়, রূপসজ্জা হয়তো পাল্টায়, কিন্তু সবসময় শহর কেন্দ্রিক জীবনের একটা অন্য মানে থাকে
1: একদম,
0: যেটা কিন্তু মফস্বলে থাকে না। এখন যদিও মফস্বল অনেক উন্নত হয়ে গেছে, তবুও কোথাও কলকাতা শহরকেই যদি বলি, গড়িয়াহাটার মোড় বা এসপ্ল্যানেডের মোড়ের সঙ্গে আর কোনো জায়গার তুলনা হবে না। এইরকম কিছু ভাবনা থেকেই তো শহর জীবনে, নাগরিক জীবনে শরৎকাল এসেছিল, আসেও। ছোটবেলায় ভাবা শরৎকাল, ছোটবেলায় দেখা শরৎকাল, আর এই বড়বেলায় শহর জীবনে থেকে দেখা শরৎকালের কিন্তু অনেক তফাত।
1: দেখো, মানে এই যে শহুরে জীবন, আমি আমি বেশ কিছু বছর আগে মনে করতে পারি যে পুজোর একটা অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল, এখনও আছে আমাদের থেকে যারা একটু কম বয়স তাদের, বা আমারও আছে এখনো।
0: রাত জেগে ঠাকুর দেখা,
1: রাত জেগে ঠাকুর দেখার থেকে বেশি বলছি, এই যে ধরো প্রাক পুজোর কথা বলছি,

0: ঠিক রথের পরে কুমোরটুলিতে একটু ঢুমারা। ওই উত্তর কলকাতার গলি খুঁজি পেরিয়ে কুমোরটুলিতে গিয়ে সেখানে বহু মানুষ ভিড় করেছে, দেশি মানে আমাদের দেশের পর্যটকেরা যেমন রয়েছেন, বিদেশের বহু পর্যটক এসেছেন, তারাও দেখছেন কুমোরটুলির মৃৎশিল্পী, সেই চমৎকার মৃৎশিল্প তারা ক্যামেরা বন্দী করছেন, ভিডিও রেকর্ড করছেন। আর আমরা টুকটুক টুকটুক টুকটুক করে সেই পথ অলিগলি পেরিয়ে পৌঁছে যাচ্ছি রেললাইন পেরিয়ে বাগবাজারে মায়ের ঘাটে। তো এবং সেখানে একটু বেশ এক পশলা বৃষ্টি হঠাৎ করেই চলে এলো, হঠাৎ করেই এসে ভিজে দিয়ে গেল। কোনো রকম গিয়ে চা দোকানের মধ্যে সে দিয়ে গেলাম, আবার সেখান থেকে একটু চা গলা ভিজিয়ে নিয়ে আবার এসে বসলাম ঘাটে। এই সময় গঙ্গার একটা বেশ উত্তাল রূপ থাকে, অদ্ভুত উত্তাল, এবং তার
1: বর্ষার জলটা থাকে,
0: এবং শেষ বর্ষার জল মানে অলরেডি নদী নালা সব কিছু ভরে আছে, তার মধ্যে মাঝে মাঝে হওয়া নিম্নচাপ একটু উত্তাল হচ্ছে। ওখানে মৃৎশিল্পীরা যারা রয়েছেন তারাও বেশ ওই সময়টাতে যখন এই ব্যাপারটা চলছে, হঠাৎ হঠাৎ করে বৃষ্টি আসছে, তারাও বেশ কিছু কি বলবো ত্রিপল জাতীয় কিছু দিয়ে ঢাকার চেষ্টা করছেন খুব দ্রুত, বা একটা প্লাস্টিকের আচ্ছাদন দিয়ে ঘিরে দিতে চাইছেন প্রতিমাকে, যাতে জল না লাগে, না নষ্ট হয়। এই যে একটা চলছে, আর আমাদের মনে কিন্তু এই যে একটা আশঙ্কা, পুজোর চার দিন কি বৃষ্টি হবে, একটা আশা যে না যাক এই বছরটা বোধহয় বেঁচে গেলাম, এই সব কিছু মিলিয়ে একটা ভালো লাগা, একটা অন্য সময়টা না গেলেও কুমোরটুলি পাড়ার দিকে এই যে একটা আকর্ষণ যে চলো একটু ঘুরে আসি, এই সব কিছু কিন্তু শহর জীবনও চলতে থাকে।
1: খুব খুব খুব একটা ভালো দিকের উল্লেখ করলে। আমার সেদিন মনে হচ্ছিলো যে ছোটদের বাড়ি থেকে তো অনেক জায়গায় বেড়াতে নিয়ে যায়, এই কুমোরটুলিটা দেখাতে নিয়ে যাক,
0: একদম
1: না দেখলে তো কিছুই তৈরি হয় না, ওই এখন তো সব মোবাইলে দেখে, সেটা আর জীবন দেখা তো এক কথা
0: একদমই না। এবং দেখো একটা সময় পর্যন্ত, কলকাতা শহরের কথা বলছি, আমরা অন্য শহরে যাব একটু পরেই, তো কলকাতা শহরে শহরকেন্দ্রিক পুজোর দুটো খুব ফেভারিট ডেস্টিনেশন ছিল, একটা হচ্ছে গড়িয়াহাট, একটা হচ্ছে হাতিবাগান।
1: একদম
0: দক্ষিণের গড়িয়াহাট আর উত্তরের হাতিবাগান। তো এই গড়িয়াহাট আর হাতিবাগানে পুজোর বাজার করতে গিয়ে তোমার চেনা পরিচিত মানুষজনের সাথে দেখা হচ্ছে না, ফুটপাত দিয়ে হাঁটতে দেখা হচ্ছে না, বা ওখানে মোড়ে দাঁড়িয়ে চা খেতে খেতে অথবা ফুচকা খেতে খেতে দেখা হচ্ছে না, এটা হওয়ার নয়, এটা এটা এটা এটা
1: এখনো নয়,
0: এখনো নয়। কিন্তু এই যে তুমি একটু আগে যে কথার উল্লেখ করছিলে, বহু মানুষ এখন এক হয় সারা বছর ধরে বাজার করে নিচ্ছেন, ফলে তো পুজোর বাজারের যে একটা আলাদা আকর্ষণ সেটা মানুষ হারাচ্ছে, এবং এই অনলাইন কেনাকাটা, অনলাইন কেনাকাটার ফলে মানুষের সঙ্গে মানুষের যে একটা দূরত্ব বা মানুষের সঙ্গে মানুষের যে একটা মেলামেশার সুযোগ তৈরি, আসলে উৎসব তো শুধুমাত্র ধর্মীয় আচার নয়, উৎসব আসলে তার অনেক বাইরে একটা বিরাট মিলনের ক্ষেত্র। তো সেই মিলনের ক্ষেত্রগুলো মাঝে মাঝে যখন গণ্ডগোল হয়ে যায়, সেটা হচ্ছে এই ধরনের বিষয় হলে, যে যখন মানুষ ঠিক আছে একটা সুযোগ তো তৈরি হয়েছে অফিস ফেরার পথে, ঠিক আছে আজকে একটু ব্যাগটা কম ভারী করব, আজকে টিফিনটা নিয়ে যাব না, কারণ আজকে ফেরার পথে অমুক রেস্তোরাঁতে আমরা খেয়ে বাড়ি ঢুকব, এই যে একটা আকর্ষণ থাকে পুজোর, এটা তো ভোলার নয়।
1: না, এই আকর্ষণটা না থাকলে তো দেখো না জীবনের মানে চোদ্দ আনাই বৃথা।
0: একদমই,
1: এই যে বছরের একটা সময় দু মাস মতো একটা তার পরিকল্পনা, বিশ্বকর্মা পুজো হয়ে যাওয়া মানেই শুরু হয়ে যাওয়া। যে এই দেখো খুব অদ্ভুতভাবে একটা কথা মনে পড়তো, মা স্কুলে চাকরি করতেন, বিশ্বকর্মা পুজোর দিন ছুটি থাকতো, আমি আমার বিয়ের পরে, এমন না ছোটোবেলায়, শহর কলকাতায় আমি থাকি, মা ওই দিন আসতেন, বড় হওয়ার পরে তো একটু প্রয়োজনগুলো পাল্টায়, একবার হয়তো মা ঠিক করলেন যে আমাকে আমার পছন্দের মতো একটা শাড়ি কিনে দেবেন।
0: আচ্ছা,
1: আর সে আগে থেকে দিন ক্ষণ মেপে সব ঠিক করে মা ছুটি নিয়ে, ছুটি আছে কলকাতা এলেন, এসে একটা শাড়ি কেনার জন্য সারাটা দুপুর ঘোরা,
0: সারাটা দুপুর ঘোরা হলো। এই গল্পে আমরা থাকবো, একটা গান শুনিনি
1: একদম, এবং আজকে কথাটা বলছি ভাগ্যিস দুপুরটা ঘুরেছিলাম তাই,
0: একদমই তাই।

0: সত্যি মেঘরোধের খেলাটা কিন্তু দারুণ একটা ইন্টারেস্টিং ব্যাপার। ছোটবেলার এই মেঘরোধ দেখাটা অন্যরকম।
1: তুমি যেটা বলছিলে একটা শাড়ি কেনার জন্য,
0: হ্যাঁ হ্যাঁ, সারাটা দিন ঘুরলাম এবং তার চেয়ে তো বড় কথা ওই আনন্দটা নিয়ে বসেছিলাম যে মা আসবে, মা নিয়ে যাবে। এখন আমরা কত জিনিস কিনি, নিজে নিজে কত কিছু কিনি, কই ওই দিনটার কথা তো ভুলতে পারলাম না
1: একদম। দেখো এই যে তুমি বললে, আমারও বেশ মনে পড়ে যে যেদিনকে পুজোর বাজার যাওয়া থাকতো, হয়তো স্কুলে যাচ্ছি তো মা বলে দিল যে আজকে বিকেলে কিন্তু বাজার যাব,
0: কি আনন্দ না, তখন বাড়ি যাব।
1: দিনটার জন্য একটা আলাদা ডেফিনিশন, মানে বাজার যাওয়া মানে যে শুধু বাজার যাওয়া নয়, বাজার যাওয়া মানে একটা বেশ উৎসব। তো বিকেলে সেদিনকে মাঠ থেকে খেলা ছেড়ে আর কি দ্রুত বাড়ি চলে আসা, যে ঠিক আছে আজকে বাজার যেতে হবে, বাবা মার সঙ্গে আজকে বাজার যেতে হবে বোনকে নিয়ে। তো এই যে
0: প্রাপ্তি হচ্ছে,
1: হ্যাঁ কিছু একটা প্রাপ্তি হচ্ছে, এবং সেই যে বাজার যাব, বাজার গেলে বাইরে খাওয়া দাওয়া করা, তার একটা আকর্ষণ। আরো অনেকের সাথে, মানে আমাদেরই বন্ধু বান্ধব, তাদের সঙ্গে আবার বাজারে গিয়ে দেখা হলো। তো এই যে অন্য অন্যভাবে দেখা, বাজারে গিয়ে দেখা, তো এইটা ছিল, মানে বাজার ছিল যেন আমাদের কাছে একটা স্বপ্নের নগর।
0: বাহ, ভারী সুন্দর শব্দটি ব্যবহার করলে।
1: এখন এই যে সারা বছর তো অনেক জিনিস কিনি, এই দোকানে যাচ্ছি, সে দোকানে যাচ্ছি, আগেই কিনে নিচ্ছি ভিড় এড়ানোর জন্য, কিন্তু ওই যে ভিড়, ভিড়ের মধ্যে যে একটা ঘ্রাণ আছে, ঘামের ঘ্রাণ আছে, ভিড়ের মধ্যে যে একটা আন্তরিকতা আছে, আত্মীয়তা আছে। অবশ্য ভিড়ের নেচারগুলো বদলে যাচ্ছে, সবাইকে যে দোষ দেওয়া যায় তা নয়,
0: ভালো লাগে না, এও হয়, সবকিছু হয়,
1: সবকিছু হয়।
0: কিন্তু আমাদের নাগরিক জীবনের গন্ধ তো অন্য নগরের সঙ্গে মেলে না। আমরা সেই গল্প নিয়ে আসবো, নাগরিক জীবনের শরৎ কিভাবে আমাদের কাজ ঘেঁষে থাকে, আমরা কিভাবে

0: শরতের কাজ ঘেঁষে থাকি, কখনো চুপি সারে কখনো সরবে, সেই সমস্ত গল্প নিয়ে তো আজকে এই বাকি সময়টুকু থাকবো
1: এবং তার সঙ্গে বিভিন্ন গান, যে গানগুলো আমাদের সচরাচর হয়তো শোনা হয়ে ওঠে না, সেই গানগুলো আমরা চেষ্টা করব শোনানোর। তবে এখন একটা দিল্লি কেন্দ্রের অনুষ্ঠান ছোট্ট, আমরা ফিরে আসবো সেই অনুষ্ঠানে বিরতির পরে।
0: একদম।

0: জীবনের প্রত্যাশাগুলো শুরু হয়, আর শহর গল্পের কথা বলতে বলতে এরকম একটা সময় থমকে থমকে যায়, খ্যাপার শহর হয়ে ওঠে কলকাতা। খুব মুষ্টিবদ্ধ হাতে শুনতে হবে, শোনাতে হবে, কথাগুলোকে বুঝতে হবে, বোঝাতে হবে।
1: কি চমৎকার কথা বললে, যে কথাগুলোকে বুঝতে হবে এবং বোঝাতে হবে, যে আমাদের শহরটা কি
0: একদম, আমি কি,
1: আমি কি,
0: আমরা,
1: আমরা কারা, আমাদের শহরটা কি, আমাদের শহরটা কি চায়, এবং যারা এটা শুনতে চায় না তাদেরকেও শোনাতে হবে আমাদের শহরটা কি চায়,
0: শোনাতে হবে। এই জন্য,
1: কারণ এই শহর আমাদের, একে ভালো রাখা, একে বাঁচিয়ে রাখা, একে প্রবহমান রাখা,
0: সংস্কৃতিকে
1: জীবন্ত রাখা, বাংলার সংস্কৃতিকে জীবন্ত রাখা, এই দায়িত্ব কিন্তু আমাদের,
0: বড় দায়িত্ব আরো এসে পড়ছে।
1: একদমই,
0: যত বড় হবে তত বুঝবে তো ক্রাইসিস গুলো, ছোটবেলায় তো ক্রাইসিস বুঝিনি, তখন বলছি এটাই ঠিক, কিন্তু যত বড় হচ্ছে তত বুঝছি না, অনেক ক্রাইসিস আছে, তাহলে একে তো ভুলে গেলে চলবে না, একে তো মিটিয়ে দিতেই হবে,
1: একদম
0: কিছুটা চেষ্টা তো করতে হবে।
1: তো এই যে গানটা শুনতে শুনতে আমার বেশ কিছু কথা মনে আসছিল, যে ধরো এই যে গড়ের মাঠ, এই যে শহীদ মিনারের তলায় বাজি বাজার, আবার একটু পরে বড় বাজার জুড়ে সেন্ট্রাল মেট্রো স্টেশনের গা ঘেঁষে যে লম্বা রাস্তা, সেখানে আলো বাজার, আলোর জিনিসপত্র পাওয়া যায়, পুজোর ঠিক পরে পরে প্রচুর মানুষ আলোর জন্য কেনাকাটা করতে যায়, এবং তার সাথে পুজোকে কেন্দ্র করে কলেজ স্ট্রিট চত্বরে, কলেজ স্কোয়ার চত্বরে, হ্যাঁ, বা ওখানে ম্যাডক স্কোয়ারে, এই যে প্রতিটা প্রান্ত যেগুলো আমাদের আড্ডা মারার জায়গা, গল্প করার জায়গা, ঘোরার জায়গা, এক একটা গল্পের এক একটা মজা আছে। কলেজ স্কোয়ারের আড্ডা, তার একটা আলাদা গল্প আছে, আলাদা ঘটনা আছে, ম্যাডক স্কোয়ারের আড্ডা, তার একটা আলাদা গল্প আছে, আলাদা ঘটনা আছে। তো এই যে ধরো শহরের মধ্যে একটা শহর থাকে, যে শহর তুমি যখন ফুটপাথ দিয়ে হাঁটছো কলেজ স্ট্রিটের ফুটপাথ ধরে, পুরনো নতুন বইয়ের গন্ধ ঘ্রাণ গায়ে মেখে বাজার করতে গেছো, তুমি তুমি কিনতে গেছো পোশাক আশাক, কিন্তু তার সঙ্গে তুমি হাঁটছো পুরনো নতুন বইয়ের গন্ধ গায়ে মেখে,
0: আমি পুরো নস্টালজিক হয়ে পড়ছি।
1: এবং ওই বৈঠকখানা রোড ধরে যখন তুমি এগিয়ে আসছো, এগিয়ে এসে ডান দিক নিয়ে তুমি হয়তো কোনো একটি বিপণীতে ঢুকবে, বস্ত্র বিপণীতে, কিন্তু তার আগে যে বইয়ের গন্ধ গায়ে মাখছো, হঠাৎ করে মনে হলো যে ঠিক আছে, সবকটা পুজো সংখ্যা সাজানো রয়েছে, শারদ সংখ্যা প্রত্যেকটা সাজানো রয়েছে, তার থেকে দুটো কিনে নিলে। এই যে কেনা, তুমি গেছো নিজের পোশাক আশাক কিনতে, কিন্তু তার সঙ্গে দুটো বই কিনে নিলে, পূজোর কোনো নতুন হঠাৎ করে একটা কবিতার বই চোখে লাগলো তোমার,
0: আগে যেমন সিডি বা ক্যাসেট কিনতাম,
1: সিডি বা ক্যাসেট ছিল আগে, পূজোর গান তো একটা অন্য গল্প বলতো, আমরা অপেক্ষা করতাম
0: আসবো,

0: পর্বে আসবো
1: আসবো যে প্রিয় শিল্পীরা কখন পূজোর গান গাইবেন, আমরা সেই জন্য অপেক্ষা করতাম। তো এবার যে কথাটা বলছিলাম, যে ধরো এই মণ্ডপ, এই মূর্তি, শয্যা, সব কিছুর বাইরে যে জামা কাপড় কেনা, এর বাইরেও একটা শহর আছে যে শহরটা আমাদেরকে একটু খ্যাপাটে করে তোলে। তুমি একটু আগে আমরা অফলাইনে যখন কথা বলছিলাম পূজোর বোনাস নিয়ে, কিছু অপ্রয়োজনীয় কেনাকাটারও সুযোগ করে দেয় কিন্তু।
0: পূজোর চার দিন আগে কাকা বোনাসের টাকা পাবে, বোনাসের টাকা পেলে তারপরে কাকার বাড়ির জামাগুলো আসবে। অত বোনাস টোনাস বুঝতাম না, বুঝতাম একটা বাড়তি কিছু। কাকা বলতেন হবে হবে, আসছে আসছে, এই যে একটা আশা জাগানো, কি আসছে বুঝি না, এখন বুঝি যে আসলে তো টাকাটা পেতে হবে, তবে তো সেটা দিয়ে কেনা হবে। সাংঘাতিক কিছু কেনা হলো না কিন্তু, এখনকার বিচারে খুব সাধারণ, কিন্তু কি অফুরান আনন্দ। আসলে মানুষের মনে যতক্ষণ স্বচ্ছতা থাকে না, সেটাকে না আর কারোর সাথে তুলনা করা যায় না,
1: কারোর সাথে তুলনা করা যায় না। এই যে মজাগুলো আমরা যেগুলো গচ্ছিত রেখেছি, আমরা যে কথাগুলো আজকে বলছি, যে আমার মনে হয় আমাদের ছোটবেলাটা সময়টা তো খুব দ্রুত, খুব অ্যাডভান্স হয়ে গেল।
0: হ্যাঁ, 10 বছরে ওলটপালট,
1: পৃথিবী ওলটপালট হয়ে গেল। কিন্তু আমাদের ছোটবেলাতে যখন VCR এবং VCP তে সিনেমা দেখা যেত, তো পূজোতে আমাদের বাড়ির সামনে যে মন্দিরটা ছিল, সে মন্দিরটা দুপুর বেলাতে বেশ আমরা দরজা টরজা লাগিয়ে ফেলতাম মন্দিরে। দুপুরবেলা কেউ পুজো দেখতে আসে না সচরাচর, এখন তো সারা দিন রাত পুজো দেখছে মানুষ। তো দুপুরবেলায় আমরা পাড়ার সবাই মিলে, সব বন্ধুরা বান্ধবীরা,
0: ছোট বড় মিলে,
1: ছোট বড় মিলে, বিভিন্ন বয়সের তারা সবাই মিলে বসে পড়তাম
0: সিনেমা দেখা,
1: যে সিনেমা দেখা, যে VCR এবং VCP অথবা VCP যাই হোক না কেন, সেখানে কি পুরনো কি ক্যাসেটস রয়েছে সেটা প্লে করা হলো। এটা CD আসার পরেও চলেছিল, কিন্তু এখন সেটা
0: আমরা যখন কথা বলি আমাদের কথাটা একটু বড় বড় হয়, হ্যাঁ গো তুমি কাগো কি গো বলে শেষ হয়ে যায় না কথাটা, কারণ আমরা গভীর জীবনটাকে না দেখে ফেলেছি। ও কেউ একটু বড়, কেউ 10 বছর পরেও, কিন্তু আমরা একটা স্রোতের মধ্যে চলে গেছি, যেটা রেডিও আমাদের সেই ধারার মধ্যে বেঁধে দিয়েছে, যে তুমি খারাপ হতে চাইলেও তুমি খারাপ হতে পারবে না। তাই এই প্রতিনিয়ত কথা বলা শুধুমাত্র কিছু আলংকারিক শব্দ নয়, কোথাও শহরটাকে বাঁধা, শহরটাকে চেনা, এই জনস্রোতটাকে আবার মূল স্রোতে ফিরিয়ে দেওয়ার এক ভেতরে ভেতরে ছোট্ট পরিকল্পনাও থাকে, যে যদি পারতাম। আর সুদীপ্ত যখন সঙ্গী হয় তখন মানে আমি তো একবারে লড়াই করে ফাটিয়ে দিতে ভালোবাসি, এটা করতে হবে, ওটা করতে হবে, সেটা করতে হবে। আসলে সবার পরে যেটা, নিজের শহরটাকে, নিজের ভাষাটাকে, নিজের সব কিছুকে ভালোবাসতে হবে।

জয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: সে কলকাতা থেকে, আমরা আজকে এই কলকাতা, আমি রামকুমার চট্টোপাধ্যায়ের সময় থেকে এই কলকাতায় পৌঁছেছি, সুদীপ্ত নিশ্চয়ই আর একটু পরে। কলকাতায় তখন অনেক কিছু ছিল না, এত সুন্দর রাস্তা ছিল না, এত আলু ঝকঝক ছিল না, কিন্তু ভালো ভালো মানুষগুলো তো ছিল,
1: একদমই তাই।
0: সেগুলো কোথায় হারিয়ে গেল বলতো? হারিয়ে দিলাম, হারিয়ে গেল না, হারিয়ে দিলাম। মানে
1: আমার যেটা মনে হয়েছে যে ধরো তোমাদের যে সময়টা, তার থেকে বেশ কিছুটা পরে আমরা,
0: একদম,
1: কিন্তু আমরাও এই ফ্লেভারগুলো, এই স্বাদগুলো পেয়েছি,
0: কারণ একই মানসিকতার বন্ধনে আমরা এগিয়েছি।
1: কিন্তু মুশকিলটা হচ্ছে এখন যারা রয়েছে, আমার তাদের জন্য খারাপ লাগে, কষ্ট হয়, তারা চাইলেও সেই স্বাদগুলো পাবে না, কারণ সেই জিনিসগুলোকে আমরা অলরেডি অনেকটাই হারিয়ে ফেলেছি,
0: হারিয়ে দিয়েছি।
1: এখন তাকে খোঁজার জন্য, এখন যদি কেউ খুঁজতে চায়, আজকে যার যার ধরো 15 বছর বয়স, সে যদি ওটাকে খুঁজতে চায়, বা এখন আজকে যার 5 বছর বয়স, আজকে যার 2 বছর বয়স, এরা কেউ যদি আজকে খুঁজতে চায়, তো তাদেরকে কিন্তু খোঁজার জন্য খুব মেহনত
0: কম রিসোর্স আছে তাদের,
1: কারণ রিসোর্সগুলো আর যত,
0: এবং এইরকম একটা দেশও যে হয়, খারাপ শব্দ তো এখানে ব্যবহার করা যায় না, তাই করবো না, জীবনে দেখিনি, ভাবিও নি, ভেবেছিলাম প্রথম তো ভাবতাম যে ভারত আবার জগত সভা ইত্যাদি ইত্যাদি, পরবর্তীকালে বুঝলাম যে ভারতের জনসংখ্যাটা এত বড়, কোনো দিনই জগত সভায় আর হবে না। তারপরে বুঝলাম চরিত্রটা এমন বদলে গেছে, তাতে মনে হয় জগতের কোন সভায় জায়গা পাবো জানি না, কিন্তু আমি তো বেঁচে থাকছি, আমার সবটা এইরমভাবে কাটিয়ে দিলে হবে না, আমারও একটা দায়বদ্ধতা আছে, আর প্রতি দায়বদ্ধতা প্রতিদিন নতুন করে তৈরি করতে হয়, করতেই হবে। মনে হয় একটা স্কুল খুলে বসে পড়ি, মনে হয় না যে একটা স্কুল খুলি আর তোদের মতো কয়েকজনকে নিয়ে বলি চল একসাথে হাঁটতে, কারো কোনো প্রয়োজনে না, কি হবে বলে না, খালি বলি যে কি ছিল আর কি নেই, কি ছিল আর কি নেই।
1: কবিতায় যদি বলি যে এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
2: আকাশবাণী কলকাতা, FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুরিতা সাহা। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, দেশের কর প্রশাসনকে তথ্যচালিত এবং ডিজিটাল মাধ্যমে মধ্যস্থতা করার উপযুক্ত এক ব্যবস্থায় পরিণত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এতদিন পর্যন্ত দেশের কর ব্যবস্থা কাগজভিত্তিক এবং মানবিক সম্পর্ক নির্ভরভাবে পরিচালিত হতো। আজ নতুন দিল্লিতে ব্রিক্স দেশগুলির কর প্রশাসনের প্রধানদের এক বৈঠকে উদ্বোধনী ভাষণে শ্রীমতী সীতারামন বলেন, ভারতে কর মূল্যায়নের ব্যবস্থা, আগে থেকে পূরণ করা রিটার্ন, তাৎক্ষণিক ইনভয়েস যাচাই এবং কৃত্রিম মেধা চালিত করদাতা সহায়ক ব্যবস্থা ব্রিক্স দেশগুলির মধ্যে আগ্রহ সৃষ্টি করেছে। সংক্রামক হেপাটাইটিসের মোকাবিলা করে 2030 সালের মধ্যে হেপাটাইটিস বি ও সি দেশ থেকে নির্মূল করার ব্যাপারে ভারত তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশন চলাকালীন ইউএন গ্রুপ অব ফ্রেন্ডস টু এলিমিনেট হেপাটাইটিসের আয়োজিত একটি পার্শ্ব অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব পূর্ণ সলিল শ্রীবাস্তব প্রতিরোধ, রোগ নির্ণয়, বিনামূল্যে টিকা প্রদান, চিকিৎসার ক্ষেত্রে ভারতের সামগ্রিক ও জনকেন্দ্রিক পদক্ষেপগুলোর ওপর আলোকপাত করেন। মাদকের বিরুদ্ধে রাজ্য জুড়ে আরও জোরদার অভিযান চালানোর লক্ষ্যে আজ নেশামুক্ত ভারত 2029 সূচনা করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধাননগর পুলিশ কমিশনারেটের উদ্যোগে ইকোপার্ক থানার কাছে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি। পশ্চিম বর্ধমানের অন্নাল থানার ফুলবাগান এলাকায় আজ এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। 35 বছরের গৌতম বাগদি গতকাল থেকে নিখোঁজ ছিলেন, বাড়ির কাছে একটি গাছে তার দেহ ঝুলে থাকতে দেখা যায়। কেন্দ্রীয় ক্রীড়া এবং যুব বিষয়ক মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডভিয়া এশিয়ান গেমসে মহিলাদের স্কিট ইভেন্টে ব্রোঞ্জ পদক জয়ের জন্য ভারতীয় দলের সদস্য পরিণাজ ঢালিওয়াল, রাজিয়া ধিলো এবং মাহেশ্বরী চৌহানকে অভিনন্দন জানিয়েছেন। এছাড়া পুরুষদের স্কিট ইভেন্টেও ব্রোঞ্জ পদক জয়ের জন্য ভারতীয় দলের সদস্য অনন্তজিৎ সিং, ভপ্তিক সিং গিল এবং মৈরাজ আহমেদ খানকেও অভিনন্দন জানিয়েছেন। এই মুহূর্তের খবর এখনকার মতো এই পর্যন্তই।
3: মনের রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: শারদীয়ার গান পড়লে তো গানের কথাই মনে পড়ে যায়।
1: সেটাই
0: আসলে শহরের পরিবর্তন হবে
1: এবং ওটাই ওটাই স্বাভাবিক,
0: যে কোনো
1: না হলে একঘেয়ে হয়ে যাবে। দেখো আজ থেকে অত বছর আগে রবীন্দ্রনাথও কিন্তু শহরের উপর বিতশ্রদ্ধ হয়ে গেছিলেন। রবীন্দ্রনাথ খুব পরিষ্কারভাবে বলছেন যে আমি চাই শান্তিনিকেতনে আমার চলে যাবার পরও আমি শান্তিনিকেতনের নিরালায় নিভৃতে এই ছাতিম গাছের তলায়, এই বকুল গাছের তলায় এখানে আমি শায়িত থাকতে চাই। শান্তিনিকেতন যেখানে খোলা মাঠের খেলা সেইখানে আমি শায়িত থাকতে, আমি কোনোভাবেই কলকাতার কোলাহলে যেতে চাই না। এটা কখন বলছেন? সেটা তখন বিংশ শতাব্দীর চারের দশক সেই সময়। কিন্তু আজ তার এত বছর পরে, তার থেকেও প্রায় 70-75 বছর পরে আজকের ডেটে এই যে শহরে কোলাহল তো ব্যাপক হারে বেড়েছে। আজকে তুমি যদি আজকে মানুষ
0: কোলাহল বললে খুব ভদ্রভাবে বলা হয়, বলতে গন্ডগোল।
1: আজকে মানুষ দেখো একটা সময় পর্যন্ত বাঙালির যে ফেভারিট ডেস্টিনেশন দীঘা পুরী দার্জিলিং, কিন্তু সেই দীঘা পুরী দার্জিলিং আজকে এত কোলাহলপূর্ণ যে মানুষ আর কিন্তু দীঘা পুরী বা দার্জিলিং যাচ্ছে না। দার্জিলিং গেলে মানুষ চলে যাচ্ছে সেখান থেকে অফবিট লোকেশনে, কার্শিয়াং, কালিম্পং, যেখানে আজ থেকে বেশি বছর বলছি না, আমি বলছি আজ থেকে ঠিক কোভিডের আগেও যে লোকেশনগুলো আমরা কেউ জানতামই না। কোভিড পিরিয়ডের পর তো পৃথিবীটা একটা ব্যাপক সবাই বলেছিল যে এরপর একটা পৃথিবী, অদ্ভুত একটা পৃথিবী থাকবে, যে পৃথিবীর সঙ্গে আমরা কতটা মানিয়ে উঠতে পারবো আমরা জানি না। আমরা ক্রমাগত সে মানানোর চেষ্টা করে চলেছি, কতটা পেরেছি কতটা পারবো জানি না, কিন্তু আমরা চেষ্টা করছি। আমরা একটা অদ্ভুত পৃথিবীতে বাস করছি যেখানে তুমি হয়তো পাশে রয়েছো কিন্তু একটা রিল ওয়ার্ল্ড, একটা কাল্পনিক জগৎ, রিলও বলবো না একটা

0: ভার্চুয়াল ওয়ার্ল্ড, হ্যাঁ, যেটা মনে হচ্ছে আছে কিন্তু আদতে কিছু নেই,
1: আমি অমুক রেস্তোরাঁর শেফ, আমি তো গদগদ যে তাহলে গেলাম, তারপরে আমি সেই নামি রেস্তোরাঁয় যেদিন একদিন

0: এইখানে নেই, আমি ধর একটা বারাসাত ব্রাঞ্চে, কিন্তু যখন অনুষ্ঠানটা হচ্ছিল নিখাত মিথ্যেটাকে সত্যি করে বলে দিয়েছিল, আর আমিও এমন ক্যাবলা সেটাকেই বিশ্বাস করেছিলাম, কারণ এটা করতেই তো অভ্যস্ত। মাঝে মাঝে মনে হয় তাহলে কি আমি ভুল, বোকা, না না না, মানুষ পাল্টে গেছে, আমি পাল্টাতে পারিনি
1: একদম। এই যে ধরো আমি আমাদের বন্ধুদের একটা পুজোর দিনে একটা আড্ডা হয়, ধরো সারা বছর অনেকে অনেক কাজের কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে, তো আমাদের মন্দিরের আমাদের শহরের হলেও বহু পুরনো প্রায় 292 বছরের মন্দির, তো সেই মন্দির প্রাঙ্গণে সামনে যে খোলা জায়গা আছে সেখানে বন্ধুরা সবাই মিলে বসে একটা অষ্টমীর দিনে নবমীর দিনে একটা আড্ডা বসে। তো এখন দেখেছি যে আড্ডা চলছে কিন্তু যে যার মতো নিজেদের ফোনে ফোনে ব্যস্ত, বা এই আড্ডাটাকে ফেসবুকে আপডেট করতে হবে তার জন্য ছবি তুলতে ব্যস্ত, কিন্তু এতে কি হচ্ছে, ঠিক আছে একটা ছবি রইল, স্মৃতি রইল, সেটা থাকার দরকার, কিন্তু আড্ডার যে এসেন্সটা, যে নিখাদ নির্ভেজাল আড্ডা, হা ই করা, হ্যাঁ, যার প্রতিটা মুহূর্ত হবে আমাদের নিজস্ব, যেটা সবার জন্য নয়, এই নিজস্ব মুহূর্তগুলো মানে তোমার ব্যক্তিটা ক্রমাগত পাবলিক হয়ে যাচ্ছে।
0: একটা গান শুনি, তারপরে এই প্রসঙ্গে একটা খুব সুন্দর কথায় আসবো।

0: একটা শিক্ষায় শিক্ষিত হতে হয়, এমনি এমনি কিছু হয় না। এই জায়গাটাতে আমাদের খুব ফাঁক থেকে যাচ্ছে, যে কারণে একটা প্রজন্ম হই হই করে দৌড়চ্ছে ডিজিটাল মিডিয়া, তাদের প্রাণ প্রাণের সব ইত্যাদি ইত্যাদি ইত্যাদি ইত্যাদি তৈরি হয়ে যাচ্ছে। এটা তো তাদের দোষ না, আমরা তাদের হাতে তুলে দিয়ে বললাম বড়দের মান্যতা দিতে হবে না। শহর দেখল সেটা, এই শহরই একদিন উত্তর দেবে। নাগরিক জীবন যেমন অতি দ্রুত এগোয়, নাগরিক জীবনই আবার মাঝে মাঝে কিন্তু সমাজ জীবনকে থমকে দেয়।
1: আরেকটা গান শুনিনি
0: একদম, কোন গানে যাই আরতি মুখার্জি হোক।

0: একটা গানই অনেকগুলো কথার উত্তর দিয়ে দিল। সময়, শিল্পীর কণ্ঠের এই মাধুর্য, সৃষ্টির যে পিলবতা, বাহুল্য বর্জিত এত সুন্দর একটি গান,
1: একদম
0: এগুলোকে বুঝতে হবে, জাস্ট বুঝতে হবে এবং বোঝার জন্য

0: এই যে নাগরিক জীবনে সরতা সে কীভাবে বলছিলাম, জানলার ফাঁক দিয়ে রোদ আসে এলেই মনে হয় কাপড় জামাগুলো একটু রোদে দেবো, রোদে দেবো, সময় পাবো কবে এই ইচ্ছেটা তৈরি হয়। আর যেটা আমার কাছে ভীষণ ইন্টারেস্টিং হয় এই বাঁশ বাঁধাটা, মানে আমি পরশু দিনই গড়িয়াহাট অঞ্চলে একটা রাস্তা দিয়ে যাচ্ছিলাম, দর্শক হচ্ছে আমি আর একটা ছোট্ট বাচ্চা ছেলে, বুঝলাম যে ও টিউশন টিউশন ফেরত বাড়ি যায়, ও হা করে তাকিয়ে দেখছে, আমিও হাঁ করে তাকিয়ে দেখছি। আমি বললাম ও তো দেখছে না হয় জীবনে প্রথম প্রথম, তাহলে আমি কি দেখছি?
1: আসলে কিছু বিষয় থাকে যেগুলো চিরকালই নতুন।
0: হ্যাঁ, এবং আমি না ওই ওইটা ওই টেকনিকটাও দেখছিলাম যে যিনি বাসে উঠে উঠে, মানে যারা উঠে উঠে করছে, ধরো দুদিন গেছি পরপর, একদিন যেখানে ছিল পরের দিন চার হাত উঠে গেল, ওই যে বেঁধে বেঁধে দেওয়া, পোক্ত করে দেওয়া। হ্যাঁ
1: দেখো, কয়েক বছর

0: আগের কথা বলছি, বেশি বছর না, কয়েক বছর আগের কথা। এই পুজোর ষষ্ঠীর দিনে আমরা কলেজ স্কোয়ারে যেতাম, এই আমাদের আকাশবাণীর কিছু বন্ধুবান্ধব মিলে। কিন্তু ষষ্ঠীর সন্ধ্যাবেলায় ভিড়টা তখনও ঠেলে যাওয়া যেত, মানে তখনও ষষ্ঠীর সন্ধ্যাবেলায় ঠাকুর দেখা যেত, পঞ্চমীর দিনে ঠাকুর দেখা যেত সন্ধ্যাবেলাগুলোতে। এখন পঞ্চমী ষষ্ঠীর সকালবেলায় তুমি পৌঁছতে পারবে না মণ্ডপ পর্যন্ত, এতটা ভিড় বেড়ে গেছে। কিন্তু আমার কথা সেটা নয়, এই যে বাঁশ বাঁধার কথা তুমি বলছিলে, আমি মনে করতে পারি আমাদের ছোটবেলায় এই বাঁশ বাঁধার মধ্যে প্রতিদিন একটা বললাম যে প্রতিদিন একটা নতুনত্ব থাকে। কি নতুনত্ব? সেটা একটা খেলা আছে যেটা শুধুমাত্র বাঁশ বেঁধে হয়, সেটা বলে হাঁড়ি কুমকুম খেলা, বাঁশে বাঁশ ধরে দাঁড়িয়ে থাকা। এই যে খেলা, এইটা ছিল আমাদের অন্যতম আকর্ষণ, যে পুজোর বাঁশ যেদিনকে বাঁধা হবে, হ্যাঁ, আমাদের ওই খেলাটা শুরু হয়ে যাবে। এটা বছরের সবসময়
1: ওটা হতেই থাকবে, কারণ ওই বাঁশটা তো কয়েকদিন
0: থাকবে। তো ওইটা হচ্ছে যে পুজো স্পেশাল, বাকি খেলাগুলো অন্য সময় চলতে পারে কিন্তু এই খেলাটা পুজো ছাড়া চলবে না আর কি। আর আমাদের একটা বিক্ষিপ্ত করে একটা ছুটির দিন ছিল। বিক্ষিপ্ত ছুটির দিন কিরকম? যেমন ভাদ্র মাসে একটা মনসা পুজো হয়, এই যে মনসা পুজো, বিশ্বকর্মা পুজো, এগুলো আসলে তো একটা একটা করে প্রাক প্রস্তুতি, যে ঠিক আছে পুজো আসছে। বিশ্বকর্মা পুজোর দিন নির্দিষ্ট, তো আমি কিছুদিন আগে ফেসবুকে লিখছিলাম যে পুজোতে তখন একটু বেশ আমাদের বাড়িতে বিশ্বকর্মা পুজো বেশ ধুমধাম করে হতো, সেখানে বন্ধুদেরকে খাওয়ানোর রেওয়াজ ছিল। আর আমার প্রচুর মানে কোয়েড স্কুলে যখন ভর্তি হলাম মাধ্যমিক পার করে, তো বন্ধুদের সঙ্গে সঙ্গে বান্ধবীদের সংখ্যাও বাড়তে লাগলো।
1: আচ্ছা,
0: কিন্তু আমরা এমন একটা জেনারেশন, আমরা না তো এখনকার যারা রয়েছে তাদের মতো অত স্মার্ট, না তো তাদের মতন এত ডেসপারেট, কোনোটাই ছিলাম না। তো এই যে বান্ধবীদেরকে বাড়িতে নিমন্ত্রণ করব খেতে আসার জন্য, এই সাহস কিন্তু সঞ্চয় করে উঠতে পারিনি। তাই এই বান্ধবীদের সঙ্গে দেখা করার জন্য একটা ক্ষেত্র ছিল আমাদের, সেটা হচ্ছে যে পুজোর সময় হয়তো অষ্টমীর দিনে। খুব কষ্ট করে বললাম যে এই শোন না, আজকে অষ্টমীর দিনে মিশন যাব, মিশনে কুমারী পুজো দেখতে যাব। বা হ্যাঁ, আসলে কুমারী পুজো দেখতে যাওয়াটা উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে বান্ধবীদের সঙ্গে বেশ কিছুটা সময়
1: কাটানো।
0: সারা বছর গল্প করার সেই অবসর নেই, বা সারা বছর গল্প করার সেই সাহস নেই, তাহলে পুজোতে কি ব্যাপারটা এমন যে গিয়ে দেখা হয়ে গেল। তো বা সকালবেলায় পাড়ারই বান্ধবী, পাড়ারই বন্ধু, তার সাথে তাকে অষ্টমীর সকালে কেমন দেখতে লাগছে, এটা দেখার একটা অমোঘ আকর্ষণ ছিল, একটা আগ্রহ ছিল। তো এই যে ব্যাপারটা যে তাকে অষ্টমীতে শাড়ি পরলে কেমন লাগে, এই সবগুলোই কিন্তু পুজোর সঙ্গে ওতপ্রোতভাবে
1: মায়া জড়ানো,
0: খুব মায়া জড়ানো ব্যাপার। ওই একটা বিজ্ঞাপনের দুটো লাইন ছিল যে পুজো মানেই প্রথম দেখা, প্রথম প্রেমে পড়া। তো সত্যি পুজোটা ছিল আমাদের কাছে যে প্রথম দেখা, প্রথম প্রেমে পড়া। আবার প্রথম দেখা নাও হতে পারে, দ্বিতীয় দেখা বা পঞ্চম দেখা হতে পারে, কিন্তু প্রথম প্রেমে পড়া হয়তো পুজোর দিনটা হতে পারে।
1: এই যে একটা মানবিক দিক তুমি তুলে আনলে, প্রেম বললে তো একরকম, কিন্তু প্রেমেরও তো একটা মানবিক দিক থাকে। আমরা না কিরকম, আমাদের ছন্দটা ছিল একটুখানি স্লো, লুকিয়ে প্রেম তাই যথেষ্ট, একটা চিঠি তাই যথেষ্ট। কিন্তু আধুনিকতা বা চলমানতা আমাদের এত দ্রুত করে দিয়েছে, আমাদের এটাও মুশকিল, আমরা সেই বেলাবস্তির কিছুতেই ভুলতে পারি না,
0: একদম
1: আসলে ভোলা যায় না।

0: কখনো এই গানটা শুনতে শুনতে ভেবেছেন এই টেলিফোন নাম্বারটা আপনার হার্ট বিট কাউন্টিং এর সঙ্গে যায়? শুনতে হবে এভাবে, ভাবতে হবে এভাবে, তাহলে দেখবেন জীবনটা অনেক ফুরফুরে। আর ওই একটা শব্দকে মুঠোর মধ্যে নিয়ে নিন, সৎ থাকতেই হবে এবং রাখতেই হবে, পাশের জনকে বেশ শক্ত হাতে তার মোকাবিলা করতে হবে। পুজো শরৎ আকাশ যে নির্মল বাতাবরণটা আমাদের দেয়, তাকে কিভাবে ব্যবহার করবেন আপনি নিজেই ঠিক করুন।
1: ঠিক তাই, তো ওই সেটাই বলছিলাম যে এই এই যে বেলাবোসদের, যে যাদের জন্য যাদের একটা নাম্বার ডায়াল করতে আমাদের হাত কাঁপত, তখন তো মানে এই যে মোবাইল, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, এই সমস্ত ব্যাপার স্যাপার তো ছিল না আমাদের ছোটবেলাটাতে।
0: একটা সৌজন্য ছিল গো, একটা ভদ্রতা ছিল যে যখন তখন এটা করা যায়,
1: যখন তখন এটা করা যায় না। এবং আমার আমি খুব মনে করতে পারি যে জাস্ট প্রথমবার হয়তো সেই বন্ধুর, সেই প্রেমিকার হাত ছুঁতে হবে, সেও চাইছে বিভিন্ন ভীষণ ভাবে হাত ছুঁতে।
0: তো এই সময় মাত্র 10 সেকেন্ড,
1: কিন্তু সময় মাত্র 10 সেকেন্ড বা তারও কম।

0: সেভেন্টিজের গান শুনেছি বলেই মনে করতে পারি আর কি, শচীন ভৌমিকের লেখা আর ডি বর্মনের সুর, এরকম পুজোর গান।
1: হ্যাঁ, পুজোর গান আমি তো একটা ছোট্ট কথা বলি, গানটা দিলে বলে, আসলে দেখো পুজোতে আরেকটা ব্যাপারও কিন্তু থাকে। আমি পুজো, আমরা পুজোর বেড়াতে যাওয়ার কথা বলছিলাম, আমরা পুজোর পুজো বার্ষিকীর কথা বলছিলাম, পুজোতে আনন্দের কথা বলছিলাম, পুজোতে বাজারের কথা বলছিলাম। এই এই যে এই শহরে তুমি যদি হাঁটো পুজোতে, দেখবে বহু ঘর আছে, বহু ঘর যেখানে বহু মানুষ পুজোর দিনে বাইরে বেরোতে পারেন না, বাইরে বেরোন না, পুজোর দিনে শহর ছেড়েও কোথাও যান না, পুজোর দিনে মণ্ডপেও যান না। তাদের জন্য ওই যে, কিন্তু তাদের জীবনও পুজো আসে, তাদের জীবনও শারদীয় আসে। তারা দেখবে ওই উত্তর কলকাতার বেশ কিছু পুরনো বাড়ির যে বারান্দা রয়েছে, ঝুল বারান্দা, ব্যালকনি, যাই বলো তুমি, সেখানে চুপচাপ পুজোর কটা দিন শহর আলোর বন্যায় ভেসে যাচ্ছে, কখনো মেঘ, কখনো বৃষ্টি, কখনো খটখটে, প্রচুর মানুষ কথা, নতুন প্রেমিক প্রেমিকাদের সংলাপ, গাড়ির হর্ন, ব্যস্ততা, সব কিছুর থেকে অনেকটা দূরে ওই আলোর থেকে আড়াল হওয়া যে অন্ধকার, সে অন্ধকারে একাকী নিঃসঙ্গে বসে আছেন, সেটাও কিন্তু একরকমের দৃষ্টিভঙ্গি শারদীয়াকে দেখার।
0: একদম।

দুজন মানুষ ঘর করে, দুজন মানুষ ছল করে, দুজন মানুষ ঘর করে, দুজন মানুষ ছল করে।

দুজন মানুষ ঘর করে দুজন মানুষ শপথ করে আকাশ জমিন গায়ে মাখার

দুজন মানুষ ভেসে বেড়ায় সপ্ত সুখের এক দরিয়ায়, দুজন মানুষ ভেসে বেড়ায় সপ্ত সুখের এক দরিয়ায়, দুজন মানুষ নজর এড়ায় পারস্পরিক বিপন্নতায়।

কাঁধে সুখে থাকার ভান করে দুজন মানুষ ঘর করে, দুজন মানুষ ঘর করে, দুজন মানুষ ছল করে, দুজন মানুষই লাভের আশায় লোকসানে যোগ ফল করে, দুজন মানুষ ঘর করে।

0: দুজন মানুষ ঘর করে, দুজন মানুষ ছল করে, দুজন মানুষ ছল করে।
1: তার সঙ্গে সঙ্গে লালন ফকিরকে মনে পড়ে।
2: একদম। তো যে দেখো, এই যে কথাটাই বলছিলাম যে আবার পুজোতে অনেক মানুষকে ভানও করতে হয়, যে সবাই আনন্দ করছে মানে আমাদেরও একটু আনন্দ করার ভান করতে হয়। আসলে আমার মনে হয় যে উৎসব একটা তখনই সার্থক হবে যখন প্রতিটা মানুষ তার নিজের মতন করে সেটাকে উদযাপন করতে পারবে। যে উৎসাহে ফেটে পড়তে চায় সে উৎসাহতে ফেটে পড়ুক, যার উৎসব মানে বেশ কিছু ভালো খাওয়া দাওয়া
1: কেনাকাটা,
2: সে সেভাবে আনন্দ করুক, কাউকে সবটাই অন্য কাউকে অসুবিধা না করে। যার মনে হয় যে না, উৎসব মানে প্রতিদিন ধর্মীয় আচার রীতিনীতি মেনেই আমি থাকব, সে মতো থাকুক। যার মনে হবে যে উৎসব মানে দু চোখ যেদিকে যায় বেরিয়ে পড়া, পাহাড় হতে পারে, জঙ্গল হতে পারে, নদী হতে পারে, সমুদ্র হতে পারে, বেরিয়ে পড়া। আবার যার মনে হবে যে পুজো মানে নিভৃতে নিরালায় কোথাও শুধুমাত্র প্রচুর বই নিয়ে গান শুনে বই পড়ে কাটিয়ে দেওয়া, আবার যার মনে হবে সেই অন্ধকার ব্যালকনির মধ্যে, অন্ধকার ঝুল বারান্দায় এক কোণে বসে থাকা, আকাশ পাতাল ভাবা।
1: শরতাত আসে তার নিজের নিয়মে,
2: একদম
1: শহরে আসে, প্রাণ ভরিয়ে দেয় একেবারে। এই যে 4-5-6-10 দিনের মানুষের এই জনসমাগম পৃথিবীর কোথাও নেই, তখন খুব আনন্দ হয়, কিন্তু শৃঙ্খলাবিহীন হয়ে পড়লে ততটাই দুঃখ হয়। মনে হয় যে এটা অন্য দেশে অন্য শহরে হয়তো এতটা শৃঙ্খলাহীন আমরা হতাম না। এই কথাগুলো একটু আগাম বলে দেওয়ার কেন, কারণ আমি আর কি করতে পারি, আমি তো একটু বলতেই পারি। মনে হয় আমার কথা শুনে যদি কারোর একটা দল, একটা ক্লাব, একটা সংগঠনের মনে হয় যে না, তাদের এবার পুজো দেখার লাইনটাকে সংগঠিত করবে, ভিড় ঠেলাঠেলির মধ্যে, ঠেলাঠেলি মারপিটটা কোনো সংস্কৃতি নয়,
2: সেটা হতে পারে না কোনো।
1: হ্যাঁ, এটা কি করে বলবো যে ঠেলাঠেলি মারপিটটা সংস্কৃতি নয়।
2: আমি সব্যসাচী চক্রবর্তীর একটা ইন্টারভিউ শুনছিলাম, তিনি বলছেন যে আমার খুব বিরক্ত লাগে যখন দেখি যে পেছন থেকে এসে কোনো মানুষ সবসময় চেষ্টা করছেন কাউকে ওভারটেক করে যেতে, কেউ ক্রমাগত অপ্রয়োজনে হর্ন বাজাচ্ছেন। এর মানে হচ্ছে যে আমার সময়টা তোমার থেকে আরও বেশি মূল্যবান, অতএব তুমি সরে যাও, আমাকে পথ করে দাও। এর মধ্যে একটা অসুস্থতা আছে,
1: এবং যে অসুস্থতা আমাদের আর গ্রাস না করুক এটাই আমাদের চাওয়া। পুজো পুজো গন্ধ এসে গেছে, সামর্থ্য মতো সবাই মিলে হইচই মধ্যে থাকি কলকাতা।

0: এটা বলতে পারি কলকাতার পুজো দেখার প্রোগ্রামটা কিন্তু করে ফেলা উচিত
1: একদম। আর এই যে প্রোগ্রাম করতে করতে আমাদের স্টুডিওর ঘড়ি জানান দিচ্ছে 12:56 হয়ে 18 সেকেন্ড, মানে বোঝাই যাচ্ছে যে আজকের যে অনুষ্ঠান, এই যে শহুরে পুজোর গল্প, শহরের গল্প, শহরের আনাচ কানাচের গল্প, সুদীপ্ত রায়, মধুমিতা বসু, আমরা একসাথে ছিলাম, গল্প করছিলাম, আড্ডা দিচ্ছিলাম, কিন্তু স্টুডিওর ঘড়ি জানান দিচ্ছে যে এই পর্বে আড্ডা দেওয়ার সময় কিন্তু আর একদম নেই।
0: না, আড্ডা দেওয়ার গল্প সময়ও নেই, আর ফিরে আসবো একবারে নাটকের দুপুর নিয়ে সব কিছু তার মধ্যে,
1: এবং আবার অন্য কোনো দিন অন্য কোনো সময় ফিরে আসবো,
0: এবং প্রতিদিনটাকে না একটু আলো আলো করে নিন নিজেরাই, নিজেদেরই তো ভালো থাকতে হবে, কেয়ার আমার ভালো করে দেবে,
1: একদম
0: মনটাকে ভালো করে নিন, সুন্দর করে
1: তবেই তো শারদীয়া সার্থক হবে, একদম
0: একেবারে।
1: এইভাবেই শারদীয়া বেঁচে থাকুক সব বাঙালির মনে,
0: যদি না রাখতে পারি ধরে তাহলে তো সব হারিয়ে যাবে, তাই এই এক একটা একদম এক একটা উৎসব আসে নিজেকে আবার নতুন করে সাজিয়ে নিতে, নিজেদের আবার নতুন করে গড়ে তুলতে, তাই না? এটা আমরা বুঝি কিন্তু কিভাবে করব, কেউ একটু মায়েদের মতো কেউ একটু ঠেলে দিলে সুবিধা হয়, ওরকম একটু ঠেলা দিন সবাই সবাইকে, বাংলা ভাষা, হ্যাঁ বাংলা ভাষা, বাংলা সংস্কৃতি, বাংলার উৎসব একেবারে জমজমাট হয়ে থাকুক আপনার আমার সকলের কাছে।
1: আর শুনতে থাকুন 107 AIR FM রেনবো।
0: তাহলে বন্ধু দেখা হবে।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুরিতা সাহা। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জেপি নাড্ডা বলেছেন, আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা প্রকল্প দেশজুড়ে লক্ষ লক্ষ মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবা প্রদানে সক্ষম হয়েছে। এই প্রকল্পের অষ্টম বার্ষিকীতে শ্রী নাড্ডা বলেন, আয়ুষ্মান ভারত প্রকল্প উচ্চমানের স্বাস্থ্য পরিষেবা এবং সাধারণ মানুষকে আর্থিক সুরক্ষা প্রদানের প্রতিশ্রুতিকে বাস্তব করে তুলেছে। সারা দেশে 60 কোটিরও বেশি মানুষ এই প্রকল্পের অধীনে স্বাস্থ্য পরিষেবার সুযোগ পাচ্ছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেছেন, দেশের কর ব্যবস্থাকে তথ্যচালিত এবং ডিজিটাল মাধ্যমে মধ্যস্থতা করার উপযুক্ত এবং উপযুক্ত এক ব্যবস্থায় পরিণত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এতদিন পর্যন্ত দেশের কর ব্যবস্থা কাগজভিত্তিক এবং মানবিক সম্পর্ক নির্ভরভাবে পরিচালিত হতো। আজ নতুন দিল্লিতে ব্রিক্স দেশগুলির কর প্রশাসনের প্রধানদের এক বৈঠকে উদ্বোধনী ভাষণে শ্রীমতী সীতারমন একথা বলেন। তিন সক্রিয় মাওবাদী নেতা নেত্রী আজ আত্মসমর্পণ করতে পারেন বলে রাজ্য পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। বাঁকুড়ার পুলিশ কনফারেন্স হলে আজ বিকেলে রাজ্য পুলিশের পশ্চিমাঞ্চলীয় এডিজির কাছে জবা মাহাতো ওরফে বুলু, নয়নতারা সাহু ওরফে মিতা এবং রামপ্রসাদ মান্ডি ওরফে মহাদেবের আত্মসমর্পণ করার কথা। পশ্চিম বর্ধমানের অন্ডাল থানার ফুলবাগান এলাকায় আজ এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। 35 বছরের গৌতম বাগদি গতকাল থেকে নিখোঁজ ছিলেন। বাড়ির কাছে একটি গাছে তার দেহ ঝুলে থাকতে দেখা যায়। ঢাকার এক আদালত রাজধানীর গুলশান এলাকায় হঠাৎ শোভাযাত্রা আয়োজনের দায়ে নিষিদ্ধ আওয়ামী লীগের তিন নেতাকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। গত 11ই সেপ্টেম্বর তারা এই শোভাযাত্রা করেছিলেন। মিছিল চলাকালীন সেখানে কয়েকটি দেশি বোমার বিস্ফোরণ হয়। ওইদিনই তাদের গ্রেপ্তার করা হয়েছিল। পশ্চিম মধ্য এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের উপর অবস্থানকারী অতি গভীর নিম্নচাপটি ধীরে ধীরে পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। আজ রাতের মধ্যে অতি গভীর নিম্নচাপ হিসেবে এটির বিশাখাপত্তনম এবং গোপালপুরের মধ্য দিয়ে স্থলভাগে প্রবেশ করার সম্ভাবনা। এই মুহূর্তের খবর এখনকার মতো এ পর্যন্তই।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুরিতা সাহা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মাদকের বিরুদ্ধে লড়াইয়ে রাজ্যে জিরো টলারেন্স নীতির বার্তা দিয়েছেন। বিধাননগরে আজ নেশামুক্ত ভারত 2029 কর্মসূচির সূচনায় তিনি জানান, তাঁর সরকারের আমলে গত পাঁচ মাসে মাদক বিরোধী অভিযানকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। বিএসএফ, এসটিএফ, রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ, নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো সহ কেন্দ্র ও রাজ্যের বিভিন্ন সংস্থা যৌথভাবে অভিযান চালাচ্ছে। পূর্ব মেদিনীপুরে নন্দীগ্রাম বিধানসভার কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে আজ কাঁথি মহকুমা আদালতে নিয়ে গেছে পুলিশ। হলদিয়া মহকুমা আদালতের নির্দেশে তিনি এখন জেল হেফাজতে। এদিকে জামিনের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন। আজ সকালে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে দৃষ্টি আকর্ষণ করা হলে বিচারপতি মামলা দায়ের করার অনুমতি দেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেছেন, দেশের কর প্রশাসনকে তথ্যচালিত এবং ডিজিটাল মাধ্যমে মধ্যস্থতা করার উপযুক্ত এক ব্যবস্থায় পরিণত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এতদিন পর্যন্ত দেশের কর ব্যবস্থা কাগজভিত্তিক এবং মানবিক সম্পর্ক নির্ভরভাবে পরিচালিত হতো। আজ নতুন দিল্লিতে ব্রিক্স দেশগুলির কর প্রশাসনের প্রধানদের এক বৈঠকে উদ্বোধনী ভাষণে শ্রীমতী সীতারমন একথা বলেন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জেপি নাড্ডা বলেছেন, আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা প্রকল্প দেশ জুড়ে লক্ষ লক্ষ মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবা প্রদানে সক্ষম হয়েছে। এই প্রকল্পের অষ্টম বার্ষিকীতে শ্রী নাড্ডা বলেন, আয়ুষ্মান ভারত প্রকল্প উচ্চমানের স্বাস্থ্য পরিষেবা এবং সাধারণ মানুষকে আর্থিক সুরক্ষা প্রদানের প্রতিশ্রুতিকে বাস্তব করে তুলেছে। এশিয়ান গেমসে মহিলাদের 49 কেজি ভারোত্তোলনে মীরাবাই চানু রৌপ্যপদক পেয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এশিয়ান গেমসে ভারোত্তোলনে রৌপ্যপদক জেতার জন্য মীরাবাই চানুকে অভিনন্দন জানিয়েছেন। পুরুষদের সফট টেনিসে ভারতের জয় মীনা ব্রোঞ্জ পদক পেয়ে ইতিহাস সৃষ্টি করেছেন। 126তম আইএফএ শিল্ড ফুটবল প্রতিযোগিতা আজ কলকাতায় শুরু হচ্ছে। প্রথম দিন মোহনবাগান সুপার জায়ান্ট শ্রীনিধি ডেকান এফসির বিরুদ্ধে খেলবে মোহনবাগান মাঠে। খেলা শুরু হবে বিকেল 3টায়। এই মুহূর্তের খবর এখনকার মতো এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। আপনি শুনছেন বেতার নাটকের সম্ভার দিয়ে সাজানো নাটকের দুপুর, নাটকের দুপুর 107 FM রেইনবো দিয়ে নাটকের দুপুর।

0: আজকের নাটক অগ্নিজাতক। রচনা ও নির্দেশনা ঈশিতা মুখোপাধ্যায়, পরিবেশনা উষ্ণিক।
1: এই প্রার্থনা কার কাছে? হে মানব, কার কাছে দৃশ্য রচনা করেছ? গত প্রাণ হত প্রেম জানু নত, ক্ষতের ভিতরে ক্ষত, গল গল পুঁজে ঘায়ে রক্তের বিষক্রিয়ায় পচনের পদাবলী লেখা হয়, লেখা হয়ে ওঠে ক্রমাগত। ক্ষতের ভিতরে ক্ষত, তার ভিতরে আরো আরো আরো সব ক্রমাগত অনাঘাত ক্ষত। আর কত সয়,

0: চোখে কানে চামড়াতে ধমনীতে হৃদয়ে শিরায় শিরায় আর কত সয় কত সয়। এই মৃত্যু উপত্যকা আমার দেশ নয়, আমাদের দেশ নয়।
1: নাটক অগ্নিজাতক।
2: হ্যালো, নিউজ রুম। হ্যাঁ বলুন। বিয়ের বিজ্ঞাপন টিভিতে, ম্যাট্রিমোনিয়াল? শুনুন, আমাদের চ্যানেলে বিয়ের বিজ্ঞাপন তো দেওয়া হয় না, এখনো পর্যন্ত তেমন কোনো প্রভিশন নেই, আর এটা তো সংবাদ বিভাগ। হ্যাঁ প্রায় ঠিকই বলেছেন, বিজ্ঞাপন ও সংবাদের মধ্যে পড়ে আজকাল। তবু এবিমান কি বলি বলতো?
3: লিখে নাও, লিখে নাও,
2: লিখে দেবো ম্যাটারটা। আচ্ছা হ্যাঁ বলুন। পাত্র প ব দ রা। হ্যাঁ
3: আরে বাবা, পাত্রের পরিচয়টা অন্তত জেনে নিতে পারতে, কে জানে হয়তো তোমার সঙ্গেই।
2: হেই বাজে না, বুকে কাজ করতো।
3: তাক তাক, আমি ধরছি। হ্যাঁ নিউজ রুম। ও আচ্ছা আচ্ছা, বেশ, বাহ, খুব ভালো। দেখুন, আপনার 6 ইঞ্চি পেয়ারা গাছে 10.5 ইঞ্চি পেয়ারা হয় শুনে আমি ভয়ঙ্কর খুশি হয়েছি। আচ্ছা, পেয়ারা লম্বা হয় না, মানে আমাদের সময় গোল গোল হতো। দেখুন, আমি আপনাকে ব্যক্তিগতভাবে কংগ্রাচুলেট করছি, কিন্তু এর সঙ্গে টিভির সম্পর্কটা ঠিক। ও আপনি বুঝে আমাদের খাওয়াতে চানোরটা। হ্যাঁ, টিভি নিউজে দেখাবো। দেখুন দেখুন, আমি এখানে সামান্য একজন সাংবাদিকের চাকরি করি, মানে অত্যন্ত নিচু পোস্ট। এসব ব্যাপারে আমাদের সিদ্ধান্ত নেন নিউজ এডিটর। আপনি বরং তার সঙ্গে একবার। ও আচ্ছা, আপনি তাকে ঠিক রিলাই করতে পারছেন না, তাই তো? আপনি বরং কাজ করুন, এতটা কষ্ট যখন করেছেন তখন আরেকটু কষ্ট করে দিল্লিতে একটা এসটিডি করুন সোজা প্রাইম মিনিস্টারকে, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ।
2: এরা কোন গ্রহ থেকে ফোন করে রে? আই আই, আবার সিগন ধরাচ্ছিস?
3: আরে একটু টেস্ট করছি।
2: সকাল থেকে তো গোটা 10 টেস্ট করা হয়ে গেল রে।
3: এই রে, গড়িয়াহাটের দোকানদাররা যে কোনো দিন তোমায় মাসিমা ডেকে ফেলবে। কিন্তু প্যান্টুলুন পরে খুকি সাজাটা এবার বন্ধ করো।
2: তুই তো ভারী ইনসুডে, আমাকে কম বেশি দেখা এটাই তো রাগ, তাই তো?
3: রাগ কেন হবে, ওটা অনুরাগ।
2: তবে রে। হ্যাঁ হ্যাঁ স্যার বলুন। ইউনিভার্সিটিতে, ইউনিভার্সিটিতে?

0: হ্যালো আন্টি, আই অ্যাম বিম্ব।
1: হ্যালো, আমি মনিকা। তোমরা নতুন এসেছো এই বিল্ডিং এ?
0: 4 সপ্তাহ, 4 উইকস।
1: ও আচ্ছা, আমি তোমাকে দেখিনি তো একদিনও।
0: আমি তো আমাকে দেখেছি।
1: কি করে দেখলে? আমি যখন অফিসে বেরোই তুমি তখন স্কুলে থাকো নিশ্চয়ই, আর ফেরার সময় তো
0: টিভিতে তোমাকে টিভিতে দেখেছি। আমার মা বাপ্পিকে বলেছে টিভিতে যে মেয়েটা আছে এটা তার ফ্ল্যাট।
1: ও আচ্ছা, তো তুমি এখানে বল খেলছো কেন?
0: কি করব, দারোয়ানটি বাইরে বেরাতে দেয় না যে।
1: তলায় খেলো, অনেক জায়গা আছে।
0: তুত, গাড়ি ভর্তি, লুকোচুরি খেলা যায় এখানে, ফুটবল খেলবো কি করে? আর অতগুলো গাড়ি দাঁড়িয়ে থাকলে পাস দেবো কি করে?
1: তা তো ঠিক কথা, তুমি বরং বাড়ি যাও।
0: মা বাবি অফিস থেকে ফেরে নি যে।
1: সে কি, তাহলে তুমি ঢুকবে কি করে? বাড়িতে আর কেউ থাকে না?
0: মুখ্যদামাসি মাঝে মাঝে থাকে একটু বেশি অবধি, আমার কাছে তো চাবি থাকে। আমি তো এখন বড় হয়ে গেছি, দরজা লক অবধি হাত যায়। আজকে স্কুল বাস দেরি করেছে, মুখ্যদামাসিও কাজ ছেড়ে চলে গেছে, আর আমি না চাবিটাও নিতে ভুলে গেছি।
1: প্রবলেম, ভেরি বিগ প্রবলেম। তুমি এক কাজ করো, তুমি বরং আমার ফ্ল্যাটে ওয়েট করো, মা বাপি এলে তারপর যেও কেমন? এই যে টিভিতে আসা মেয়েটার ফ্ল্যাট, চলে এসো।
0: ভেরি নাইস। আচ্ছা আন্টি, এই খেলনাগুলো কি তোমার ছোটবেলার?
1: না, বড়বেলার। আমি যখন ছোট ছিলাম বিম্ব, জানো আমার খেলার কি ইচ্ছে ছিল না, পুতুল না, অন্য কোনো খেলনা না। তাই বড় হয়ে ছোটবেলায় আমার যা যা ইচ্ছে ছিল সব শখ মেটাই।

0: পুতুলকিনি মুঠু মুঠু মুড়ি লজেন সজমি সব কিছু কিনি।
1: হে মা, তুমি দলে মোটেও বড় হওনি, বড়রা পুতুল কেনে না, তুমি সত্যি সত্যি বড় না, খালি বড়ের মতন দেখতে, কি মজা।
2: ঠিক ধরেছ, আমি সত্যি সত্যি একটুও বড় হইনি, খালি বড়র মতো দেখতে হয়েছি। আসলে কেউ বড় হয় না, বড়র মতো দেখায়, আসলে আর নকলে তাকে বড়র মতো দেখায়। জানো তো বিম্ব, এই জন্যে আমার কোনো বড় বন্ধু নেই, আমার বন্ধুরা সব তোমার মতো।
1: আচ্ছা আন্টি, তোমার আর কি কি টয়েস আছে?
2: আমার ওই যে বাঁদিকে ড্রয়ারটা, যাও যাও, হ্যাঁ টানো ওটা।
1: ধুত, মেয়েদের মতন পুতুল খালি, গাড়ি নেই, সুপারম্যান।
2: আমাদের ছোটবেলায় তো সুপারম্যান ছিল না, তাই বড় হয়ে ওটা কেনার ইচ্ছে হয়নি। তবে একটা খুব মজার টয় আছে, দেখবি?
1: হুম,
2: এই দেখো। কি ভালো না?
1: হ্যাঁ দারুণ।
2: তোমার ভালো লাগলে ওটা তুমি নিতে পারো।
1: থ্যাংক ইউ ভেরি মাচ, কিন্তু নেব না, মা দেবে। আচ্ছা আন্টি, আমি এই টয়টা নিয়ে খেলবো।
2: নিশ্চয়ই,
1: ওই গাছগুলোতে জল দেব।
2: নিশ্চয়ই, কিন্তু তুমি ঠিক আসবে তো?
1: নিশ্চয়ই।
2: নিম্ব, তোমার মা বাপি একসঙ্গে ফেরেন রোজ?
1: মাঝে মাঝে একা একা ফেরে, আলাদা আলাদা, যেদিন যেদিন ঝগড়া হয়।
2: পাকা ছেলে সব বুঝে গেছে তাই না?
1: হ্যাঁ তো, আমি তো বড়। বলো, বড় না
2: বিম্ব, তুমি এগুলো নিয়ে খেলো।

0: আমার বন্ধু।
1: তুমি বন্ধু কাকু?
2: কাকুটা না বললেও চলবে, আমি শুধু তোমার বন্ধু।
0: দেখো তোমার মা বাবা এসে গেছেন, তোমাদের ফ্ল্যাটে আলো জ্বলছে, তুমি এখন যাও বিম্ব।
1: না আমি এখন যাব না, কেন আর তো দেরি করে ফিরবে?
2: বিম্ব বিম্ব, তোমাকে দেখতে না পেলে মা বাবা চিন্তা করবেন না, বি এ গুড বয়, এখন যাও।
1: ওকে আমি এখন যাচ্ছি, কিন্তু আমি আবার আসবো। বাই আন্টি, বাই বন্ধু,
2: বাই।
0: কি সুইট বাচ্চাটা, এতটুকু বয়সী বেচারা সারাক্ষণ একা একা থাকে। তুমি ভাবো এক ফুট একটা বাচ্চা স্কুল থেকে ফিরে একা একা বাড়ি ঢুকে নিজের খাবার নিজে খায়।
2: আসলে ওয়ার্কিং মাদারদের তো অনেক প্রবলেম।
0: আমার না খুব মনে হয় বাচ্চাকে যদি সময় দিতে না পারলে তাহলে মা হবে কেন তুমি? বাবার থেকেও তো বাচ্চার মাকেই বেশি দরকার, বলো।
2: আজকে তোমাদের কভারেজটা দেখছিলাম টিভিতে, হরিবল, এতগুলো টাটকা তাজা প্রাণ, একটা বম ব্লাস্ট, সব শেষ।
0: সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে ইউনিভার্সিটিতে এসেছিল পড়তে, টু লার্ন, পাপা চায় না।
2: আচ্ছা মনি, তুমি তো কোনো কিছুতে এতটা আপসেট হও না।
0: হ্যাঁ, কিন্তু আজ আই কুড নট কন্ট্রোল মাইসেলফ, একেবারে ভেতর থেকে একটা চিৎকার বেরিয়ে এলো।
2: আমি বুঝতে পারছি, কিন্তু প্রফেশনাল স্পিকিং, অ্যান ইমোশনাল জার্নালিস্ট ইজ নো জার্নালিস্ট।
0: কিন্তু দেব, তুমি যদি ওদের মা বাবা ভাই বোন বন্ধু বান্ধবদের যদি দেখতে, অ্যান্ড দ্য বডিজ, কাউকে চেনা যাচ্ছে না, সব ছিন্ন ভিন্ন। আর সব থেকে মরবিড কি দেখলাম জানো, চারদিকে থক থক করছে রক্ত, জমাট বাঁধা কালচে রক্ত, আর তার মাঝখানে পড়ে আছে একটা বই, সত্য কিনা বই দেখতেই বোঝা যায়। অথচ একটুও ক্ষতি হয়নি বইটার, জানো এক ফোঁটা রক্তও লেগে নেই কোথাও।
2: মনি প্লিজ অন্য কথা বলো, মনি অন্য কথা বলো।
0: কি বই জানো? মিল্টনের প্যারাডাইস লস্ট, ভাবতে পারো? আর ওই বইটার পাশে পড়ে আছে একটা কাটা আঙুল, যেন আঙুলটা বইয়ের পাতায় গোঁদা ছিল এতক্ষণ, যেন বইটা পড়তে পড়তে কেউ উড়িয়ে রেখেছে পাতাটা, চোখ বন্ধ করেছে দু এক মুহূর্ত, আর তারপরে আমি আর পাচ্ছিলাম না যেন, কি ভীষণ ভয় করছিল। একা একাই ফ্ল্যাটে এসে ফিরতে, এক এক করে সমস্ত আলো জ্বালিয়ে একা একা খেতে বসতে, আমি সারাক্ষণ তোমাকে চিৎকার করে দেখেছি মনে মনে, বলেছি আই নিড ইউ নাও, আই নিড ইউ। তুমি কি করে জানলে আমি তোমাকে ডাকছি?
2: শুনতে পাচ্ছ না?
0: কি
2: তোমার ডাক?
0: ভাগ্যি সেই বাচ্চাটা ছিল, না হলে হয়তো আমি ফ্ল্যাটে ঢুকতেই পারতাম না। আমাদের স্কুলের নানরা বলতেন, ঈশ্বর যখন দরজা বন্ধ করে দেন তখন একটা জানলাও খুলে দেন। ইটস ট্রু, বলো।
2: আই ডোন্ট নো মনি, আমি শুধু এটুকু জানি তুমি যতক্ষণ আমার কাছে থাকো, যতটুকু সময়, আমাদের এই শহরটা বড় সুন্দর হয়ে ওঠে, কেউ খুশি খায় না, রাস্তার সব আলো ঠিকঠাক জ্বলে, বাচ্চা ভিখিরিটা পেয়ে যায় একটা আস্ত চাঁদিয়াল ঘুড়ি, রাতেও আকাশ জুড়ে ভেসে থাকে অলৌকিক রামধনু।
0: তুমি আমাকে আরো সুন্দর কিছু বলো, আমাকে সব বলিয়ে দাও, আজ আমার কাছে থাকো তুমি, প্লিজ। যা কিছু সুন্দর আর শুভ আমায় দেখে দাও, অন্য সব দুঃস্বপ্ন, নাইটমেয়ার আমাকে তুমি ভুলিয়ে দাও, আমাকে ছেড়ে যাও না, আমার কাছে থাকো আজ, প্লিজ। সি সামথিং নাইস এন্ড বিউটিফুল।

0: চন্দ্রিমা সান্যাল, আপনি যান।
1: ডাক্তারবাবু বিশ্বাস করুন।
2: বসুন, বসে কথা বলুন।
1: বিশ্বাস করুন ডাক্তারবাবু, আমি শুনতে পাই, আমি স্পষ্ট শুনতে পাই, ও কথা বলছে, ও আমার সঙ্গে কথা বলছে।
2: আপনার অ্যাডভান্স স্টেজ চলছে, এই সময় নানা রকম ইমোশনাল।
1: আপনারা কেন কেউ বিশ্বাস করছেন না আমার কথা? প্লিজ প্লিজ ডক্টর বিশ্বাস করুন, আমি সত্যি সত্যি শুনতে পাই, আমার বাচ্চা কথা বলছে, সমান।

0: কথা বলে যাচ্ছে।
1: আচ্ছা, ভেরি ইন্টারেস্টিং। তা কি বলছে সে?
0: বলছে আমি আসবো না এই পৃথিবীতে। কোকিয়ে উঠে বলছে, মা আমাদের না তোমাদের এখানে, আমরা কেউ জন্মাবো না, কেউ না। মা মা জোর করে আমাদের এনো না, আমাদের চেও না, আমরা মরে যাবো মা। ডাক্তারবাবু আমি সহ্য করতে পারি না, আপনি বিশ্বাস করুন।
1: দেখুন, আপনার তো একেবারে অ্যাডভান্স স্টেজ, আর দু একদিন দেখে সিজার করতে
0: পারবো না। না ডাক্তারবাবু না, ও মরে যাবে, আমার বাচ্চা বাঁচবে না। ও বলেছে জোর করে যদি আমি আনি ওকে পৃথিবীতে, ও মরে যাবে। প্লিজ প্লিজ ডাক্তারবাবু, আমার বাচ্চাকে মারবেন না, মারবেন না, না আমার বাচ্চাকে মারবেন না।
1: শুনুন,
0: তুমি তোমার তিন মাস, সবই তিন মাস, তাই না? শুনবে শুনবে, তুমিও শুনবে, তোমার বাচ্চা কথা বলছে। ও কে উঠে বলছে, মা আমি আসবো না তোমাদের কাছে, কিছুতেই আসবো না। তুমিও শুনবে আর দেখবে, তোমার কথা কেউ বিশ্বাস করবে না, তোমাকে তোমাকে পাগল বলবে, কিন্তু তাতে কিচ্ছু যায় আসে না। বাচ্চাটা তো কথা বলতেই থাকবে, বলতেই থাকবে। তুমি মা, তোমাকে শুনতেই হবে, তোমাকে ওর কথা শুনতেই হবে। ও মাগো মাগো, আমি আর পাচ্ছি না মা, আমি আর পাচ্ছি না মাগো, আমি আর পাচ্ছি না।
2: মনিকা আপনি যান,
1: বসুন। কোনো প্রবলেম নেই তো? আপনার এক্সপেক্টেড ডেটটা যেন কবে বলেছিলাম?
3: 26th February।
1: খিদে হয় তো?
3: হ্যাঁ, ডাইজেশনের কোনো প্রবলেম নেই।
1: হাঁটাহাঁটি করছেন?
3: হ্যাঁ আমি খুব হাঁটি।
1: তবে হিল দেওয়া জুতো আর পরবেন না। আপনার হাজবেন্ডকে মিট করতে পারলে কয়েকটা অ্যাডভাইস দিয়ে দিতাম।
3: আসলে উনি অনেক দূরে থাকেন তো এখন আসতে পারবেন না।
1: আপনার অসুবিধা হয় না? অ্যাট লিস্ট কোনো রিলেটিভ আপনার সঙ্গে?
3: না আমি একাই থাকি, আমার কোনো অসুবিধা হয় না।
1: কিন্তু এই সময় একদম একা?
3: আপনি অত ওয়ারিড হচ্ছেন কেন বলুন তো? আই ক্যান টেক কেয়ার অফ মাইসেলফ। আচ্ছা, ওই যে মেয়েটি আমার আগে যে দেখালো, ও কি সব বলছিল?
1: ছাড়ুন তো, যত সব পাগলামি।
3: কিন্তু কি জোর দিয়ে বলছিল, আর ও চোখ দেখে মনে হচ্ছিল ও মিথ্যে বলছে না, ও সত্যি সত্যি শুনতে পায়।
1: এই রে, আপনিও ইনফ্লুয়েন্সড হয়ে গেলেন।
3: নট দ্যাট। তবে আপনাকে একটা খুব ইন্টারেস্টিং তথ্য দিচ্ছি। কিছুদিন আগে আমি টিভির হয়ে অন্তঃসত্ত্বা মহিলাদের উপর একটা কাজ করছিলাম, মাস কমিউনিকেশনের। তাতে একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম, অধিকাংশ গর্ভবতী মহিলা, আমার এক্স্যাক্ট সংখ্যাটা মনে নেই, বোধহয় 70% অফ দেম, কোনো লেবার পেন ফিল করছেন না বলে সিজারিয়ান করতে হচ্ছে, তার ফলে বাচ্চাটি অধিকাংশ ক্ষেত্রেই মৃত অবস্থায় জন্ম নিচ্ছে।
1: আপনি কি কোনো অলৌকিক ব্যাপার স্যাপারের কথা বলতে চাইছেন? মানে আপনার মতো একজন আধুনিক মহিলা?
3: আমি আপনাকে জাস্ট একটা ইনফরমেশন দিচ্ছি, ইনফরমেশন সাপোর্টেড বাই সায়েন্টিফিক ডেটাস। আচ্ছা, আপনি এটা তো মানবেন যে নর্মাল ডেলিভারির সংখ্যা আর নর্মালি কমে গেছে? এরকম ভাবে চললে ভবিষ্যতে কোনো মাকেই আর প্রসব বেদনা অনুভব করতে হবে না।
1: তাহলে তো আপনাদের নারী মুক্তি আন্দোলন অনেক এগিয়ে যাবে, মানে গর্ভযন্ত্রণাই যদি না থাকে।
3: আচ্ছা, ওই মেয়েটির নাম তো চন্দ্রিমা সান্যাল, ও কোথায় থাকে একটু বলবেন?

0: তুমি আবার মোবাইলে গান শুনছো?
1: দূত, কেউ না থাকলে তখন মোবাইলে গান শুনতেও ভালো লাগে, এখন তুমি আছো আমার সঙ্গে গল্প করো। আচ্ছা, তুমি একা থাকো কেন?
2: আর কয়েকটা দিন, বাস তারপর আর একা থাকবো না। তোমার একজন বন্ধু এসে যাচ্ছে যে।
1: আমার বন্ধু এখন পেটের মধ্যে লুকিয়ে আছে, তাই না?
2: তোমার বন্ধু যখন পেটের মধ্যে খুব হাত পা ছুঁড়বে আর চেঁচাবে, বলবে মা আমার আর ভালো লাগছে না ভেতরে থাকতে, আমাকে বাইরে বার করে দাও, এক্ষুনি বাইরে বার করে দাও, আমি বাইরে যাব, তখন ওকে আমি বার করে আনবো। তখন আর স্কুল থেকে ফিরে তোমাকে একা থাকতে হবে না।
1: কিন্তু তুমি তো অফিসে যাবে, তাহলে আমি স্কুল থেকে না ফেরা অবধি আমার বন্ধু যে একা একা থাকবে? তোমার তো মুখ খোদামার সঙ্গে।
2: আমি প্রথম প্রথম কিছুদিন অফিস যাব না, তারপর যখন যাব তখন একজন মুখ্যদা মাসি ঠিক করে তারপর যাব।
1: না, মুখ্যদা মাসির কাছে থাকতে ভালো লাগবে না, আমি জানি।
2: প্রথম প্রথম একটু খারাপ লাগবে, তারপর দেখবে মুখ্যদা মাসি কেউ ভালোবেসে ফেলেছে। আর একটু বড় হলেই তো তারপর স্কুল, তারপর কলেজ, তারপর ইউনিভার্সিটি। বিম্ব, তুমি না বললে, চিৎকার করে উঠলে?
1: কই না তো।
2: তাহলে বাইরে কেউ? তুমি তুমি কোনো চিৎকার শুনলে বিম্ব?
1: কই না তো।
2: মনে হলো না, বোধহয় ভুল শুনেছি। তো কি বলছিলাম? হ্যাঁ, তোমার বন্ধুর কথা।
1: আচ্ছা, ওর বাপি আসবে না ওকে দেখতে?
2: তিনি অনেক দূরে থাকেন, ইচ্ছে করলেও আসতে পারবেন না।
1: এ মা, তাহলে তোর আরো খারাপ লাগবে, আমার তো বউ বাপি আছে।
2: না না, খারাপ লাগবে না, কেন খারাপ লাগবে, আমি তো আছি, আমি ওকে মা বাপি দুজনের আদর করব।
1: না, তুমি পারবে না, তুমি তো একজন, তুমি কি করে দুজন হবে? তুমি ঘুমতে পারো না, বোকা, ওর খারাপ লাগবে, ওর বিচ্ছিরি লাগবে, পচা পচা লাগবে।
2: না লাগবে না, আমি লাগতে দেবো না। কত লোকে তো বাবা মারা যায়, ছেড়ে চলে যায়, আমি ওকে ওর বাবার অভাব বুঝতে দেবো না। তুমি কিছু জানো না, ওর মোটেই খারাপ লাগবে না।
1: হ্যাঁ খারাপ লাগবে, তুমি আমার বন্ধুকে জিজ্ঞেস করো, করো না, ও বলবে একটা খারাপ লাগবে।
2: না লাগবে না, আমি বলছি তোমার বন্ধুর খারাপ লাগবে না, তুমি বেশি জানো।
1: হ্যাঁ আমি বেশি জানি, জানি তো। তুমি আমার বন্ধুকে জিজ্ঞেস করো, ও বলবে একাকার বিচ্ছিরি বিচ্ছিরি লাগবে, পচা পচা লাগবে, জিজ্ঞেস করো
2: না।
1: বন্ধু শুনতে পাচ্ছো? হ্যালো হ্যালো বন্ধু, বিম্ব স্পিকিং। আচ্ছা বলো তো, একাকার তোমার থাকতে খারাপ লাগবে বলো?
3: হ্যাঁ হ্যাঁ খারাপ লাগবে, লাগবে লাগবে লাগবে।
2: না
1: মানে তুমি বাজে, পচা, ননসেন্স, আমি আর তোমার কাছে কোনোদিন আসবো না। তুমি বাজে, পচা, বিচ্ছিরি বিচ্ছিরি বিচ্ছিরি।
2: তুমি কথা বললে? আমি কি ঠিক শুনেছি, তুমি কথা বললে আমার সঙ্গে?
3: হ্যাঁ তোমার সঙ্গে কথা বলছি, তুমি শুনতে পাচ্ছ?
2: হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, তুমি আমাকে কি বলছো বলো।
4: আমরা যেখান থেকে আসছি সেখানে সবাই মিলে ঠিক করেছি, আমরা তোমাদের এই পৃথিবীতে জন্মাবো না, কেউ জন্মাবো না, জন্মানোর আগে মরে যাবো।
2: না অমন কথা বলিস নি, তোর তোর নাম রাখবো বেবি, তুই ছেলেই হোস বা আমি বেবি, আমার বেবিকে আমি দেখবো না। কেন তোর এমন নিষ্ঠুর হলি বেবি?
4: তোমাদের পৃথিবীটাকে আমরা ভালোবাসি না, ভালোবাসতে পারি না, তোমাদের পৃথিবীর বাতাসে আমরা নিঃশ্বাস নিতে পারি না, আমরা জন্মালে তোমাদের পৃথিবীতে আমাদের দম বন্ধ হয়ে আসবে, আমরা মরে যাব।
2: কি করে অমন বড়দের ভাষায় কথা বলছিস বেবি, কোথায় শিখলি ওসব কথা?
4: আমরা সব জানি, সব বুঝি, আমরা যতক্ষণ পেটের মধ্যে থাকি ততক্ষণ আমরা সব বুঝতে পারি, সব জানতে পারি, কিন্তু ভুলতে শুরু করি জন্মানোর মুহূর্ত থেকে, ভুলে যাই সব কিছু। আর তাই তো তোমরা আমাদের বড় বড়, যেমন ইচ্ছে তেমন তৈরি করো, যা ইচ্ছে তাই করো আমাদের দিয়ে, আমাদের ইচ্ছে নয় তোমাদের ইচ্ছে মেনে উঠতে হয় আমাদের, আমাদের কর্ম নয় তোমাদের কর্ম ভোগ করি আমরা, পৃথিবীটাকে তোমরা যেমন ইচ্ছে তেমন রেখে যাও, আর আমরা তার ফল ভোগ করি, কষ্ট পাই, অথচ এর দায়িত্ব তো আমাদের নয় তোমাদের। এ সবই তোমরা করতে পারো কেন জানো? জন্মের মুহূর্তে আমাদের স্মৃতি লোপ পায়, আমরা সবকিছু ভুলে যাই জন্মের মুহূর্ত থেকে।
2: কেন এমন নিষ্ঠুরের মতো কথা বলছিস বিবি? আমরা তোদের শত্রু, কত ভালোবেসে আনা তোদের পৃথিবীতে।
4: ভালোবাসা? কিছু ভালো নেই তোমাদের পৃথিবীতে, কিছু নেই।
2: কিছু নেই? কিছু ভালো নেই আমাদের পৃথিবীতে? এমন কিছু নেই যার জন্য তোরা আসতে চাইবি?
4: আপাতত তেমন কিছুই চোখে পড়ছে না।
2: কিছু চোখে পড়ছে না? কি চোখে পড়ছে তোর বিবি? কি চোখে পড়ছে?
4: আমার চোখে পড়ছে খিদে, খিদে, রোগ, শোক, যুদ্ধ, রক্ত, হিংসা, মৃত্যু, মৃত্যু।
0: আমাদের আনিস না এই পৃথিবীতে, আমাদের আর আনিস না। আমরা কেউ আর আসবো না এখানে, কেউ আসবো না। আমাদের ডাকিস না, আমাদের আনিস না। তোদের এই পৃথিবীতে আর আমাদের আনিস না, আনিস না, আনিস না, আনিস না।
5: মনিকাদি, মনিকাদি, আমার মনে হয় তুমি তোমার কল্পনাকে একটু বেশি গুরুত্ব দিচ্ছ। তুমি ধরে নিচ্ছ তুমি যা ইমাজিন করছো সেটা রিয়াল। দেখো, আমি বলতে বাধ্য হচ্ছি এটা এক ধরনের সাইকিক ডিসঅর্ডার।
2: তুই বলতে চাইছিস

0: এতজন মহিলা একসঙ্গে পাগল হয়ে গেছে বা হুবহু এক মিথ্যে বলছে, কেন বল কেন?
1: But this is so damn unscientific.
0: Okay, আমি তোকে একেবারে সায়েন্টিফিক ডেটা জানাচ্ছি। গত 3 মাসে 720 জন মহিলাকে লেবার পেন হয়নি বলে সিজারিয়ান করা হয়েছিল। And you know what happened to their babies? They were all dead. Stillborn babies.
1: হয়তো হয়তো এটা একটা কাকতালীয় ঘটনা, mere coincidence.
0: বিমান, তুই এখনো বুঝতে পারছিস না ব্যাপারটা উড়িয়ে দেওয়ার জায়গায় নেই। It's a dangerous threat to the entire human race. কোনো শিশু আর জন্ম নেবে না বিমান, আর কেনই বা নেবে? যে পৃথিবীতে 1.5 বছরের একটা বাচ্চা মেয়েকে নৃশংসভাবে রেপ করে তার ছোট্ট শরীরটাকে ছিন্ন ভিন্ন করে মেরে ফেলা হয়, যে পৃথিবীতে শুধুই স্ত্রীলিঙ্গ হওয়ার অপরাধে ভ্রূণ অবস্থাতেই খুন হয়ে যায় আমাদের ভাবি মেয়েরা।
1: ঠিকই তো, কন্যা ভ্রূণ হত্যা ভারতবর্ষে বেড়ে দাঁড়িয়েছে 12.5 লক্ষে।
0: তাহলে বল, আমাদের গড়ে তোলা এই অসভ্য পৃথিবীতে ওরা কেন আসবে? তাই আমাদের ভাবতে হবে অন্য কোনো রাস্তা, অন্য কোনো পথ। তুই, আমি, আমাদের সবাইকে ভাবতে হবে।
1: দেখো, আমার মনে হচ্ছে তুমি এক ধরনের ইমোশনাল ইনসিকিউরিটি থেকে এইসব হ্যালুসিনেশন দেখছো, শুনছো। আসলে ভেতর থেকে তুমি যে সিঙ্গেল মাদার এই ফ্যাক্টটা পুরোপুরি অ্যাকসেপ্ট করতে পারছো না। আসলে বিদেশে এটা যতটা সহজ, এদেশে এখনো পর্যন্ত
0: সিঙ্গেল মাদার তো শুধু বিদেশে নয়, এদেশে হয়েছে, হচ্ছে। অ্যাক্ট্রেস মীরা গুপ্তা তো সে কবেই, তারপরে ধর অস্মিতা সেন, দে হ্যাভ ডান ইট।
1: হ্যাঁ, বিখ্যাত হলে মোরালিটির ক্ষেত্রে একটা স্পেশাল ডিসকাউন্ট পাওয়া যায়, তাই না?
0: এটা মোরালিটির প্রশ্ন নয়। This is an urban, self-sufficient women's way of living. Living her own life.
1: তোমাকে এই প্রশ্নটা করতে আমার খুব অস্বস্তি লাগছে, তবু আমি
0: আমি জানি তোর প্রশ্নটা কি। ওর বাবা কে সেটা অন্য কাউকে জানানোর কোনো প্রয়োজন নেই। আমি ওর মা, এটুকুই যথেষ্ট।
1: না, যথেষ্ট নয়, যথেষ্ট নয়। সেই ভদ্রলোকের কোনো কর্তব্য নেই তার নিজের সন্তানের প্রতি?
0: না নেই, কারণ সে নিজেও জানে না। বেশ কয়েক মাস হলো আমেরিকা সেটেল করে গেছে উইথ হিজ ফ্যামিলি।
1: বাহ, বেশ কৃতকর্মা লোক দেখছি। আর জানে না তো জানাও তাকে, দায়িত্ব নিতে বলো। তুমি একা লড়াই করবে আর সেই ভদ্রলোকের গায়ে একটু আঁচ লাগবে না, এটা কি খুব যুক্তিসঙ্গত ব্যাপার?
0: ছি বিমান, তুই অর্ডিনারি মানুষের মতো কথা বলবি? একজন সুখী বিবাহিত পুরুষ যার নিজেরই 2টি সন্তান রয়েছে, তার সংসারটা আমি ভেঙে দেবো? পুরো পরিবারটার সর্বনাশ করবো আমি জাস্ট বিকজ উই মেড লাভ? একদিন, মাত্র একদিনের অসংযম বা আগ্রহ যাই বল না কেন, তার জন্য ওর এত বছরের জীবনটা জট পাকিয়ে যাবে। তাছাড়া হি ইজ নট ইম্পর্টেন্ট টু মি এনি মোর।
1: কিন্তু কিন্তু তুমি বুঝতে পারছো, একটা বাচ্চাকে শুধুমাত্র তার মায়ের পরিচয় বড় করে তোলা কি ভয়ঙ্কর কঠিন কাজ।
0: আই এম কনফিডেন্ট আমার বাচ্চাকে তার বাবার অভাব আমি বুঝতে দেব না।
1: তো তোমাকে একটা কথা বলবো, ডোন্ট টেক ইট আদারওয়াইজ। খুব প্র্যাকটিক্যাল দিক থেকে আমার প্রস্তাবটা ভেবে দেখো। আই থিঙ্ক ইওর বেবি নিডস আ সোশ্যাল স্ট্যাম্প, মানে ফর্মাল একটা বাবা। ডু ইউ গেট মি?
0: কন্টিনিউ।
1: মানে আমি আমি বলছি, যদি তুমি চাও, মানে মানে তোমার যদি মনে হয়, মানে মানে তুমি যদি মনে করো,
0: মানে তুই আমার বাচ্চার বাবা হতে রাজি তো?
1: গ্রেট, এটাই বলতে চাইছিলাম।
0: তুই খুব ভালো একটা মানুষ বিমান, খুব মহৎ।
1: ছাড়ো তো, ওসব মহত্বটাও তো কিছুই নয়। আর যাকে বলে তোমার প্রেমে আমি একেবারে গদগদ তাও নয়। অ্যান্ড অফকোর্স আমি তোমাকে করুণা দেখানোরও চেষ্টা করছি না। ইজ ইট ক্লিয়ার?
0: অ্যাবসলিউটলি। আমি বুঝতে পারছি বিমান, আমার একার লড়াইটা বড্ড শক্ত বলে তুই বন্ধুর মতো আমার পাশে এসে দাঁড়াতে চাইছিস।
1: মোরওভার, আমার নাম বিমান ভদ্র। আমি জাস্ট চাইছিলাম তোমার বাচ্চাটা জন্ম থেকেই ভদ্র হোক, ব্যাস এইটুকুই।
0: সামন রিয়েলি, থ্যাংক ইউ বিমান ভদ্র, থ্যাংক ইউ ভেরি মাচ। কিন্তু শুধুমাত্র বন্ধুত্বের দাবিতে এত বড় ভুল আমরা করব না।
1: কিন্তু তুমি জানো অফিসে বন্ধু বান্ধবদের মধ্যে তোমাকে নিয়ে কি ধরনের কথাবার্তা হয়? কি ঘৃণার দৃষ্টিতে তাকায় তোমার দিকে ওরা?
0: আমার কিছু যায় আসে না, তুই তো জানিস বিমান, আমার জীবনের গল্পটা, একলা লড়াই করে নিজেকে বাঁচিয়ে রাখাটা।
1: And I respect you so much for that.
0: তুই যদি সত্যি আমাকে রেসপেক্ট করিস, তাহলে বিশ্বাস কর, আমি যা বলছি তা পাগলামি নয়। সত্যি আমাদের পৃথিবীতে আমাদের সন্তানেরা আর কেউ আসবে না রে বিমান। প্লিজ ডু মি আ ফেভার, তোর ইন্ডিয়া দিস উইক প্রোগ্রামে আমি বলতে দে এই কথাগুলো। টিভির মতো মাধ্যমে আমি যদি লক্ষ লক্ষ ভাবি মায়ের কাছে পৌঁছতে পারি, তাদের বাঁচানোর জন্য, তাদের বাচ্চাদের বাঁচানোর জন্য।
1: কিন্তু তুমি
0: যদি বোঝাতে পারি, ডাক্তারের কথা শুনে জোর করে বাচ্চাকে আনতে গেলে তাদের কেউ বাঁচবে না মেমান। প্লিজ, তুই তো এই লাইভ শোটার প্রোডিউসার, তোর সিলেকশনটাই তো ফাইনাল।
1: হ্যাঁ, অন্তত

0: যতক্ষণ কর্তারা নড়ে চড়ে বসছেন না, আক্রান্ত হচ্ছে না ততক্ষণ। কিন্তু আমি তোমাকে ব্যক্তিগতভাবে বিশ্বাস করলেও পাবলিকলি তোমাকে এই কথাগুলো বলতে দেওয়াটা কতটা এথিক্যাল সেটাই বুঝতে পারছি।
1: বিমান, কেন বুঝতে পারছিস না? সময় থাকতে থাকতে এখনো কিছু করা যায়। তুই জানিস সেই চন্দ্রিমা সান্যালের কথা? দে আমি প্রথম বলেছিল তার বাচ্চা কথা বলে। তার খোঁজ নিতে গিয়ে কি শুনলাম জানিস? চন্দ্রিমার কথাও তো কেউ বিশ্বাস করেনি, না তার বাড়ির লোকেরা না ডাক্তারেরা। বারণ করা সত্ত্বেও ডাক্তাররা জোর করে সিজার করতে গিয়েছিলেন বলে নার্সিং হোমের আটতলার কেবিন থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে মেয়েটি।
0: স্ট্রেঞ্জ। আচ্ছা, তোমার সত্যি মনে হয় আমাদের প্রোগ্রামে এই কথাগুলো বললে তোমার কোনো লাভ হবে?
1: হবে বিমান, হবে। অন্তত ভাবি মায়েদের মধ্যে একটা প্রতিরোধ গড়ে তোলা যাবে। আমি জানি তোর প্রোগ্রামে কথাগুলো বলে আমার চাকরিটা যাবেই, কিন্তু আমার আর কিছু যায় আসে না, আমায় আমার কাজটা করতেই হবে।
0: ওকে মনিকা দি, ইউ উইন। কালকের ইন্ডিয়া দিস উইকের গেস্ট তুমি। কথা ছিল কাল গায়ক রুদ্র দত্ত আসবেন, এখন আবার তাকে না করে তার কাছ থেকে আর একটা ডেট নিয়ে আবার তাকে ফোন। উফ, সত্যি তুমি যে আমাকে কি ঝামেলায় ফেলে না।
1: সরি সরি সরি, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি জানতাম তুই রাজি হবি, তুই যে আমার একমাত্র বন্ধু।
0: তোমার আর কি হুকুম তামিল করতে হবে? কোনো ক্লিপিংস লাগবে?
1: হ্যাঁ, ডক্টর হরিশঙ্কর মহান্তির ইন্টারভিউটা নিয়েছিলাম না, তার টিপটা খুঁজে রাখিস তো। আর শোন না, ওনার সাথে কথা বলাও দরকার, ফোন নাম্বারটা একটু পাঠিয়ে দিস না রে।
0: অ্যাজ ইউ প্লিজ। ভগবান জানে কপালে কি আছে, লড়ে তো যাই।
1: দ্যাটস রাইট বিমান, লড়ে তো যাই।
2: তুমি আমাকে ফোন করেছিলে?
1: হ্যাঁ স্যার, আপনার সঙ্গে একটা দরকার আছে।
2: আমার সঙ্গে কারো কোনো দরকার থাকে না বহুদিন।
1: আপনি আমাকে চিনতে পারছেন?
2: না, আমি আমার এত বছরের বিজ্ঞান চর্চাই ভুলে গেছি।
1: ভুলে গেছেন? ভুলে যাওয়া কি সম্ভব?
2: ভুলতে বাধ্য করা হয়েছে আমাকে, তাই মানুষের মুখও আমি আর মনে রাখি না, রাখতে চাই না।
1: স্যার, দু বছর আগে আমাদের চ্যানেলে আপনি একটা ইন্টারভিউ দিয়েছিলেন, ইন্টারভিউটা আমি নিয়েছিলাম।
2: ও, টেলিভিশন, গণমাধ্যম, একটা ধাপ্পা।
1: আমাদের চ্যানেল স্যার সংবাদ চ্যানেল, আমরা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, আমরা জনমতামতকে প্রকাশ করি, অ্যাড্রেস করি।
2: কিছু করো, ওই যে তোমাদের সব সংবাদপত্র, নিউজ চ্যানেল, এর সব মাথারা আছেন, তারা ঠান্ডা ঘরে বসে দেশের সরকার নামে বৃহৎ মেছো বাজারের চালানি রুই কাতলা দরের ওঠানামা লক্ষ্য করেন, আর সেই হিসেবে মতামত তৈরি করে মতামত বাজারে ছাড়েন। তোমরা মতামত চাপিয়ে দাও, স্বাধীনভাবে চিন্তা ভাবনা করতে দাও না, মানুষকে বামুন করার, বনসাই করে, কদর্য কুৎসিত করে, বেঁধে ছেদে ছোট করে রাখার ব্যবসা করো তোমরা। তবে হ্যাঁ, তৃতীয় বিশ্বের রোদে পোড়া পুরুষ মানুষদের ফর্সা হওয়ার ক্রিম বিক্রি করতে পারো তোমরা, সেটা পারো।
1: আপনি স্বাধীনভাবে চিন্তা করতে গিয়ে বিপন্ন হয়েছেন আমি জানি। আপনি একটা আশ্চর্য থিওরি পাবলিশ করেছিলেন, বলেছিলেন যে গর্ভস্থ শিশু
2: জ্ঞানী হতে পারে। হ্যাঁ বলেছিলাম, কারণ এ আমি বিশ্বাস করি। শুধু বিশ্বাস কেন, এ আমি প্রমাণ করবার চেষ্টাও করেছিলাম, আর এই মত কর্তারের কাছে বিপজ্জনক মনে হলো, আমাকে পাগল বলে বিজ্ঞান পরিষদের সভ্যপদ কেড়ে নিল।
1: কিন্তু মতটা বিপজ্জনক মনে হলো কেন?
2: তুমি সাংবাদিক, তোমার তো বোঝা উচিত কেন। রাষ্ট্রযন্ত্র একজন শিশুকে তার সুবিধে মতো গড়ে পিঠে নেয়, একটাল কাদার মতো, নির্বোধ জন্তুর মতো। মানুষের সন্তান অমৃতের পুত্র কন্যারা খালি ট্রেন্ড হতে হতে যায়, তার জন্মের পর থেকেই দাসত্ব শুরু, সে শুধু কারো না কারো কাজে লাগবার জন্য, বৃহৎ কারখানার একটা ছোট্ট নাটবল্টু হবার জন্য বলি প্রদত্ত। এইবার আমার গবেষণা যদি প্রমাণ করে দেয় গর্ভস্থ শিশু পূর্ণ জ্ঞানী, সে ইচ্ছে করলেই বাইরের পৃথিবীর সঙ্গে কমিউনিকেট করতে পারে এবং সে এক বিশুদ্ধ দৃষ্টির অধিকারী, তাহলে রাষ্ট্রের সমূহ বিপদ না? তার সমস্ত চক্রান্ত, পৃথিবীর সমস্ত যুদ্ধের কারণ, অসাম্যের অত্যাচারের পেছনে স্বার্থ, ওই ভবিষ্যতের নাগরিক বুঝে ফেলছে না? তাহলে জন্মের পর সে যদি রাষ্ট্রদাস হতে অস্বীকার করে, সে যদি স্বাধীন একটি সত্তা হিসেবে বেড়ে উঠতে চায়, কি সর্বনাশ!
1: সেই স্বাধীন সত্তার থেকে

0: কি বিপজ্জনক বস্তু আর কি হতে পারে?
1: তাই মুখ বন্ধ করে দাও, বৈজ্ঞানিকের, শিল্পীর, সাহিত্যিকের, পাগল বলে এই এই এই মহান্তিকে ছুঁড়ে ফেলে দাও, স্বাধীন চিন্তা প্রকাশকে অপ্রাসঙ্গিক করে দাও, অবান্তর করে দাও, গণমাধ্যমকে ব্যবহার করে, এই তোমাদের ব্যবহার করে মানুষকে সব খালি ভুলিয়ে দাও, গুলিয়ে দাও, বিনোদন বিনোদনের স্রোত বইয়ে দাও, মানুষ নাচুক, হাসুক, কাঁদুক, কিন্তু সে যেন কখনো ভাবুক না হয়, না ভাবে, চিন্তা না করে, করলেই তাকে মারো, ভাঙো, কাটো, পুড়িয়ে দাও, কোনো ভিন্ন মত যেন না থাকে, সবকটা মগজকে রেদা চালিয়ে একেবারে মনের মতো শেপে এনে মসৃণ সমতল করে ছেড়ে দাও। তোমাকে এত কথা বলছি কেন? তুমি কেন এসেছো আমার কাছে?
0: আমার গর্ভের সন্তান কথা বলছে, পৃথিবীর সমস্ত গর্ভের সন্তানেরা কথা বলছে, কথা বলে উঠছে ওরা স্যার, তারা কেউ আসবে না আর এই পৃথিবীতে, কেউ না।
1: আমার গবেষণা বন্ধ করে দিও, তাহলে সর্বনাশকে আটকাতে পারা গেল না, পৃথিবীর সমস্ত ভবিষ্যৎ তাহলে একজট হয়ে একটা প্রতিরোধ গড়ে তুলেছে, এ আমি জানতাম, এ হবারই ছিল।
0: কাল আমি লাইভ প্রোগ্রামে এই কথাগুলো বলবো, তার আগে আপনার সঙ্গে কথা বলে আরেকটু সাহস পেলাম। স্যার, আমি আপনাকে কোর্ট করতে পারি তো?
1: তার মানে তোমার মামলায় তুমি আমাকে উকিল পাকড়াচ্ছ?
0: হ্যাঁ স্যার।
1: শোনো, জীবনে কিছু কিছু মামলায় একা লড়তে হয়, একা তুমি তোমার সমস্ত বিশ্বাস দিয়ে, সততা দিয়ে, ইন্টিগ্রিটি দিয়ে তোমার কথাগুলো সমাজকে জানাও। সততা আর বিশ্বাস এ দুটো আশ্চর্য জিনিস, যেন সে ঠিক যেখানে পৌঁছানোর পৌঁছে যায়, যত অন্ধকারই হোক ওই শব্দভেদী বানের মতো সে ঠিক তার লক্ষ্যকে খুঁজে নেয়। তোমার চোখে আমি তো সেই বিশ্বাস দেখতে পাচ্ছি, তুমি পারবে।
0: আপনার কি মনে হয় ওরা আসবে, জন্মাবে আবার?
1: কোথায় আনবে তাদের? যুদ্ধ যুদ্ধ খেলায় শুধু সিরিয়াতেই গত বছর প্রাণ গেছে 1200 শিশুর। ইউনিসেফের রিপোর্ট জানো, পৃথিবীর নানা প্রান্তে যুদ্ধের বলি 250 মিলিয়ন শিশু, 250 মিলিয়ন ভবিষ্যতের নাগরিক। কোন পৃথিবীতে পা রাখবে তারা? কোথায় নিঃশ্বাস নেবে? কোথায় দুদণ্ড জুড়বে অমৃতস্য পুত্রা?
0: অতীর এত প্রশ্ন, এত ভয়ানক প্রশ্ন, সেই প্রশ্নের কোনো উত্তর আমাদের কাছে নেই। বড় অপরাধী লাগে নিজেকে।
1: অনন্তকাল ধরে মানুষ যা জানে না তা জানতে চেয়েছে, প্রশ্ন করেছে, দর্শন, ধর্ম, বিজ্ঞান সবেরই শুরু মানুষের এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই। প্রশ্ন করতে ভুলে গেলে চলবে না, কৌতূহল, জিজ্ঞাসা এই তো মানুষের চিরকালীন অস্ত্র। প্রশ্ন করার, উত্তর খোঁজার অধিকার আমাদের জিয়ে রাখতে হবে, যে কোনো মূল্যে তাকে রক্ষা করতে হবে।
0: আমাদের ভাবী সন্তানের সমস্ত প্রশ্নের উত্তর দেবার জন্য আমাদের তো তৈরি হতে হবে, যোগ্য হতে হবে। কাল আমাদের প্রোগ্রামটা দেখবেন তো স্যার?
1: বহুদিন টিভি দেখি না, সংবাদপত্র পড়ি না, মাটির সঙ্গে সময় কাটাই, এক একটা বৃক্ষের, এক একটা লতার, বীজের চরিত্র বুঝতে চেষ্টা করি, এতে আমি ভালো থাকি। আচ্ছা দেখি দেখি, আমি চেষ্টা করব তোমাদের প্রোগ্রাম দেখতে, ওই চ্যানেলের কি নাম টাইম আছে আর টাইমটা রেখে যাও।
0: স্যার একটা প্রণাম।
1: নত নয়, উন্নত হও, এখন মাথা উঁচু করে বাঁচার সময়, জল মাথার উপরে উঠে এসেছে, মাথা উঁচু করে নাকটাকে ভাসিয়ে নিঃশ্বাস নিতে হবে তো।
0: আমি পারবো তো স্যার?
1: চেষ্টা তো করতে হবে, ঝড়ের সময় কুটোটুকুও ধরতে হয়। আচ্ছা দাঁড়াও, তোমায় একটা জিনিস দেখাই। এগুলো কি জানো? বীজ, মহাবৃক্ষের

0: বীজ, সারা পৃথিবী থেকে আমি এসব বীজ সংগ্রহ করেছি। বাওবাব, রেডউড, রেইন ট্রি, বট, অশ্বত্থ, সমস্ত মহা মহা বৃক্ষের বীজ, এরা আমাকে অসীম সম্ভাবনার গান শোনায়। এতটুকু একটা বীজ তার মধ্যে কি বিরাট সম্ভাবনাকে ধারণ করছে? ম্যাজিক, ম্যাজিক। যোগ্য ভূমি পেলে, শুদ্ধ জল বাতাস পেলে এই এক একটি বীজ কি মহান মহিরুহ হয়ে উঠতে পারে ভাবতে পারো মেয়ে? এরা অপেক্ষায় আছে, কবে এরা খুঁজে পাবে এদের যোগ্য বাসভূমি, দ্য প্রমিস ল্যান্ড। যতদিন না তা পায়, এরা অনন্তের ডাক দিয়ে যাবে, আমাকে অনন্তের গান শোনাবে, পৃথিবীর বীজ মন্ত্র জপ করবে কানে কানে। শুনতে পাচ্ছ মেয়ে? অনন্তের ডাক, অনন্তের গান শুনতে পাচ্ছ?
1: পাচ্ছি স্যার, শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি স্যার।

0: বিবি শুনলি তো সব? কাল আমি জানিয়ে দেবো, সব মায়েদের জানিয়ে দেবো, তারা কেউ যেন তোদের জোর করে আনতে না যায়, যেন অপেক্ষা করে কবে তোরা স্বেচ্ছায় আসবি, আসবি এই পৃথিবীকে ভালোবেসে, আসবি মাকে ভালোবেসে।
1: তোমাদের পৃথিবীতে এমন কিছু নেই যা আমাদের ভালো রাখবে। আচ্ছা, তুমি যখন ছোট ছিলে কেমন ছিল তোমাদের পৃথিবীটা আমাকে বলো।
0: আমি অনাথ আশ্রমে মানুষ হয়েছি বেবে, আমাকে বড় করেছেন মিশনারি সিস্টার্সরা, পড়িয়েছেন কনভেন্টে, দাঁড় করিয়ে দিয়েছেন এই পৃথিবীতে। জানিস বেবে, আমার নিজের এখনো বিশ্বাস হয় না যে আমি অরফেনেজের ওই কঠিন শৃঙ্খলা থেকে এত দূরে কোথাও এসে পড়েছি। আর জানিস বেবে, একেবারে একা লড়াই করে, একেবারে একা।
1: তুমি তাদের ভালোবাসতে না?
0: না রে বেবে, ভালোবাসতাম না, ভয় করতাম, কিন্তু খুব খুব চেষ্টা করতাম ভালোবাসতে। খুব ইচ্ছে হতো সিস্টার বার্টোলোনিয়ার কোলে দৌড়ে গিয়ে মুখ লুকোতে, কিংবা অসুখ হলে মাদ্র সুপিদের লম্বা সাদা পোশাকটা এক হাতে চেপে ধরে ঘুমিয়ে পড়তে। পারতাম না রে। আর বেবে, লক্ষ্মী সোনা, দায়িত্ব তোকে দিতে চাই যা আমি পাইনি, আর যা তোর জন্য ন্যায্য পাওনা, সব সব একসঙ্গে। বেবে, তোকে পেলে আমি সব ফিরে পাবো রে, আমার সেই ছেলেবেলা, আমার ছেলেবেলার সেই প্রচণ্ড ভালোবাসার আগ্রহ, আর একটা মানুষের শরীরের ছায়ায় নিজেকে ঢেকে ফেলবার সেই প্রচণ্ড ছটফটানি। বেবে বেবে, আমার বেবে, তুই যে আমার শরীরে বেড়ে উঠছিস সেই তোকে আমি দেখবো না? কেন তোর এমন নিষ্ঠুর হলি বেবে? বেবে, কথা বলছিস না কেন? তুই শুনতে পাচ্ছিস না আমার কথা? বেবে, উত্তর দে, কথা বল। কিরে বেবে, তুই ঠিক আছিস তো? বেবে, ইচ্ছে করে ভয় দেখাচ্ছিস আমাকে না রে? বেবে, চুপ করে থাকিস না, কিছু একটা বল। বেবে, মাকে এত কষ্ট দিবি তুই?
1: আমার ঘুম পাচ্ছে, আমি একবার ঘুমাবো, আমাকে দেখো না তো শুধু শুধু, ধুর বড়ি কথাবার্তা যত।
0: ঘুম বেবে, ঘুমো তুমি।
1: আমি কিসের শব্দ শুনতে পেলাম? আমার নাকে কিসের গন্ধ ভেসে আসছে? এ আমি কি শুনছি?
0: আজকে বন্ধের দিন, কাছে কাছে কোথাও গন্ডগোল হয়েছে হয়তো। বেবি, এসব এমন কিছু ব্যাপার নয়।
1: আমার নাকে বারুদ আর রক্তের গন্ধ ভেসে আসছে, আমার দম বন্ধ হয়ে যাচ্ছে, গুলির শব্দ আমার কানে তালা লেগে যাচ্ছে, জানলাটা বন্ধ করে দাও, ধোঁয়ায় আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। তুমি জানলাটা বন্ধ করো, এক্ষুনি বন্ধ করো, বন্ধ করে দাও।
0: এই যে বাবা, এক্ষুনি বন্ধ করে দিচ্ছি। আর তুমি কিচ্ছু শুনতে পাবে না, নিশ্চিন্তে ঘুমাবে, বাইরের কোনো আওয়াজ তোমাকে বিরক্ত করবে না। শোনা,
1: জানালাটা বন্ধ করে দিলেই আমি কিছু বুঝতে পারবো না, শুনতে পাবো না, নাকি রক্তের গন্ধ ভেসে আসবে না, শুধু ওই একটা।

0: যাব। শুধু একটা জানলা বন্ধ করলে বা বা বা বা বা
1: কি করব বেবি, আমার সাথে যতটুকু ভুল হয় আর কি বা করতে পারি বল?
0: আর কি বা করতে পারি বল? তাহলে আমার দুনিয়ায় বা কি করতে পারবে? কেন ডাকছো তাহলে আমাকে? যত সব বিরক্ত করো না তো, আমি এখন ঘুমাবো। আমার দারুণ ঘুম পাচ্ছে, আমি ঘুমাচ্ছি, আমি ঘুমাচ্ছি।
1: ঘুমো সোনা, ঘুমো বেবি, আমার সোনা, ঘুমো রে তুই, ঘুমো। আয়, আমি তোকে ঘুম পাড়িয়ে দিই।

0: হ্যালো হ্যালো,
1: তোমাদের প্রোগ্রামটা বানচান করে দেওয়া হলো তো
0: স্যার। প্রফেসর মহান্তি, আপনার সঙ্গে কথা বলা খুব প্রয়োজন ছিল স্যার। আপনি আমার পথ দেখান, বলুন আমি যা করছি, যা সিদ্ধান্ত নিয়েছি তা কি ঠিক?
1: তোমার চাকরিটা বোধহয় গেল, ওপরওয়ালারা তোমায় এই শহরে টিকতে দেবেন তো?
0: আমি চলে যাচ্ছি আজই এখান থেকে। গোয়ায় একটা কটেজ ভাড়া করেছিলাম, ভেবেছিলাম কয়েকটা দিন ওখানে কাটিয়ে আসব। ওটার খোঁজ কেউ রাখে না, আমি ওখানে যাচ্ছি, একমাত্র আপনি জানেন।
1: আর কারো কথা শোনো না, শুনবে একমাত্র তোমার গর্ভের সন্তানের কথা।
0: স্যার, আপনি আমার বাবার মতো, আমায় আশীর্বাদ করুন।
1: আমি আশীর্বাদে বিশ্বাস করি না, আমি শুধু আশা করতে পারি তোমার সঙ্গে আমার আবার দেখা হবে।
0: যদি ফিরে আসি বেবিকে সঙ্গে নিয়ে, সব থেকে আগে আমি আপনার কাছে যাব। স্যার স্যার, ফোনে কোনো ছাড়বেন না, আমার কেমন ভয় করে উঠলো স্যার। আপনি আমার কথা ভাববেন, ভাববেন তো?
2: আন্টি, ভেতরে আসবো?
0: বিম্ব, এসো ভেতরে এসো।
2: আন্টি, আই এম সরি।
0: আই এম সরি টু ডিয়ার, সরি সরি বিম্ব।
2: আন্টি, তুমি কোথায় যাচ্ছ?
0: তোমার বন্ধুর জন্য একটা ভালো আর সুন্দর জায়গা খুঁজতে, যেখানে ওর মন খারাপ করবে না।
2: ওই জায়গাটা কোথায় আন্টি?
0: জানি না ঠিক কোথায়, সেটা খুঁজতেই তো যাচ্ছি। পেয়ে যাব, ঠিক পেয়ে যাব একদিন না একদিন।
2: পেয়ে গেলে আমাকে চিঠি দিয়ে জানিয়ে দেবে, কিন্তু আমি তক্ষুনি ওখানে চলে যাব।
0: নিশ্চয়ই, কিন্তু তুমি একদম দুষ্টুমি করবে না, তলায় নেমে বল খেলবে না, তাড়াতাড়ি বাড়ি ফিরবে মোক্ষদামাসি যাবার আগে, বুঝেছ? চাবি নিতে ভুলে যাবে না, কেমন? আর শোনো, টিফিন নষ্ট করবে না, ভেজ স্যান্ডউইচ দিলেও খেয়ে নেবে, ঠিক তো?
2: আন্টি, আমার বন্ধুকে তাহলে আসবে?
0: জানি না, যদি ওর ইচ্ছে হয়, একটু হলেও যদি ইচ্ছে হয় মাকে দেখতে, বন্ধু বিম্বককে দেখতে, হয়তো আসবে। কিন্তু যদি নাও আসে, তুমি জানবে তোমার বন্ধুকে আমি একলা রেখে আসিনি, গেলে ওর সঙ্গেই গেছি, যেখানে ও নিয়ে যাবে আমাকে সেখানেই। বিম্ব, তুমি কিন্তু লক্ষ্মী ছেলে হয়ে থাকবে, ঠিক তো? প্রমিস,
2: প্রমিস।
0: কি বললে তুমি বিম্ব বন্ধুকে?
2: তোমার বলবো কেন, ওটা শুধু বন্ধু জানে, এটা একটা সিক্রেট।
0: বেশ বিম্ব সোনা, এবার আমি চলি। কি সুন্দর লাগছে দেখ, তোর ভালো লাগছে নয় ঢেউগুলো? দেখ, সূর্য ডুবে যাবে এক্ষুনি, নীল জলে টুপ করে খসে পড়বে লাল টুকটুকে বলটা। জানিস বিবে, আমি ভেবে রেখেছি তুই যখন বড় হবি, খুব বড় নয় এই এতটা, তোকে আমি ওইরকম লাল বল কিনে দেবো, তুই সেটা নিয়ে খুব খেলবি, লাফিয়ে ঝাঁপিয়ে একেবারে একাকার করবি, খুব জ্বালাবি আমায়।
3: এত বড় আমি কোনো দিন হব না, কোনো দিন না।
0: বেবি, তোর এখনো ভালো লাগছে না কিছু? একটুও ভালো লাগছে না? ওই হাজার ঢেউয়ের ফেনা, ফুলের পাপড়ির মতো ঝিনুক ছড়ানো বা

0: সাদা অ্যালবেট্রসের ডানায় শেষ বেলার রোদ্দুরে লালচে ছায়া, অপুরন্ত বাতাস, তোরের সবের কিছু ভালো লাগছে না? তুই কি রে বেবে? বেবে কি হলো? কি আমার কথা শুনতে পাচ্ছিস না? কিছু একটা বলবি তো।
1: আমি আর কি বলবো, যত কথা তো সব তুমিই বলছো। কি বোরিং আওয়াজ রে বাবু সমুদ্রের!
0: কিরকম করে বোরিং বললি তুই, যেন 72 বুড়ো একটা। এত পাকা হয়েছিস কেন রে বেবে? সমুদ্রের মতো একটা লাইভলি ব্যাপার তোর কাছে হলো বোরিং? আচ্ছা বেশ, তুই তো পাহাড় দেখিস নি কখনো? দেখবি বেবি, পাহাড় দেখবি? চল বেবি, তোকে পাহাড় দেখাই। পাহাড়ে তোর ভালো লাগবেই লাগবে। সেই কবে এসেছি আর তুই এখনো আমার সঙ্গে ভালো করে কথা বলছিস না? কি অপূর্ব সুন্দর পরিবেশ, তোকে তো ঘুরিয়ে দেখালাম সব। ওই যে দূরে ওই পিক দেখছিস, ওটা গৌরী শৃঙ্গ। আর এই যে নদী বয়ে যাচ্ছে, এটা গঙ্গা। উফ, কি ভালো যে লাগছে! যত উঁচুতে উঠবি তত দেখবি ওইরকম সব পাহাড় বরফে থাকা, ঠিক ব্লাড আইসক্রিম কোনের মতো। বেবি, তুই আইসক্রিম খেতে খুব ভালোবাসবি না রে বেবে? তা বলে শীতকালে খেতে চাইলে কিন্তু আমি একদম কিনে দেবো না, বুঝেছ? আমি অত নরম মা নই, দরকার হলে তোমায় খুব শাসন করব, বুঝেছ? ভুলেও ভেবো না, তোমার মুখ দেখে আমি সব ভুলে যাব।
1: আমার মুখটা কেমন তা তুমি কোনো দিন দেখতে পাবে না।
0: বেবে, তুই অসম্ভব নিষ্ঠুর হয়েছিস। মাকে বলছিস সে তার সন্তানের মুখ কোনোদিন দেখতে পাবে না, তুই যা বললি তার মানে বুঝিস?
1: এত বুঝি আর এটা বুঝবো না?
0: বেবি, শুনতে পাচ্ছিস? মন্দিরে সন্ধ্যা আরতি শুরু হয়েছে, ভজন গাইতে গাইতে স্নান করছেন কত মানুষ। শুনতে পাচ্ছিস বেবি? এখানে এলে মনটা কি ঠান্ডা আর পবিত্র হয়ে যায়। কোনো নিষ্ঠুর কথা, ছোট কাজ এত উঁচুতে এসে পৌঁছতে পারে না। কি সুন্দর পরিবেশ! আমার তো একটু ফিরতে ইচ্ছে করছে না, আমরা এখানেই থেকে যাই। বেবি, তোর একটুও ভালো লাগছে না? একটু না, এখানেও।
1: কি তখন থেকে ওখানে এখানে করছো? এখানেও যা, ওখানেও তাই, সব সমান।
0: আচ্ছা বেশ, চল আমরা মরুভূমিতে যাই। দেখবি গনগনে রোদ্দুর আর চোখ ঠিকরানো হলুদ বালি, যত দূর চোখ যায় সান অ্যান্ড স্যান্ড, ছকছকে রোদ্দুর আর চকচকে বালি। দেখবি ওখানে গেলেই তুই খুব হাত পা ছুড়ে বলবি, মা আমি আর ভেতরে থাকবো না, বাইরে যাব। বাইরে কি সুন্দর রোদ, আলো, বাতাস, আর ভেতরটা অন্ধকার ছোট্ট। মা আমাকে বার করে দাও, শিগগিরই বার করে দাও, মা আমি বাইরে যাব বলে এমন ঘ্যান ঘ্যান করবি না।
1: মরুভূমি দেখলেই আমার বেরোতে ইচ্ছে করবে।
0: অমন বড়দের মতো তাচ্ছিল্য করিস না তো, আমার ভালো লাগে না। ঠিক আছে, তুই একবার চল তো, যদি খারাপ লাগে তাহলে বলিস। আমার তো ধারণা তোর একমাত্র মরুভূমি ভালো লাগবে, যা কাঠখোট্টা স্বভাব। এখানেও তোর ভালো লাগছে না এখন? একটু একটাও সুন্দর কিছু তোর চোখে পড়লো না এখনো বেবে? আসলে তোরা জোর করে চোখ বন্ধ করে রেখেছিস, পাছে কিছু ভালো লেগে যায়। এত সুন্দর সুন্দর জায়গা
1: পৃথিবী মানে কি প্রকৃতি, দৃশ্যের পর দৃশ্য, শুধু জল, পাহাড়, জঙ্গল, বালি আর কিছু নয়, পৃথিবীতে মানুষ নেই।
0: আছে বেবে, আছে, দেখতে পাস না? তোরা যে জেদ ধরেছিস, কিছুতেই তোরা কিছু ভালো লাগতে দিবি না, এই বা কেমন মনোভাব তোদের বেবে? বেবে, এতদিন আমি চেষ্টা করেছি পৃথিবীর সমস্ত সুন্দর দিকগুলোর সামনে তোকে দাঁড় করাতে, আর তা করবো না। আমার প্রয়োজন নেই এমন সন্তানের যে পালিয়ে বাঁচতে চায়, যে ভীতু।
1: ভীতু? আমরা ভীতু? তোমরা পৃথিবীটাকে যেমন ইচ্ছে তেমন রেখে যাবে।

0: আর সেই জঘন্য পৃথিবীটাকে অস্বীকার করলেই আমরা ভীতু হয়ে যাব? এতে তোমাদের কোনো দায়িত্ব নেই?
1: আছে বেবি, 100 বার আছে, 1000 বার আছে। আমি তো একবারও অস্বীকার করিনি তা, কিন্তু একটা জিনিস পছন্দ নয় বলে সেটাকে অস্বীকার করব, সেটা থেকে মুখ ফিরিয়ে নেব, ফেস করব না, লড়ে পৃথিবীটাকে বসবাসের যোগ্য করে তুলব না। তোরা তো আমাদের থেকে বেশি দায়িত্ব জ্ঞানহীন বেবি। আমরা আমাদের ভুলে যা নষ্ট করেছি, তোরা তোদের যোগ্যতায় তা ফিরিয়ে আনবি না বেবি? আমাদের পর তোরা, তোদের পর তোদের সন্তানেরা, পৃথিবীর এই ধারাবাহিকতা তোরা বন্ধ করে দিবি, মানুষের অগ্রগতি তার সমস্ত ঠিক ভুল সমেত তোরা স্তব্ধ করে দিবি না বেবি। আমার সন্তানের কাছে আমি এমন দায়িত্ব জ্ঞানহীনতা আশা করিনি বেবি। আমাদের একটা সুযোগ দিয়ে তোরা দেখবি, আমরা প্রাণপণ চেষ্টা করব পুরনো ভুলগুলো শুধরে নিতে আর নতুন কোনো ভুল না করতে। তারপর তোরাই তো হাল ধরবি বেবি, তখন দেখিয়ে দিবি কেমন হওয়া উচিত সন্তানের জন্য রেখে যাওয়া পৃথিবীটা।
2: মা, আমার হঠাৎ তোমাকে খুব ভালো লাগছে। আমার সারা শরীর জুড়ে একটা অস্থিরতা, একটা প্রচন্ড টান। মা, কেন এমন হচ্ছে? পৃথিবীতে এমন কিছু তো নেই যা আমাকে টানবে। তাহলে কে এমন সর্বশক্তি দিয়ে টানছে আমার? মা, তুমি জানো কে?
1: আমি টানছি তোমায় বেবি, টানছে মাদার আর্থ। এটা নারী ছেঁড়া টান, জোর করে মুখ ফিরিয়ে থাকিস না তুই, সিদ্ধান্ত নিয়ে বেবি। তোরা হায় তোরা হায়, সবকটা দামাল আর ছেড়ে পর সমুদ্রের ঢেউয়ের মতো এই পৃথিবীতে, অনেক খারাপ আর একটু ভালো এই পৃথিবীতে, হায় বেবি।
2: আমি আসছি মা, আমরা আসছি,
3: আমরা আসছি। আমি সব ভুলতে শুরু করেছি, সব ভুলে যাচ্ছি, আমার স্মৃতি লোপ পাচ্ছে মা, আমি সব ভুলে যাচ্ছি। আহ মা, আমি সব ভুলে যাচ্ছি, সব সব মা, আসছি, আমি আসছি, আমরা আসছি।
1: বেবি, হাই, হাই, হাই।

0: বিম্ব, তোমার বন্ধুকে তুমি কি বলেছিলে এবার বলো।
1: বলেছিলাম চলে আসতে, একা একা আমার খুব খারাপ লাগবে না।

0: অগ্নিজাতক নাটকটি এখানেই শেষ হল। অভিনয়ে দেব, শুভজিৎ বক্সী, বিমান, গম্ভীরা ভট্টাচার্য, বিম্ব, অর্ক সেন, অধ্যাপক মোহান্তি।
1: আকাশবাণী কলকাতা, এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুরিতা সাহা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মাদকের বিরুদ্ধে লড়াইয়ে রাজ্যে জিরো টলারেন্স নীতির বার্তা দিয়েছেন। বিধাননগরে আজ নেশামুক্ত ভারত 2029 কর্মসূচির সূচনায় তিনি জানান, তাঁর সরকারের আমলে গত পাঁচ মাসে মাদক বিরোধী অভিযানকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভার কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে আজ কাঁথি মহকুমা আদালতে নিয়ে গেছে পুলিশ। হলদিয়া মহকুমা আদালতের নির্দেশে তিনি এখন জেল হেফাজতে। এদিকে জামিনের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন। বারুইপুর আদালতে আইনজীবী সায়ন ব্যানার্জির ওপর হামলার ঘটনায় রিপোর্ট তলব করেছে কলকাতা হাইকোর্ট। এবিভিপি ও বিজেপির সমর্থকরা গতকাল এই হামলা চালায় বলে অভিযোগ। প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে ও বিচারপতি ওম নারায়ণ রায় এই ঘটনায় জেলা জজ ও বারুইপুর পুলিশ সুপারকে রিপোর্ট দিতে বলেছেন।

আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি ধৃতি সেন শর্মা। আসন্ন দুর্গাপুজো উপলক্ষে রাজ্য সরকারের কর্মী, পেনশনভোগী, গ্র্যান্ট ইন এইডের অধীনে কর্মরত সংশ্লিষ্ট সকলের জন্য বেতন, পেনশন, স্টাইপেন্ড সাম্মানিক 15ই অক্টোবরের মধ্যে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থমন্ত্রকের পক্ষ থেকে আজ এই মর্মে এক নির্দেশিকা জারি করা হয়। যুব সমাজের নিরলস প্রয়াসে 2047 সালের আগেই ভারত উন্নত রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করবে বলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি আজ গুজরাটের ভদোদরায় মহারাজা সয়াজিরাও বিশ্ববিদ্যালয়ের 75তম বার্ষিক সমাবর্তন অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, দেশের কর প্রশাসনকে তথ্যচালিত এবং ডিজিটাল মাধ্যমের কাজের উপযুক্ত এক ব্যবস্থায় পরিণত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এদিকে আন্তর্জাতিক রেটিং সংস্থা ফিচ চলতি অর্থবর্ষে ভারতের জিডিপি বৃদ্ধির হার 6.9% হবে বলে পূর্বাভাস দিয়েছে। S&P রেটিং সংস্থা আর্থিক বৃদ্ধির হার 7% পৌঁছানোর পূর্বাভাস দিয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা বলেছেন, আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা প্রকল্প দেশের 60 কোটি মানুষের জনস্বাস্থ্য পরিষেবা প্রদানের ব্যবস্থা করেছে। আজ এই প্রকল্পের 8ম বার্ষিকী পালন করা হচ্ছে।

0: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যে মাদকের বিরুদ্ধে লড়াইয়ে জিরো টলারেন্স নীতির বার্তা দিয়েছেন। বিধাননগরে আজ নেশামুক্ত ভারত 2029 কর্মসূচির সূচনা করে তিনি বলেন, তাঁর সরকারের আমলে গত 5 মাসে মাদক বিরোধী অভিযানকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। বারুইপুর আদালতে আইনজীবী সায়ন ব্যানার্জির ওপর হামলার ঘটনায় রিপোর্ট তলব করেছে কলকাতা হাইকোর্ট। এবিভিপি ও বিজেপি সমর্থকেরা গতকাল এই হামলা চালায় বলে অভিযোগ। আর্থিক তছরূপ ও বিপুল অঙ্কের টাকা বিদেশে পাচারের অভিযোগে কলকাতার একাধিক জায়গায় আজ সকাল থেকে ইডির তল্লাশি চলেছে। বালিগঞ্জ এবং নিউ আলিপুরের একাধিক জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। পশ্চিম মধ্য সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের উপর অবস্থানকারী অতি গভীর নিম্নচাপটি ধীরে ধীরে পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এর জেরে আজও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। আগামী 2-3 ঘণ্টায় হাওড়া, কলকাতা, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত

0: স্টুডিওর ঘড়ি বলছে এই মুহূর্তে ঠিক 4টে বেজে 3 মিনিট 27 সেকেন্ড হয়ে গেছে, আর এই মুহূর্তে তুমি এক্স্যাক্টলি যেখানে রয়েছো
1: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতার আড্ডা চলছে। আর এই আড্ডায় আজকে রয়েছে সেই দুজন যাদের প্রোগ্রাম মানেই, মানে তোমার সঙ্গে আড্ডা মানেই মধুবান ছুঁড়ে মারার মতন একটা ব্যাপার তৈরি হতে পারে।
2: ঠিক তাই, এবং যেটা হচ্ছে কি, আজকে মধু আরেকটা জিনিসও ডিসকভার করেছে। তোমরা ওই গানটা শুনেছো ইনা মিনা ডিকা, এইখানে কিন্তু একটা শব্দ ছিল যেটা হঠাৎ করে একটা বিশাল মানে কোনো একটা জনসমাগমে হারিয়ে গেছিল। কি ছিল সেটা হচ্ছে মিকা। আজকে কিন্তু সেই মিকা মুখু এসছে।
1: এক্স্যাক্টলি তাই, কারণ আজকে আমাদের প্লে লিস্টের নাম তো আমরা এরকম অদ্ভুত অদ্ভুত নাম দিই, এবং যখনই এই হট
2: সুকুমার রায় যদি বেঁচে থাকতেন তিনি একবার মধুরিমা সাধুকাকে ডাকত,
1: মানে তিনি আমার মনে হয় যে আমাকে উত্তরাধিকার সূত্রে অন্তত কিছু দিতেন।
2: না না না, এটা ভাবা উচিত না, সত্যজিৎ রায় অপমানে কেঁদে ফেলবেন।
1: না না না, এরকম করতে চাইছি না ব্যাপারটা, কিন্তু যেটা আমরা করতে চাইছি সেটা হচ্ছে প্রচুর হাসাতে চাইছি। 9903655। আচ্ছা, না না, এত হাসলে তো সবাই ভাববে যে না না এটা তো হাসি অট্টহাসি ব্যাপার হয়ে যাচ্ছে। তবে 9903655992 তে কিন্তু এক্স্যাক্টলি তুমি তোমার আমাদের হাসিটা হয়তো আমাদের পাঠাতে পারবে না, কিন্তু প্রতিটা মেসেজের শেষে হা হা হা হা হো হো হো হি হি হি হু হু হু হে হে হে এরকম ব্যাপার আমাদের পাঠাতে পারো, ঠিক আছে? তো যাই হোক, এই আড্ডা, এই হাসি, সমস্ত কিছু চলতে থাকবে, কারণ ওই যে আবারও বলছি মানে মধুবান এসে হাজির হয়েছে, হ্যাশট্যাগ মধুবান আজকে ক্যাফে কলকাতার আড্ডা। অর্থাৎ আমি রয়েছি তোমাদের সঙ্গে, আর যে মধু আর আমার সঙ্গে রয়েছে
2: অনির্বাণ। অ্যান্ড যেটা হচ্ছে গিয়ে ব্যাপার, সেটা হচ্ছে মানে মধুরিমা তো সব কিছু বলেই দিল, খালি শুধু হাসতে বলেনি, বাকি পুরোটাও বলে দিয়েছে যে কীভাবে হাসিটা আমাদের সঙ্গে শেয়ার করবে। অ্যান্ড এই হাসিটা শেয়ার করার সঙ্গে সঙ্গে আরও সুন্দর সুন্দর টপিকও কিন্তু আজকে আছে, এবং একটা জম্পেশ জিনিসের উপর একটা জম্পেশ ছড়াকাটিং আছে। তো বুদ্ধির গোড়া একটু মানে শানটাও দিয়ে রাখো এখন, কারণ আজকে কিন্তু ছড়াকাটিংটা বেশ একটা চ্যালেঞ্জিং ছড়াকাটিং হতে চলেছে। তো সেই সমস্ত জায়গা সব কিছু নিয়ে অনির্বাণ অ্যান্ড মধু ফিরছে জাস্ট আফটার আ কাপল অফ মিনিটস।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: নমস্কার, এখনো পর্যন্ত শহর কলকাতার যান চলাচল সর্বত্র স্বাভাবিক হচ্ছে। শহরের বিভিন্ন রাস্তাতে দেখা যাচ্ছে কম বেশি বৃষ্টি পড়ছে, যার জন্য গাড়ির মুভমেন্ট একটু স্লো হচ্ছে, কিন্তু কোথাও গাড়ি থেমেনি, সব জায়গাতেই গাড়ির মুভমেন্ট হচ্ছে। নমস্কার, হ্যাভ এ গুড ডে।
0: চমাই।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: আচ্ছা, মানে তোমার পাশে যদি এরকম ধরো অনির্বাণের মতন কেউ বসে থাকে, তাহলে কি আর বলবো বলো, মানে সিধি সাধি ছুড়ে একটু খারাপ টারাপ হয়ে যেতেই পারে। মানে এত বকছে তখন থেকে,
2: এবং কি সব বলে যাচ্ছে,
1: হ্যাঁ মানে একটা প্রশংসা সূচক কথা বলছে না, এবং যত আজে বাজে যত রকমের রয়েছে, এবং বসে বসে
2: এত করার মতো কিছু
1: দেখলে তো, দেখলে তো, মানে জাস্ট আমি যেটা বলছিলাম, সবাই হয়তো খুব অবাক হয়ে শুনছিলাম, অনির্বাণ এরকম করতে পারে? হ্যাঁ, দেখলে এক্স্যাক্টলি অনির্বাণ এটাই করতে পারে, কিন্তু তোমরা আমার সঙ্গে এরকম করো না, বুঝতে পারছো তো? মানে তুমি কিন্তু আমার সঙ্গে খুব ভালো করে মিষ্টি করে একটা কথা বলো, মানে মিষ্টি করে কি মেসেজ পাঠিও 9903652992 তে।
2: কি পাঠাবে
1: এখানে একটা ব্যাপার রয়েছে, বুঝেছো? শোনো শোনো শোনো, তোমরা মোটামুটি সবাই ছোটবেলা থেকে ভূগোল পড়েছো,
2: পড়েছি,
1: ঠিক আছে। একটা দিন আমরা মুখস্থ করতে হতো, পরীক্ষায় ভীষণ প্রশ্ন আসতো, যে দিনটা হচ্ছে যে সবকিছু সমান সমান হবে,
2: মানে দিন আর রাত সমান সমান হয়, সবকিছু সমান সমান।
1: হ্যাঁ, মানে দিন আর রাত্রিটাকে সমান হবে, মানে আজকে যেরকম অনির্বাণ এত বেশি হাসছে, এবং আমাকে মনে হচ্ছে তার সাথে সমান পাল্লা দিয়ে একটু কান্না কান্না করতে হবে, কারণ যাতে ব্যাপারটাকে ইকুয়াল হয়। এবং আজকে 23শে সেপ্টেম্বর, সেই ইকুইনক্স ডে আর কি, ইকুইনক্স ডে, কারণ আজকে কিন্তু দিনও সমান রাতও সমান। আহা, তুমি মেলালে না তো, যা মিস হয়ে গেল জাস্ট তোমার, যে ঠিক কোন সময়টাতে সূর্য অস্ত যেতে চলেছে, এবং আজকে তো সূর্য অস্ত তোমার কিছু নেই, তবে কোন সময়টাতে একদম অন্ধকার হচ্ছে, এবং তারপর থেকে তুমি সারা রাত্রি জেগে ব্যাপারটাকে ফিল করতে পারো।
2: সত্যজিৎ রায়ের ওই মহাপুরুষ সিনেমার ডায়লগ মনে পড়ে, ডায়লগ না মানে মহাপুরুষ সিনেমাতে ওই যে বিরিঞ্চি বাবা ছিলেন, উনি থাকলে পরে আজকে বলতেন যে সূর্য কিন্তু আজকে ফাঁকি মেরেছে, আসলে কিন্তু ও ঠিকঠাক হাফে যায়নি, সেই জন্য মেঘ দিয়ে ঢেকে দিয়ে আগেই চলে গেছে।
1: হ্যাঁ, মানে এরকম হতেই পারে, কিন্তু
2: না,
1: তুমি আজকে ফাঁকি দিলে হবে না, ঠিক আছে? তোমার লাইফের এরকম, মানে আজকে যে 50-50 একটা ব্যাপার রয়েছে না, আমরা সবসময় কিন্তু চেষ্টা করি, দেখো আমাদের লাইফের এরকম 50-50 বজায় রাখতে। আমার তো মনে হয় যে
2: মধুরিমাকে যদি আমি খুব বলি যে খারাপ খারাপ খারাপ খারাপ খারাপ, আমি ইকুয়ালি অন্যটা সত্যি সে ভালো ভালো ভালো বলে যাবো,
1: মানে তোমার সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ হোক, কিন্তু ব্যাপারটা অনেকটা এইরকম যে ধরা যাক তোমার, মানে আমরা সবসময় বাংলা প্রবাদে বলি যে দু নৌকায় পা দিয়ে চলা যায় না,
2: ঠিক আছে?
1: হ্যাঁ, এক্স্যাক্টলি ওটাই বলতে চাইছি, যে আমরা কিন্তু সবসময় বরঞ্চ দু নৌকায় পা দিয়ে চলার মেনটেন করি, 50% এটা 50% ওটা। হয়তো কাউকে, কারোর প্রতি তোমার ভীষণ রাগ হচ্ছে তোমার কাজের জায়গায়, তুমি তাকে পুরোটা বলতে পারছো না, কিন্তু তুমি, তোমাকে তাকে কথাটা বলতে হবে, তো তুমি 50% ব্যাপারটাকে খুব মানে সুন্দর করে সাজিয়ে বাকি 50% ধরো তুমি উগড়ে দিলে, তো এইরকম ব্যাপার স্যাপার হতেই থাকে। তো সেগুলোই তোমাকে আজকে জিজ্ঞাসা করছি 9903652992 তে, তোমার লাইফের এরকম 50-50 সিচুয়েশন কি, মানে সেটা একটু মজা করে বলো, কোনো সিরিয়াস নোটে কিছু বলো না।
2: হ্যাঁ, মজা করে
1: এক্স্যাক্টলি, মানে কোন দুটো জিনিস তোমার জীবনের ধরো এরকম দুটো জিনিস যেটা একেবারে 50-50 আছে, লাইক কাজ 50%, ঘুম 50%।
2: আহা, এটা যদি হতে পারতো, এইটা যদি আমার জীবনে, এটা সত্যি মানে আমার জীবনে ঘুমটা ধরো 60%, কাজটা 40%, বাট ওই আর কি।
1: মানে যাই হোক, তোমাকে 60-40 যেতে হবে না, তুমি 50-50 থাকো, এবং 50-50 এই কম্বো তোমার লাইফে, সেটাই কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ করে দাও 9903652992 তে। আর ওই যে আমরা 50-50 কথা বলছিলাম না, মানে ব্যাপারটা 50% ভালো 50% খারাপ, অর্থাৎ এই ভালো এই খারাপ।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা FM রেইনবোতে, রেইনবো নিউ টিউন, রেইনবো নিউ টিউন।
1: চুরি চুরি দেখে যায় পিয়া, গরিয়া নৃত্য করে থমকিয়া থমকিয়া।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা,
2: ক্যাফে কলকাতাতে। যেটা হচ্ছে খুব মজার বিষয় হচ্ছে আজকে যে ইকুইনক্স দিন, অর্থাৎ দিন এবং রাত্রি একদম সমান সমান, তো এইসব জিনিসপত্রের থেকে এই ধরনের অ্যানালজি মধুরিমার মাথাতেই বেরোয়। তো মধু যেটা বলেছে যে ঘটনাটা হচ্ছে যে তুমি কোন জিনিসটাকে সমান সমান করতে বা তোমার কোন জিনিসটাকে সমান সমান 50-50 করার কথা মনে হচ্ছে, তা একটা ব্রিলিয়ান্ট আইডিয়া। মানে যেটা মধুর যে একটা যে আইডিয়াগুলো, সেই আইডিয়াগুলোকে ছাপিয়ে চলে এসেছে একটা দুর্ধর্ষ আইডিয়া।
3: এক্স্যাক্টলি তাই। মেসেজটা পাঠিয়েছে মফিজুল খান নন্দীগ্রাম থেকে। মফিজুল লিখছে যে, গুড ইভিনিং, তোমার রেশমি চুলে আমি পাগল হয়ে যাই, কখনো ডালে কখনো ভাতে আবার কখনো সবজিতে খুঁজে পাই। বড় বড় কবি সাহিত্যিকরা এভাবেই মনে হয় রাগ আর রোম্যান্টিকতা 50-50 রেখে ম্যানেজ করতেন। এবং মফিজুল কিন্তু একটা দারুণ স্মাইলিও পাঠিয়েছে, ঠিক আছে,
2: হাহাওয়ালা স্মাইলি পাঠিয়েছে। এবং এটা দারুণ লিখেছেন মফিজুল ভাই, এত সুন্দর, মানে এটা এটা সেরা, মানে আমি জাস্ট ভাবতে পারছি না, খাওয়ায় চুল পেয়েছি, এটাকে এইভাবে বলা যায়, এত সুন্দর 50-50 জিনিস বজায় রেখে, দিস ইজ ব্রিলিয়ান্ট। এবং মানে মানে মধু একবার জাস্ট ভাবলো, ও আচ্ছা, মানে ও কিন্তু প্রথমে ওই ওই মানে সুন্দর জিনিসটা,
3: হ্যাঁ আমি একটু, হ্যাঁ এক্স্যাক্টলি, মানে এত সুন্দর মেসেজকে কেউ তারপর খাওয়ায় চুলেতে পৌঁছে যেতে পারে, আই ডোন্ট নো,
2: এটাই
3: ভালো লেগেছে।
2: এটাই হচ্ছে ব্যালেন্স, মানে মধু খুব মানে দারুণভাবে বিষয়টাকে ভেবেছে, ক্লাইম্যাক্সে নিয়ে গেছে, আমি অ্যান্টি ক্লাইম্যাক্সটাকে হাইলাইট করে দিয়েছি।
3: তারপর
2: আর কিছু নেই, তারপর এই গানটা।
3: আচ্ছা এখানে আমি একটা কথা বলি, আমি এতক্ষণ ধরে ভালো ভালো গান চালাচ্ছিলাম, ঠিক আছে, আমি ভালো গান শোনাচ্ছিলাম সবাইকে, কিন্তু ওই যে এই ভালো এই খারাপের মাঝখানে একটা খারাপ তো দিতে হবে, মানে এটা খারাপ গান নয়, কিন্তু আমার মতন যাদের নামের আগে এক পিস করে মধু আছে তাদের কাছে এই গানটা ঠিক কতদূর কি আমি জানি না।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: 138তম ডাক আদালত ও পেনশন আদালত, মুখ্য পোস্টমাস্টার জেনারেল পশ্চিমবঙ্গ সার্কেলের সভাপতিত্বে 138তম ডাক আদালত ও পেনশন আদালত আগামী 28 অক্টোবর তারিখে মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস, পশ্চিমবঙ্গ সার্কেল, যোগাযোগ ভবন, P36 CR এভিনিউ, কলকাতা 712-তে বেলা 12:30 গুগল মিটের অর্থাৎ ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এই আদালতে পশ্চিমবঙ্গ, সিকিম এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ সমূহে

ও পেনশন আদালত। মুখ্য পোস্টমাস্টার জেনারেল পশ্চিমবঙ্গ সার্কেলের সভাপতিত্বে 138তম ডাক আদালত ও পেনশন আদালত আগামী 28 অক্টোবর তারিখে মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস পশ্চিমবঙ্গ সার্কেল যোগাযোগ ভবন P36 সিআর এভিনিউ কলকাতা 712 বেলা 12:30 গুগল মিটের অর্থাৎ ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এই আদালতে পশ্চিমবঙ্গ, সিকিম এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ সমূহে

0: ও পেনশন আদালত। মুখ্য পোস্টমাস্টার জেনারেল পশ্চিমবঙ্গ সার্কেলের সভাপতিত্বে 138তম ডাক আদালত ও পেনশন আদালত আগামী 28 অক্টোবর তারিখে মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস পশ্চিমবঙ্গ সার্কেল যোগাযোগ ভবন P36 সিআর এভিনিউ কলকাতা 712 বেলা 12:30 গুগল মিটের অর্থাৎ ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এই আদালতে পশ্চিমবঙ্গ, সিকিম এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ সমূহের @gmail.com অথবা pg.wb@indiapost.gov.in এই তিনটি আইডিতে অভিযোগকারীকে উপরোক্ত নির্ধারিত তারিখ ও সময়ে গুগল মিটের মাধ্যমে ডাক আদালত ও পেনশন আদালতে উপস্থিত থাকার অনুরোধ করা হবে। যে কোনো স্পষ্টীকরণের জন্য ADPS CS এর সঙ্গে টেলিফোনে যোগাযোগ করার ক্ষেত্রে টেলিফোন নম্বরটি হল 0332120250 0332120612 0332120500 এই তিনটি নাম্বার। ডাক আদালত ও পেনশন আদালতের জন্য প্রতিটি অভিযোগে এবং ইমেইলে ডাক আদালত অব্লিক পেনশন আদালত শব্দটি উল্লেখ করতে হবে। দ্রষ্টব্য আইনি বিষয়ে জড়িত মামলা যেমন উত্তরাধিকার ইত্যাদি এবং নীতিগত বিষয়গুলি উপরোক্ত ডাক আদালত ও পেনশন আদালতে নেওয়া হবে না।
1: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা।

0: এক্স্যাক্টলি, মন তো ডেফিনেটলি একদম ভাগে, মানে সিরিয়াসলি মানে পালিয়ে পালিয়ে যাচ্ছে, এবং সেটা হচ্ছে আরও বেশি বৃষ্টি ওয়েদারটার জন্য, বুঝলে তো? মানে এরকম ওয়েদার হলে মনটা সিরিয়াসলি মনে হয় যে কারোর একটা কাছে ছুটতে চলে যায় এবং সমস্ত মনের কথা উজাড় করে দিই। আর তোমাদের এই মুহূর্তে মনে হচ্ছে যে 9903653992 তোমার মনের কথা উজাড় করে দাও, আর সেরকম কিন্তু ঘটেওছে, বুঝলে তো?
1: ইয়েস, রজত বিশ্বাস বানপুর নদিয়া থেকে লিখছেন, গুড আফটারনুন। আমার জীবনের 50-50 সিচুয়েশন হলো যখন ভাবি আজকে একটু তাড়াতাড়ি ঘুমাবো, তারপর ফোনটা হাতে নিই, এদিকে ঘুম পাচ্ছে, অন্যদিকে মনে 4-5 মিনিট, এই 5 মিনিটে যে কখন 1 ঘন্টা হয়ে যায়, এই যে ঘুম আসছে আর আমি ঘুমোচ্ছি না, এটা হচ্ছে ওনার জীবনের একটা 50-50 সিচুয়েশন। ভেরি গুড, কিন্তু এটা একেবারে মানে নিজের, তোমার যে হেলথটা আছে সেই হেলথের জন্য
0: একেবারে
1: মানে সেটা আর 50-50 ব্যাপার থাকছে না, সেটা একেবারেই মানে 90-10 সিচুয়েশন হয়ে যাচ্ছে। এই 50-50 জিনিসটাকে বাদ দাও, এবং আজকে ক্যাফে কলকাতাতে রয়েছি আমি অনির্বাণ, এবং আমার সঙ্গে মধু, এবং মধুর সঙ্গে অনির্বাণ, মধুবান রয়েছে। তো এই মধুবান জুটি আবার নেক্সট আওয়ারে ফিরবে। 9903653992 ইজ দ্য নাম্বার যেখানটায় তুমি আমাদেরকে পাঠাবে যে আজকে যেরকম দিনটা হচ্ছে ইকুইনক্স, অর্থাৎ 50-50, তোমার জীবনের কোনটা 50-50।

0: আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। পুলিশের মতো এবার জীবনের ঝুঁকি নিয়ে অন্যের প্রাণ বাঁচাতে ঝাঁপিয়ে পড়া দমকল কর্মীদেরও রাজ্য সরকার পদক দিয়ে সম্মানিত করবে। রেড রোডে আজ দমকলের 226টি আধুনিক গাড়ি ও সরঞ্জাম পরিষেবায় অন্তর্ভুক্ত করার অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একথা ঘোষণা করেছেন। একই সঙ্গে দমকলে প্রায় 1,500 স্থায়ী কর্মী নিয়োগের সিদ্ধান্ত তিনি ঘোষণা করেন। মুখ্যমন্ত্রী জানান, খুব শীঘ্রই পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে 1,000 জন ফায়ার অপারেটর, 325 জন ফায়ার ইঞ্জিন অপারেটর কাম ড্রাইভার এবং 75 জন সাব অফিসার মিলিয়ে মোট 1,400টি পদে নিয়োগ হবে। আগামী এক বছরের মধ্যে আরও 2,500টি স্থায়ী পদও তৈরি করা হবে। রাজ্যে সরকারি কর্মচারী, অবসরপ্রাপ্ত এবং বিভিন্ন সরকারি প্রকল্পের উপভোক্তাদের অক্টোবরের বেতন, পেনশন, মজুরি, স্টাইপেন্ড, সাম্মানিক এবং পারিবারিক পেনশন ওই মাসের 15 তারিখেই মিটিয়ে দেওয়া হবে। রাজ্যের অর্থ দপ্তর এই মর্মে বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, রাজ্য সরকারের কর্মীদের পাশাপাশি গ্র্যান্ট ইন এইডভুক্ত প্রতিষ্ঠানের কর্মীরাও ওই দিন পুজোর মাসের বেতন পেয়ে যাবেন। এছাড়া পূর্ব ঘোষণা অনুযায়ী অক্টোবরের বেতনের সঙ্গে বর্ধিত হারে মহার্ঘ ভাতা এবং পেনশন প্রাপকদের ডিআরএনএস রিলিফ বা ডিআর প্রদান করা হবে। যুব সমাজের নিরলস প্রয়াসে 2047 সালের আগেই ভারত উন্নত রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করবে বলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি আজ গুজরাটের ভদোদরায় মহারাজা সোয়াজিরাজ বিশ্ববিদ্যালয়ের 75তম বার্ষিকী সমাবর্তন অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন। শিক্ষা যখন সমাজ ও দেশের কাজে লাগে তখনই তা প্রকৃত শিক্ষা ও অর্থবহ হয়ে ওঠে বলে রাষ্ট্রপতি উল্লেখ করেন। বিজেপি সভাপতি নীতিন নবীন 36টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য ইনচার্জ এবং সহকারী ইনচার্জদের নিযুক্ত করেছেন। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিকে ছত্তিশগড় ও হরিয়ানার দলের দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে হরিশ দ্বিবেদী বিহারের তদারকির দায়িত্বে থাকবেন। নির্বাচন কমিশন বলেছে, ভোটার তালিকা সংশোধন সহ তাদের সমস্ত সিদ্ধান্ত ঐকমতের ভিত্তিতেই নেওয়া হয়েছে। কমিশন বলেছে, সারা দেশে সাম্প্রতিক সময় কমিশন ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআইআর সহ প্রায় 40টি নতুন উদ্যোগ গ্রহণ করেছে। এছাড়াও অসংখ্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ নতুন দিল্লিতে নির্বাচন সদন সূত্রে জানানো হয়েছে, যে কোনো প্রতিষ্ঠানে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আলোচনার সময় মতপার্থক্য হওয়া সিদ্ধান্ত গ্রহণের একটি স্বাভাবিক প্রক্রিয়া। এই মুহূর্তের খবর এই পর্যন্তই।
1: গানে বাজুক,

0: মনের রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা।

0: হো ইয়া না হো, মানে ব্যাপারটা হচ্ছে যে ডেফিনেটলি হো, কারণ এখনো যাওয়ার সময় হয়নি, আপাতত আমরা 6:30 পর্যন্ত রয়েছি। আর এই যে হর ঘড়ি বদল রহি, হ্যাঁ মানে সময়টা বদলাতে বদলাতে কিন্তু আমাদের মধ্যে যে ইকুয়েশনগুলো সেগুলো বদলে যায়। এবং আমার পাশে আপাতত মধুবানের বান বসে রয়েছে,
1: আর আমার পাশে মধুবানের মধু বসে আছে।
0: হ্যাঁ, তো সেই বান আর মধু, মানে এটা মানে ওই বান নয় কিন্তু, খেয়ে ফেলো না, যাই হোক। তো সেই সময়ে এসে আমরা থমকে দাঁড়ালাম,
1: কারণ ঘড়ি বন্ধ হয়ে গেছে।
0: না, যেটা ঘড়ি বন্ধ হয়নি, শোনো, আমার একটা ঘড়ির প্রতি

0: তিনি ঘড়ি পরতেও খুব ভালোবাসেন এবং ঘড়ি উপহার দিতেও খুব ভালোবাসেন। দি সেম গোজ উইথ মি, শুধু একটাই জিনিস হচ্ছে আমার উপরে মধুর কোনো গ্রাস নেই।
1: এক্স্যাক্টলি তাই, কারণ যিনি বলেছেন মানে বুঝতে পারছো কোথায় আবির চট্টোপাধ্যায় আর কোথায় অনির্বাণ মুখোটি, মানে তুমি কোনো অ্যাঙ্গেল থেকে কাউকে তুমি মেলাতে পারবে না। কিন্তু এই যে ও মানে ঘড়ি ভীষণ পরতে ভালোবাসে এবং উপহার দিতে ভালোবাসে, এবং সেখানে তিনি কিন্তু বলেছেন ওল্ড স্কুল এই ব্যাপারটা, তাই হাতে ঘড়ি না থাকলে বিষয়টা ভীষণ ফাঁকা ফাঁকা লাগে। এবং আমার মনে হয় আমরা যারা এখনো জেনজি হয়ে উঠতে পারিনি, আমরা যারা তারও আগের পর্যায়ে রয়েছি, এক্স্যাক্টলি না,
0: জন্ম অনেক আগে হয়েছে,
1: ঠিক আছে, তো সেই সুবাদে আর কি আমিও ওল্ড স্কুল। সো এই ওল্ড ওল্ড ব্যাপারটা কোথাও না ভীষণ একটা মিক্স অ্যান্ড ম্যাচ হয়ে গিয়ে একটা অদ্ভুত রকম ইকুয়েশন, রোম্যান্টিসিজম সমস্ত কিছু ক্রিয়েট করছে।
0: হ্যাঁ ডেফিনেটলি, খুবই রোম্যান্টিসিজম ইত্যাদি ক্রিয়েট তো করছে, কিন্তু যেটা হচ্ছে কি মানে অনেকটা গোল গোল ঘুরে যেটা মধু অ্যাকচুয়ালি বলতে যাচ্ছিল বা বলতে চাইছে সেটা হচ্ছে যে একজন মানুষ যার আজকে একটা জন্মদিনের মতো ব্যাপার আছে।
1: এক্স্যাক্টলি, শুধু একজন নয়, আজকে কিন্তু বহুজনের জন্মদিনের মতো নয়, এক্স্যাক্টলি তাদের জন্মদিনই রয়েছে, কিন্তু সেই সমস্ত কিছু নিয়ে আমরা ফিরে আসব। তবে তার আগে আবির চট্টোপাধ্যায়কে আমি এটা জাস্ট বলছি, ঠিক আছে, গলাটা অনুপমের কিন্তু কথাটা বিশ্বাস করো জাস্ট আমার।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
0: বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে।
2: এক্স্যাক্টলি, আজকে অনেক অনেক জন্মদিন আছে না, মানে বাম্পার বাম্পার মানুষজনের। এক্স্যাক্টলি তাই, এবং আজকে এই যে জন্মদিনগুলো আমরা সেলিব্রেট করব, তার পাশাপাশি তুমি যদি আজকের ডেটে মানে জন্মগ্রহণ করে থাকো, তাহলে কিন্তু তুমি মনে রেখো তোমার লাইফের সুখ দুঃখ হাসি কান্না ভালো মন্দ সমস্ত কিছু কিন্তু 50-50 থাকবে।
3: ইয়েস, একদম 50-50 থাকবে, এবং সেটা নিয়ে আমাদের আজকে টপিকও বলা হয়েছে। বাট এখন যেটা বলার হচ্ছে সেটা হচ্ছে গিয়ে যে এই যে দুজনের কথা, মানে যার কথা আমি বলতে যাচ্ছি, বহু বছর আগে একটা রিয়েলিটি শো এর ফাইনালে ঠিক এরকম একটা 50-50 প্রায় হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল এই ভদ্রলোক এবং আরেকজন ভদ্রলোকের মধ্যে।
2: এক্স্যাক্টলি, এবং মানে সেই সময় মানে ওনার সমসাময়িক, আজকে যার জন্মদিন তার সমসাময়িক আরেকজন ছিলেন অভিজিৎ সাওয়ন্ত।
3: ইয়েস,
2: এবার আজকে যিনি জন্মেছেন তিনি ছিলেন বা হলেন বা হলো যা খুশি বলো না কেন, আমাদের সবার ভীষণ প্রিয় রাহুল বৈদ্য। এবং সেই সময় কিন্তু আমার মনে আছে যে অনেকের ক্রাশ ছিল, ঠিক আছে,
3: একদম খুব সুন্দর।
2: রাহুল বৈদ্যকে তখন ভীষণ মিষ্টি লাগতো, ভীষণ ভীষণ ভালো লাগতো, এবং ওই পুরো মানে সবার সেখানে কাজি ছিলেও অরিজিৎ সিং ছিলেন, তার পাশাপাশি রাহুল বৈদ্য, অভিজিৎ সাওয়ন্ত, এবার রূপরেখা, এনাদের সবাইকে মিলিয়ে প্রত্যেকের একটা অন্যরকম নস্টালজিয়া, অন্যরকম অনুভূতি আমাদের সবার মধ্যে স্টিল নাও। ওই টিমের সঙ্গে যদি আমরা এই গানটা শুনে থাকি আমাদের সবার মধ্যে এইটা রয়েছে,
3: মানে ওটা ওটা জাস্ট সামথিং দ্যাট উই ক্যানট এভার লিভ, মানে আমাদের থেকে আমাদের শৈশবটাকে নিয়ে নেওয়া যেতে পারে, আমাদের যে ওই যেটা একটা মানে একটা সদ্য বড় হচ্ছে সেই সময়টাকে নিয়ে নেওয়া যেতে পারে, কিন্তু এই জিনিসগুলো আমরা আমাদের সঙ্গে কনস্ট্যান্টলি রেখে যাব টিল উই ব্রিদ আওয়ার লাস্ট, মানে এটা থেকে যাবে, কিছু করার নেই। এক্স্যাক্টলি,
2: এক্স্যাক্টলি, তাই এই মানুষগুলোর জন্মদিন এলে না ভীষণ ভালো লাগে। তো আজকে 107 FM রেইনবোর তরফ থেকে রাহুল বৈদ্যকে জানাই হ্যাপি হ্যাপি এক্স্যাক্টলি বার্থডে, এবং ভীষণ ভীষণ ভালো থাকুক। আরও এরকম ঠিক ওই আগের মুহূর্তগুলোর ফিরিয়ে দেওয়ার মতন অনেক গান আরও বেশি তিনি গাক। আপাতত তোমাদের জন্য রাখলাম রাহুল বৈদ্যের গলার মেরি জিন্দেগি। শুনতে থাকো, সঙ্গে থাকো 107 FM রেইনবোর, ক্যাফে কলকাতা চলছে, সঙ্গে রয়েছে মধুবান।

0: ক্যাফে কলকাতার আড্ডা চলছে, আর সেই আড্ডায় রয়েছে মধুবান, মানে হ্যাশট্যাগ মধুবান, অর্থাৎ আমি আর যে মধু আমার সঙ্গে আর যে অনির্বাণ, আর 9903653992 তে রয়েছো তুমি এবং তোমার মেসেজেস।
1: মেসেজেসের মধ্যে প্রথম যে মেসেজটা এসছে সেটা খুব ভালো, যেটার জন্য, যেটার ব্যাপারে মধু আমার ওপরে হাল ছেড়ে দিয়েছে। আমি মনে আমাকে আজকে সকালেই ও বলছিল যে এটা তোর দ্বারা হবে না, যেটা হচ্ছে গিয়ে সুভাষ চক্রবর্তী উত্তর বাউলি থেকে লিখছেন যে আমি নিজে যেমন কথা বলতে ভালোবাসি ঠিক তেমনি অন্যের কথা শুনতেও চাই, তাহলেই 50-50 একটা ব্যালেন্স রক্ষা হবে। এবার আমি শুনতে চাই কিন্তু আমি
0: অভাবনীয় এবং ভাবনার বাইরে, যাই হোক ভাবতে পারছি না, কিন্তু যেটা ভাবতে পারছি হচ্ছে তোমার মেসেজ গুলো এই মুহূর্তে ফোনের রয়েছে সেগুলো।
1: হ্যাঁ, মানে জাস্ট পরের যে মেসেজটা এসছে সেটা নট এক্স্যাক্টলি উইথ দি টপিক, বাট একটা ভালো লাগা জানিয়েছে। ফলতা বকুলতলা থেকে শম্ভু বলছি, বাইরে রোদ, বাইরে বৃষ্টি, জানলা এবং খোলা এবং চলছে রেডিও, খুব একটা দুর্ধর্ষ অনবদ্য আমেজে আছি। বেশ, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, সৌভিক লিখছে ঢাকুরিয়া থেকে, আমার জীবনে 50-50 হলো, যখন অফিসে কাজ করি তখন হিন্দি বলি আর যখন অর্ধেক বাংলায় কথা বলি, এটা মিলিয়ে একটা অদ্ভুত অন্যরকম ভাষা হয়। এক্স্যাক্টলি যেটা একটু আগে মধুবানকে ডিসক্রাইব করার জন্য মধু বলছিল যে বানটা ইংরেজি শব্দ আর মধুটা হচ্ছে মানে হানি আর কি, তো সেটা মিলিয়েও একটা বাংরেজ খাবারের নাম দিচ্ছিল মধুবান, মানে যেটা আমার মাথাতেও আসেনি, কল্পনাতেও আসেনি। আমি ভেবেছিলাম মধুবান মানে হচ্ছে মধু মাখানো তীর ফির হবে আর কি।
0: হ্যাঁ, মানে তুমি আসলে ঠিক ততদূর পৌঁছতে পারি না, আমার ব্যাপারটা অনেকটাই আপগ্রেডেড, বুঝলে তো,
1: শর্মিষ্ঠা মুখার্জি হাওড়া থেকে লিখে
0: পাঠিয়েছে। এবং সব থেকে বড় আর কি ট্র্যাজেডিটা ভাবো,
1: যেদিন যেদিন মধুর শো থাকে সেদিন সেদিন বৃষ্টি হয়।
0: হ্যাঁ, সেটা তো হয়, মানে সেটা অলমোস্ট সবাই জানে, কিন্তু তার পাশাপাশি এটাও ভাবো ঠিক, মানে আমি যতক্ষণ একটা বেশ চার দেওয়ালের মধ্যে ছিলাম তখন কিন্তু বৃষ্টি ছিল না, আমি যে মুহূর্তে বাইরে স্টেপ আউট করলাম সাথে সাথে ঝমঝম করে বৃষ্টি চলে এলো, ভাবা যায়, যদি একটা ঘুষি মারা যেত বৃষ্টিকে
1: তাহলে আরো মেঘ ভেঙে বৃষ্টি পড়ত। হ্যালো অনির্বান্দা মধুদি, আমি প্রকাশ দে হৃদয়পুর তেঁতুলতলা থেকে বলছি, আমার লাইফে 50-50 রয়েছে, 50% টাইম পড়াশুনো আর 50% টাইম এনজয়। আর একটা জিনিস আমার লাইফে 50-50, আমাকে থাকতে হয় মা বাবার ঝগড়ার টাইমে, আমি কারোর দিকে 100% যাই না, কারণ বাবার দিকে মা রাগ করে আর মার দিকে গেলে বাবা রাগ করে, তাই আমি দুজনের মাঝখানে 50%
0: এইরকম না, মাঝে মাঝে হ্যাঁ সিরিয়াসলি হয়, সত্যি হয়, বিশ্বাস করো। এবং সেটা মানে এই যে তুমি যেরকম বলে এরকম একটা সিচুয়েশান হয়, বা অনেক সময় দেখবে ঝগড়া যখন দুটো মানুষের মধ্যে হয় না, হয়তো তুমি দুজনেরই খুব প্রিয় পাত্র, কিন্তু তুমি বুঝতেই পারবে না যে তুমি কার ফরে যাবে, কার কিসে কথা বলবে, কার কখন খারাপ লাগবে, সিরিয়াসলি খুব কঠিন বিষয়। তবে
1: যেমন ধরো একবার একজন মেয়ে তার দিল্লি যাওয়ার খুব ইচ্ছে হয়েছিল, ঠিক আছে, এবার সেই মেয়েটি তখন বলছিল যে আমি দিল্লি যাব। এবার সেই মেয়েটির হাজবেন্ড, সেও আমার বন্ধু, সে বলছিল যে না ও দিল্লি যাবে না। এবার আমি ঠিক সামনে দাঁড়িয়ে ওকে বলছিলাম যে হ্যাঁ তোমার দিল্লি যাওয়া উচিত, আবার ঠিক যখন ওর হাজবেন্ড বলছিল না তোমার দিল্লি যাওয়া, তো দিল্লি যাওয়া একদম উচিত না।
0: কিন্তু এই মুহূর্তে যেটাতে আমাদের যাওয়া উচিত আমার মনে হচ্ছে যে মানে ব্যাপারটা একটু ঝিলমিল করে ওঠার মতন সময় হয়ে গেছে, কারণ এরপরে একটা মানে অলিম্পিক ব্রেক থাকছে, সেটা তোমাদের শুনতেই হবে, আর তারপরে আবারও ফিরে আসছি ক্যাফে কলকাতার আড্ডা নিয়ে।

0: ছড়া কাটিং
1: এক্স্যাক্টলি সময়টা মানে ঘড়ির কাটা যখন ঠিক 5:30 ক্রস করে গিয়েছে, আর সেই সময়টাতেই তিদের ছড়া কাটিং মানে তোমাদের সেই কবি কবি ভাব আর ছন্দ নিয়ে একদম আবির্ভাব এই ব্যাপারটা হয়ে যাবে।
2: ও আচ্ছা, বাহ কি সুন্দর, ইচ্ছে পাশেই একদম কবি হয়ে গেছে দুম করে।
1: ইয়েস, আর আজকে ছড়া কাটিং, মুখে কথা বন্ধ হাত হবে ভয়েস।
2: মুখে কথা বন্ধ হাত হবে বয়স, এই সরি ভয়েস,
1: মানে ওই যে একটু আগে বলছিলাম না আজকে সমস্ত কথাগুলো এরকম হয়ে যাচ্ছে, বেসিক্যালি এরকমই হচ্ছে। কিন্তু আজকে এইটা কেন, মুখে কথা বন্ধ হাত হবে ভয়েস কেন, কারণ আজকে কিন্তু সাইন ল্যাঙ্গুয়েজ ডে, আর সেই জন্যই ভাবলাম তোমাদের সেই দিনটার ওপরেই বেস করে একটা ছড়া কাটিং, একটা কবিতার ছড়া ছড়া খেলো কাটাকুটি শুরু হয়ে যাক। 9903652992 রয়েছে, আর এর মাঝখানে আমরা এখন এই মুহূর্তে যেখানে যাব সেটা হচ্ছে তিনেককে দিন, এবং তিনেককে দিন যাওয়ার পিছনে আজ কিন্তু এমন একজনের জন্মদিন, এবং তুমি তার জন্মদিনটা তোমায় শেয়ার করছো যার সঙ্গে, কে
2: কে,
1: সৃজিৎ মুখার্জি, ভাবা যায় বাংলা সিনেমার সেই পরিচালক যিনি হেমলক সোসাইটি থেকে একদম সিনেমার মোড়কে জাস্ট ঘুরিয়ে দিয়েছেন।
2: অটোগ্রাফ থেকে না?
1: ও হ্যাঁ, অটোগ্রাফ তো রয়েছে।
2: অটোগ্রাফ না, অটোগ্রাফ আর পরবর্তী সিরিজের মধ্যে ডিফারেন্স কি?
1: তারপর থেকে একদম মানে আইকন সিনেমা পরিচালনা হিসেবে আমরা সৃজিৎ মুখার্জির সিনেমা মানে কিন্তু সবাই মোটামুটি হলে গিয়ে অপেক্ষা করি, মানে সিনেমাটা এই ডেট চলে এসেছে
2: যাওয়ার অপেক্ষা করি, হলে গিয়ে সিনেমাটাই দেখে ফেলি।
1: এক্স্যাক্টলি, আর তাই আজকে তার জন্মদিনকে মানে আমরা সেলিব্রেট করতেই তিনেককে তিনের হ্যাট্রিক রেখেছি তোমার জন্য। আর এই হ্যাট্রিকের মাঝখানে 107 FM রেনবোর ইনস্টা পেজে চলে এসো, থাকছে সঙ্গে মধুবান আর তোমরা।
0: FM রেনবোতে তিন

একদম, মানে তোমাদের ডেফিনেটলি সঙ্গে রয়েছি, কেউ নেই এরকম একদমই নয়। 107 FM রেইনবো ক্যাফে কলকাতার আড্ডা রয়েছে, আর সেই আড্ডায় কিন্তু রয়েছি আমি আর যে মধু, আর আমার সঙ্গে রয়েছে আর যে অনির্বাণ। আর আমরা কিন্তু আবারও ফিরে আসবো ঠিক 6:02।

0: আকাশবাণী কলকাতা এফএম ডেনভার প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি। সুদীপ বসু। ভারতীয় বিমানবাহিনীর জন্য 160 স্যাটেলাইট স্মার্ট অ্যান্টি এয়ারফিল্ড ওয়েপন এবং আনুষঙ্গিক সরঞ্জাম কেনার জন্য প্রতিরক্ষা মন্ত্রক ভারত ডাইনামিক্স লিমিটেড বিডিএল এর সঙ্গে 810 কোটি টাকারও বেশি মূল্যের একটি চুক্তি স্বাক্ষর করেছে। আজ নতুন দিল্লিতে প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং এর উপস্থিতিতে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এই অস্ত্রগুলির সরবরাহ 2027-28 থেকে 2028-29 অর্থবর্ষের মধ্যে সম্পন্ন করার সময়সীমা নির্ধারিত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের লেখা একটি নিবন্ধ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাগ করে নিয়েছেন, যেখানে ভারতের বন্যপ্রাণী সংরক্ষণের অগ্রগতি তুলে ধরা হয়েছে। এক বার্তায় প্রধানমন্ত্রী উল্লেখ করেন, ভারতে একশৃঙ্গ গণ্ডার সংরক্ষণের প্রচেষ্টা উল্লেখযোগ্য সাফল্যের পরিচায়ক। কেন্দ্রীয় অর্থমন্ত্রক জানিয়েছে আগামী 27 সেপ্টেম্বর দেশের সমস্ত রাষ্ট্রায়ত্ত ও আঞ্চলিক গ্রামীণ ব্যাংক খোলা থাকবে। 28 থেকে 30 সেপ্টেম্বর ব্যাংক কর্মী সংগঠন ইউনাইটেড ফোরাম অব ব্যাংক ইউনিয়ন 3 দিনের যে ব্যাংক ধর্মঘটে ডাক দিয়েছে তারই প্রেক্ষিতে এই সিদ্ধান্ত। যুব সমাজের নিরলস প্রয়াসে 2047 সালের আগেই ভারত উন্নত রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করবে বলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি আজ গুজরাটের ভাদোদরায় মহারাজা সয়াজিরাজ বিশ্ববিদ্যালয়ের 75তম বার্ষিক সমাবর্তন অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন। শিক্ষা যখন সমাজ ও দেশের কাজে লাগে তখনই তা প্রকৃত শিক্ষা ও অর্থবহ হয়ে ওঠে বলেও রাষ্ট্রপতি উল্লেখ করেন। অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলায় রবি ভালাসার কাছে রাজ্যরানী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় 4 ছাত্রের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও একজন। ওই ছাত্ররা রেললাইনের ওপর দিয়ে হেঁটে যাওয়ার সময় ট্রেনটি তাদের ধাক্কা দেয় বলে অভিযোগ। বিজেপি সভাপতি নীতিন নবীন 36টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য ইনচার্জ ও সহকারী ইনচার্জদের নিযুক্ত করেছেন। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি ছত্তিশগড় এবং হরিয়ানায় দলের দায়িত্ব পেয়েছেন। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
2: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা,
2: ক্যাফে কলকাতার আড্ডা চলছে। এবং এই আড্ডায় রয়েছি আমি আরজে মধুর সঙ্গে, আরজে অনির্বাণ, আর 9903653992 তে তুমি রয়েছো। আর তোমাকে আরও একরকমভাবে কিন্তু আমাদের সঙ্গে থাকতে হবে। শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা, এই উপলক্ষে আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনবেন বিশেষ অনুষ্ঠান প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলির প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। 9 সেপ্টেম্বর 2026 থেকে এই অনুষ্ঠান চলবে 25 আগস্ট 2027 পর্যন্ত। শুনতে ভুলবেন না, প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায় আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান।
0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা,
2: ক্যাফে কলকাতার আড্ডা চলছে। আর সেই আড্ডায় কিন্তু মনে আছে তো, মানে আজকের ছড়া কাটিং কে ছিল?
3: ইয়েস ইয়েস ইয়েস,
2: মুখে

0: বাহ,
1: আচ্ছা। এরপরে আবার একটা অনুভূতি এসছে, পড়েই ফেলি। বৃষ্টি ভেজা শুভ সন্ধ্যা, অসাধারণ উপস্থাপনায় ক্যাফে কলকাতা জমে উঠেছে অনির্বাণদা এবং মধু দিদিভাইয়ের গুণে মাধাই দাস বহরু থেকে লিখে।
0: আচ্ছা, এবং তার আগে আরও একটা কথা বলি, এই যে আমরা যে সিনেমার সাউন্ডট্র্যাক থেকে গান শুনলাম অনির্বাণ, কি ছিল বলো তো?
1: ইয়ে ছিল, সোনার পাহাড়।
0: এক্স্যাক্টলি, এবং সোনার পাহাড়ে কে ছিল? তনুজা, তো তার আজকে জন্মদিন, এবং এই পর্যায়ে এসেও তিনি একজন অসাধারণ ভার্সেটাইল অভিনেত্রী অবশ্যই করে, কিন্তু এই পর্যায়ে এসেও তিনি যখন বাংলা সিনেমাতে একদম অন্যরকম ভাবে নিজস্বতাকে কি বলবো, একটা একদম স্বতন্ত্র মহিমায় তিনি ফুটিয়ে তুলছেন। আমার সোনার পাহাড় সিনেমাটা ভীষণ ভীষণ পছন্দের একটা সিনেমা, তাই তাকে 107 FM রেনবোর তরফ থেকে জানাই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা, আর তার কাছে যেন এরকম আরও অনেক সিনেমা আমরা উপহারে পেতে পারি।
1: একদম তাই, এবং তিনি আরও অনেক দিন খুব সুস্থভাবে এই কাজের মধ্যে থেকে বেঁচে থাকুন।
0: একদমই তাই, আর তার পাশাপাশি তোমার মেসেজ আমাদের কাছে আসতে থাকো।
1: ইয়েস, মুখে কথা বন্ধ, হাত হবে ভয়েস, সাইন দিয়েই পাবে মনের অ্যাক্সেস। সাউন্ড লিখছে বারাসাত থেকে, নাইস। এরপরে আসছেন সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে, মুখে কথা বন্ধ, হাত হবে ভয়েস, তুমি হাত ছাড়িয়ে দিলে তুমি অবশ্যই বলো ইয়েস।
0: ও দারুণ, তবে এই মুহূর্তে আমরা একটু যেরকম জন্মদিনের একটা অন্যরকম এরা থেকে সেলিব্রেট করলাম, ঠিক সেই রকমই একটা এরায় পৌঁছে যাই নাকি, মানে আজকে আমাদের ক্যাফে কলকাতার
1: ফ্ল্যাশব্যাক সং।
2: FM রেনবোতে রেনবো ফ্ল্যাশব্যাক সং, ফ্ল্যাশব্যাক সং।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: FM রেইনবোতে ইন্ডি পপ প্লেলিস্ট,
2: ইন্ডি পপ প্লেলিস্ট,
0: ইন্ডি পপ প্লে।

0: এক্স্যাক্টলি, ও চলে ডেফিনেটলি চলছে, কিন্তু সময় মাঝে মাঝে থেমে যায়, সময়ের একটা বড় অভ্যাস, তাই সময় আমাদের একদম কমেই এসেছে, কিন্তু যেটা কমছে না সেটা চলেই যাচ্ছে, সেটা হচ্ছে 9903653992 তে তোমার মেসেজ এবং ছড়া কাটিং।
1: অরিজিৎ টাইগার, মানে ও ব্র্যাকেটে লিখেছে টাইগার, মানে ওর বোধহয় ডাক নাম টাইগার, মধ্যমগ্রাম থেকে আমাদেরকে লিখে পাঠিয়েছে, মুখে কথা বন্ধ, হাতে হয়েছে ভয়েস, ঘটিয়ে ফেলেছি যদিও গন্ডগোল, সরি বলা তার আমার, সরি বলাটা আমার চয়েস।
0: ও দ্যাটস নাইস, ওকে
1: ওকে। এন্ড যেটা হচ্ছে কি, এর পরের মেসেজটা পাঠিয়েছেন হচ্ছে দেবদাস মুখার্জি বেহালা থেকে, মুখে কথা বন্ধ, হাত হবে, হাতে হবে ভয়েস, তাই তোমরা সবাই মিলে এমন অনুষ্ঠান করো যেন সবার হয় চয়েস। দেবদাস মুখার্জি
0: একদম, মানে অফকোর্স এরকম ভাবে তোমরা যদি আমাদের সঙ্গে থাকো, ডেফিনেটলি তোমাদের সবার চয়েসের লিস্টে তো আমরা ডেফিনেটলি থাকবো, 107 FM রেইনবো থাকবে।
1: ইয়েস অ্যাবসলিউটলি। এবং যেটা থাকবে সেটা হচ্ছে গিয়ে আমাদের যে ইনস্টা হ্যান্ডেল আছে 107 FM রেইনবো কলকাতা, সেখানটাতে নানান লাইভ অনুষ্ঠান আসবে, যেখানটায় আমরা থাকবো, আমাদের সঙ্গে আমাদের আরও যারা আর্য বন্ধুরা আছেন তারাও থাকবেন, তো সেই জায়গাটাকেও কিন্তু ফলো করা এবং ছড়িয়ে দেওয়া, এই দুটোর একটাকেও কিন্তু ভুলবে না।
0: এক্স্যাক্টলি তাই।
1: অ্যান্ড এরপরে একটা মেসেজ এসছে, এটা এটা পড়া উচিত।
0: আচ্ছা,
1: সেটা হচ্ছে অ্যান্ডি লিখেছে, অ্যান্ডি মিত্র আমাদের পুরনো লিসেনার, সে লিখেছে সুইট ও মধু ও চকোবয় অনির্বাণ।
0: বাহ, আচ্ছা, খুব পছন্দ হয়েছে এটা অনির্বাণের।
1: টপিকে লিখছি, মুখে কথা বন্ধ, হাত হবে ভয়েস, ক্যাফে কলকাতায় মধুবানের গানের সিলেকশনের অসাধারণ চয়েস।
0: ও লাভলি,
1: সেরা মেসেজ,
0: একদম একদম, এটা সেরা সেরা মেসেজ, কিন্তু আমাদের সময়টা এই মুহূর্তে আর সেই অর্থে সেরা থাকছে না, তবে আর কি কোনো মেসেজ থেকে যাচ্ছে?
1: আর মেসেজ থেকে যাচ্ছে বলতে এটাও একটা অনুভূতির মেসেজ।
0: বেশ,
1: হ্যালো অনির্বান্দা এবং মধু দিয়ে, আমি প্রকাশ দে দয়াপুর তেঁতুলতলা থেকে। আচ্ছা না, সে চিঠিও ইয়েও পাঠিয়েছে, ছড়াকাটিংও পাঠিয়েছে।
0: ও দ্যাটস গ্রেট।
1: মুখে কথা নয়, হাত হয়েছে ভয়েস, চিঠি পাওয়ার আনন্দের কম নয়েস, হাত থেকে ভয়েস না করে মুখটাকে করো নয়েস।
0: আমরা আজকে যে পরিমাণ হেসেছি তোমাদের সঙ্গে, যে পরিমাণ আড্ডা দিয়েছি, এবং এত এক মানে আজকে মোটামুটি ভাবে হাসি খুশি আড্ডা দিয়েছি কিনা,
1: তোমার লাস্ট একটা মেসেজ পড়ি। আচ্ছা
0: আচ্ছা আচ্ছা,
1: পায়েল ব্যানার্জি ফ্রম বেলঘড়িয়া, মুখে কথা বন্ধ, হাত হয়েছে ভয়েস, শব্দ দূষণ বন্ধ হোক, আর চাই না নয়েস। দিস ইজ ব্রিলিয়েন্ট,
0: একদমই তাই। আর এই সমস্ত কিছু নয়েস ভয়েস সবকিছুই চলতে থাকুক, আবারও কোনো একদিন মধুবান তোমাদের কাছে কাফে কলকাতার আড্ডা নিয়ে ডেফিনেটলি আসবে, তবে আপাতত রেখে গেলাম, মনের চাবি খুঁজতে থাকো, এবং এই মনের চাবি

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি বর্ণালী সিংহ। রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে 1.5 লক্ষের বেশি শূন্যপদ পূরণের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। নবান্নে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে ওই বৈঠকে ঠিক হয়েছে, চলতি অর্থবর্ষে অর্থাৎ আগামী 6 মাসের মধ্যে 1,51,000 নিয়োগ হবে। রাজ্য পুলিশে 12,000 এবং কলকাতা পুলিশে 4,000 কর্মী নিয়োগ হবে। শিক্ষক ও শিক্ষাকর্মী পদে 34,000 নিয়োগের কথাও জানানো হয়েছে। জীবনের ঝুঁকি নিয়ে অন্যের প্রাণ বাঁচাতে ঝাঁপিয়ে পড়া দমকল কর্মীদের এবার পুলিশের মতোই পদক দিয়ে সম্মানিত করবে রাজ্য সরকার। রেড রোডে আজ দমকলের 226টি আধুনিক গাড়ি ও সরঞ্জাম পরিষেবায় অন্তর্ভুক্ত করার অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একথা ঘোষণা করেন। তিনি বলেন, খুব শীঘ্রই পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে দমকলে মোট 1,400টি পদে স্থায়ী নিয়োগ হবে। আগামী 1 বছরের মধ্যে আরও 2,500 স্থায়ী পদ তৈরিরও লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এসআইআর সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং দুই নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু ও বিবেক যোশীর কথিত বিরোধ সংক্রান্ত সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরের প্রেক্ষিতে নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন সহ তাদের সমস্ত সিদ্ধান্ত ঐকমত্যের ভিত্তিতেই নেওয়া হয়েছে। সম্প্রতি কমিশনের তরফে এসআইআর সহ 40টি নতুন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সরকারি অনুমোদনহীন মাদ্রাসার পর এবার পড়ুয়াশূন্য ও পরিকাঠামোহীন মাদ্রাসাগুলির বিরুদ্ধেও ব্যবস্থা নিচ্ছে রাজ্য সরকার। 250টি সরকারি স্বীকৃতিপ্রাপ্ত বেসরকারি মাদ্রাসায় আর নতুন করে ছাত্রছাত্রী ভর্তি করতে দেওয়া হবে না বলে আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি শিক্ষাবর্ষে হাতে গোনা যে পড়ুয়ারা রয়েছে তাদের স্বার্থে ডিসেম্বর পর্যন্ত পঠন পাঠন চালিয়ে তারপরই মাদ্রাসাগুলি বন্ধ করে দেওয়া হবে। পশ্চিম মধ্য এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের ওপর অবস্থানকারী অতি গভীর নিম্নচাপটি আজ রাতের মধ্যেই অতি গভীর নিম্নচাপ হিসেবে বিশাখাপত্তনম এবং গোপালপুরের মধ্য দিয়ে স্থলভাগে প্রবেশ করার সম্ভাবনা। এর প্রভাবে আজ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কলকাতা হাওড়া 224 পরগনা জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা। মৎস্যজীবীদের আগামী শুক্রবার 25 তারিখ পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এই মুহূর্তের খবর আপাতত এটুকুই।

আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে 1.5 লক্ষের বেশি শূন্যপদ পূরণের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। নবান্নে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে ওই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, চলতি অর্থবর্ষে অর্থাৎ আগামী 6 মাসের মধ্যে 1,51,000 নিয়োগ হবে, রাজ্য পুলিশে 12,000 এবং কলকাতা পুলিশে 4,000 কর্মী নিয়োগ করা হবে। রাজ্যে শিল্পক্ষেত্রে বিনিয়োগকে আরও আকর্ষণীয় করে তুলতে রাজ্য সরকার আসন্ন দুর্গাপূজার আগেই নতুন শিল্পনীতি ঘোষণা করবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। কলকাতার মিলন মেলা প্রাঙ্গণে আজ 33টি শিল্প সংস্থাকে আনুষ্ঠানিকভাবে জমি হস্তান্তরের পর তিনি বলেন, নতুন পরিবেশবান্ধব শিল্পনীতিতে জমিসহ অন্যান্য ছাড়পত্রের জন্য এক জানালা ব্যবস্থা চালু করা হবে। যেসব শিল্প সংস্থা রাজ্যে তাদের ইউনিটে 100 কোটি টাকার বেশি বিনিয়োগ করবে, সেই সব সংস্থাকে সব ধরনের ছাড় দেওয়া হবে। জীবনের ঝুঁকি নিয়ে অন্যের প্রাণ বাঁচাতে ছাপিয়ে পড়া দমকল কর্মীদের এবার পুলিশের মতোই পদক দিয়ে সম্মান করবে রাজ্য সরকার। রেড রোডে আজ দমকলে 226টি আধুনিক গাড়ি ও সরঞ্জাম পরিষেবায় অন্তর্ভুক্ত করার অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একথা ঘোষণা করেন। তিনি বলেন, খুব শীঘ্রই পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে দমকলে মোট 1,400টি পদে স্থায়ী নিয়োগ হবে। সরকারি অনুমোদনহীন মাদ্রাসার পর এবার পড়ুয়াশূন্য ও পরিকাঠামোহীন মাদ্রাসাগুলির বিরুদ্ধেও ব্যবস্থা নিচ্ছে রাজ্য সরকার। 250টি সরকারি স্বীকৃতিপ্রাপ্ত বেসরকারি মাদ্রাসায় আর নতুন করে ছাত্রছাত্রী ভর্তি করতে দেওয়া হবে না বলে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি শিক্ষাবর্ষে হাতে গোনা যে পড়ুয়ারা রয়েছে তাদের স্বার্থে ডিসেম্বর পর্যন্ত পঠন পাঠন চালিয়ে তারপরই মাদ্রাসাগুলি বন্ধ করে দেওয়া হবে। দীর্ঘ 2 দশকেরও বেশি সময়ের পর সমাজের মূল স্রোতে ফেরার লক্ষ্যে 2 মহিলা কমান্ডার সহ একদা প্রথম সারি 3 মাওবাদী নেতা আজ আত্মসমর্পণ করেছেন। বাঁকুড়ার পুলিশ কনফারেন্স হলে রাজ্য পুলিশের পশ্চিমাঞ্চলে এডিজি আনন্দ কুমারের হাতে মাওবাদী সংগঠনের জোনাল কমিটির 2 সদস্য জবা মাহাতো ওরফে বুলু, নয়নতারা সাহ ওরফে মিতা এবং আঞ্চলিক কমিটির সদস্য রামপ্রসাদ মান্ডি ওরফে মহাদেব অস্ত্র তুলে দেন। এই মুহূর্তের খবর এই পর্যন্তই।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি। সুদীপ বসু, আসন্ন উৎসবের মরশুমের আগে পশ্চিমবঙ্গে পেঁয়াজের যোগান স্বাভাবিক রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। মূল্যস্থিতিশীলতা তহবিলের মজুদ ভাণ্ডার থেকে পেঁয়াজ নিয়ে কান্দা এক্সপ্রেস আগামীকাল কলকাতা পৌঁছবে। কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক খাদ্য ও গণবণ্টন মন্ত্রক জানিয়েছে, এই ট্রেনের মাধ্যমে দ্রুত বিপুল পরিমাণ পেঁয়াজ পৌঁছানোর ফলে কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে যোগান আরও মজবুত হবে। ভারতীয় বিমানবাহিনীর জন্য 160 স্যাটেলাইট স্মার্ট অ্যান্টি এয়ারফিল্ড ওয়েপন এবং আনুষঙ্গিক সরঞ্জাম কেনার জন্য প্রতিরক্ষা মন্ত্রক ভারত ডাইনামিক্স লিমিটেডের সঙ্গে 810 কোটি টাকারও বেশি মূল্যের একটি চুক্তি স্বাক্ষর করেছে। আজ নতুন দিল্লিতে প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিংয়ের উপস্থিতিতে এই চুক্তি স্বাক্ষরিত হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের লেখা একটি নিবন্ধ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাগ করে নিয়েছেন, যেখানে ভারতের বন্যপ্রাণী সংরক্ষণের অগ্রগতি তুলে ধরা হয়েছে। এক বার্তায় প্রধানমন্ত্রী উল্লেখ করেন, ভারতে একশৃঙ্গ গণ্ডা সংরক্ষণের প্রচেষ্টা উল্লেখযোগ্য সাফল্যের পরিচায়ক। কর্মীবর্গ ও পেনশন বিষয়ক মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেছেন, বিগত 12 বছরে কর্মী ও প্রশিক্ষণ বিভাগ 23,000-এর বেশি পদোন্নতি অনুমোদন করেছে। আজ কেন্দ্রীয় সচিবালয়ের গ্রুপ সি এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের একটি প্রতিনিধি দলের সঙ্গে আলোচনার সময় তিনি এই তথ্য জানান। জম্মু কাশ্মীর নিয়ে ইসলামিক সহযোগিতা সংগঠন ওয়াইসির সাম্প্রতিক যৌথ বিবৃতিতে ভারত সম্পর্কে করা মন্তব্যকে সম্পূর্ণ ভুল ও ভিত্তিহীন বলে খারিজ করেছে নতুন দিল্লি। বিদেশমন্ত্রক স্পষ্ট জানিয়েছে, ভারতের অভ্যন্তরীণ কোনো বিষয়ে কথা বলার অধিকার ওয়াইসির নেই। 126তম আইএফএ শিল্ড ফুটবল প্রতিযোগিতা আজ কলকাতায় শুরু হয়েছে। উদ্বোধনী ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্ট 6-0 গোলে শ্রীনিধি ডেকান এফসিকে হারিয়ে দিয়েছে। এই মুহূর্তে খবর এ পর্যন্তই।
1: কানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। বুধবারের রাতে শুনছ ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 FM রেইনবোতে।

0: আজকের এই সময়টা, মানে এই 9টা থেকে 12টা, 3 ঘন্টা আমরা একটু পুরনো দিনে ফিরে যাই, আমরা একটু টাইম মেশিনে করে অনেকটা পুরনো দিনে ফিরি। আর সেই অনেকটা পুরনো দিনে ফেরার জন্য যেটা দরকার হয় সেটা হচ্ছে সেই স্বর্ণযুগের কিছু সাউন্ড ট্র্যাক এবং সেই সময়কার সিনেমার বা বেসিক গানের ছোট্ট করে গল্প।
1: ইনফ্যাক্ট আজকে যেটা ভেবেছি অরিজিৎ, সেটা হচ্ছে যে আমাদের তো প্রত্যেকটা সময় আমরা তো সেলিব্রেট করি, কখনো 25 বছর সেলিব্রেশন হয়, কখনো 50 বছর সেলিব্রেশন হয়, কখনো 75 বছরের সেলিব্রেশন হয়। বেসিক্যালি আজকের প্রথম ঘন্টায়, মানে এই যে ওল্ড ইজ গোল্ডে আমরা প্রথম ঘন্টায় যেটা ভেবে রেখেছি সেটা হচ্ছে যে আমরা সেই সমস্ত গানগুলোকে শুনব যে গানগুলো মূলত 50 বছর সেলিব্রেট করছে।
0: ওকে, আজকে তাহলে এই 50 বছরের জার্নি, এবং সেখানে দেব আর অরিজিৎ তোমার সঙ্গে থাকছি, আর 9903650992 থাকছে। অনেক কথা পরে হবে, কিন্তু সবার আগে সেই গান যেটা আজ সেলিব্রেট করছে 50টা বছর।
2: গুড নাইট।
3: গুড নাইট।
2: হ্যাঁ, গুড নাইট।
3: আচ্ছা, গুড নাইট।

0: Old is gold. Old is gold. Old is gold.
1: ঘড়িতে সময় 9:09, আর ব্লকবাস্টার বুধবারে দেব আর অরিজিৎ তোমাদের সঙ্গে। আর হ্যাঁ, আজকের প্রথম ঘন্টায় আমরা যে গানগুলোকে ভেবে রেখেছি সেই সমস্ত ছবির গান, যে ছবিগুলো এই বছর 2026 তাদের 50 বছর সেলিব্রেট করছে, মানে রিলিজ হওয়ার পর 50টা বছর কেটে গেছে, কিন্তু স্টিল তাদের গানের অ্যাপিল বা আবেদন যে কোন জায়গায় আছে সেটা প্রথম গান শুনেই বুঝতে পেরেছ। চরস ছবির গান ছিল, রামানন্দ সাগরের ডিরেকশন দেওয়া ছবি, এবং এই ছবিতে ধর্মেন্দ্রজি এবং হেমা মালিনীজি, তাদেরকে আমরা যেভাবে দেখেছিলাম ওই যে রোম্যান্টিক কাপল, ইনফ্যাক্ট তাদের যে প্রেম সেইটা কিন্তু চরসের মধ্যেও কিন্তু দীর্ঘদিন ধরে মানে দেখা গেছে আর কি, ওদের মধ্যে যে অ্যাপিলটা ছিল আর কি। এবং এই ছবির অফকোর্স মিউজিক ডিরেক্টর, যে গান শুনছিলাম, যে মেলোডি শুনছিলাম, সেই মেলোডি যিনি ক্রিয়েটর তিনি আর কেউ নন, সেই ডুয়ো লক্ষ্মীকান্ত প্যারেলাল।
2: অ্যাবসলিউটলি তাই, মানে আজকে আমরা যে সিনেমাগুলো নিয়ে প্রথম হাফে কথা বলছি সেগুলোর রিলিজ ইয়ার ধরতে গেলে 1976, এবং এই 1976-এ আমরা যদি আরও একটা সিনেমার কথা ভাবি সেটা হচ্ছে ফাকিরা, যেখানে আমরা শশি কাপুরকে দেখেছি এবং শাবানা আজমিকে দেখেছি। বাট স্টিল ওই যে বলে কে কোনটা যে কী করবে সেটা বোধহয় সবই প্রেফিক্স, কারণ শশি কাপুরের এই ফাকিরা করার কথাই ছিল না, কারণ প্রডিউসার NCCP প্রথমে চেয়েছিলেন যে বিজয় অরোরা এই কাজটা করবে, কিন্তু সঠিক সময় তিনি তার কাছে গিয়ে পৌঁছতেই পারেননি, তো তারপর শশিজি ব্যাপারটা পুরোটা মানে করেছেন।
1: এবং এই ছবির মিউজিক ডিরেক্টর ছিলেন রবীন্দ্র জৈন।
2: হ্যাঁ,
1: যে মেলোডির কথা আমরা সবসময় বলি, ইনফ্যাক্ট আজকে তো আমরা মেলোডি ছাড়া অন্য কিছু শুনবো না শোনাবো না আর কি, তো সেই জায়গায় এই গানটা, মানে এর মধ্যে অনেকগুলো গান আছে বাট স্টিল আমার এই গানটা খুব প্রিয় একটা গান, তার কারণ লতাজির গলায় এই গান সত্যি মানে শুনলে মনে হবে যে মেলোডির মানে রবীন্দ্র জৈন জৈন মানেই হচ্ছে আমরা জানি মেলোডির মেকার, মানে ওই রকম মেলোডি তিনি করতেন, লিখতে মানে সুর করতেন, কম্পোজ করতেন, কিছু কিছু জায়গায় তিনি নিজে গান লিখেছেন, সেরকম গানও শোনাবো। তো আপাতত
2: মানে মেলোডি কিং আর মেলোডি কুইন
1: মেলোডি একসাথে শুনি তাহলে গানটা।

0: মোটামুটি স্টুডিও ক্লক যেটা বলছে যে রাত 9টা বেজে 17 মিনিট হয়ে 8 সেকেন্ড, আর ব্লকবাস্টার বুধবারে দেব রোজিতে তোমার সঙ্গে। আমাদের না এইবার যে চেনা নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা অনেকক্ষণ ধরে এবার অ্যাক্টিভ হতে চাইছে। সো 9903655992 একটু আসতে বললে 9903655992 এই নাম্বারে তোমাকে মেসেজ করতে হবে। কিন্তু মেসেজে কি করবে সেটা হচ্ছে আমাদের এই যে প্রথম হাফের তোমায় পড়ে তো আমাদের মনে, সেই তোমায় পড়েছে মনেতে তিনটে ক্লু দেওয়া থাকছে, তার মধ্যে থেকে সেই ক্লুটাকে জাস্ট এক করে নিয়ে যেটা উত্তর চাওয়া হয়েছে সেই উত্তরটা আমাদেরকে পাঠিয়ে দাও তোমার নাম আর শর্ট লোকেশন দিয়ে। শুনে নাও তো কি মনে পড়লো আমাদের এই ঘন্টায়।
1: তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, পরপরই তিনটে ক্লু শুনে কার কথা মনে পড়ছে, কার কথা মনে পড়ছে।
2: গানটা মেরে সনম সিনেমার। গানটায় আমরা দেখি বিশ্বজিৎ চ্যাটার্জিকে একটা হুট খোলা জিপ গাড়ি নিয়ে এগিয়ে চলেছেন। গানটার মিউজিক কম্পোজিশনের দায়িত্বে ছিলেন ওপি নায়ার। বলুন তো গানটা কি আর গানটা কে গেয়েছিলেন?
1: উত্তর পাঠাও 9903655992 এই নম্বরে, হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে, সঙ্গে লেখো নিজের নাম আর শর্ট লোকেশন, আর খেলতে থাকো তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে।
3: 9903655992 তে পাঠিয়ে দাও রাইট আনসার দেবার অরিজিৎকে। আর হ্যাঁ, এই প্রথম ঘন্টায় আমরা সেই সমস্ত মেলোডি শুনছি যে সমস্ত মেলোডিগুলো 50 বছর সেলিব্রেট করছে, মানে 1976 যে সমস্ত ছবিগুলো রিলিজ করেছিল সেই ছবির গান শোনাচ্ছে। কিছু কিছু ছবি এমনও আছে, যেমন আগের ছবিটাই শুনছিলাম যে গানটা, সে গানটা কিন্তু এই সেপ্টেম্বরেই রিলিজ করেছিল ছবিটা। যাই হোক, এবারে যে গান শুনবো, ইনফ্যাক্ট এই ছবি 1976 রিলিজ করলেও এটা কিন্তু সেপ্টেম্বর রিলিজ নয়, কিন্তু আমরা যখন 50 বছরের সেলিব্রেশন ভাবছি এবং যে গানগুলো শুনবো তাতে এই ছবিকে বাদ দিয়ে আমাদের ভাবা সম্ভবই নয়, যদিও সেটা ফেব্রুয়ারিতে রিলিজ হয়েছিল। ছবির নাম হচ্ছে কভি কভি।
0: একদমই তাই, কারণ দেখো মানে আমরা সময়টা, আমরা সালটা ধরে করছি, সে নয় এখন তার 49.5 বছর বয়স কি 50 বছর বয়স, এর বেশি তো কিছু নয়। কিন্তু ঘটনা হচ্ছে যে কভি কভি নিয়ে আমরা কথা বলছি, সেই কভি কভি কিন্তু মানে অমিতাভ বচ্চনের একটা অদ্ভুত রকমের টার্ন করেছিল তাকে, তার সেই অ্যাংরি ইয়াং ম্যান লুক থেকে অদ্ভুতভাবে তাকে একটা রোম্যান্টিসিজম ভর করেছিল এই সিনেমায়।
3: এই ছবির মিউজিক ডিরেক্টর ছিলেন খাইয়াম সাহাব এবং এই ছবির জন্য তিনি সেরা সঙ্গীত পরিচালক মানে বেস্ট মিউজিক ডিরেক্টর ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছিলেন এবং এই ছবির জন্য অনেকগুলো পুরস্কার আমরা দেখেছি, আমরা জানিও আর কি যে এই ছবি একদম অন্যরকম ছবি ছিল। এবং খাইয়াম সাহাব সবসময় বলতেন, আমার খুব প্রিয় মিউজিক ডিরেক্টর হচ্ছেন খাইয়াম সাহাব, তো খাইয়াম সাহাব বলতেন যে আমার মিউজিক হচ্ছে সমস্তই হচ্ছে কবিতা, মানে ইনফ্যাক্ট উনি যখন কবিতা মানে কবিতার মতো মানে সুরে এমন মেলোডি, এত মেলোডি উনি ঢেলে দিতেন আর কি, যে তুমি যখন খাইয়াম সাহাবের মিউজিক শুনবে তোমার মনে হবে বাহ

0: এর থেকে আর কিছু হতেই পারে না। তো যে ছবির গানের জন্যে খায়াম সাহাব ফিল্মফেয়ার পেয়েছিলেন, সেই একই গানের জন্য সাহির লুধিয়ানবিজি পেয়েছিলেন বেস্ট লিরিসিস্ট অ্যাওয়ার্ড ফিল্মফেয়ারের জন্য, এবং মুকেশ জিও পেয়েছিলেন বেস্ট সিঙ্গার অ্যাওয়ার্ড।
1: অ্যাবসলিউটলি। এবং এই সিনেমায় আরও একটা ওয়াও ফ্যাক্টর রয়েছে, সেটা হচ্ছে যে এই একটাই মাত্র সিনেমা, ওয়ান অ্যান্ড অনলি সিনেমা, যেখানে শশি কাপুর এবং ঋষি কাপুর একসঙ্গে অন স্ক্রিন
0: তারা অভিনয় করেছিলেন। আর একটা মজা আছে, একটা ট্রিভিয়া আছে, সেটা হচ্ছে যে ওয়াহিদাজি, ওয়াহিদা রহমান, তাকে তো আমরা বিভিন্ন সময় দেখেছি। তো ওয়াহিদাজি না মানে এমন একজন অভিনেত্রী যিনি অমিতাভ বচ্চনের প্রেমিকার রোলে অভিনয় করেছেন, অমিতাভ বচ্চনের মায়ের রোলে অভিনয় করেছেন। তো মায়ের রোলে যেমন আমরা তাকে দেখেছি ত্রিশূলে পেয়েছি, ঠিক সেরকমভাবে এই ছবিতে, এই কভি কভিতে কিন্তু আমরা তাকে তার স্ত্রী হিসেবে আমরা দেখেছিলাম আর কি, ওয়াহিদাজিকে। তো বেশ, অনেকক্ষণ কথা হলো, এবার গানটা হোক।
1: একদম।

0: বুধবারের রাতে শুনছো ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 FM রেইনবোতে, ব্লকবাস্টার বুধবার। তোমায় পড়েছে মনে পরপরই তিনটে ক্লু শুনে কার কথা মনে পড়ছে, কার কথা মনে পড়ছে?
1: গানটা মেরে সনম সিনেমার। গানটায় আমরা দেখি বিশ্বজিৎ চ্যাটার্জিকে একটা হুট খোলা জিপ গাড়ি নিয়ে এগিয়ে চলেছেন। গানটার মিউজিক কম্পোজিশনের দায়িত্বে ছিলেন ওপি নায়ার। বলুন তো গানটা কি আর গানটা কে গেয়েছিলেন?
0: উত্তর পাঠাও 9903659992 এই নাম্বারে, হোয়াটসঅ্যাপ বা SMS করে। সঙ্গে লেখো নিজের নাম আর শর্ট লোকেশন, আর খেলতে থাকো তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে।
2: ওল্ড ইজ গোল্ড, ওল্ড ইজ গোল্ড, ওল্ড ইজ গোল্ড।
3: ব্লকবাস্টার বুধবারে দেবার উড়ে যেতে তোমার সঙ্গে, দেখতে দেখতে আমরা প্রায় আধ ঘন্টা পেরিয়ে গেলাম। হ্যাঁ, তোমার জন্য যেটা থাকছে তোমায় পড়েছে মনে, সেটা চট করে আমাকে পাঠিয়ে দাও, আমাদেরকে পাঠিয়ে দাও রাদার 9903659992 তোমার নাম আর শর্ট মেসেজ সহ। আর এই মুহূর্তে আমরা কি করছি জানো, মানে তুমি তো যদি সবেমাত্র টিউন ইন করে থাকো, তাই তোমার জন্য যে ওল্ড ইজ গোল্ড আমাদের প্রথম হাপে, আমরা সেই সিনেমাগুলো নিয়ে কথা বলছি যার বয়স আজ 50 বছর।
4: আর এইবার যে সাউন্ড ট্র্যাকটা তোমাদের জন্য রেখেছি সেটাও কিন্তু 1976 রিলিজ করা ছবি এবং মাসালা ছবি। আমরা জানো তো সেই সময় যে সমস্ত ডিরেক্টররা ছবি ডিরেকশন দিতেন, যেমন মনমোহন দেশাই, প্রকাশ মেহরা, রমেশ সিপ্পি, মানে এদের কেন অ্যাকশন মুভিজের ক্ষেত্রে, বিশেষ করে অমিতাভ বচ্চনের ক্ষেত্রে, তো প্রকাশ মেহরার ডিরেকশনের ছবি এটা। সারা বানু ছিলেন, অমিতাভ বচ্চন ছিলেন, বিনোদ খান্না ছিলেন, আসরানিজি ছিলেন, ছবির মিউজিক ডিরেক্টর ছিলেন কল্যাণজী আনন্দজি। মজা হচ্ছে সেই সময় অনেক একটা মানে ট্রেন্ড ছিল আর কি, যে ডুয়েল হিরো হলে, মানে দুজন মিলে যদি থাকে আর কি, মানে তাহলে কিন্তু ব্যাপারটা হিট হওয়ার সম্ভাবনা থাকে। এবং বেস্ট সাইড মানে পার্শ্ব চরিত্র হিসেবে বিনোদ খান্না ফিল্মফেয়ারের জন্য নমিনেশনও পেয়েছিলেন, যদিও তিনি পুরস্কারটা পাননি। তো সেই সময় যে মানে মূলত বিনোদ খান্না এবং অমিতাভ বচ্চন তারা একসঙ্গে ছখানা সিনেমা করেছেন আর কি, তার মধ্যে এটা ওয়ান অফ দেম আর কি। তো এই এই যে সফল যে জুটি আর কি, সেই সফল জুটির অন্যতম সেরা জুটি হচ্ছে এটা। এবং মজা হচ্ছে যে আমরা তো পরবর্তীকালে আমরা হেরাফেরি দেখেছি, যে ছবি যেখানে আমরা আমরা দেখেছি পরেশ রাওয়াল ছিলেন, তারপরে তোমার অক্ষয় কুমার আছেন এবং সুনীল শেঠি আছেন, এরকম এদেরকে তো ফির হেরাফেরি। কিন্তু অরিজিনাল প্রথম হেরাফেরি যদি তুমি বলো, সেটা কিন্তু এই 1976 রিলিজ হওয়া এই ছবি, যে ছবিতে অমিতাভ বচ্চন এবং বিনোদ খান্নাকে আমরা একসঙ্গে পেয়েছিলাম।
3: রাইট, তাহলে সেই হেরাফেরি থেকে একটা সাউন্ড ট্র্যাক থাকলো তোমার জন্য। তুমি শুনছো 107 FM এর মতো ব্লকবাস্টার বুধবার, দেবার উজিতের সাথে।

0: বুধবারের রাতে শুনছো ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 FM রেইনবোতে, ব্লকবাস্টার বুধবার। তোমায় পড়েছে মনে পরপর এই তিনটে ক্লু শুনে কার কথা মনে পড়ছে, কার কথা মনে পড়ছে?
1: গানটা মেরে সনম সিনেমার। গানটায় আমরা দেখি বিশ্বজিৎ চ্যাটার্জিকে একটা হুট খোলা জিপ গাড়ি নিয়ে এগিয়ে চলেছেন। গানটার মিউজিক কম্পোজিশনের দায়িত্বে ছিলেন ওপি নায়ার। বলুন তো গানটা কি আর গানটা কে গেয়েছিলেন?
0: উত্তর পাঠাও 9903659992 এই নাম্বারে, হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে। সঙ্গে লিখুন নিজের নাম আর শর্ট লোকেশন, আর খেলতে থাকো তোমায় পড়েছে মনে।
2: ওল্ড ইজ গোল্ড। আচ্ছা, টাইম কিন্তু যেটা বলছে 9:38 হয়ে গেছে। হ্যাঁ, তোমার হাতেও খুব একটা বেশি সময় নেই, তাই তোমাকে বলার সেটা হচ্ছে যে এই যে তোমায় আমাদের যে সবসময় মনে পড়ে, আমাদের তো এটাও বুঝতে হবে যে তোমার আমাদের কতটা মনে পড়ছে। তাই সেটা টুক করে তাড়াতাড়ি করে লিখে ফেলো 9903659992-তে। প্রচুর মেসেজ অলরেডি চলে এসেছে, ঠিক ভুল সমস্ত উত্তর মিলিয়ে এসেছে। আর এই মুহূর্তে আমরা তো সেই 50 বছর আগে পৌঁছে গেছি। তো এরপরের কোন গানটা থাকছে দেব?
3: পরের গানটা আমরা এতক্ষণ তো হিন্দি ছবি গান শুনছিলাম, এবারে যে গানটা শুনবো সেটা কিন্তু বাংলা ছবি। মানে 1976-এ কিন্তু বাংলাও কিন্তু বেশ কিছু ভালো ছবি রিলিজ করেছিল, তার মধ্যে অন্যতম মিউজিক্যাল ছবি, ছবির নাম হচ্ছে হারমোনিয়াম। তপন সিনহার ডিরেকশনের ছবি, এবং এই ছবিতে আমরা অনেককে পেয়েছিলাম। সুমিত ভঞ্জ ছিলেন, অনিল চট্টোপাধ্যায় ছিলেন, অরুন্ধতী দেবী ছিলেন, ছায়া দেবী ছিলেন, এবং আরও অনেকে ছিলেন। মজাটা হচ্ছে যে এই ছবিতে অন্যরকম মিউজিক্যাল ছবি বলছি, বাট কিন্তু ছবির মধ্যে অন্য অ্যাপিল আছে। বিশেষ করে তপন সিনহার ছবি তো অন্যরকম হয় চিরকালই, মানে
4: একটু অন্যরকম,
3: একদম আলাদা। মানে সেই সময় সেই ঘরানার ছবি, মানে আমরা যাদেরকে বলি যে কমার্শিয়াল ছবি যারা সেই সময় বানাতেন, তাদের থেকে একটু বাইরে। অথচ তুমি তাকে পুরোপুরি প্যারালাল ছবিও বলতে পারবে না। যে তপন সিনহাকে আমরা জিন্দের বন্দি বানাতে দেখছি, হ্যাঁ, যে তপন সিনহাকে আমরা গল্প হলেও সত্যি বানাতে দেখছি,
4: মানে সেগুলোকে কে বলবে যে সেটা কমার্শিয়াল
3: নয়? হ্যাঁ, ঠিক তাই। অথচ তুমি দেখবে যে একদম পিওর কমার্শিয়াল ছবিও নয় আর কি, মানে সেই রকম, মানে ওই গান নয়, কিন্তু সেই রকম। মানে এই হারমোনিয়ামও কিন্তু ভীষণ মিউজিক্যাল একটা ছবি ছিল, প্রচুর ভালো ভালো গান আছে। মজাটা হচ্ছে যে এই ছবির মধ্যে একটা গান ছিল, দুটো গান ছিল, যে দুটো গান মানে একটু ক্লাসিক অঙ্গের গান ছিল। তো তপনবাবু প্রথমে একজনকে ভেবেছিলেন, কিন্তু তারপরে তার মনে হলো যে আমার ছবিতে যখন ছায়াদেবী আছেন, ওয়াই নট ছায়াদেবী? কারণ ছায়াদেবী তো মানে সেই তিনি বেনারস ঘরানা থেকে মিউজিক শিখে এসেছিলেন, কিন্তু ছায়াদেবী কোনোদিন গান গাইতেন না। তো তপনবাবু বহুবার রিকোয়েস্ট করলেন, কিন্তু ছায়াদেবী

কিছুতেই গাইবেন না। উনি বললেন, না না, আমি তোমার ছবিতে অভিনয় করতে আসি, গান গাইতে আসিনি, আমি গান গাইবই না। তপনবাবু তখন বললেন যে দেখুন, আপনি গানটা করুন, গানটা যদি ভালো না হয় তাহলে আমি রাখবো না, আপনি নিজেই শুনবেন। তো তারপর দুখানা গান উনি করেছিলেন এবং সত্যি সেই গান শোনার পরে তোমার মানে শুনে তুমি বুঝবে যে কতটা মানে উনি একজন শিক্ষিত আর্টিস্ট ছিলেন। কিন্তু না, আজকে সেই গান শুনবো না। আজকে এই ছবিরই অনেকগুলো সুপার সুপার হিট গানগুলো আছে, তো সেই ছবির মধ্যে একটি জনপ্রিয় গান, যে গানটি গেয়েছিলেন মান্না দে এবং তোমার বনশ্রী সেনগুপ্ত। তাহলে সেই বনশ্রী দি এবং মানে বনশ্রী সেনগুপ্ত এবং মান্না দের গলায় সেই গান আমরা একটু শুনি, কেমন?

0: বলেছিলে?
1: কে বলেছিল? কে?
0: ওই বামুন পাড়ার ছেলের সনে কথা হয়েছিল ময়না।

0: বুধবারের রাতে শুনছো ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 এফএম রেইনবোতে, ব্লকবাস্টার বুধবার।
1: 9:45 বাজে, আমরাও কিন্তু খুব তাড়াতাড়ি, মানে আমরাও দৌড়চ্ছি এই কারণে, কারণ আমাদের যে প্লেলিস্টে যে গানগুলোকে আমরা ভেবে রেখেছি সেই গানগুলোকে শোনাবার চেষ্টা করছি অ্যাটলিস্ট তোমাদেরকে, এবং সেই জন্য আমরা খুব তাড়াতাড়ি কথা বলার চেষ্টা করছি। খুব বেশি ইনফোও দিচ্ছি এমনটা নয়, কিন্তু চেষ্টা করছি যে যতটা সম্ভব তোমাদেরকে একটু ইনফো দিয়ে এই 50 বছর সেলিব্রেশন যে সমস্ত ছায়াছবির হচ্ছে সেই গানগুলোকে শোনানোর, বিশেষ করে 1976 রিলিজ হওয়া ছবি যা 2026 এসে 50 ইয়ার সেলিব্রেশন হচ্ছে, মানে 50 বছর পূর্ণ করেছে, তেমনই একটি ছবি হচ্ছে এবারে যেটা শোনাবো সেটা হচ্ছে নাগিন।
2: এবং নাগিন বলতেই কত জনের কথা একসঙ্গে মাথায় আসে, হ্যাঁ, সুনীল দত্ত, রীনা রয়, জিতেন্দ্র জি, মুমতাজ, রেখা, মানে
1: অনেকে, মানে একটা মাল্টি স্টারার ছবি ছিল। যদিও তার আগে আমরা নাগিন পেয়েছিলাম হেমন্ত কুমার, মানে হেমন্ত মুখোপাধ্যায়ের মিউজিকে, আমরা সেখানে মানে সেই যে সেই মানে আমরা বলে যে আসমুদ্র হিমাচল, ওই যে বিন বিন যে একটা সাপের বিন যে বাজানো, সেই বিনে যেন মোহিত হয়ে গিয়েছিল। তার পরের যে নাগিন রিলিজ করলো সেটা হচ্ছে এই 1976 এবং এখানে আমরা জিতেন্দ্র এবং রীনা রয় তারা ছিলেন নাগ এবং নাগিন, এবং তাদেরকে ঘিরে পুরো ছবিটা ছায়াছবি, এবং যেখানে তাদেরকে প্রতিশোধের গল্প, নাককে মেরে ফেলা হয়, তারপরে সেই নাগিন গিয়ে সেই প্রতিশোধ নেয়, এবং একটা দারুণ ঘটনা। কিন্তু সব মিলিয়ে ছবির মিউজিক এবং ছবির প্লট সব কিছু মিলিয়ে কিন্তু সুপার হিট হয়েছিল সেই সময়ের এই এই ছায়াছবি নাগিন। বিশেষ করে লতাজির গাওয়া যে গান, এই গান কিন্তু মানে সেই সময়ের লোকের মুখে মুখে ফিরত, মানে এই গান শুনলেই যেন মনে হতো যে সেই নাগিন ফিরে আসছে,
2: রাইট? মানে সিনেমাটা একটু ফ্যান্টাসি গোছের থাকলেও বিষয়টা কিন্তু তারপরেও ওই সময় দাঁড়িয়ে, মানে 1976 ব্লকবাস্টার হিট হলো, সেখানে কিন্তু সাউন্ড, মানে সাউন্ড মিনস আমি বলছি অডিও গান, এই জায়গাটার কিন্তু একটা অদ্ভুত রকমের প্রাধান্য ছিল, আর যেটার দায়িত্ব অবভিয়াসলি ছিল লক্ষ্মীকান্ত প্যারেলাল,
1: একদম
2: সেই লিরিক্স।
1: তাহলে শুনি গানটা।

0: গোল্ড।
1: আমাদের যদি আপনাদের এতটাই বেশি মনে পড়ে তাহলে তো মুশকিল, মানে এত নাম আমি পড়বো কখন? এই পড়তে পড়তেই তো মনে হচ্ছে 12টা বেজে যাবে। দেখি, রাঁচি ঝাড়খণ্ড থেকে সুশান্ত সেনগুপ্ত সঠিক উত্তর দিয়েছেন। সঠিক উত্তর আমি আর বলছি না, সঠিক উত্তর একদম গানে গানে শোনাবো। নেক্সট সঠিক উত্তর দিয়েছেন অভিষেক ঘোষ ফ্রম কি লেক টাউন কালিন্দি। ওকে, তারপর সঠিক উত্তর দিয়েছেন মোহাম্মদ রফি, বলেছেন সঠিক উত্তর আর গানের নাম বললাম না, বাঁশখাল পশ্চিম মেদিনীপুর দেশপুর থেকে অঞ্জন সামন্ত পাপিয়া সামন্ত একসঙ্গে আপনারা শুনছেন আমাদেরকে, আপনারা বলেছেন সঠিক উত্তর। সঠিক উত্তর দিয়েছেন হুগলি থেকে বিশ্বনাথ গায়েন। ওকে, তুমি হাততালিটা রেডি করো, হ্যাঁ, এতজনের জন্য হাততালি আমরা এমনি দিয়ে দেবো। সংঘমিত্র ঘোষ কাকিনাড়া ভাটপাড়া থেকে দিয়েছেন সঠিক উত্তর। সঠিক উত্তর আমাদেরকে দিয়েছেন রানাঘাট থেকে বুলা সরকার। তারপর সঠিক উত্তর দিয়েছেন তিতু জানা হাওড়া থেকে। সঠিক উত্তর দিয়েছেন আমাদেরকে জয়দীপ রয় ফ্রম বাঘা যতীন। সঠিক উত্তর দিয়েছেন আমাদের সরমা দাস ফ্রম কলকাতা। সঠিক উত্তর দিয়েছেন আমাদের নামই লেখেননি, পলাশ দে, আই হোপ সো, আপনার নামটা আমি চুরি করলাম, শরৎচন্দ্র কি ও প্রশান্ত ধক বরগাছিয়া। আচ্ছা, সঠিক উত্তর দিয়েছেন, সঠিক উত্তর দিয়েছেন আমাদেরকে শঙ্করচন্দ্র দে ফ্রম বারাসাত। সং রিকোয়েস্টও পাঠানো হয়েছে, সং রিকোয়েস্ট আমরা একটু পরে দেখছি। তার মধ্যে সঠিক উত্তর দিয়েছেন নারায়ণ চন্দ্র পাত্র গঙ্গাসাগর থেকে। সঠিক উত্তর দিয়েছেন আমাদেরকে বরুণায়ন দাস ফ্রম বেলঘড়িয়া। সঠিক উত্তর দিয়েছেন সমর দেউলপুর থেকে। আচ্ছা, সঠিক উত্তর দিয়েছেন সুমিত সিংহ ফ্রম চুচুড়া। আচ্ছা, সঠিক উত্তর দিয়েছেন আমাদেরকে দীপঙ্কর মাল ফ্রম গঙ্গাধারপুর। সঠিক উত্তর দিয়েছেন দমদম ক্যান্টনমেন্ট থেকে সোমনাথ ঘোষ। সঠিক উত্তর দিয়েছেন আমাদেরকে সুব্রত মাল ফ্রম গঙ্গাধারপুর। সঠিক উত্তর দিয়েছেন মহিষাদল থেকে মেঘনা মল্লিক। এত সহজ প্রশ্ন করা যাবে না, বুঝে গেছি। মহেশতলা থেকে সঠিক উত্তর দিয়েছেন বিজলী চক্রবর্তী। সঠিক উত্তর দিয়েছেন গানের রিকোয়েস্ট এখন আর পড়ছি না, একটু পরে পড়বো, যদি সময় পাই অবশ্যই আপনাদেরকে পাঠাবো। সঠিক উত্তর দিয়েছেন বিশ্বজিৎ নাইতি ফ্রম ঘাটাল। এবার একটুখানি যদি আমরা টেক্সট মেসেজও দেখি, নাহলে আবার সবাই প্রচণ্ড রাগ করবে। একই অনেকে উত্তর দিয়েছেন, শঙ্কর নন্দী ফ্রম ব্যারাকপুর থেকে সঠিক উত্তর দিয়েছেন। সঠিক উত্তর দিয়েছেন আমাদেরকে গোপাল সিনহা ফ্রম মধ্যমগ্রাম। সঠিক উত্তর দিয়েছেন, সঠিক উত্তর দিয়েছেন নবকুমার দাস ফ্রম গাব্বেরিয়া। আচ্ছা, সঠিক উত্তর দিয়েছেন মিঠু মুখার্জি ডোংজুর হাওড়া থেকে। সঠিক উত্তর দিয়েছেন লাস্ট নাম কবিতা দাস ফ্রম বাঘা যতীন। আর সঠিক উত্তরটা এবার শুধুমাত্র গানে গানে।
2: তার আগে অবশ্যই একটা ক্ল্যাপ সকলের জন্য,
1: রাইট?

ঘড়িতে সময় 9:55। এই পর্বের শেষ গান, আর অনেকগুলো আমাদের প্লেলিস্টে ছিল কিন্তু সেগুলো শোনানো যাবে না, এই পর্বের শেষ গান বালিকাবধূ, 1976 রিলিজ, হিন্দি ছায়াছবির কথা বলছি। সেখানে যে গানটা শুনব সেটি অল টাইম যে সেরা গানগুলোর মধ্যে কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট সং, গেয়েছিলেন অমিত কুমার, আর ডি বর্মনের মিউজিক। সেই গান শুনি, শুনতে শুনতে আমরা এই পর্ব থেকে বিদায় নেব, ফিরে আসবো ঠিক আবার 10:20 নতুন কিছু গান নিয়ে। অফকোর্স বাইরে বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির গানই না হয় থাকবে।

0: তারা স্পষ্ট করে যেমন তাদের অভিযোগটি লিখবেন, তেমনই তার সঙ্গে যুক্ত থাকা নথি ও ডাক বিভাগের তরফে পাওয়া কোনো চিঠির রেফারেন্স নম্বর এবং অন্যান্য বিষয় উল্লেখ করবেন। অভিযোগকারীদের অবশ্যই তাদের মোবাইল নম্বরে উল্লেখ করতে হবে। অভিযোগপত্রটি যোগাযোগ ভবনের ঠিকানায় 30/9/2026 তারিখের মধ্যে পাঠাতে হবে। শ্রী এস সি দাস, এডিপিএস সিএস, মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস, পশ্চিমবঙ্গ সার্কেল, P36 সিআর অ্যাভিনিউ, কলকাতা 712 ঠিকানায়। ইমেলের মাধ্যমেও অভিযোগ জমা দেওয়া যাবে। সেক্ষেত্রে ইমেল করতে হবে cpmg_wb@indiapost.gov.in এবং adpgcowb@gmail.com অথবা pg.wb@indiapost.gov.in আইডিতে। অভিযোগকারীকে উপরোক্ত নির্ধারিত তারিখ এবং সময় গুগল মিট, ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডাক আদালত ও পেনশন আদালতে উপস্থিত থাকার অনুরোধ করা হবে। যে কোনো স্পষ্টীকরণের জন্য ADPSCS এর সাথে টেলিফোন নম্বর 0332120502 নম্বরে যোগাযোগ করা যেতে পারে। ডাক আদালত ও পেনশন আদালতের জন্য প্রতিটি অভিযোগে ইমেলে ডাক আদালত এবং পেনশন আদালত শব্দটি উল্লেখ করতে হবে। দ্রষ্টব্য আইনি বিষয়ে জড়িত মামলা যেমন উত্তরাধিকার ইত্যাদি এবং নীতিগত বিষয়গুলি উপরোক্ত ডাক আদালত ও পেনশন আদালতে নেওয়া হবে না। ঘোষণাটি শেষ হল।
1: বুধবারের রাতে শুনছো ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 FM রেইনবোতে, ব্লকবাস্টার বুধবার।
2: গান ভালোবেসে গান, গান ভালোবেসে গান, গান ভালোবেসে গান।
3: সব গানই আমরা ভালোবেসেই শোনাই এবং আমরাও জানি তোমরা ভালোবেসেই শোনো সেই সমস্ত গান, কিন্তু কখনো কখনো ভালো লাগা যেটা আমাদের গান শুনতে শুনতে হয়ে যায় সেটা হচ্ছে কিছু মেলোডি শুনলে কিছু মুহূর্তগুলোকে আমাদের মনে পড়ে যায়। যেমন 90s মানে হচ্ছে যারা 90s কিড বা যারা পরবর্তীকালে মিলেনিয়াল, কিন্তু স্টিল তাদের কাছে 90s কিন্তু একটা বড় কাজ, তাদের কাছে কিন্তু একটা মেমোরি মতেও। তো সেই জন্য একটা সময় যখন আমরা 90s বড় হয়েছি, মানে আমি 90s নই, আমি তারও একটু আগের, আমি 80s, কিন্তু স্টিল আমার কাছে 90s একটা বিরাট বড় আমার কাছে একটা জায়গা আছে, বিকজ অফ সেই সময় আমার কলেজ, সেই সময় আমার স্কুল, তো সব কিছু মিলিয়ে আমার কাছে 90s একটা আলাদা জায়গা। আমার মনে হয় তোমার কাছেও তাই। তো সেই জন্য 90s কিছু গান আমাদের এই পর্বে, মানে গান ভালোবেসে গানে আজকে আমরা শোনাবো। এবং আমি জানি অনেকেই বলছো যে দেব আর অরিজিৎ এত বৃষ্টি হচ্ছে আবার তোমরা বৃষ্টির গান শোনাতে চাইছো। না, গান বৃষ্টির শোনাচ্ছি মানে এমনটাই নয় যে আমাকে সেই বৃষ্টিটাকে ফিল করতে হবে, কারণ সেই বৃষ্টি অন্য বৃষ্টি। মানে আমরা যে বৃষ্টির গানগুলো শুনে বড় হয়েছি সেগুলো প্রত্যেকটা গানের সঙ্গে কিন্তু আমাদের কোনো না কোনো মেমোরি জড়িয়ে আছে।
0: অ্যাবসলুটলি, এবং আমরা দুজনে এটাই চাইছিলাম, মানে এইভাবেই ঠিক করলাম যে এই সেকেন্ড আওয়ারের একটু লেট সেকেন্ড আওয়ারে আমরা যদি একটু বৃষ্টির গান প্লে করিও, তাতে যদি বৃষ্টিতে ভিজে আসতে গিয়ে তোমার জামা জুতো ভিজেও থাকে, এখন কিন্তু তুমি নর্মালি বাড়ি ফিরে এসেছো, আসার পরে ফ্রেশ হয়ে একটু ডিনার করে যদি হালকা করে এবার বৃষ্টিটা এনজয় করা যায়, তাহলে এই গানটা বোধ হয় আরেকটু বেশি সেটাকে বাড়ি দিতে পারে। আসলে আমরা যখন রাস্তায় থাকি তখন বৃষ্টিকে খুব বেশি বাজে বাজে কথা বলি, এখন হওয়ার সময় পায় না। আবার যখন আমরা বেড়াতে যাই কিংবা বাড়িতে থাকি তখন বৃষ্টির মাধুর্যটাই বদলে যায়। আর ঠিক সেই কারণেই এই সময় গান ভালোবেসে গানে আমরা চাই তোমাকে, আপনাকে ভালোবেসে একটু বৃষ্টির গান শোনাতে। আর যে গানগুলো শুনলেই হয়তো আপনার কোনো না কোনো একটা, কোনো না কোনো এক্সপিরিয়েন্স ঠিক মনে চলে আসবে।
3: আর তাই প্রথম গান শুনব সেই বৃষ্টির গান, যে গানে আমরা রবীনা ট্যান্ডনকে দেখেছিলাম ও হলুদ শাড়িতে।
0: হয়ে গেল শেষ অনুষ্ঠান।

0: তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, পরপরই তিনটে ক্লু শুনে কার কথা মনে পড়ছে, কার কথা মনে পড়ছে।
1: এই সিনেমাটা রিলিজ হয়েছিল 2000 সালের 4th অগস্ট। সিনেমার মুখ্য চরিত্র ছিলেন সলমান খান, প্রীতি জিন্টা এবং রানী মুখার্জি। আর এই সিনেমার ডিরেকশন করেছিলেন রাজ কানওয়ার। বলুন তো কোন সিনেমার কথা বলছি?
0: উত্তর পাঠাও 9903659992 এই নম্বরে, হোয়াটসঅ্যাপ বা SMS করে, সঙ্গে লেখো নিজের নাম আর শর্ট লোকেশন, আর খেলতে থাকো তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে। বুধবারের রাতে শুনছো ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 FM রেইনবোতে, ব্লকবাস্টার বুধবার।
2: গান ভালোবেসে গান, গান ভালোবেসে গান, গান ভালোবেসে গান,
3: গান ভালোবেসে গানের দ্বিতীয় ঘন্টায় আমাদের যে গান শোনাচ্ছি বৃষ্টির গান। আর এই পর্বে যেমন তুমি তোমার পছন্দের গানও কিন্তু আমাদেরকে রিকোয়েস্ট করতে পারো, অবশ্যই বৃষ্টির গান হতে হবে সেটা, এবং মাথায় রেখো সেটা যেন 90s মধ্যে হয়। 9903659992 তে কিন্তু আমাদেরকে গানের রিকোয়েস্টটা পাঠাতে হবে, 9903659992। আর সেই সঙ্গে তোমায় পড়েছে মনের যে রাইট আনসার সেটাও কিন্তু আমাদের ওই একই নম্বরে তুমি পাঠাবে। তার আগে অবশ্যই TPM মানে তোমায় পড়েছে মনে এটা কিন্তু ওপরে লিখতে হবে, কেমন? নাহলে আমরা বুঝবো না, আমরা বুঝবো হয়তো তুমি গানে রিকোয়েস্ট করেছো। সেই জন্য অবশ্যই TPM লিখবে এবং তারপরে তোমার রাইট আনসারটা লিখবে এবং নিজের নাম এবং শর্ট লোকেশন লিখে পাঠিয়ে দেবে 9903659992 তে। দেব আর অরিজিৎ তোমাদের সঙ্গে রাত ঠিক 10:33 আজকের এই বুধবারে, ব্লকবাস্টার বুধবারের দ্বিতীয় ঘন্টায় বৃষ্টির গান শুনছি। প্রথম ঘন্টায় যদি আমরা রবীনা ট্যান্ডনকে বৃষ্টিতে ভিজতে দেখি সেই হলুদ শাড়ি পরে, তাহলে পরের গানটায় আমরা কিন্তু এবার ঐশ্বরিয়া রায়কে পাবো সাদা পোশাকে, ছবির নাম তাল। আর সুভাষ ঘাইয়া ডাইরেকশন, মিউজিক ডিরেকশন দিয়েছিলেন এআর রহমান সাহা।
4: মানে তুমি যেভাবে বলছো তাতে আমরা শুধু শোনার বদলে কিন্তু এবার দেখছিও, মানে রেডিও আমরা দেখতে পাচ্ছি সেই সাদা শাড়িতে তালে ঐশ্বরিয়া রায়।
3: তুমি ভাবো এই গানটায় মানে সুভাষ ঘাই বলেছিলেন একটা জায়গায় যে আমি ছবির নাম যে কোনো কিছু রাখতে পারতাম, দিল রাখতে পারতাম, হাম রাখতে পারতাম, হাম ভাগ্যে রাখতে পারতাম, অনেক কিছু রাখতে পারতাম, কিন্তু যখন এআর রহমান এলো আমাকে কনভিন্স করলো ছবির নাম আমি তাল রাখবো, মানে এআর রহমানকে দেখে। এবং এই ছবির উনি বলেছেন এই ছবির নামের যদি, ছবির যদি কোনো কৃতিত্ব হয়, মিউজিকের যদি কৃতিত্ব হয়, তবে সেটা হচ্ছে অফকোর্স এআর রহমান এবং আনন্দ বক্সি, যিনি গানটা লিখেছিলেন, গানগুলো লিখেছিলেন। এবং আমরা যদি বৃষ্টির গানে আছি, একটু চোখ বন্ধ করলে আমরা দেখতে পাবো সেই বাইরে তো উপর থেকে বৃষ্টি পড়ছে, পাহাড়ি অঞ্চল থেকে বৃষ্টি পড়ছে, সাদা পোশাকে সালোয়ারে মাথা পুরো ঢাকা, মাথাটা ঢেকে ওই অবস্থায় বৃষ্টির জলটাকে হাতে নিচ্ছেন সেই সময়ের ঐশ্বরিয়া। উফ,
4: মানে মোটামুটি এখন আমাদেরই কিরকম একটা গায়ে কাটা দিচ্ছে শুনতে শুনতে। আর তোমাদের জন্য কানে রাখলাম সেই তাল থেকে স্পেসিফিক সাউন্ড ট্র্যাকটা। ফিরছি তারপর দেব আর অরিজিৎ গান ভালোবেসে গান নিয়ে।

0: তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, পরপরই তিনটে ক্লু শুনে কার কথা মনে পড়ছে, কার কথা মনে পড়ছে।
1: এই সিনেমাটা রিলিজ হয়েছিল 2000 সালের 4th

0: অগস্ট। সিনেমার মুখ্য চরিত্রে ছিলেন সলমান খান, প্রীতি জিন্টা এবং রানী মুখার্জি। আর এই সিনেমার ডিরেকশন করেছিলেন রাজ কানওয়ার। বলুন তো কোন সিনেমার কথা বলছি?
1: উত্তর পাঠাও 9903659992 এই নাম্বারে, হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে। সঙ্গে লেখো নিজের নাম আর শর্ট লোকেশন, আর খেলতে থাকো তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে।
2: গান ভালোবেসে গান, গান ভালোবেসে গান, গান ভালোবেসে গান,
3: ভালোবেসে গানের আমরা কিন্তু দ্বিতীয় পর্বে, আর বৃষ্টির গান শোনাচ্ছি। ইনফ্যাক্ট আমরা প্রথমে আমরা নায়ক হিসেবে পেয়েছিলাম রবীনা টান্ডন,
4: রবীনা টান্ডন, তারপর ঐশ্বর্য রাই।
3: এইবার আমরা পাচ্ছি আরও একজনকে, তিনিও কিন্তু ওই অদ্ভুত বিউটি যাকে বলা হয়। তিনি পাহাড়ের মেয়ে, কিন্তু তাকে আমরা অন্যরকম, মানে ওই ইনোসেন্ট বিউটি যেটাকে বলে সেটা তার মধ্যেও দেখেছিলাম, সেটা হচ্ছেন মনীষা কৈরালা।
4: ও হো হো,
3: ছবির নাম 1942 আ লাভ স্টোরি, ছবির মিউজিক ডিরেক্টর ওয়ান অ্যান্ড অনলি আর ডি বর্মন। এবং
4: প্রত্যেকটা গান যেন হিট,
3: সবকটা গান,
4: মানে যেখানে যেখানে আর ডি বর্মন ভেবেছিলেন যে মানে আমার ক্যারিয়ার শেষ,
3: এক্স্যাক্টলি,
4: মানে এইখানে আমি আদৌ পারবো কিনা, সেখানে ওই সময় দাঁড়িয়ে যে কামব্যাক, এবং তার সঙ্গে কোথাও বোধহয় কুমার শানু,
3: একদম একদম কুমার শানুকে নিয়ে। ইনফ্যাক্ট কুমার শানুতে খুব একটা কনভিন্স ছিলেন না, মানে আমি একটা লেখায় পড়ছিলাম বিধুবিনোদ চোপড়ার, মানে উনি বলেছিলেন যে কুমার শানুকে দিয়ে হবে না, বিকজ খুব টায়ার্ড ছিলেন যেদিন কুমার শানু এসে গানটা রেকর্ড করেন, তখন মানে উনি চেয়েছিলেন বদলে দিতে। তো আরডি বললেন যে ওকে আরেকটা চান্স দাও, মেবি আরেকটা দিনও আসুক, নেক্সট দিনও আসুক রেকর্ডিংয়ে, এবং সেই দিন এসে তো যাকে বলে ফাটিয়ে দেওয়া।
4: সেই জন্যই 50 বছর পর আবার,
3: একদমই তাই,
4: মানে 50 নয় সরি, ওটা অনেক পরে না, আমরা
3: 90s এ আছি, ঠিক, মানে মানে 50 বছর পরেও থাকবে,
4: পরেও থাকবে
3: এই গান, থাকবে
4: বলা যায়,
3: একদমই থাকবে। এবং মজাটা হচ্ছে তুমি যেটা বললেন যে ওনার লাস্ট, মানে আরডি বর্মন ভেবেছিলেন উনি থাকবেন কিনা, বেসিক্যালি বলা যেতে পারে যে খানিকটা যেন বিধু বিনোদ চোপড়া ঋণ শোধ করেছিলেন, বিকজ অফ যখন পরিন্দা যখন বানান বিধু বিনোদ চোপড়া, তখন বিধু বিনোদ চোপড়ার কাছে টাকা ছিল না, আর ডি বর্মন তখন কিন্তু নিজের পকেটের পয়সা দিয়ে রেকর্ডিং করিয়েছিলেন, এবং আমরা জানি পরিন্দার গানগুলো কি সুপার ডুপার হিট হয়েছিল। তো সেই কোথাও না কোথাও সেই একটা রেসপেক্ট, ভালো লাগা, এবং এবং তার প্রতি একটা যে ওই যে আর ডি তাকে হেল্প করেছিলেন, সেই জন্য যখন শেষের দিকে 90s এসে যখন সবাই তখন নতুন গলা, নতুন মিউজিক খুঁজছেন, তখন আর ডিকে যখন খুব একটাকে কেউ যখন গুরুত্ব দিচ্ছিলেন না আর কি, আর ডির কাজ কমে গেছিল, তখন তাকে ফেরত এনেছিলেন বিধু বিনোদ চোপড়া। এবং কে না জানে যে সেই ছবি, মানে মিউজিকের এই যে সাফল্য, সেটা আর ডি বর্মন দেখে যেতে পারেননি, কিন্তু কিন্তু সত্যি কথা বলতে গেলে কি যে মানুষ শরীর তো চলেই যায় কিন্তু মিউজিকটাই থেকে যায়। তা আর ডি বর্মন আজ নেই, কিন্তু আর ডি বর্মনের মিউজিক 50 বছর আগেও ছিল, 50 বছর পরেও থাকবে।
4: এবং সবচেয়ে বড় কথা, যারা মিউজিক নিয়ে খুব সিরিয়াসলি এগোতে চান, যারা মিউজিকের স্টুডেন্ট, তাদের প্রতি ঘরের কোনায় কোনায় দিনে একবার হলে উচ্চারণ হয় আর ডি বর্মনের নাম,
3: একদমই তাই। ফিরে আসি ছবিতে, এই ছবিতে আমরা মনীষা কৈরালাকে পেয়েছিলাম, অদ্ভুতভাবে এই ছবিতে মনীষা কৈরালা সেই হলুদ শাড়িই পরেছিলেন, আমি জানি না হলুদ শাড়ির সঙ্গে বৃষ্টির কি কানেকশন, এবং অদ্ভুত
4: কালার কম্বিনেশনটা বোধহয় খুব ভালো লাগে মেঘের মধ্যে আর ওই ব্রাইটনেসটা।
3: ফার্স্ট দৃশ্যটা তোমার মনে আছে কিনা আমি জানি না, একদম সবুজ পাহাড়, এবং পাহাড়ের ঠিক একদম লং শটে পাহাড়টা, একটি পুরুষ এবং একটি মেয়ে, অর্থাৎ কিনা অনিল কাপুর এবং মনীষা কৈরালা মাঝামাঝি দাঁড়িয়ে আছেন, মাথায় একটা ছাতা ধরা আছে, লাল রঙের ছাতা, হঠাৎ বৃষ্টিটা শুরু হলো, উফ।
4: মানে এখানে দুটো কমন ফ্যাক্টর আছে, একটা হচ্ছে গানটার বয়স বাড়ে না, আর একটা অনিল কাপুরের বয়স বাড়ে না,
3: একদম। শুনি তাহলে গানটা,

0: তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, পরপরই তিনটে ক্লু শুনে কার কথা মনে পড়ছে, কার কথা মনে পড়ছে।
1: এই সিনেমাটা রিলিজ হয়েছিল 2000 সালের 4th অগস্ট। সিনেমার মুখ্য চরিত্র ছিলেন সলমান খান, প্রীতি জিন্টা এবং রানী মুখার্জি। আর এই সিনেমার ডিরেকশন করেছিলেন রাজ কানওয়ার। বলুন তো কোন সিনেমার কথা বলছি?
0: উত্তর পাঠাও 9903659992 এই নাম্বারে, হোয়াটসঅ্যাপ বা SMS করে। সঙ্গে লিখুন নিজের নাম আর শর্ট লোকেশন, আর খেলতে থাকো তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে।

0: গান ভালোবেসে গান, গান ভালোবেসে গান, গান ভালোবেসে গান।
1: এই বৃষ্টিতে যেটা হয় সেটা হচ্ছে ভালোবেসে সমস্ত কিছু করতে হবে। একটা হচ্ছে যে তুমি ভালোবেসে নেচারটাকে ফার্স্টে ফিল করো, সেটা হতে পারে। ভালোবেসে তুমি গান শোনো, সেটা হতে পারে। গান ভালোবেসে তুমি আমাদেরকে, আমাদেরকে আরও বেশি ভালোবেসে নিজের নাম আর শর্ট লোকেশন দিয়ে 9903655992 সঠিক উত্তরটা পাঠিয়ে দিতে পারো। আর একটা যেটা হবে সেটা হচ্ছে এই এত ভালোবাসতে গিয়ে আমাদের মনটা একটু পাগল হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছো? তো মন যখন পাগল হয় আর 90s যদি আমরা থাকি, খুব সহজ একটা মেলানো যায়, দিল তো পাগল হয়।
2: আমার লাইফে অনেকগুলো কারণে বিখ্যাত আর, মানে আমার জন্য আর কি আমি বলি। তো প্রথমত হচ্ছে যে আমরা শাহরুখ এবং মাধুরীকে পেয়েছিলাম একসাথে, এবং সেই ছবিতে মাল্টিস্টারার ছবি ছিল, সেখানে অক্ষয় কুমার একটা ছোট্ট রোল ছিল এবং করিশ্মা কাপুরের একটা ভাইটাল রোল ছিল। কিন্তু মূলত মাধুরীকে পেয়েছিলাম এবং আমরা শাহরুখকে পেয়েছিলাম। এবং আমার লাইফের একটা আর একটা ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে। সেটা আমার এই আইডিয়াটা, কনসেপ্টটা ক্লিয়ার হয়েছিল দিল তো পাগল হতে গিয়ে। মানে তার আগে আমি জানতাম না ভ্যালেন্টাইন্স ডে বলে কিছু একটা আছে আর কি।
1: এটা কি হয়?
2: হ্যাঁ কি হয়, মানে ভ্যালেন্টাইন্স ডে, মানে তখন এত ইচ্ছা ভ্যালেন্টাইন্স ডে, মানে সবাই যে ভ্যালেন্টাইন্স ডে, ভ্যালেন্টাইন্স ডে
1: ছিল না?
2: হ্যাঁ ছিলই না, মানে এই যে 90s ভ্যালেন্টাইন্স ডে প্রথম গিয়ে আছে, ভ্যালেন্টাইন্স ডে মানে আছে এই দিন ভালোবাসার কিছু একটা ব্যাপার, মানে তাকে গিফট দিতে হয়, তাকে এই করতে হয়, সেই করতে হয়, সেটা আমার কাছে দিল তো পাগল হতে গিয়ে দেখি মনে হয়েছে। এনিওয়ে, তো প্রত্যেকের কাছে ওই যে বললাম না, এক একটা ছবি, এক একটা গান আমাদের কাছে এক একটা স্মৃতি। আমার কাছে কিন্তু ঠিক এই মেমোরিগুলোই আছে আর কি, যে এবং সিনেমা হলে যাওয়া, বন্ধুদের সঙ্গে যাওয়া, সিনেমাটা দেখা, এবং তারপর ওই একটা আবেশের মধ্যে থাকা। যারা সেই সময় তো অনেক বয়স কম, তখন অনেক বেশি রোম্যান্টিক মন, হ্যাঁ সব কিছুকে যেন শাহরুখের জায়গায় নিজেকে রাখছি আর কি, এরকম একটা ব্যাপার থাকে আর কি। তো সেইগুলো ছিল 90s সেই এই এই ছবিতে দিল তো পাগল হয়। এবং এই ছবিতেও কিন্তু আমরা পেয়েছিলাম, আমরা পরপর আজকে যে গানগুলো দেখছি, আমরা কিন্তু নায়িকা বদলে বদলে যাচ্ছে আমাদের, এবং সেই নায়িকা ভিজছেন, এবং সেই ছবিগুলো, সেই দৃশ্যগুলো, সেই রোম্যান্টিসিজম আজও কোথাও যেন তার অ্যাপিল, মানে এতগুলো বছর হয়ে গেছে, 50 বছর হয়নি, বাট স্টিল অনেকগুলো বছর তো হয়েই গেছে, কিন্তু এই বছরগুলোতেও কিন্তু আমাদেরকে তার অ্যাপিলগুলো কিন্তু একই রকম আছে। তাহলে শুনি।
1: এবং ব্লকবাস্টার বুধবারের একটা খুব মজা হচ্ছে গিয়ে, আমরা একটা মোটামুটি 30-40 বছরকে একসঙ্গে একটা কভার করার চেষ্টা করি,
2: ঠিক
1: সেটা হচ্ছে প্লাস পয়েন্ট। তো আমরা এখন 90s এড়াতে আছি, এরপর আমরা মিলেনিয়ামসে ঢুকবো, কিন্তু তার আগে থাকলো তোমার জন্য দিল তো পাগল হয়ে থাকে এই সাউন্ড ট্র্যাকটা।

0: গান ভালোবেসে গান, গান ভালোবেসে গান, গান ভালোবেসে গান।
1: এই পর্বটা থেকে বিরতি চাইছিলাম না, কারণ হচ্ছে যে এই গান এত সব ভালো ভালো গান আমাদের প্লেলিস্টে আছে, কিন্তু ওই আর কি নাইনটিজের গান মানেই তো একটু বড় বড় গান, আর প্রিলিউড ইন্টারলিউড মিলিয়ে একটা বেশ সময় প্রায় 6-7 মিনিটের গান, তার ফলে সব ইচ্ছে থাকলেও কিন্তু সব গান শোনা যায় না। তো সুতরাং আমাদেরকে এই পর্ব থেকে বিদায় নিতেই হবে, কিন্তু কিছু কিছু জায়গায় আমরাও কখনো কখনো একটু শিথিল হই, যেমন আমরা ভেবে ফেলেছি যে না এই পর্বে একটা শেষ গান শুনতেই হবে আর কি। আমাদের মজাটা হচ্ছে আজকে কোথায় যেন আমরা যেমন বৃষ্টির গান শুনছিলাম, এর মধ্যে আমরা একটা মিল আমরা কিন্তু কোথায় পাচ্ছি, সেটা হচ্ছে যে মোটামুটি কোনো না কোনোভাবে হলুদ ব্যাপারটা কিন্তু ইনভলভ আছে, মানে হলুদ শাড়ি পরে বা হলুদ ড্রেস পরে। এই ছবিতে মানে যে গানটা আমরা শুনছিলাম দিল তো পাগল হ্যায়তে, সেখানে অবশ্য তোমার মাধুরী দীক্ষিত তিনি নীল ড্রেস পরাছিলেন, কিন্তু সেখানে শাহরুখ খান কিন্তু তিনি একটা হলুদ ইয়েলো গেঞ্জি পরেছিলেন। মজাটা হচ্ছে শেষ যে গানটা শুনবো এটা হচ্ছে 1989 রিলিজ করা, ওই 90s তার সুপারহিট ব্যাপারটা 89 শেষের দিকটা এটা রিলিজ করেছিল, আমরা 90s গিয়ে তার এফেক্টটা পেয়েছিলাম। সেটা হচ্ছে ছবির নাম হচ্ছে চাঁদনি, এবং চাঁদনিতে আমরা পেয়েছিলাম শ্রীদেবীকে। মানে আমরা কিন্তু আজকে একটু ভ্যারাইটিজ আমরা হিরোইনদেরকে রাখার চেষ্টা করছি,
2: যে নায়িকাদের তুমি আজকে ভিজিয়েছো, মানে তাদেরকে ডিফারেন্ট তাদের ড্রেস থেকে শুরু করে, এবং আমরা যেটা দেখছিলাম যে একটু আগে মানে আমরা নিজেরাও এই 6-7 মিনিটের তো একটা গ্যাপ পাওয়া যাচ্ছিল, ওই গ্যাপটায় যখন এখানে গানটা চলছে আমরা না সবসময় তার ওই ভিজুয়ালাইজেশন মনে থাকে না যে এক্স্যাক্টলি কি হয়েছিল, আমরা একটু নিজেরাই চালিয়ে দেখছিলাম, এবং অদ্ভুতভাবে ওই যখন মনে পড়ে যাচ্ছে তারপর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

0: এটার পর ওটা, তারপর ওটার পর এটা, একটা অদ্ভুত রোমাঞ্চ তৈরি করে। এবং সবচেয়ে যেটা বড় কথা, যে আজকের এই সময় দাঁড়িয়ে, মানে এখন যে স্টুডিও ক্লক বলছে রাত 11টা বাজে 1 মিনিট হয়ে 12 সেকেন্ড, আমাদের মনেই হচ্ছে না যে এই বৃষ্টিটা থামুক।
1: ঠিক,
0: মনে হচ্ছে এই বৃষ্টিটা চলতে থাকুক এবং 90s এই জার্নিটা চলুক। কিন্তু বাট আমরা ওই একটু শিথিল করে 90s আরও একটা গান শুনবো, তারপর অবভিয়াসলি তোমাদেরকে, তোমাদের সঠিক উত্তর যারা দিয়েছো তাদের নামগুলো বলা
1: পরের ঘন্টাতে বলবো,
0: পরের ঘন্টায় বলবো। এবং তারপর আমরা যেরকম আছে যে নর্মাল স্কেডিউল, যে একেবারে মিলেনিয়ামস এর যে বিষয়টা সেখানেও ঢুকবো।
1: তাহলে এই পর্বের শেষ গান আমরা শুনবো শ্রীদেবীর সেই দৃশ্যায়নে, বৃষ্টিতে তিনি ভিজছেন এবং এখানেও তিনি অ্যাজ ইউজুয়াল ইয়েলো শাড়িতে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। বুধবারের রাতে শুনছ ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 FM রেইনবোতে, ব্লকবাস্টার বুধবার।
1: Millennium Magic, Millennium Magic, Millennium Magic.
2: এইবার 90s ক্রস করে আমরা 2000-এ, আর 2000 মানে অ্যাটলিস্ট আমার তখন ওই মানে 2000 তো জাস্ট আস্তে আস্তে একটু ডানা টানা

0: হচ্ছে আর কি। হ্যাঁ,
1: হামাগুড়ি দিচ্ছিস না বোধহয়?
0: না, হামাগুড়ি কখনোই নয়, কিন্তু আস্তে আস্তে ডানা ফানা গুলো হচ্ছে। আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে আসছে প্রথম বোর্ড এক্সাম, এরকম একটা সময়। তো সেই সময় দাঁড়িয়ে বেশ কিছু সিনেমা এবং বেশ কিছু গান অদ্ভুত ভাবে মাথায় ঢুকে গেছিল। তার মধ্যে একটা যেটা সবচেয়ে বড় কথা, যে গান মানে যে সিনেমাটা ভীষণ রকম 2000 বলতে মনে পড়ে, সেটা হচ্ছে তোমার মানে কাহোনা পেয়ার হ্যায়। হ্যাঁ, মানে কাহোনা পেয়ার হ্যায় এক কথায় এত মনে পড়ে, তার একটা কারণ হচ্ছে দুর্গাপূজার সময় তখনও তো ওই চুঙে বাজতো, এবং এপাড়া ওপাড়া লড়াইটা হতো ওই চুঙের আওয়াজ কার কত জোরে যাবে আর কে কোন গান বাজাবে। একদিকে চলছে আর কত রাত একা থাকবে, একদিকে চলছে ইয়ে তোমার অদ্ভুত ভাবে সেটার একটা এফেক্ট ছিল। আর সেখান থেকে দাঁড়িয়ে যখন এই নতুন সাউন্ডে নতুন গান দেখছে, এবং তারপর যারা দেখে এসেছে, যারা আমাদের থেকে 2-3 বছরের বড় কি 4-5 বছরের বড়, তারা বলছে ভাই সিনেমা দেখে এলাম, ভাবা যাচ্ছে না সমুদ্রের পাড়ে হচ্ছে, বিদেশে শুট হয়েছে। হ্যাঁ, মানে তখন ওই যারা
1: এক্স্যাক্টলি
0: ব্লু স্কাই, মানে ব্লু স্কাই ব্লু ওয়াটার, ওইটা ওইভাবে দেখানো পোট্রে করা, সেটা সত্যি 2000।
1: সেই সময় তোমার ওই রকম মানে টল দেখতে এরকম গ্রিক গডের মতো দেখতে তোমার ইয়ে তোমার ঋতিক রোশন,
0: মানে ওই রকম একজন, মানে লোকে কিন্তু সেই সময় দাঁড়িয়ে শাহরুখ সলমান আমির খান দেখে অভ্যস্ত,
1: ঠিক
0: সেইখানে দাঁড়িয়ে একটা অদ্ভুত একটা জায়গা, একটা ওই রকম একটা মানুষ। যাই হোক, ঠিক আছে, চলো হবে, এক ঘন্টা আছে
1: না, এই মুহূর্তে অবশ্য আমরা কাহোনা পেয়ার হ্যায় শোনাবো না, কিন্তু আমাদের আমরা এই ঘন্টায় যে গানগুলোকে বেছে নিয়েছি সেই গানগুলো হচ্ছে, আমরা বলছি যে এমন কিছু সুদিং মেলোডিজ, অফকোর্স 2000 মানে মিলেনিয়াম যে 2000 থেকে 2008 মধ্যে কিন্তু অজস্র মেলোডি তৈরি হয়েছে, সেই মেলোডিগুলোকেই আমরা ধরার চেষ্টা করছি, শোনাবার চেষ্টা করছি এই প্লেলিস্টে। এবং এর মাঝখানে অবশ্য আমরা তোমাদের সেই যে তোমাদের তোমায় পড়েছে মনে যে রেকর্ড মানে গানগুলো তোমরা মানে আমরা যে প্রশ্নটা করেছিলাম সেই প্রশ্নের উত্তর তোমরা আমাদেরকে দিয়েছো এবং আরও খানিকটা দেবে, এবং আমরা মোটামুটি আরও 15-20 মিনিট তোমায় পড়েছে মানে উত্তর নেব, এবং তারপরে কিন্তু আমরা সেগুলো পড়ে শোনাবো। কিন্তু আপাতত এই ঘন্টায় সেই তোমায় পড়েছে মনের আগে আমাদের যে ভালোবেসে গানগুলো আমরা তোমাদেরকে শোনাবো মিলেনিয়াম বিটসে, সেটা হচ্ছে ভালোবাসার গান, কিছু আনফরগেটেবল মেলোডিজ। আর হ্যাঁ, সেই প্রসঙ্গে বলে রাখি, গানের পরে অবশ্য আমরা পরপর তিনটে যে তিনটে গানের হ্যাট্রিক,
0: সেটাও একটু কফিটা খেতে হবে,
1: আমরা সেটাও বৃষ্টির মধ্যে একটু কফি খেতে হবে, তো সেই জন্য আমরা সেটাও শুনবো। আর সেই সময় অবশ্য আমরা লাইভ থাকবো ইনস্টা হ্যান্ডেলে, আমাদের 107 FM রেইনবো কলকাতা যেটা আমাদের ইনস্টা হ্যান্ডেল, সেখানে আমরা লাইভ থাকবো। আপাতত একটা গান, এবং তারপর পর তিনটে গানের হ্যাট্রিক, তিনেককে তিন।

0: তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, পরপরই তিনটে ক্লু শুনে কার কথা মনে পড়ছে, কার কথা মনে পড়ছে।
1: এই সিনেমাটা রিলিজ হয়েছিল 2000 সালের 4th অগস্ট। সিনেমার মুখ্য চরিত্র ছিলেন সলমান খান, প্রীতি জিন্টা এবং রানী মুখার্জি। আর এই সিনেমার ডিরেকশন করেছিলেন রাজ কানওয়ার। বলুন তো কোন সিনেমার কথা বলছি?
0: উত্তর পাঠাও 9903659992 এই নাম্বারে, হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে। সঙ্গে লেখো নিজের নাম আর শর্ট লোকেশন, আর খেলতে থাকো তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে।
2: FM রেনবোতে 3 একে 3।

0: Millennium Magic. Millennium Magic. Millennium Magic.
1: বিষয় যেটা হচ্ছে, আগের ঘন্টায় আমরা শুনেছিলাম তোমায় পড়েছে মনের ক্লুটা, রাইট?
2: ঠিক।
1: তো সেইটা তো এবার তোমাদের উত্তরগুলো দিতে হবে না? তো উত্তর দেওয়া শুরু করি, আনসারটাও বলে দিই সবার আগে। আনসারটা ছিল হচ্ছে কোন সিনেমার গান এটা আমরা জিজ্ঞেস করেছিলাম বা কোন সিনেমার কথা জিজ্ঞাসা করছি। আনসার হলো হরদিল জো পেয়ার করেগা। অ্যাবসলিউটলি রাইট। আন্দুল রোড থেকে স্বাতি কর্মকার আমাদেরকে সঠিক উত্তর দিয়েছেন। সঠিক উত্তর দিয়েছেন আমাদেরকে বাঁশখাল পশ্চিম মেদিনীপুর, দাসপুর থেকে অঞ্জন সামন্ত এবং পাপিয়া সামন্ত সঠিক উত্তর দিয়েছেন। সঠিক উত্তর দিয়েছেন বিজলি চক্রবর্তী ফ্রম মহেশতলা। সঠিক উত্তর দিয়েছেন বারাসাত থেকে জয়দীপ রায় ফ্রম বাঘাযতীন। আচ্ছা, বারসাতের কথা লিখেছিলেন, ওকে। সং রিকোয়েস্ট করেছেন, সং রিকোয়েস্টে এখন আর যাচ্ছি না। সুমিত সিংহ ফ্রম চুচুড়া সঠিক উত্তর দিয়েছেন। সঠিক উত্তর দিয়েছেন রবিউল ইসলাম দয়ানগর ভগবানগোলা মুর্শিদাবাদ থেকে। লিখছেন যে আমাদের অনুষ্ঠান দারুণ লাগছে, থ্যাংক ইউ সো মাচ। চুরি চুরি চুপকে চুপকে গানটা শুনতে চেয়েছে। আচ্ছা, মুভি না, এটা তো উত্তরটা ভুল হয়ে গেল। আচ্ছা, তোমায় পড়েছে মনে দুই ছবির নাম হর দিল জো পেয়ার করেগা, শঙ্করচন্দ্র দে ফ্রম বারাসাত। সঠিক উত্তর দিয়েছেন আমাদেরকে সঞ্জি মজুমদার হুগলি থেকে, কুন্তিঘাট থেকে সঠিক উত্তর আমাদেরকে দিয়েছেন। সঠিক উত্তর দিয়েছেন আমাদেরকে সমর ফ্রম বড় দেউলপুর থেকে সঠিক উত্তর দিয়েছেন। সঠিক উত্তর দিয়েছেন প্রশান্ত থক ফ্রম বড়গাছিয়া। সঠিক উত্তর দিয়েছেন অশোক বর প্লেস দেউলপুর। আচ্ছা, সঠিক উত্তর দিয়েছেন ঝাড়খণ্ড থেকে সুশান্ত সেনগুপ্ত, রাইট? আচ্ছা, না না না, জব পেয়ার কিয়া তো ডরনা কিয়া সোমনাথ ঘোষ দমদম কন্টেনমেন্ট, না। আচ্ছা, এবার একটুখানি চলে যাই আমরা সরাসরি,
2: সঠিক উত্তরটা একবার বলে দিই আমরা।
1: হর দিল জো পেয়ার করেগা বলে দিয়েছি, ওটা আগেই একদম। আচ্ছা, এবার একদম স্ট্রেট ওয়েতে আমরা চলে যাই। চুরি চুরি চুপকে চুপকে অনেকে লিখেছে, এটা কিন্তু সঠিক উত্তর নয়। চুরি চুরি চুপকে চুপকে বাবারে, হর দিল জো পেয়ার করেগা সায়ন ফ্রম 24 পরগনাস। রীতা শ্রীমানি আমাদেরকে সঠিক উত্তর দিয়েছেন ফ্রম বেহালা কলকাতা 60। বাস, চুরি চুরি চুপকে চুপকে যারা যারা দিয়েছেন তারা তারা সঠিক উত্তরটা দেননি। সঞ্জিত মজুমদার সঠিক উত্তর দিয়েছেন ফ্রম কুন্তি।

0: তাহলে আমরা আপাতত একটা গান শুনি, এই পর্বের গান, এবং তারপরে ওসব রিকোয়েস্টের গান অনেক জমে আছে, সেগুলো শোনাবো। আপাতত তোমাদেরকে শোনাই এই গানটা।
1: আর নবকুমার দাস গাব্বেরিয়া থেকেও সঠিক উত্তর দিয়েছেন, রাগ করবেন না প্লিজ, পরে বললাম বলে।

0: হয়তো তুমি বলতে পারতে যে তেরলি ঈদ যদি শেষ হতো তাহলে বেশারা হতো, কিন্তু আমরা ভাবলাম যে তেরলিয়েতে এই শেষ হবে, শেষ হবে করে শেষটাও আর একটু এনার্জেটিকভাবে হোক,
1: এক্স্যাক্টলি একটু হালকা হালকাভাবে হোক, ভালোবাসার কথা হোক, এখনও বেশ খানিকটা সময় আছে, সেই সময় শুধু মিউজিক হোক, গান হোক, দেব আর অরিজিৎ আপাতত বাড়ি যাক,
0: টাটা।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন,
1: সাত সুরে সারাদিন। 107 FM রেইনবোর এই আজকের নতুন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। আজ 24 সেপ্টেম্বর বৃহস্পতিবার, ঘড়ির কাঁটা 12টা যেই ছুঁয়েছে দিন বদল হয়ে গেছে, আর সেই বদলানো দিনের বদলানো সময়ের শুনতে কি চাওতে আপনাদের সবাইকে স্বাগত। 9903659992 আপনার নাম্বার, আপনি রিকোয়েস্ট করবেন আপনার পছন্দের গানের, আর সেটা শুনবেন 107 FM রেইনবোতে। শুরু হয়ে যাক আমাদের এই গান শোনার সফর। তো আজকে আমরা শুরু করব এটা একেবারে ডিফারেন্ট একটা গান দিয়ে। সেই গানটা যদি হয় কিশোর কুমারের কণ্ঠে, আমি শিওর আপনাদের সবার ভীষণ পছন্দ হবে। তাহলে আর দেরি কেন, কিশোর কুমারের কণ্ঠে এই গানটা দিয়ে শুরু করছি। আর অপেক্ষায় রইলাম আপনাদের হোয়াটসঅ্যাপ বা SMS এর, যেখানে আপনারা রিকোয়েস্ট করবেন আপনাদের পছন্দের গান, আর আমি শোনাবো FM রেইনবোর শুনতে কি চাওতে।

कांच के जैसा टूट जाऊंगा, टूटा जो ये बंधन, आर आपनार आर आमार मध्ये बंधन किन्तु सेई सुरेर बंधन, जे सुरे सन्धाने आपनी रोचन আর সেই সন্ধান রয়েছে আমার কাছে। যেমন এই মুহূর্তে মেসেজ করেছেন রাজা দত্ত লেক টাউন থেকে, লিখছেন দিদি প্লিজ প্লে দিস সং, তো হুইচ সং ইজ হি আস্কিং ফর, সেটা হচ্ছে নির্মলা মিশ্রের কণ্ঠে এই গানটা সবার জন্য 107 FM রেনবোতে।

না, আজকে কিন্তু আকাশে তারা একদম নেই, কারণ আজকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে নিম্নচাপের প্রবল একটা প্রকৃতি আমাদের কাছে বারবার খবর হয়ে আসছে যে বৃষ্টি আসছে, ঝড় আসছে। যাই হোক, ঝড় হয়তো আমাদের এখানে হচ্ছে না, হবে বৃষ্টি, এবং কাল ভোর থেকে সে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। তো প্রকৃতির এই যে রূপ, কখনো বৃষ্টি, কখনো রোদ, কখনো ঝড়,

শোনো মিষ্টি বাতাস, এই বদলানো রূপকেই আরও বেশি সিম্বলাইজ করতে এ কেমন রঙ্গ জাদু গানটা শোনাবো। শুনতে চেয়েছেন প্রতিমা মাইতি, তাপস মাইতি, চক মানিক বাওয়ালি থেকে ভূপেন হাজারিকা, শিল্পী ভূপেন হাজারিকার কণ্ঠে এই গানটি।

এবার শোনাব ব্যাক টু ব্যাক দুটো গান, সন্ধ্যা মুখোপাধ্যায় এবং জুবিন গার্গের কণ্ঠে। সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে গান শুনতে চেয়ে রিকোয়েস্ট করেছেন হাওড়া থেকে শ্যামল দত্ত, আর জুবিনের গান শুনতে চেয়েছেন আদান থেকে সায়ন। তাহলে পরপর দুটো গান ব্যাক টু ব্যাক।

0: তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow, শুনতে কি চাও, শুনতে কি চাও,
1: শুনতে কি চাও। তে নেক্সট রিকোয়েস্ট পাঠিয়েছেন ঠাকুরিয়া থেকে মৌলি। আশা ভোঁসলের কণ্ঠে শুনতে চেয়েছেন স্বয়ং সিদ্ধা ছবি থেকে একটি গান, আর সঞ্জীব চক্রবর্তী দত্তপুকুর থেকে শুনতে চেয়েছেন নচিকেতার কণ্ঠে একটি গান। ব্যাক টু ব্যাক দুটো গান আপনাদের জন্য 107 FM Rainbow, শুনতে কি চাও তে।

তারা আমি খুশি আপনাদের হোয়াটসঅ্যাপে আর এসএমএস পেয়ে। আমরা অনেকক্ষণ থেকে এসএমএস এর জবাবি গান শুনছিলাম, শোনাচ্ছিলাম, এবারে একটু হোয়াটসঅ্যাপের দিকে যাব। আর হোয়াটসঅ্যাপ খুলতেই আজকে প্রথম যে মেসেজটা চোখে পড়ল সেটা শিলিগুড়ি থেকে উর্মিলার। উর্মিলা লিখছেন উনি আর ওনার হাজব্যান্ড একই সঙ্গে গান শুনছেন এবং ওনার খুব একটা গান শুনতে চেয়েছেন, নজরুল গীতি শুনতে চেয়েছেন, আর দেখি শোনাতে পারি কিনা।

আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে মান অভিমান ছবি থেকে এই গানটি শুনতে চেয়ে শুনতে কি চাওতে রিকোয়েস্ট পাঠিয়েছেন মনিরুদ্দিন লস্কর। মনিরুদ্দিনের পছন্দের এই গান শোনাবো আপনাদের, আর সেই সঙ্গে জুড়ে দেব আর একজনের রিকোয়েস্ট। সিঙ্গুর বারুইপাড়া থেকে মনীষা শুনতে চেয়েছেন রানার। ব্যাক টু ব্যাক দুটো গান।

রানার গ্রামের ডাকর করা, রাতের পর রাত ক্লান্তিহীন মানুষের সুখ দুঃখের খবরের বোঝা বয়ে সে পৌঁছে দেয় দোরে দোরে, কিন্তু তার খবর কে রাখে? রানার ছুটেছে তাই ঝুম ঝুম ঘন্টা বাজছে রাতে, রানার চলেছে খবর।

কিছু গান হৃদয় ছুঁয়ে যায়, যখন সেই গান কানে আসে তখন অন্য সব কিছু যেন একেবারে আশপাশ থেকে অদৃশ্য হয়ে যায়, আর কোনো কিছু যেন মনের কাছাকাছি আসতে পারে না সেই গান যতক্ষণ থাকে। এই গানটাও বোধ হয় সেই রকমই একটা কিছু। শুনলাম শোনালাম 107 FM রেনবোর শুনতে কি চাওতে। আর নেক্সট রিকোয়েস্ট বারবার করে মেসেজ করে দিদি আমার গানটা শুনিও প্লিজ বলে মেসেজ করেছি কে এটা, সৌভিক কসবা হালতু থেকে। সৌভিক কসবা হালতু থেকেই শুনতে চেয়েছে ওয়ারিশ ছবি থেকে লতা মঙ্গেশকরের কণ্ঠে একটি গান। আর সেই সঙ্গে আরেক সৌভিক ঢাকুরিয়া থেকে, অনেকক্ষণ ধরে পছন্দের গানটা বের করে রেখেও সরিয়ে রেখেছিলাম, কারণ পরপর পরপর বাংলা গানের রিকোয়েস্ট পাচ্ছিলাম, তো বাংলা গানগুলো শুনিয়ে নিয়ে তারপর হিন্দিতে ফিরবো বলে হাতে রেখেছিলাম। সৌভিক ঢাকুরিয়া থেকে শুনতে চেয়েছ পিউ বলে গানটা। তো পরপর ব্যাক টু ব্যাক দুটো গান দুই সৌভিকের জন্য।

শুনছো 107 FM Rainbow, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow, শুনতে কি চাও, শুনতে কি চাও।

কানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

এতক্ষণ শুনছিলেন শুনতে কি চাও 107 FM রেনবোর অনুষ্ঠান শুনছেন। এখনকার অনুষ্ঠান শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান সুররঞ্জনী। সুররঞ্জনীতে আজ শুনবেন প্রথমে পণ্ডিত সৌমিত্র লাহিড়ির সেতারে রাগ মালগুঁজি, তারপর থাকবে শিল্পী পলাশ কুরির কণ্ঠে খেয়াল রাগ কামোদে। শুনতে থাকুন সুররঞ্জনী। প্রথমে পণ্ডিত সৌমিত্র লাহিড়ির সেতারে রাগ মালগুঁজি।

সুররঞ্জনী শুনছেন, শুনলেন পণ্ডিত সৌমিত্র লাহিড়ির সেতারে রাগ মালগুঁজি। পরবর্তী নিবেদন শিল্পী পলাশ কুড়ির কণ্ঠে খেয়াল রাগ কামোদ।

শুনলেন পলাশ কুরির কণ্ঠে খেয়াল কামোদ রাগে। আজকের সুররঞ্জনী এই পর্যন্তই, পরবর্তী অনুষ্ঠান কিছুক্ষণের মধ্যেই।

0: 107 FM Rainbow. Shat Shure Sharade. Shat Shure Sharade.
1: 107 FM Rainbow অনুষ্ঠান শুনছেন। স্টুডিওর ঘড়িতে 2:11 সময়। এখনকার সময় আপকে লিয়ে। আপকে লিয়েতে হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান শুনবেন আপনারা। শুরু করব এই গানটি দিয়ে।

আপকে লিয়ের পরের নিবেদন, মধুমতি ছবি থেকে লতা মঙ্গেশকরের এবং মুকেশের দ্বৈত কণ্ঠে এই গানটি

ঘড়ির কাঁটায় 2:57 হয়ে 18 সেকেন্ড। এই ঘন্টার শেষ গানটা বাজাতে বাজাতে হট সিট হ্যান্ড ওভার করবো সৌমিকের কাছে। সৌমিক রয়েছে এরপরে আপকে লিয়ের পরবর্তী অংশের জন্য। শুনতে থাকুন, সঙ্গে থাকুন 107 FM রেনবো।

0: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো সাত সুরে সারা দিন সাত সুরে সারা দিন
1: ঘড়ির কাঁটা তিনটে পেরিয়েছে এবং আরও এক ঘন্টা আপকে লিয়ে সুন্দর সুন্দর গান নিয়ে তোমাদের সঙ্গে।

107 FM Rainbow প্রচার তরঙ্গে এই মুহূর্তে তোমরা শুনছো আপকে লিয়ে হিন্দি ছায়াছবির গান, বিভিন্ন শিল্পীর কণ্ঠে বিভিন্ন ছায়াছবির গান। এই মুহূর্তে শুনছিলে জিন্দেগি 50-50, দিল হ্যায় কে মানতা নেহি, এবং সাজন সিনেমার সাউন্ড ট্র্যাক থেকে বেশ কিছু গান। এবারে রাজু বেন গায়া জেন্টলম্যান ছায়াছবির এই গানটি তোমাদের

কথা বলতে বলতে ঘড়ির কাঁটা জানাচ্ছে সময় একদম শেষ, তাই আজ আপাতত থামতেই হচ্ছে। আবার এরকম কোনো গানের ডালি নিয়ে চলে আসবো তোমাদের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, ভালো রেখো, আর টিউন করো 107 FM রেইনবো। আপাতত এই গানটা শুনতে শুনতেই তোমাদের কাছ থেকে বিদায় নেবো।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন,
1: সাত সুরে সারা দিন। হ্যাঁ, শুনছো 107 FM রেইনবো, কিন্তু এবারের সুরটা একটু অন্যরকম, কারণ ঘড়ির কাঁটা বলছে টিক টিক করতে করতে সময় কিন্তু চারটে বেজে গেছে, আর চারটে মানেই কিন্তু প্রভাতী, ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানের। ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে আজ প্রথমে শুনবে জৌনপুরীর আগে খেয়াল, শিল্পী মিতা সাহা।

107 FM রেইনবো প্রচার তরঙ্গে শুন প্রভাতী বরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান শুনছেন। প্রভাতী বরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ জৌনপুরীর আগে খেয়াল শুনছিলেন, শিল্পী ছিলেন মিতা সাহা। 107 FM রেইনবো প্রচার তরঙ্গে প্রভাতী বরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে এবারে আহের ভৈরব রাগে বেহালা শুনবেন শিল্পী সোমনাথ চক্রবর্তী।

0: 107 FM রেইনবো প্রচার তরঙ্গে প্রভাতি ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ প্রথমে জৌনপুরীর আগে খেয়াল শুনলেন, শিল্পী ছিলেন মিতা সাহা। প্রভাতি ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে 107 FM রেইনবো প্রচার তরঙ্গে এতক্ষণ আহির ভৈরব রাগে বাঁশি বেহালা শুনলেন, শিল্পী ছিলেন সোমনাথ চক্রবর্তী। 107 FM রেইনবো প্রচার তরঙ্গে প্রভাতী ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান আজ এখানেই শেষ হল।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন।

107 FM রেইনবো প্রচার তরঙ্গে ঘড়ির কাঁটা টিকটিক করতে করতে জানাচ্ছে সময়। 5:01 হয়ে 20 সেকেন্ড, আর ভোর 5টা মানে সময় এখন আনন্দধ্বনি রবীন্দ্রসঙ্গীতের সুরে মেতে ওঠার, রবীন্দ্রসঙ্গীতের সময়। এবারে এখন থেকে 1 ঘন্টা রবীন্দ্রসঙ্গীতের সুরে সুরে আমরা মেতে উঠব আজকের এই সকাল।

আবার শরৎকাল আসিয়াছে। এই শরৎকালের মধ্যে আমি একটি নিবিড় গভীরতা, একটি নির্মল নিরতিশয় আনন্দ অনুভব করি। এই আনন্দ প্রথম বর্ষা অপগামী প্রভাতের প্রকৃতি কি অনুপম প্রসন্ন মূর্তি ধারণ করে। রৌদ্র দেখিলে মনে হয় যেন প্রকৃতি কি এক নতুন উত্তাপের দ্বারা সোনা গলাইয়া বাষ্প করিয়া এত সূক্ষ্ম করিয়া দিয়াছেন যে সোনা আর নাই। তাহার লাবণ্যের দ্বারা চারিদিক আচ্ছন্ন হইয়া বায়ু হিল্লোলের মধ্যে এক চিরপরিচিত স্পর্শ প্রবাহিত হইতে থাকে। কাজকর্ম ভুলিয়া যাইতে হয়, বেলা চলিয়া যাইতেছে না, মন্ত্রমুগ্ধ আলস্যে অভিভূত হইয়া পড়িয়াছে, তা কিছুই বোঝা যায় না। শরতের প্রভাতে যেন আমার বহুকালের স্মৃতি একত্রে মিশিয়া রূপান্তরিত হইয়া কিরকম একটা হইয়া যায় সে কথা সকল সময় ঠিক বোঝা যায় না। মনে হয় ও একটা কবিতার অলঙ্কার মাত্র। ঠিক এরকমভাবে তিনি বর্ণনা করেছেন তার শরৎকালের এই আশাকে। আমাদের মধ্যেও এই যে গ্রীষ্ম, তারপরে গ্রীষ্মের দাবদাহ পেরিয়ে বর্ষার এই জল যখন আমাদের গায়ে এসে পড়ে, যখন এই প্রকৃতির মধ্যে এসে পড়ে, তখন প্রকৃতির ওই রুক্ষ ভাব আস্তে আস্তে অন্যরকম হয়ে যায়। আবার এই বর্ষা পেরিয়ে যখন শরতের সময় আসে, এই যে শরতের এক নিবিড় গভীরতা, সেটা আমাদের মনের মাঝে একটা অদ্ভুত আনন্দ দেয়। তার কারণ শরৎ মানেই আমাদের কাছে একটা আনন্দের জায়গা। ওই যে কথায় বলে মা উমা আসছে, ঘরের মেয়ে তার ঘরে ফিরে আসে, আর তার গান সেখানেই কত রাতি পোহায়, আর সেখানেই শুরু হয় এই শরতে প্রথম ফুলের কিছু কথা, প্রথম ফুলের কিছু পাওয়া। আর এই

সময়। এই শরতেই কবিতার মধ্যে, গানের মধ্যে কত কিছু থাকে যেগুলো আমাদের জীবনে একেবারে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। তার লেখার মধ্যে, তার লেখনীর মধ্যে আমরা সেগুলো পেয়ে থাকি। তাই মনে হয় এই যে কবিতার অলঙ্কার মাত্র, হৃদয়ের ভাবটা যেখানে ঠিক ভাষায় প্রকাশ করা যায় না, বড্ড কঠিন কাজ। সে কারণেই বোধহয় বাঁশির শব্দে পূর্ণিমার জ্যোৎস্নায় কবিরা বলেন, হৃদয়ের মধ্যে থেকে একটা স্মৃতি জেগে ওঠে। আর সেই যে প্রকৃতির সাথে মিশে যাওয়া, সেখানেই বোধহয় শরতের এই যে কথা, প্রথম ফুলের কিছু কথা, সেটাই আমাদের মনকে নাড়া দেয়।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: 107 FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তে আনন্দ ধ্বনি, রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান। আর রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান, আর সেখানে সঙ্গে রবীন্দ্র কথা। আসলে রবীন্দ্রনাথ এই যে শরতের সময়, শরৎ বিবাহে যেন তার মনটাকে হারিয়ে ফেলেছেন, কোথাও যেন তিনি যেটা চাইছেন, এই যে একটা দ্বিধা বিন্যাস, এই যে অদ্ভুত অদ্ভুত গানের এক অদ্ভুত মহিমা, এই শরতের ভোরের গান, আবার কখনো বা শিউলির গান, আবার কখনো বা শরতের রূপের গান, মানে সব কিছু মিলেই এই যে শরতের কাছ থেকে যে শরতের রূপ নিয়ে তিনি তার রচনাকে, তার সৃষ্টিকে একটু অলঙ্কৃত করেছেন তার নিখুঁত ভালোবাসা দিয়ে, আর সেটাই বোধহয় আমাদের কাছে এক অন্য মাত্রা নিয়ে আসে। তাই বর্ষার ঘনঘটা কেটে গিয়ে যখন নীল আকাশে সাদা মেঘের ভেলায় উড়ে বেড়ায় বকপাতি, তখন তার মনও কিন্তু মুক্তির আনন্দে নেচে ওঠে, আর সেটাই বোধহয় আমরা দেখতে পাই তার লেখায়।

মোহনের আয়নায় যখন নয়ন ফুলানো শরৎকে দেখে কবি বারবার বিমোহিত হন, তখন নীল আকাশে সাদা মেঘের ভেলায় চড়ে শরৎ শুধু আনন্দ আনে তা নয়, প্রিয় প্রিয়ার কথা, মনের গহীন কথা সব কিছুই তার ভাবনাতে ভেসে ওঠে। আর সেই কারণেই বোধহয় ওই যে এই সময়ে আমরা কত কিছু দেখতে পাই আমাদের জীবনের পথে, আমাদের নতুন পথে, নতুন শরৎ তপনে আমরা অনেক কিছুই দেখি শরতের এই রাত পোহালোর পরে।